আজ রবিবার, তেসরা জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 24শে মে 2026 খ্রিস্টাব্দ, 9ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 4:55 হয়ে 36 সেকেন্ডে, সূর্যাস্ত 6:10 হয়ে 27 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্সে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ।
1: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আজ আমাদের দরকার তা আজ আমাদের দাও। আমরা যেমন অপরাধ ক্ষমা করেছি তেমনি আমাদের অপরাধ সকল ক্ষমা করে। যারা তোমাদের বিরুদ্ধে দোষ করে তোমরা যদি তাদের ক্ষমা করো, তবে স্বর্গে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদের দোষ ক্ষমা না করো, তবে স্বর্গে তোমাদের পিতাও তোমাদের পাপ ক্ষমা করবেন না। ঈশ্বরের উদ্দেশ্যে বেদীর ওপর তোমার নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলার আছে, তবে তোমার নৈবেদ্য সেই বেদীর সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হও, আর পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমরা যখন প্রার্থনা করো, তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে, তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাকে তিরস্কার করো, যদি সে অনুতপ্ত হয়ে মন ফিরায় তবে তাকে ক্ষমা করো। যদি দিনের মধ্যে সে 7 তোমার বিরুদ্ধে অন্যায় করে আর 7 এসে বলে আমি অনুতপ্ত, এই অন্যায় আর করব না, তাহলে তাকে ক্ষমা করতেই হবে। সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে কথা বলা, ঝগড়াঝাটি, গালাগালি আর সব হিংসা তোমার কাছ থেকে দূর করো। তোমরা একে অপরের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও অপরকে ক্ষমা করো। একে অপরকে সহ্য করো, আর যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার থাকে, তবে তাকে ক্ষমা করো।

0: প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমাদেরও একজন অপরকে ক্ষমা করা উচিত। কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে, তবে কথাটা কড়া করে না বলে শুধু এইটুকু বলি যে সে কেবল আমাকে দুঃখ দেয়নি, কিন্তু কিছু পরিমাণে তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে। তোমাদের বেশিরভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছ তাই তার পক্ষে যথেষ্ট। তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ না হয়ে পড়ে। তাই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি, তাকে যে তোমরা ভালোবাসো তা প্রমাণ করে দেখাও। আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তোমরা সব বিষয়ে বাধ্য আছো কিনা, আর এই জন্যই আমি তোমাদের কাছে লিখেছিলাম। কোনো ব্যাপারে যদি কাউকে তোমরা ক্ষমা করো, আমিও তাকে ক্ষমা করি। আর সত্যি যদি আমি কোনো কিছু ক্ষমা করে থাকি, তবে খ্রিস্টের সামনে তোমাদের জন্যই তা করেছি। যদি সে তোমার কোনো ক্ষতি করে থাকে বা তোমার কাছে কোনো বিষয়ে ঋণী থাকে, তবে তা আমার ঋণ বলেই ধরো, আমি সেই ঋণ শোধ করে দেব। তোমরা তো পাপের দরুন মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছেন। তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন, আর আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল তার সমস্ত দাবি দেওয়া শুদ্ধ বাতিল করে দিয়েছেন। সেই দলিল তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে দিয়েছেন। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত, তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করবেন ও সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন।
1: শেষ হল সুভাষিত। আজ শুনলেন বাইবেল থেকে পাঠ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথম গানটির শিল্পী সুমন ঘোষ।

প্রথমে সুমন ঘোষ, পরে বাসবী গোস্বামীর কণ্ঠে শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কথিকা মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বিষয়ে বলবেন ডক্টর কৌশিক পাল। 6:40 আপনার স্বাস্থ্য জলবাহিত রোগ থেকে সাবধান, এ বিষয়ে বলবেন ডাক্তার তুষারকান্তি সাহা। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 6:45 প্রাত্যহিক উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রুতি নাহা সেন। 8 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সুনীল চট্টোপাধ্যায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা উপস্থাপনা স্মৃতমা মৈত্র। 11:00 যুবাণীর অনুষ্ঠান মুশকিল আসান উপস্থাপনা রাহুল আচার্য ও শ্রাবণী ভট্টাচার্য। 12:00 সঙ্গীত শিখার আসর পরিচালনা প্রমিতা মল্লিক। 12:15 নজরুল গীতি শিল্পী শ্রেষ্ঠা সাহা। 12:35 গল্প দাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী। 1:50 দ্বিজেন্দ্র গীতি অতুলপ্রসাদের গান দুটোয় অনুরোধের আসর। 2:30 নাটক বিষ রচনা জ্যোতিরিন্দ্র নন্দী, বেতার নাট্যরূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা সাম্য বাঁক। 5:30 যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম উপস্থাপনা সৌরিক ঘোষ ও পৌলমি বাগ। 6:00 সাঁওতালি অনুষ্ঠান। 6:40 যাত্রা বিদ্রোহী চারণ রচনা দিলীপ গঙ্গোপাধ্যায়, পরিবেশনা সংস্কৃতি সঙ্গম। 7:30 সমীক্ষা, 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার। 8:30 ছায়াছবির গান। 8:55 এ মাসের গান। 9:00 শিক্ষাঙ্গন থেকে লক্ষা উচ্চ বিদ্যালয় থেকে চয়নিকা ধারা রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন। 9:30 নজরুল গীতি শিল্পী শ্রেষ্ঠা সাহা। 9:45 রজনীকান্তের গান শিল্পী সুশীল কুমার সরকার। 10:00 রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11:00 বেহালা শিল্পী অনুপম আচার্য। 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রুতি নাহা সেন। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস। 6:45 ভক্তিগীতি শিল্পী সঙ্গীতা সেন। 7:10 যুবাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা অস্মিতা রায়। 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা। 9:00 রজনীকান্তের গান শিল্পী সুশীল কুমার সরকার। 9:10 পডকাস্ট ধারাবাহিক।

9:30 বেহালা, শিল্পী অনুপমা আচার্য। 9:40 রাস্তারা, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্টবক্স 111, বেলা 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা উজমা জাহাঙ্গীর, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সম্মান খেয়াল, শিল্পী সুনীল চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 পডকাস্ট ধারাবাহিক, 5:25 উর্বেশী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা রাজীব বসাক, 7:10 আধুনিক গান, শিল্পী সৃজনী বন্দ্যোপাধ্যায়, 7:30 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 রেডিও স্কোপ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের এসওপি প্রকাশ। আইপিএল ক্রিকেটে আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আসি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরের বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা, শিক্ষা এবং জনগণের সঙ্গে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে বৈশ্বিক কল্যাণের স্বার্থে ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তির প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ডক্টর জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের তোশি মিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড তারা অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল নতুন দিল্লিতে ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। রুবিওর সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশ সচিব গতকাল প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং শিক্ষা ও জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন রুবিও। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক নতুন ঘোষণা করতে চলেছে বলে রুবিও আশা প্রকাশ করেন।
2: Expanded commercial ties now with more than $20 billion in investments. $20 billion in investments from Indian companies in the United States. We've deepened a security partnership through military exercises in the Indo-Pacific. And of course, as part of that, we recognize that an orderly and a secure consular system is vital to solidifying this important relationship.
1: রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুজন অত্যন্ত দায়িত্বশীল নেতা হিসেবে অভিহিত করেছেন। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এরাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতিমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাদের পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 29তম রোজগার মেলায় গতকাল সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব ভারতের যুব সমাজের দিকে অধীর আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে। যুবাদের কর্মসংস্থানের লক্ষ্যে একাধিক দেশের সঙ্গে ভারতের যোগসূত্র স্থাপিত হয়েছে বলেও প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন।
3: दुनिया भारत के युवाओं और भारत की टेक्नोलॉजिकल प्रोग्रेस को लेकर बहुत उत्साहित है। आज दुनिया भारत की विकास यात्रा का हिस्सा बनना चाहती है। भारत भी दुनिया के अलग अलग देशों के साथ पार्टनरशिप कर रहा है। इसका उद्देश्य यही है कि भारत के युवाओं को अवसर मिले, रोजगार मिले, उनका सामर्थ्य खिल उठे। साथ साथ मैं चाहता हूं मेरे देश के नौजवानों को ग्लोबल एक्सपोजर भी मिले।
1: দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 2টি, কলকাতা শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। মন্ত্রকের মতে, ভিবি জি রামজি আইনের 33 নম্বর ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধান অনুসারে খসড়া বিধি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের 1 জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্র বন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণ রাখা হবে। উপসর্গ দেখা দিলে নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করে নমুনা পরীক্ষা করা হবে। ভারতের সভাপতিত্বে 21 ও 22 মে নতুন দিল্লিতে ব্রিক্স সন্ত্রাস দমন কার্যনির্বাহী গোষ্ঠীর CTWG 11th বার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশন এবং উপগোষ্ঠীগুলির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী দিনে বিদেশ মন্ত্রকের সচিব CB জর্জ মূল বক্তব্য পেশ করেন।

তিনি সন্ত্রাসবাদের বৈশ্বিক হুমকি মোকাবিলায় ব্রিক্স সদস্য দেশগুলোর সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেন। তিনি ব্রিক্স সদস্য দেশগুলোকে মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। গত বছর 22 এপ্রিল জম্মুর পহেলগাম সংঘটিত সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারতের প্রতি সংহতি প্রকাশ ও সমর্থন জানানোর জন্য তিনি ব্রিক্স সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন। বিদেশমন্ত্রকের যুগ্ম

0: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফ সোয়েকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানান, এই বৈঠকের সময় উভয় পক্ষই বিমান চলাচল এবং অ্যারোস্পেস উৎপাদন খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, স্বাস্থ্যসেবা ও পরিকাঠামোর পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসা পেশাজীবীদের প্রশিক্ষণও সমান গুরুত্বপূর্ণ। গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেসের 23তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। এদিকে আজ আইপিএলের দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বা হিট স্ট্রেস, এ বিষয়ে বলছেন ডক্টর কৌশিক পাল, বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণী বিজ্ঞান, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র, অশোকনগর।
2: আমাদের পশ্চিমবঙ্গের ছয়টি ঋতু, তার মধ্যে গ্রীষ্মকাল বা গ্রীষ্ম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ডিউরেশন সব থেকে বেশি হয় এবং এর প্রভাবও যথেষ্ট। মানুষের ক্ষেত্রে যেমন এর প্রভাব পড়ে, সেরকম প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব রয়েছে এবং বিশেষ করে যে সমস্ত প্রাণী আমরা পালন করি তার মধ্যে মুরগির উপর এর প্রভাব যথেষ্ট। আমরা অনেকে এই টার্মটা শুনেছি হিট স্ট্রেস, যেটাকে আমরা বলি গ্রীষ্মকালীন তাপজনিত ধকল, মুরগির ক্ষেত্রে এটা প্রকটভাবে দেখা যায় এবং এটা এতটাই মারাত্মক যে প্রচুর মুরগি পালক বা প্রাণী পালক কিন্তু অনেকে এর জন্য লোকসানের সম্মুখীন হন, কারণ এর প্রভাবে যেটা সব থেকে মারাত্মক হয় সেটা হচ্ছে হিট স্ট্রোক, এবং হিট স্ট্রোক সেক্ষেত্রে কিন্তু এই অত্যধিক তাপমাত্রার জন্য এটা হয় এবং প্রচুর সংখ্যক মুরগি মারা যায় এবং খামারিরা লোকসানের মুখ দেখেন। তো এটা আটকানোর জন্য আমাদের কয়েকটা ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রথমেই যেটা হয় যে মুরগির বাসস্থান, এবং প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে সমস্ত ঋতুতে, যেহেতু এই ঋতুগুলোর প্রত্যেকটাতে প্রভাব কিছু না কিছু আছে, তাই আগাম কিছু সতর্কতা বা আগাম কিছু ব্যবস্থা নিয়ে রাখতে হয় যাতে করে এই ক্ষয়ক্ষতির সম্মুখীনটা কম হওয়া যায়। এবং তার জন্য আপনাকে ঘর এমনভাবে বানাতে হবে যেন সেখানে একটু হাওয়া চলাচল ঠিকঠাকভাবে করতে পারে এবং ঘরের তাপমাত্রা ঠিকঠাক থাকে। প্রত্যেকটা প্রাণী আমাদের পৃথিবীতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় খুব আরামদায়কভাবে থাকে, যেটাকে আমরা ইংরাজিতে বলি থার্মো কমফোর্ট জোন বা থার্মো নিউট্রাল জোন, এবং মুরগির ক্ষেত্রে সেই টেম্পারেচারটা দেখা যায় প্রায় 15-25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই তাপমাত্রা যদি হয় তাহলে সেখানে মুরগি কিন্তু স্বাভাবিকভাবে থাকতে পারে। তারপর থেকে প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার জন্য কিন্তু তার শরীরে বিভিন্ন রকম শারীরবৃত্তীয় প্রক্রিয়া হয়, কারণ তার যে নিজস্ব টেম্পারেচার তার শরীরে সেটা সে মেনটেন করার চেষ্টা করে, এবং তার জন্যই সে চেষ্টা করে কি যখন শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেই তাপমাত্রা কিছুটা কমিয়ে দিতে। এখন মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষের ক্ষেত্রে আমরা খুব সহজে ঘামের মাধ্যমে সেই তাপমাত্রা কিন্তু বার করে দিতে পারি, ফলে আমাদের শরীর ঠান্ডা থাকে। মুরগির ক্ষেত্রে কি হয়, মুরগি কিন্তু কোনো ঘর্মগ্রন্থি নেই বা তারা ঘামতে পারে না, তাদের সারা দেহ পালকে ঢাকা। তারা তখন কি করে, যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় তারা মুখ হাঁ করে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নেয়, তার ফলে কি হয় মুখের ভিতর থেকে মুখের মাধ্যমে তারা ওই যে উত্তপ্ত বাতাস সেটা কিন্তু বার করে, এবং এটা যত তাপমাত্রা বাড়তে থাকে এটা স্পিডটাও ততটা বাড়ে। এবং একটা সময় এমন হয় যখন হয়তো তার তাপমাত্রা মানে পরিবেশের তাপমাত্রা এত বেড়ে গেছে তখন কিন্তু সেটা কম্পেনসেট করতে পারছে না বা ব্যালেন্স করতে পারছে না, তখন কিন্তু তার শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া হয় যেটাকে আমরা রেসপিরেটরি অ্যালকালোসিস বলি ইংরেজিতে, তার অনেকগুলো ব্যাখ্যা আছে। তো তার ফলে কিন্তু তার অনেক ক্ষতি হয়, এবং যেটা আমি বললাম যে তার মেন কারণ যে প্রভাব সেটা হচ্ছে হিট স্ট্রোক, এবং সেটা কমানোর জন্য বাসস্থানের কথা যেটা আমি বলছিলাম যে ঘর যাতে ঠান্ডা থাকে, মুরগি থাকার যে জায়গা এক একটা মুরগির জন্য যে জায়গা আমরা নর্মালি দিয়ে থাকি তার থেকে একটু বেশি পরিমাণ 10% বা 10% জায়গা বেশি দিতে হবে ঘরে। ঘরের চা হাইটটা যেন একটু বেশি হয়, 10-12 ফুটের মতো, এবং তার উপরে যেন চালের উপরে কিছু লতা জাতীয় গাছ, কুমড়ো টুমড়ো এইসবগুলো, এবং যদি পারা যায় তাহলে ছাদের উপরে চুন কাম করে দেওয়া, তাহলে কিন্তু টেম্পারেচার

0: কম হয়, এবং তার সাথে সাথে খাবার দাবার, যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয় ব্রয়লার মুরগির ক্ষেত্রে বিশেষ করে, বা অন্যান্য মুরগির ক্ষেত্রেও, দিনের বেলায় সকাল 10টার পর থেকে বিকেল 4টে সাড়ে 4টে পর্যন্ত মুরগির ঘরে কোনো খাবার দেওয়া যাবে না, দানা খাবার, কেবলমাত্র জল থাকবে। কারণ এই সময় যদি খাবার খায়, হজম হজম হওয়ার জন্য কিন্তু একটা টেম্পারেচার তৈরি হয় শরীরে, তো সেই টেম্পারেচার এবং পরিবেশের টেম্পারেচার মিলে বিকেলের দিকে অবশ্যই সেখানে হিট স্ট্রোক হবে এবং পাখিগুলো মারা যাবে। তাই রাত্রেবেলা সারা রাত খাবার থাকবে এবং সকাল 9টা সাড়ে 9টা পর্যন্ত, এবং তারপর থেকে খাবার বন্ধ করে দিয়ে আবার 4টে সাড়ে 4টের পর বিকেলে খাবার শুরু করবে। সারাদিন জল থাকবে, এবং যদি কেউ সবুজ ঘাস পাতা দিয়ে থাকে, ন্যাজোলা টাজোলা, সেগুলো খাওয়াতে পারবে। এবং খাবারের সাথে এই সময় কিছু অ্যান্টি অক্সিডেন্ট যেমন ভিটামিন সি, ভিটামিন ই, সিলেনিয়াম, এগুলো কিন্তু খাবারে অ্যাড করা যেতে পারে। আর এখন যেটা হয়, কাঁচা আম বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এমনি ঝরে পড়ে, সেই কাঁচা আম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে যদি খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়, সেটাও কিন্তু অনেকটা তাপমাত্রা কমাতে সাহায্য করে। এবং ভ্যাকসিনেশন বা এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়মিত চলবে, এবং সেগুলো সবই চলবে হচ্ছে দিনের ঠান্ডা সময়ে, খুব সকালে অথবা সন্ধ্যার সময়। আর যদি প্রাণীকে হ্যান্ডেল করতে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে হয় বা কিছু, সেক্ষেত্রেও কিন্তু আমরা দিনের যখন বেশি তাপমাত্রা থাকবে সেই সময় কোনো কিছুই করবো না, সব কিছু করবো হচ্ছে ঠান্ডা সময় যখন থাকবে। তো এই সমস্ত কয়েকটা বিষয়, কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, গ্রীষ্মকালে আমাদেরকে মুরগি পালন তো করতেই হয়, কিন্তু তার প্রভাব কমানোর জন্য। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা হচ্ছে লিটার বা যার উপরে মুরগি থাকে, যেটা গাদা বলি আমরা, ধানের চিটা বা ছোট ছোট করে কাটা খড় বা কাঠের গুঁড়ো দিয়ে আমরা বানাই, সেটাও যেন খুব ভিজে না যায় বা খুব পুরু করে যেন না বিছানো হয়। সাধারণত আমরা 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত করি শীতকালে, কিন্তু গ্রীষ্মকালের ক্ষেত্রে 2 থেকে 3 ইঞ্চির বেশি পুরু যেন না হয়, এবং সেটা যেন শুকনো হয়, সেখানে যেন বায়ু চলাচল করতে পারে। আর যদি ঘরের মধ্যে এক্সস্ট ফ্যান লাগানো যেতে পারে, যে দুদিকের দেওয়ালের একদিকের দেওয়ালে আমরা ওই যে চট জাতীয় কিছু বস্তা, সেটাকে ভিজিয়ে দিলাম, তার উল্টো দিকের দেওয়ালে যদি এক্সস্ট ফ্যান লাগানো যায়, তাহলে তার ঘরের ভিতরে টেম্পারেচারটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে। যত ঘরের টেম্পারেচার আমরা ঠান্ডা রাখতে পারবো, তত কিন্তু মুরগি আরামে থাকবে এবং তার প্রভাবটা কম পড়বে।
1: এতক্ষণ শুনলেন মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বা হিট স্ট্রেস, এ বিষয়ে বললেন ডক্টর কৌশিক পাল, বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণীবিজ্ঞান, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র, অশোকনগর।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া সতর্কবার্তা জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলার দু এক জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আর সেই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ থেকে পরপর তিন দিন তিন পর্বের ধারাবাহিক কথিকা শুনবেন জলবাহিত রোগ থেকে সাবধান। আজ প্রথম পর্ব বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তুষার কান্তি সাহা।
2: একটু জলপাই কোথায় বলতে পারেন? সুকুমার রায়ের অবাক জলপান নাটকের এই উক্তি আমাদের সকলেরই জানা। নাটকটিতে দেখা যায় তৃষ্ণায় কাতর পথিক রাস্তায় সকলের কাছে পানীয় জলের সন্ধান চাইছে, কারণ অপরিশ্রিত জল স্বাস্থ্যের পক্ষে হানিকারক এটা সকলেই জানে। এই নিয়ে আরও বিস্তারিতভাবে জানানোর জন্য আজ আমার বক্তব্যের বিষয় হিসাবে রেখেছি জলবাহিত রোগ ও তার প্রতিকার। আমাদের শরীরের প্রায় 60% হলো জল। হজম ক্ষমতা বৃদ্ধি, রক্ত সঞ্চালন, মুখে লালা তৈরি, শরীরের তাপমাত্রা ঠিক রাখা, এই সব শারীরিক ক্রিয়াকলাপগুলি সচল রাখাতে জলের প্রয়োজনীয়তা অপরিহার্য। দেহে সোডিয়াম, পটাশিয়াম ও অন্যান্য ইলেকট্রোলাইট স্তরগুলোকে প্রভাবিত করতে জলের ভূমিকা অপরিসীম। পৃথিবীতে এই জল তিন ভাগ পরিমাণে আছে আর স্থল হল এক ভাগ। তাই দেখতে গেলে পৃথিবীতে মানুষের জলের অভাব হওয়ার কথা নয়। এই পৃথিবীতে তিন ভাগ জল ও এক ভাগ স্থল হওয়া সত্ত্বেও আগামী দিনে জল সংকট আসতে চলেছে। তার কারণ হল এই তিন ভাগ জলের মধ্যে বেশিরভাগটাই সমুদ্রের নোনা জল, যা আমরা পান করতে পারি না। মিষ্টি জলের ভাণ্ডার যেটুকু আছে তাও পৃথিবী থেকে দ্রুত শেষ হয়ে আসছে। সমগ্র বিশ্বজুড়ে অল্পবিস্তর পানীয় জলের সংকট দেখা দিতে শুরু করেছে। আগামী দিনে এটাই ভয়াবহ আকার নেবে। আমাদের দেশের পরিকল্পনা সংস্থা জানিয়েছে আগামী কয়েক বছরেই গভীর জলসংকটে ভুগবে গোটা ভারতবর্ষ। গত গ্রীষ্মেই চেন্নাই, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট ও কেরল সহ বিভিন্ন রাজ্যে অস্বাভাবিক জল সংকটে নাজেহাল হয়েছিল বিপুল সংখ্যক মানুষ। সম্পূর্ণ ফাঁকা কুয়ো ও জলবিহীন স্থান হয়ে উঠেছিল দেশের বিভিন্ন শহর। সেখানকার প্রধান জলাধারগুলো ছিল শুকনো। সরকারি জলের ট্যাঙ্ক থেকে এক ফোঁটা জলের আশায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেছেন মানুষ। সর্বত্র বৃষ্টির জন্য আকুতি। বৃষ্টিই ছিল তখন সেখানকার মানুষের একমাত্র ভরসা। আগামী দিনে গোটা ভারতবর্ষ জুড়েই এমন ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে আর বেশি দেরি নেই। পৃথিবীর তিন ভাগ জল থাকা সত্ত্বেও ভবিষ্যতে এই রকম জল সংকটে ভুগতে হবে আমাদের। তার একটাই মাত্র কারণ এই যে তিন ভাগ জলের সম্পূর্ণ অংশ আমাদের পানযোগ্য নয়। একটা হিসেবে দেখা গেছে পৃথিবীর 100% জলের মধ্যে মাত্র 3-4% মিষ্টি জল, যা আমাদের পান করার যোগ্য। এই সামান্য ভাণ্ডার থেকে জল পরিশোধন করার পর সেই জল যখন নিরাপদে খাবার উপযোগী হয়ে ওঠে তখন তাকে আমরা পানীয় জল বলি। আমাদের চারপাশে তাকালে দেখতে পাই সমাজের প্রতিটি মানুষ পরিশ্রুত পানীয় জল গ্রহণ করার সুযোগ পান না। অনেকেই পুকুরের জল, নদীর জল, এমনকি অনেক সময় সাপ্লাইয়ের জলও সরাসরি পান করেন। খালি চোখে জল স্বচ্ছ দেখালেই তা যে নিরাপদ, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এই জলেই মিশে

0: থাকতে পারে কোটি কোটি অদৃশ্য জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। অপরিশ্রুত জল পান করলে জলের মাধ্যমে নানা রকম ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্রোটোজোয়া আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তার থেকে বিভিন্ন রকমের রোগ দেখা দেয়, যেমন কলেরা, ডায়রিয়া, হেপাটাইটিস এ, ই, টাইফয়েড, পোলিও, অ্যামিবিয়াসিস ইত্যাদি। তাহলে সুস্থ থাকতে গেলে পরিশ্রুত পানীয় জল অবশ্যই জরুরি। কিন্তু পরিশ্রুত জল আমরা পাব কীভাবে? জল বিশুদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে জলে থাকা পরজীবী, ব্যাকটেরিয়া, শ্যাওলা, ভাইরাস, ছত্রাকসহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক বস্তুকণার ঘনত্ব কমানো যেতে পারে। গ্রামে গঞ্জে জলাশয় বা নদী থেকে অথবা নলকূপের মাধ্যমে মাটির নিচ থেকে যে জল পাই, বিভিন্ন পদ্ধতিতে আমরা তাকে পরিশ্রুত করতে পারি। যেমন বয়েলিং, অর্থাৎ সেই জলকে কিছুক্ষণ ফুটিয়ে ঠান্ডা করে তবেই তা পানীয় জলে পরিণত করতে পারি। এছাড়া বিভিন্ন রকমের ফিল্টার ব্যবহার করেও জলকে পরিশ্রুত করে নিতে পারি। ক্লোরিন বা হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করে আমরা যে কোনো জলকে পরিশ্রুত করে তারপর তা পানের যোগ্য করে তুলতে পারি। আর শহরাঞ্চলে তো পৌরসভা থেকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার বন্দোবস্ত থাকেই। এইভাবে জলকে পরিশ্রুত করে তবেই পান করা উচিত। তাহলে এই পর্যায়ে আমরা জানলাম পরিশ্রুত জল কেন পান করা উচিত আর কিভাবে আমরা জলকে পরিশ্রুত করব।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে জলবাহিত রোগ থেকে সাবধান বিষয়ে তিন পর্বের কথিকার প্রথম পর্ব শুনলেন, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তুষারকান্তি সাহা।
2: প্রাক্তহিকী।

0: সুপ্রভাত বন্ধুরা। ঘড়িতে যদিও সবে সকাল, কিন্তু যা গরম পড়েছে মনে হচ্ছে দুপুর অনেকক্ষণ আগেই এসে হাজির। এই দাবদাহের মধ্যেও মনটা একটু ঠান্ডা করতে চিঠির খামে জমে থাকা আপনাদের গল্প, অনুভূতি আর ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকী।
1: আজ চব্বিশে মে, শুরুতেই আজকের দিনের কথা। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ। স্বনামধন্য শিক্ষাবিদ, বহু ভাষাবিদ ও ধর্মপ্রচারক রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ঊনবিংশ শতাব্দীর এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি ছিলেন মনীষী ডিরোজিওর এক নিষ্ঠাবান অনুসারী। হিন্দু ধর্মের তৎকালীন আচার সর্বস্ব বিধানে বিরক্ত হয়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তার স্ত্রী ও ভাইকেও ধর্মান্তরিত করেন। মাইকেল মধুসূদন দত্তের খ্রিস্ট ধর্ম গ্রহণে তার প্রত্যক্ষ সহযোগিতা ছিল। 1839 খ্রিস্টাব্দে তিনি ক্রাইস্ট চার্চ প্রতিষ্ঠিত মির্জাপুর স্কুলের সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হন। পরে বিশপস কলেজে অধ্যাপনার কাজে যোগ দিয়ে কৃষ্ণমোহন খ্রিস্ট ধর্মচর্চা ও দরিদ্র ছাত্রদের কল্যাণে 8,000 টাকা দান করেন। শিক্ষকতা ছাড়াও দ্য এনকোয়ারার, হিন্দু ইউথ, গভর্নমেন্ট গেজেট ও সংবাদ সুধাংশু পত্রিকার সম্পাদনাও করেন তিনি। এশিয়াটিক সোসাইটি, বঙ্গীয় সমাজবিজ্ঞান সভা, ভারত সংস্কার সভা ইত্যাদি প্রতিষ্ঠানের সঙ্গে কৃষ্ণমোহনের নিবিড় সংযোগ ছিল। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ উপদেশ, কথা, স্বরদর্শন, সংবাদ ইত্যাদি। 1813 খ্রিস্টাব্দের আজকের দিনে, 24 মে, জন্মগ্রহণ করেছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।

সোমেন চন্দর জন্মদিন আজ। 1942 এর 3রা আগস্ট ঢাকার রাস্তায় ইবি রেলওয়ে শ্রমিকদের

0: জাতিবাদ বিরোধী একটি মিছিলের ওপর অতর্কিতে আক্রমণ নেমে আসে, যাতে প্রাণ দেন 22 বছরের এক যুবক। পরাধীনতা, বিশ্বযুদ্ধ, ফ্যাসিবাদ যার লেখনীতে নগ্ন হয়ে ফুটে উঠেছে, ফুটে উঠেছে তাঁর উপন্যাস, নাটিকা, কবিতা আর ইঁদুর, বনস্পতি, একটি রাত, দাঙ্গা, সংকেতের মতো বিশ্বমানের গল্পগুলিতে। যুবকটি হলেন সোমেন চন্দ, যার জন্ম 24 মে 1920-র আজকে টিনটিতে।
1: এখন শুনব দেশবন্ধনা সমবেত কণ্ঠে।
2: মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে,
3: হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ।

0: দঙ্গ ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে,
1: হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর।

0: আর কি দানব থাকিবে বঙ্গে,
1: দানব দলনী হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে,
0: দানব দলনী হয়ে উন্মাদিনী।

হরে আগুয়ান নিতে হয় মুকুন্দের নিয়রে সঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। তাথই তাথই থই দৃমি দৃমি দং দং, তাথই তাথই থই দৃমি দৃমি দং দং, ভূত পিশাচ নাচে।

0: आज समर रंगे।
1: সমবেত কণ্ঠে শুনছিলাম দেশবন্দনা। সেরা পত্রদাতার নাম ঘোষণা করব। ফেব্রুয়ারি 2026 প্রথম পক্ষে বিষয় ছিল ক্ষণিকের অতিথি। সেরা পত্রদাতার নাম উত্তম দালাল, ঠিকানা খরসরাই, বেগমপুর, হুগলি। আর ফেব্রুয়ারির দ্বিতীয় পক্ষে বিষয় ছিল অজানার সন্ধান। সেরা পত্রদাতা বিবেচিত হয়েছেন রিয়া ঘোষ, থাকেন সুভাষগ্রাম বাদুরতলা, কলকাতা 146। উত্তম দালাল এবং রিয়া ঘোষ ফেব্রুয়ারি 2026-এর দুটি পক্ষের সেরা পত্রদাতা।
2: আবারও একবার আপনাদের মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় সম্পর্কে জানিয়ে দিই। বিষয় প্রতীক্ষার প্রহর। আমাদের জীবন জুড়েই থাকে নানান প্রতীক্ষা, তাদের কারো সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও ঝিলিক তাই আনন্দ, কোনো প্রতীক্ষা হয় সংক্ষিপ্ত, আবার দীর্ঘ, বড় দীর্ঘ হয়।

অপেক্ষায় কোনো কোনো প্রতীক্ষার প্রহর। সব প্রতীক্ষা কি অবসান হয় আদেও? লিখুন প্রার্থীকিতে। আমাদের ইমেল আইডি chithirjhapi.air@gmail.com, chithirjhanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর। চোখরাখি আজকের প্রথম চিঠিতে লিখেছেন নলিনী রঞ্জন মণ্ডল, গুড়দহ শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রিয় প্রাত্যহিকী, অতীতে গ্রাম বাংলার সব কৃষিজমি ছিল এক ফসলি। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে দেশবাসীর মুখে অন্ন যোগাত, কিন্তু খোদ কৃষকের পেটে অন্ন যুক্ত না। ফসলের যেটুকু অংশ কৃষক পেত, তার থেকে জমিদারের কর্জ দিতে দিতে প্রায় শেষ। অবশিষ্ট অংশে বড়জোর তিন চার মাস সংসার চলত। আবার চাষ শুরুর আগে মহাজন জমিদারের কাছে হাত পেতে তবেই বর্ষার কৃষিকাজ সম্পন্ন হতো। মাঠ ভরা ধান, গাছের অর্ধেক টলটলে জলে ভরা, বাকি অর্ধেক দক্ষিণা হাওয়ায় হেলে দুলে খেলা করত। মনে হতো সবুজ তরঙ্গ। এই দৃষ্টিনন্দন দৃশ্য চোখে অপার শান্তি দিলেও জঠরে বইত অন্য ঢেউ। আবার ফিরে আসে সে হাওয়াতে দশা, হাপিত্তেষ করে থাকা কবে নতুন ধান উঠবে, তবে দুমুঠো অন্ন মুখে দিতে পারবে। নতুন ফসল ঘরে উঠতে এখনো তিন চার মাস বাকি। একথা বড়রা বুঝলেও বাচ্চারা খিদের জ্বালায় কান্নাকাটি করত, কারণ সংসারে যে হাঁড়ির হাল চোখে দেখার মতো নয়। তাই সকাল হলেই বাড়ির বউঝিরা হাঁড়ি কাঁখে নিয়ে চলে যেত খাল বিলে, শাক শাপলা শালুক তুলে এনে সিদ্ধ করে জঠর জ্বালা নিবারণ করত। ও সবার কতদিন চালাবে? বাচ্চাদের খিদের ছটফটানি অসহায় মাকে সামাল দিতে হতো। অপেক্ষাকৃত বড়জন বলতো, মা ধান কাটতে আর কতদিন বাকি? অভাবে বিধ্বস্ত মা বিরক্ত হয়ে বলতো, গর্ভধূর থেকে ধান বের হোক, পাকুক, তারপর তো। শুকনো মুখ, কটোরাগত চোখ, মলিন পোশাকে হতাশ বাচ্চার দল দুবেলা ক্ষেতের দিকে টানা পড়িন করত। মাঝে মাঝে আলো বসে ধান গাছের থুড়ের দিকে তাকিয়ে থাকত। প্রতীক্ষার প্রহর যেন শেষ হতে চাইত না। দেখলেন নলিনী রঞ্জন মণ্ডল, গুড়দহ শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে।

প্রিয় প্রাত্যহিকীকে এবারের চিঠি লিখেছেন ছন্দা ভট্টাচার্য চট্টোপাধ্যায়, চচুড়া, হুগলি থেকে। প্রতীক্ষা হলো আশা নিয়ে অপেক্ষা। সে অপেক্ষা কোনো মানুষের জন্য বা কোনো ঘটনার জন্য হতে পারে। আমরা অপেক্ষা করি কিন্তু অনেক সময় নিরাশ হই। আমার প্রতীক্ষা কিসের জানো? আমি প্রতীক্ষায় আছি এক নৈসর্গিক দৃশ্য দেখব বলে। আজ পর্যন্ত কত যে ছুটে বেরিয়েছি কিন্তু তার দেখা পাইনি। তাহলে খুলেই বলি, সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে আমার খুবই ভালো লাগে, সে সমুদ্রে হোক বা পাহাড়ে। বিভিন্ন ট্যুরিস্ট স্পটে গিয়ে যখনই শুনছি সানরাইজ বা সানসেট পয়েন্ট আছে, তখনই ঠিক সময়ে হাজির হয়েছি। কখনো ঘন মেঘ আমাকে সেই দৃশ্য প্রত্যক্ষ করতে বাধা দিয়েছে, কখনো হালকা মেঘের আড়ালে কিছুটা দৃষ্টিগোচর হয়েছে। কোনো কোনো সময়ে আমার আশা পূরণ হয়েছে, অপূর্ব দৃশ্য আমার মনকে তৃপ্ত করেছে। তবে আমার প্রত্যাশা সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘা দর্শন করার। প্রথম আলোর সিঁদুর রাঙা শৃঙ্গ, সূর্যের আলোয় ক্রমশ কাঞ্চনবর্ণ, তারপর হীরক দূতি ছড়ানো কাঞ্চনজঙ্ঘা রূপ আমার আজও দেখা হয়নি। শুনেছি টাইগার হিল থেকে সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য দেখা যায়। একাধিকবার গিয়েও হতাশ হয়েছি, তারপর কোথায় না গেছি এই সুন্দরীর রূপ দেখব বলে, কিন্তু আজও সে আমাকে দেখে নিজেকে কুয়াশার ঘুমটায় ঢেকে রাখে। শবরীর প্রতীক্ষাও তো শেষ হয়েছিল, কিন্তু দুর্ভাগা আমার এই অপেক্ষার বোধ হয় শেষ নেই। আজও গুনে চলেছি প্রতীক্ষার প্রহর, ইচ্ছে পূরণের অনন্ত প্রতীক্ষায় ছন্দা ভট্টাচার্য চট্টোপাধ্যায়, চুচুড়া, হুগলি থেকে।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: বিজ্ঞাপনের পর আবারও ফিরে এলাম আপনাদের চিঠিতে। পরের চিঠিটি লিখেছেন অশোক চক্রবর্তী, রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, জীবন যেন এক অনন্ত প্রতীক্ষার মঞ্চ, আর সেই মঞ্চে প্রতীক্ষার প্রহরগুলো কখনো ভারী, কখনো বা এক অদ্ভুত সুখে জড়ানো। আমরা প্রতিনিয়ত কিছু না কিছুর জন্য অপেক্ষা করি, কখনো কোনো প্রিয় মানুষের চিঠির জন্য, কখনো মেঘ কেটে এক চিলতে রোদের জন্য, আবার কখনো জীবনের বড় কোনো পরিবর্তনের আশায়। প্রতীক্ষার প্রহর কথাটি শুনলেই মনে এক ধরনের মিশ্র অনুভূতি তৈরি হয়। কখনো তাতে থাকে ব্যাকুলতা, কখনো বা গভীর কোনো প্রাপ্তির আশা। সাধারণত দীর্ঘ অপেক্ষার মুহূর্তগুলো বোঝাতে আমরা এই অভিব্যক্তিটি ব্যবহার করি। যখন আমরা কারো জন্য অপেক্ষা করি, তখন ঘড়ির কাঁটা যেন অলস হয়ে পড়ে। প্রতিটি মুহূর্ত তখন মনে হয় এক একটি যুগ। জানালার গ্রিল ধরে বাইরে নিস্তব্ধ রাস্তার দিকে তাকিয়ে থাকা, কিংবা মুঠোফোনের স্ক্রিনে বারবার চোখ বোলানো, এই সবটুকুই প্রতীক্ষার প্রহরের চিরচেনা ছবি। এই সময়টাতে মনের ভেতর এক অদ্ভুত দোলাচল কাজ করে। একদিকে হারানোর ভয়, অন্যদিকে পাওয়ার তীব্র আকুলতা। তবে সব প্রতীক্ষায় কিন্তু যন্ত্রণার নয়, কিছু প্রতীক্ষার প্রহর বেশ মধুর হয়। যেমন দীর্ঘদিন পর কোনো প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার আগের মুহূর্তগুলো, বুকের ভেতর তখন যেন এক অজানা আনন্দের চড়ুই পাখি ডানা ঝাপটায়। আবার মেঘলা দুপুরে প্রথম বৃষ্টির ফোঁটা নামার আগে যে মুহূর্ত, প্রকৃতির সেই নীরব প্রতীক্ষাও এক অদ্ভুত সৌন্দর্যের জন্ম দেয়। প্রতীক্ষার প্রহর যত দীর্ঘ হয়, প্রাপ্তির আনন্দ ঠিক ততটাই মধুর হয়। কিছু প্রতীক্ষা ফুরোয় না, শুধু সময়ের সঙ্গে সঙ্গে অভ্যাস হয়ে যায়। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দে আজ কেবলই প্রতীক্ষার প্রহর কোনা। দিন শেষে প্রতীক্ষার প্রহর আমাদের ধৈর্য শেখায়। এটি আমাদের বুঝিয়ে দেয় যে সহজেই যা পাওয়া যায়, তার চেয়ে কষ্ট করে, কষ্ট করে অপেক্ষা করে পাওয়া জিনিসের মূল্য অনেক বেশি। অপেক্ষার অবসান যখন কাঙ্ক্ষিত প্রাপ্তি দিয়ে হয়, তখন পেছনের সমস্ত ক্লান্তিকর প্রহর এক নিমেষেই সুখে রূপান্তরিত হয়। লিখলেন অশোক চক্রবর্তী, রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান থেকে।

কাবেরী মজুমদার, আপনার লেখাটি পড়ব। দুর্গা মন্দির মোহাম্মদ বাজার বীরভূম থেকে এসেছে আপনার চিঠি। দীর্ঘতর অপেক্ষার আরেক নামই তো প্রতীক্ষা, যা জীবনের অবিচ্ছেদ্য এক অংশ। প্রিয় বস্তু বা প্রিয়জনের জন্য অপেক্ষায় মিশে থাকে অকৃত্রিম ভালোবাসা, ভালো লাগা, বিনিদ্র রজনীর অবসানে উষার আলোর প্রতীক্ষা, পরীক্ষার্থীর পরীক্ষার ফলের জন্য অপেক্ষা, মুমূর্ষু রোগীকে ডাক্তারের দেওয়া মেয়াদ উত্তীর্ণের জন্য অপেক্ষা, প্রিয়জনের ফোন কলের প্রতীক্ষা, এমনি কত শত প্রতীক্ষা জুড়ে থাকে আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে। অনন্তকাল ধরে প্রেমিক তার প্রিয়ার জন্য বসে থাকে পথ চেয়ে। বিচার না পাওয়া মানুষটি প্রতীক্ষায় থাকে সুবিচারের, প্রতীক্ষার সেই প্রহরগুলিতে থাকে উদ্বেগময় অন্তরের অনুভূতি, যা আশা প্রত্যাশায় ভরা নিশ্চিত বা অনিশ্চিত ভবিষ্যতের ভবিতব্য। যে মুহূর্তে জানতে পেরেছিলাম আমার প্রাণের ভেতর আরেকটি ক্ষুদ্র প্রাণের সঞ্চার ঘটেছে, সেই মুহূর্ত থেকে নবজাতকের আগমন পর্যন্ত শুরু হয়েছিল দীর্ঘ প্রতীক্ষা। প্রতীক্ষার সেই প্রহরগুলিতেই অনাগত অতিথির জন্য স্বপ্নের জাল বোনা শুরু। প্রথম মা হবার আকাঙ্ক্ষায় হৃদয়ের গভীর ব্যাকুলতায় তখন যেন আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয়ে গহন দ্বারে

0: শারীরিক এবং মানসিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে রোমাঞ্চ ভরা প্রতীক্ষার সেই দিনগুলির স্মৃতি আজও অমলিন। তারপর প্রতীক্ষার অবসানে এলো মাতৃত্ব, পূর্ণতা পেল আমার নারী জনম। শুধু পূর্ণতা নয়, প্রতীক্ষার প্রহর দেয় ধৈর্য, সংযম আর সহনশীলতার শিক্ষা। সব প্রতীক্ষার অবসান হয়তো মধুর হয় না, তবু প্রতিটি প্রতীক্ষা মানুষের বেঁচে থাকার একটি মাধ্যম, একটি অবলম্বন। শুধুমাত্র ভালো থাকার জন্যই চলে জীবন ভর প্রতীক্ষা। তাই চলো না বন্ধু প্রাত্যহিকী, জীবনের যাত্রাপথে প্রতীক্ষার প্রতিটি ক্ষণ আমরা আমার এই পথ চাওয়াতেই আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, এই বলে এগিয়ে চলি।
1: আমার এই পথ চাওয়াতে আনন্দ খেলে যায়।
0: কাবেরী মজুমদার চিঠি লিখলেন দুর্গা মন্দির মোহাম্মদ বাজার বীরভূম থেকে।

যাব পরের চিঠিতে। লিখেছেন অরুণাংশু প্রধান, আপনি থাকেন মুরাদপুর পূর্ব মেদিনীপুরে। সুহৃদ প্রাত্যহিকী, আমাদের জীবনের এক নীরব গভীর অনুভূতির নাম প্রতীক্ষা। এই জীবনে অনেক বিষয়েই প্রতীক্ষার প্রহর কেটেছে, উদ্বেগে, আশঙ্কায়, আনন্দে, ভয়ে। সেগুলি ছিল কখনো এমন কোনো স্বপ্নের জন্য যার ঠিকানা নিজেও নিশ্চিতভাবে

জানতাম না। আবার অন্যদিকে বাস্তবে কখনো স্কুলে পরীক্ষার ফলের জন্য, কখনো বান্ধবীকে দেওয়া প্রেম প্রস্তাবের উত্তরের জন্য, আর এই বয়সে প্রতীক্ষার প্রহর কাটে বাড়ির বাইরে থাকা সন্তানদের দিনের শুরু আর শেষে একটা মোবাইল কলের জন্য। প্রতীক্ষা যেন জীবনের এক অদৃশ্য সেতু, যা বর্তমানকে ভবিষ্যতের সঙ্গে জুড়ে রাখে। আর এই সেতুতে দাঁড়িয়ে থাকা আমাদের মন শুধু সময়ের হিসাব কষে না, লালন করে মনের ভিতরের এক যুদ্ধকে। যদি এটা হয়ে যায়, যদি ওটা পাই, তাহলে এমন ভাবনাগুলো একদিকে যেমন আমাদের মনকে বাঁচিয়ে রাখে, জন্ম দেয় বিশ্বাসের, একই সঙ্গে এগুলোই আমাদের অস্থির করে তোলে। মন বলে ওঠে, আর কবে? প্রতীক্ষার প্রহরগুলি আমাদের শেখায় ধৈর্য, নিয়ন্ত্রণ, আত্মবিশ্লেষণ, শেখায় নিজেদের আকাঙ্ক্ষা ও যোগ্যতার সীমাবদ্ধতার মধ্যে ফারাক বুঝতে। অনেক সময় আমরা লক্ষ্য করি, যার জন্য দীর্ঘ প্রতীক্ষা, সেটা পাওয়ার পরও মন পুরোপুরি শান্ত হয় না। বুঝতে শিখি আমরা শুধু প্রাপ্তির জন্য অপেক্ষা করি না, অপেক্ষা করি নিজেকে সম্পূর্ণ করার জন্য। কিন্তু বাস্তবতা হলো, আমাদের জীবনের সব অপূর্ণতা পূরণ হয় না, স্বপ্ন পূরণ মানেই সম্পূর্ণতা নয়। তবুও প্রতীক্ষার প্রহর আমাদের মনকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। এই প্রহরগুলি জীবনের সেই সময় যখন আমরা বুঝি জীবন প্রতীক্ষার চেয়েও বড়, মানতে শিখি জীবন কেবল প্রাপ্তির উপন্যাস নয়, জীবন হলো না পাওয়ার মধ্যেও বেঁচে থাকার কবিতা। আর তাই জীবনের প্রতিটি প্রতীক্ষার প্রহরে যতই দুঃখ থাকুক, যতই অস্থিরতা থাকুক, একটাই সত্য, প্রতীক্ষা মানেই জীবন এগোচ্ছে। লিখলেন অরুণাংশু প্রধান, মুরাদপুর, পূর্ব মেদিনীপুর থেকে।

নিউ টাউন কলকাতা থেকে করবী হাজরার চিঠি। বসন্তের রঙিন ফুলেরা প্রকৃতিতে রেখে গেছে তার রেশটুকু, ছড়িয়ে গেছে সুগন্ধি আবেশ। মন খারাপ ছাপিয়ে বৈশাখের তপ্ত বাতাসে এখনো ডেকে চলেছে কোকিল, প্রহর শেষের অন্য আলোয় প্রতীক্ষার প্রহর গুনে গুনে। কখন আসবে নরম বৃষ্টি, অরণ্যের মর্মর ধ্বনিতে গুঞ্জরিত হবে ভালোবাসার রক্তিম আলো। রমাদেবী হাসপাতালের বেডে শুয়ে প্রহর গুনে চলেছেন অনন্ত প্রতীক্ষার, একটু একটু করে এগিয়ে চলেছেন অন্ধকারের দিকে। গড়িয়ে যাচ্ছে দিন, বয়ে যাচ্ছে সময়, কখনো যন্ত্রণা কখনো ওষুধে আচ্ছন্ন, আবার ফিরে আসে যন্ত্রণার তোলপাড়। তিনি জানেন তার দিন ফুরিয়ে আসছে, দুরারোগ্য অসুখ বাসা বেঁধেছে তার শরীরে। ভিজিটিং আওয়ার শেষ, ঘন্টা বাজে, তবু আশা ঘরে ফেরার, একটু শান্তি, একটু স্বস্তি, একটু ভালোবাসার ছোঁয়া, একটু ভালো লাগার আশায়। রাত গভীর, চালা ঘরে ছেঁড়া বিছানায় শুয়ে মঙ্গলা, পাশে অঘরে ঘুমোচ্ছে স্বামী, ওর চোখে ঘুম নেই। একমাত্র ছেলে গেছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের তকমাইটে, যার টাকায় কোনো রকমে ভরছে দুটি পেট। প্রায় বছর ঘুরে গেল তবুও দেখা নেই অনন্ত প্রতীক্ষার প্রহর গোনা মঙ্গলার। সূর্যোদয় থেকে সূর্যাস্ত শুধু পথ চেয়ে থাকা। পলাশের ডালে মৌটুসি পাখিটা রোজ গান শোনায় ওদের, সাদা ড্রেস পরে স্কুলে যায় গান শুনতে শুনতে ছেলেমেয়ের দল। স্কুল থেকে ফেরার পথে ওরাও গান শোনায় মৌটুসিকে, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। ওদের নিবিড় বুকে অনেক প্রত্যাশা, ওরা এগিয়ে যেতে চায়, চায় সাফল্যে দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে। কবে সেই নীলকণ্ঠ পাখিটা এনে দেবে ওদের সাফল্যের বার্তা? ওরা

মা বাবা মায়ের মুখে হাসি ফোটাবে, সেই প্রতীক্ষায় ওরা চেয়ে আছে। গুনছে প্রহর, হয়তো একদিন ঠিক দরজায় কড়া নেড়ে আসবে সেই নীলকণ্ঠ পাখিটা রোদ্দুর গায়ে মেখে, গোধূলির মেখে মেখে। করবিহাজরা, নিউ টাউন, কলকাতা।

পুনরুজ্জীবনী প্রাত্যহিকী। এই সম্বোধনে চিঠি লিখেছেন সাধন গড়াই, গ্রাম ডাকঘর চিনপাই, বীরভূম থেকে। পুনরুজ্জীবনী প্রাত্যহিকী। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালি ডালি পুঞ্জিত আম্র মুকুল। হ্যাঁ, বাড়ির উঠোনের আম গাছটা গত ফাল্গুনে মুকুলে সম্পূর্ণ ঢেকে গিয়েছিল। গিন্নির তখন থেকে প্রহর গণা শুরু। এবছর এক গাছ মুকুল এসেছে, আম হলে আচার, গুড়াম আর আমসত্ত্ব করব। প্রকৃতি অবশ্য দুর্যোগের মধ্য দিয়ে গিন্নির প্রতীক্ষার প্রহরে কিছুটা জল ঢেলে দিয়েছে। জ্যৈষ্ঠ আসতেই প্রতীক্ষার পরিসমাপ্তির শুরু। একটা ডাল দেওয়াল পেরিয়ে রাস্তার দিকে গেছে। ছুটির দিনে আমি একটা লম্বা লাঠি নিয়ে বাড়ির বাইরের ডালটাতে আমগুলো পাড়ার উদ্যোগ নিলাম। সবুজ, লোভনীয়, পুষ্ট বেশ কতগুলো আম পেড়ে ঝুড়িবন্দি করলাম। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে সাত বছরের মেয়ের সে কি আনন্দ! হঠাৎ দেখি মেয়েকে দেখতে পেয়ে তার সমবয়সী প্রায় 15 জন ছেলে মেয়ে ছুটে এসেছে। তাদের বিনম্র আকুতি, আমাদের একটা করে আম দাও না। আমি তো অবাক, এখন এদেরকে দিলে আমার গিন্নির সাধের আমের আচার, স্বপ্নের গুড়ামের কি হবে! আমি চট করে মেয়েকে নিয়ে বাড়ির সদর দরজা দিলাম বন্ধ করে। মাঝে লৌহ কপাট, এক প্রান্তে আম প্রত্যাশী আমার মেয়ের সঙ্গীরা, অপর প্রান্তে এক দৃষ্টিতে পিতাকে পর্যবেক্ষণকারিনী কন্যা। চারিদিক নিস্তব্ধ নীরবতা। দরজা দিলাম খুলে, ভেঙে গেল নীরবতা। শেষ হলো দীর্ঘ 3 মিনিটের রুদ্ধশ্বাস প্রতীক্ষার প্রহর। দেখলাম সবচেয়ে আনন্দিত আমার মেয়ে। সে প্রত্যেককে নিজের হাতে আম বিতরণ করছে আর আদায় করে নিচ্ছে বিকেলে মাঠে খেলতে আসার প্রতিশ্রুতি। পিছন ফিরে দেখি বাপ মেয়ের কর্মকাণ্ড দেখে গিন্নি মুচকি হাসছে। বললাম, ভালোই হয়েছে, তোমার আমের উপকরণ তৈরি, আর আজকে হলো না। মাঝের দিনগুলোতে আমার তো আর আম পাড়ার সময় হবে না, তুমি পরের রবিবার পর্যন্ত প্রতীক্ষার প্রহর কোনো। লিখলেন সাধন গড়াই, গ্রাম ডাকঘর চিনপাই, বীরভূম থেকে।

নিবেদিতা চক্রবর্তী, কুরুম্বা পোস্ট, পূর্ব গোপালপুর, পূর্ব বর্ধমান থেকে লিখছেন। প্রতীক্ষা শব্দটি ছোট হলেও এর গভীরতা অসীম। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সময় যেন থমকে দাঁড়ায়, ঘড়ির কাঁটা এগোয়, দিন বদলায়, তবুও মন আটকে থাকে একটি মানুষ, একটি খবর কিংবা একটি স্বপ্নের অপেক্ষায়। সেই অপেক্ষার প্রতিটি ক্ষণই হয়ে ওঠে প্রতীক্ষার প্রহর। কখনো কেউ অপেক্ষা করে প্রিয় মানুষের ফিরে আসার জন্য, কখনো বা বহুদিনের কাঙ্ক্ষিত সাফল্যের জন্য। সেই অপেক্ষার মধ্যে লুকিয়ে থাকে অজস্র অনুভূতি, আশা, ভয়, আনন্দ, কষ্ট আর একরাশ অজানা ভাবনা। প্রতিটি সন্ধ্যা তখন হয় দীর্ঘতর, প্রতিটি রাত হয়ে ওঠে নির্ঘুম। প্রতীক্ষার প্রহর মানুষকে ধৈর্য শেখায়, শেখায় ভালোবাসার গভীরতা কতটা হতে পারে। কারণ সত্যিকারের অপেক্ষা শুধু সময় পার করা নয়, বরং হৃদয়ের সমস্ত অনুভূতি নিয়ে কাউকে বা কিছু একটা আগলে রাখা। যে অপেক্ষা করতে জানে সে ভালোবাসতেও জানে। তবে সব প্রতীক্ষার শেষ সুখের হয় না। কিছু অপেক্ষা থেকে যায় অপূর্ণ, কিছু স্বপ্ন হারিয়ে যায় সময়ের স্রোতে। তাই একদিক থেকে দেখলে প্রতীক্ষার প্রহর সত্যি খুব নিষ্ঠুর। এটা মানুষকে বাঁচতেও দেয় না, মরতেও দেয় না, শুধু প্রতিদিন একটু একটু করে ভিতর থেকে ভেঙে দেয়। তবুও মানুষ অপেক্ষা করে, কারণ প্রতীক্ষার মাঝেই বেঁচে থাকে আশার আলো। সেই আলোই মানুষকে নতুন দিনে স্বপ্ন দেখায়। প্রতীক্ষার প্রহর তাই শুধু সময়ের হিসেব নয়, এটি মানুষের হৃদয়ের সবচেয়ে নীরব অথচ গভীর অনুভূতির নাম। নিবেদিতা চক্রবর্তী, আপনার ঠিকানা গ্রাম কুরুম্বা পোস্ট, পূর্ব গোপালপুর, জেলা পূর্ব বর্ধমান।

যাব পরের চিঠিতে লিখেছেন চৈতালী মণ্ডল, গ্রাম ও ডাকঘর, দয়াপুর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রিয় প্রাত্যহিকী, প্রতীক্ষা কেবল প্রহর গোনায়, আনে অবসাদ, অশ্রুজল, অবশেষে অনির্বচনীয় আনন্দে মুখরতা। দীর্ঘকালীন অসুস্থতার অবসান কিংবা অনভিপ্রেত অভিজ্ঞতায় অহেতুক উচ্ছ্বাস নয়, বরং অতুলনীয় সুখানুভূতির বার্তা। শৈশবে হ্যালির ধূমকেতু প্রত্যক্ষ করার প্রতীক্ষা, সমস্ত রাত আঙিনায় জেগে বসে থাকা, অন্তিম লগ্নে অবসন্ন শরীরে নিদ্রা দেবীর কোলে আশ্রয় এবং স্বপ্নাকাশে ধূমকেতুর আবির্ভাব, সুখের সে অনুভূতি প্রত্যক্ষদর্শীর চাইতে সহস্র গুণ অধিক সে বয়সে। আবার কঠিন শল্য চিকিৎসার পর দীর্ঘ বিশ্রাম, ঔষধ পথ্য, চিকিৎসকের নির্দেশিকা ইত্যাদি ইত্যাদি, যন্ত্রণাদায়ক স্থবির জীবন, দিবারাত্রি মিলেমিশে সময়ের দীর্ঘসূত্রিতা, আর একঘেয়েমির অনন্ত প্রতীক্ষাকাল। বাতায়ন পাশে বসে সম্মুখের প্রাঙ্গণে শিশু কিশোরদের কোলাহলে রোগক্লান্ত দেহ মনকে জিয়ে রাখার চেষ্টা, নিশুতি রাতে নিদ্রাহীন নেত্রে অসীম নীলিমায় অগণিত নক্ষত্রদের ভুল গণনার পুনরাবৃত্তি, হঠাৎ এক রাতে লক্ষ তারার মাঝে একটিতে দৃষ্টি নিবন্ধ হল এবং তক্ষুনি মনে এলো অন্তমিলযুক্ত দুটি ছত্র, অকল্পনীয় ঘটনায় মুহূর্ত অবসন্ন দেহের ক্লান্তি গেল টুটে, আনন্দাশ্রুর প্লাবনে ভগ্ন হৃদয়ের প্রাপ্তি মিশে একাকার, মনের খাতায় তখন ছত্রের পর ছত্র, হাতে তুলে নিই কাগজ কলম, সেই অবকাশে কালি কলম মন বন্ধু আমরা তিনজন, ক্লান্ত দিনের অবসান ধন্য প্রতীক্ষার দান। লিখলেন চৈতালী মণ্ডল, গ্রাম ও ডাকঘর, দয়াপুর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

0: প্রতীক্ষার প্রহর, আপনাদের চিঠি পড়ছিলাম। সময় শেষ হয়ে আসছে, যাবার আগে আরেকবার সেরা পত্রদাতাদের নাম আপনাদের জানিয়ে দেব। ফেব্রুয়ারি 2026-এর প্রথম পক্ষে বিষয় ছিল ক্ষণিকের অতিথি, আর এই পক্ষে যিনি সেরা হয়েছেন উত্তম দালাল, ঠিকানা খরসরাই, বিগমপুর, হুগলি। আর ফেব্রুয়ারি 26-এর দ্বিতীয় পক্ষে বিষয় ছিল অজানার সন্ধান, সেরা পত্রদাতার নাম রিয়া ঘোষ, ঠিকানা সুভাষগ্রাম, বাদুরতলা, কলকাতা 146। প্রাথমিকীতে যারা চিঠি লিখছেন বা মেল পাঠাতে চান তাদের কিছু কথা আরও একবার মনে করাই। চেষ্টা করুন শব্দ সংখ্যা 250-এর মধ্যে রাখতে। একই ইমেল একাধিকবার পাঠাবেন না, হয় চিঠি লিখুন না হলে মেল করুন, দুটো একসঙ্গে কিন্তু কখনোই নয়। বিশেষ কোনো বাণিজ্যিক পণ্যের ব্র্যান্ড নেম ব্যবহার করবেন না। চিঠিতে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবেন, আর মাসের প্রথম পক্ষে আপনার চিঠি বা ইমেল পড়া হলে দয়া করে দ্বিতীয় পক্ষে আর পাঠাবেন না।
1: আকাশ বাতাসের খবর জানিয়ে দিই। আকাশ কখনো কখনো মেঘলা থাকবে,

0: আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ও 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 29.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 91% এবং কম 64%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবার খবরটিও শুনিয়ে দিলাম,
1: সময়ও শেষ। এরই সঙ্গে আবার নিশ্চয় কথা হবে। সবাই খুব ভালো থাকুন আর সাবধানে থাকবেন, বড্ড গরম। আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সতর্ক করছি, সাবধানে থাকার পদগুলি বলে দিচ্ছি, একটু মেনে চলুন, ভালো থাকুন। আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক, সেই সঙ্গে আগামী প্রতিটি দিন।
0: সঙ্গে ছিলাম আমি অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়,
1: সুচিস্মিতা গুপ্ত, নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। আবহাওয়া দপ্তর আজ উত্তর ও পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। আইপিএল ক্রিকেটে আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা, শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক কল্যাণের স্বার্থে ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেছেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ডক্টর জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের তোশিমিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করবে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে, দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক নতুন ঘোষণা করতে চলেছে বলেও রুবিও আশা প্রকাশ করেন।
1: Expanded commercial ties now with more than $20 billion in investments. $20 billion in investments from Indian companies in the United States. We've deepened a security partnership through military exercises in the Indo-Pacific. And of course, as part of that, we recognize that an orderly and a secure consular system is vital to solidifying this important relationship.
0: চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2100

0: আর বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে।
1: মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতোমধ্যেই 500 কোটি টাকারও বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব, স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করেছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে মন্ত্রী আধিকারিকদের উপস্থিতিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হবে বলেও জানা গেছে। একটি প্রতিবেদন,
2: সারা দেশের পাশাপাশি এবার এ রাজ্যেও চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক সংঘাতের জেরে সাধারণ মানুষকে আর কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাখা হবে না। রাজ্যের গরিব মানুষ দেশের অন্য রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তেন, এবার সেই পরিস্থিতির অবসান হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত আয়ুষ্মান ভারত তথা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় এবার পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। এর ফলে যোগ্য পরিবারগুলি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবে। রাজ্য সরকারের দাবি, এর মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে পরোক্ষ আক্রমণ সানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বহু কেন্দ্রীয় প্রকল্প শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলায় কার্যকর করা হয়নি। তার দাবি, এর ফলে সাধারণ মানুষেরই ক্ষতি হয়েছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিক ও দরিদ্র পরিবারের চিকিৎসার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হয়েছে বহু ক্ষেত্রে। এদিকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এর ফলে বাংলার মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী রাজ্যে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানান, বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করা হবে। রাজ্যের জন্য এই টিকা 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজ্যে টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও এরাজ্যে তা এখনো শুরু হয়নি।
0: সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026 মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে।
1: রাজ্যে জমিজটের কারণে রেলের আটকে থাকা সমস্ত প্রকল্প ফের চালু করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় গতকাল 19তম রোজগার মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, এরাজ্যে প্রায় 61টি রেল প্রকল্প জমিজটের কারণে আটকে আছে। উল্লেখ্য, বিগত তৃণমূল কংগ্রেস সরকারের জমি নীতির কারণে রেলের বেশ কিছু প্রকল্প আটকে ছিল বলে অভিযোগ। প্রশাসনিক কাজে সুবিধার্থে এবং স্বচ্ছ পরিষেবা প্রদান সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। বিভিন্ন দপ্তরের অধীনে থাকা ডাইরেক্টরেট এবং আঞ্চলিক অফিসগুলিতে শূন্যপদের তালিকা তৈরি করে আগামী 3 জুনের মধ্যে সংশ্লিষ্ট নোডাল অফিসারকে ইমেল মারফত তা পাঠাতে হবে বলে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। রাস্তা বা ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের জীবিকায় যাতে টান না পড়ে সেদিকে রাজ্য সরকার সতর্ক দৃষ্টি রাখছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর গতকাল সাংবাদিকদের তিনি বলেন, 10-15 বছর বা তারও বেশি সময় ধরে যারা ফুটপাতে ব্যবসা করছেন তাদের বিকল্প কোনো জায়গায় যাতে পুনর্বাসন দেওয়া যায় সে ব্যাপারে সরকার ভাবনা চিন্তা করছে। কংগ্রেস এবছর শহীদ মিনারে 21 জুলাই শহীদ দিবস পালন করবে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে একথা ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্করবাবু বলেন, এতদিন কংগ্রেসের তরফ থেকে সম্মানের সঙ্গে প্রতীকী শহীদ দিবস পালন করা হতো, এবার আরও বড় আকারে শহীদ মিনারে দিনটি পালিত হবে। এদিকে রাজ্যে নতুন সরকার উন্নয়নের স্বার্থে কাজ করলে কংগ্রেস সমর্থন দেবে বলেও শুভঙ্করবাবু উল্লেখ করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

0: আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হবে। প্রথম পত্রে অঙ্কের পরীক্ষা হবে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হবে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। ওয়েমার শিটে নেওয়া হবে পরীক্ষা। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার পাঠ্যক্রমে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন না ছাত্রছাত্রীরা। স্কুলের পঠন পাঠন সংক্রান্ত সার্বিক বিষয় খতিয়ে দেখতে স্কুল পরিদর্শকের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে শিক্ষা দপ্তর। 28-29 তারিখ জেলা ভাগ করে এই বৈঠক ডাকা হয়েছে। গরমের ছুটির পর স্কুল খোলার সিদ্ধান্ত, প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম বাধ্যতামূলক করা, পাঠ্যপুস্তক বিতরণের মতো নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। জমি দখল ও প্রতারণা মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদের কান্দির পৈতৃক বাড়ি সিল করে দিয়েছে ইডি। সোনাপাপ্পু মামলার আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কান্দির ওই বাড়িতে তালা ভেঙে ঢুকে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও কলকাতার বেশ কিছু জায়গায় চলে অভিযান। বালিগঞ্জের শান্তনু ঘনিষ্ঠ ফল ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়ি থেকে প্রায় 2.5 কেজি সোনা এবং 15 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। তোলাবাজি ও হুমকির অভিযোগে কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 16 নম্বর বোরো চেয়ারম্যান সুদীপ পল্লেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। ইডেনে এবারের আইপিএল এর লিগ পর্যায়ে তাদের শেষ ম্যাচে কলকাতার নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা করা হবে। চলতি বছরের জুলাই মাস থেকে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্য পদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রুতি নাহা সেন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রুতি নাহা সেনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, মাটির কাছাকাছি থাকা মানুষদের দুর্দান্ত উদ্ভাবন নিয়ে ১৩ পর্বের এই ধারাবাহিক। প্রত্যেক পর্বে দুটি করে উদ্ভাবনের কাহিনী, ধুলোমুঠি সোনামুঠি।
1: রসুনলাল আছো নাকি? রসুনলাল,
2: মৌরিয়াজি, কি খবর? আজ আবার গ্রামে চাষের নতুন কোনো উপকরণ নিয়ে এলে নাকি?
1: হ্যাঁ, একটা বড় টিলার নিয়ে এসেছে একটা কোম্পানি ডেমনস্ট্রেশনের জন্য।
2: ও,
1: আমাকেও আসতে হলো কৃষি ইঞ্জিনিয়ারিং কেন্দ্রের তরফে।
2: বাবা,
1: ওরা ওদের ডেমনস্ট্রেশন দিক, আমি এলাম তোমার সঙ্গে একটু আড্ডা দিতে।
2: তো ভালো কথা, বসো বসো, একটু আখের রস চলবে নাকি? হ্যাঁ মৌরিয়া,
1: সে না চলার কি আছে? তোমাদের এই নরসিংপুরে এত আখের চাষ যে তোমরা বোধ হয় জলের বদলে আখের রসই খাও।
2: আরে হে, দো গিলাস গন্নে কা রস লানা, একদম তাজা গন্নে সে বানানা। হ্যাঁ
3: জি।
1: তা কারখানা কেমন চলছে তোমার?
2: হ্যাঁ ভালোই।
1: ভালো তো চলতেই হবে, তুমি হলে কিনা এই গ্রামের বিশ্বকর্মা, রোশনলাল বিশ্বকর্মা, সার্থক নামা ব্যক্তি। আর তোমার ছবি আঁকা?
2: ওই আর কি, ছবি এঁকে তো আর পয়সা আসে না মনের খিদে মেটে, কাজের চাপ থাকলে তাই ছবি আঁকা মাথায় ওঠে।
1: আরে দেখো দেখো দেখো, তুমি যে বললে রস বানাতে, আরে ছুরি নিয়ে বসে পড়লো কেন?
2: আরে ওই আগগুলো সদ্য এসেছে মাঠ থেকে, ওর গাঁটে গাঁটে যে মুকুল থাকে সেখান থেকে আবার গাছ জন্মায়, তাই ওগুলোকে ছুরি দিয়ে কেটে আলাদা করে নিচ্ছে।
1: আচ্ছা, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা তো সমান করে কাটা হচ্ছে না, কোথাও কোথাও কিছুটা করে আখও কেটে বেরিয়ে যাচ্ছে। ওই দেখো দেখো দেখো, দুটো মুকুলি কেটে বেরিয়ে গেল।
2: ও যাই, কিছু করার নেই, মানুষের হাত তো সবসময় কি সমান চলে? এ তো আর যন্ত্র নয়।
1: তা যন্ত্র বানাও না এটার জন্য,
2: আখের মুকুল কাটার জন্য যন্ত্র?
1: হ্যাঁ, ওয়েস্টেজ কম হবে, সময়ও বাঁচবে।
2: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আইডিয়াটা তো মন্দ দাওনি। হ্যাঁ
1: পারবে?
2: একে কেন পারবো না,
1: অত সহজ নয় কিন্তু।
2: পারবো।
1: বেশ,

0: Challenge Royal. কদ্দূর এগোলো তোমার প্রজেক্ট মিস্টার বিশ্বকর্মা?
1: কে মৌরিয়া? দেখো মৌরিয়া, আমি খুব ভালো একটা ব্লেড তৈরি করেছি যেটা দিয়ে ওই মুকুলগুলো খুব সুন্দরভাবে কেটে যাবে।
0: এই ব্লেডটা?
1: হ্যাঁ
0: ভালো, ব্লেডটা খুবই ভালো হয়েছে, কিন্তু এটা ফ্ল্যাট না হয়ে সেমি সার্কুলার হওয়া উচিত ছিল।
1: একে কেন? আমরা তো ওই হাতে করে কাটার সময় যে ছুরি ব্যবহার করি সেটা তো ফ্ল্যাটই হয়।
0: ঠিক ঠিক, কিন্তু মেশিনে সেমি সার্কুলার ব্লেড ব্যবহার করলে মুকুলের গোড়ায় সুন্দরভাবে বসবে, কাটবেও এমন মসৃণভাবে একেবারে, ঠিক যেভাবে ডাক্তারবাবুরা ওই অপারেশনের সময় কাটেন।
1: এই ইয়ে আর এই অ্যারেঞ্জমেন্টটা দেখো তুমি। হ্যাঁ, এই যে চ্যানেলের ভেতর দিয়ে আখটাকে বাঁধ দিয়ে ঠেলে ঠেলে সরাতে হবে, বুঝেছ? আর আখের গাঁটটা মানে যেখানে মুকুলটা আছে সেটা এই নির্দিষ্ট জায়গায় আনতে হবে। একবার ডান হাত দিয়ে এই হ্যান্ডেলটায় চাপ দিলে লেটটা নেমে এসে মুকুলটাকে কেটে দেবে।
0: হ্যাঁ বাহ বাহ, এটা ঠিকঠাক হয়েছে।
1: হ্যাঁ,
0: তবে এখানেও একটু মডিফিকেশন করতে হবে।
1: কেন বলো তো? কি কিভাবে?
0: দেখো, প্রথমত হ্যান্ডেলটা স্প্রিং লোডেড করা যেতে পারে, যাতে মুকুল কাটার পর হাতের চাপ ছেড়ে দিলে সেটা আপনা আপনি আবার নিজের জায়গায় ফিরে যায়।
1: হ্যাঁ হয়ে যাবে, এটা কোনো বড় সমস্যা নয়।
0: আর একটা কথা, আর জানোই তো সব আঁক সমান মোটা নয়, সুতরাং সেই অনুযায়ী চ্যানেলটাকে যেন একটু অ্যাডজাস্ট করা যায়। পারবে তো
1: অ্যাডজাস্ট করা?
0: হ্যাঁ
1: পারবো পারবো পারবো। তবে আর একটা জিনিসের কথা কিন্তু তুমি বললে না।
0: কি?
1: সেটা অবশ্য তোমার জানার কথাও নয়।
0: কি বলবে বলো তো?
1: আখটাকে 180 ডিগ্রি ঘোরাবার একটা ব্যবস্থাও রাখতে হবে।
0: কেন?
1: কারণ আখের মুকুল তো দুপাশেই থাকে।
0: সত্যি সত্যি তুমি জেনিয়াস। ইঞ্জিনিয়ারিংটা যদি তোমার পড়া থাকতো তাহলে আরো কত কি যে করতে পারতে।
1: কি করবো বলো, স্কুলের পরে কলেজেও তো ভর্তি হলাম, কিন্তু বাড়ির যে অবস্থা ছিল পড়াশোনা চালানো গেল না। তবে তোমার মতো ইঞ্জিনিয়ারিং না পড়া থাকলেও আমি ঠিক পারবো। দেখো,
0: শুধু ঠিক পারলেই তো হবে না, আমার কনসালটেন্সি ফেসটার কথাও ভুলে যেও না।
1: বেশ তো, কি নেবে বলো?
0: কি নেব?
1: হ্যাঁ বলো বলো, দেখি পারি কিনা।
0: এক গ্লাস তাজা গন্নে কি রস।
1: গন্নে কি রস?

0: আর মাত্র চার দিন, গোটা গাঁও কৃষি মেলা, আসুন আসুন আসুন, দেখুন উন্নত প্রজাতির বীজ, সার আর কীটনাশক, আর পরখ করুন চাষের আজব যন্ত্রপাতি, আসুন দেখুন পরখ করুন আর সোনা ফলান। প্রতিদিন সকাল 8টা থেকে বৈকাল 4টা গোটাগাঁও কৃষি মেলা, আসুন আসুন আসুন, আর মাত্র চার দিন, চার দিন, চার দিন।
1: বলছিলাম এই যন্ত্রটা দিয়ে সত্যি সত্যি আখের মুকুল কাটতে পারবো তো?
2: এই তো কেটে কেটে তো দেখাচ্ছি, দেখুন।
1: বাবা বাবা, জব্বর তো জিনিস খান।
2: আপনিও কাটুন না, নিজে হাতে কেটে দেখুন।
1: কাটবো,
2: দেখুন দেখুন, এই নিন, আখটা ভাঙাতে ধরুন আগে, ধরুন, ধরেছেন?
1: ধরেছি।
2: গাঁটটা নিয়ে আসুন এই খাঁজে, এইবারই হাতলটা ধরে চাপ দিন,
1: চাপ দিন, ভেঙে যাবেনি তো?
2: আরে ভাঙবে না, চাপ দিন, চাপ দিন। এই দেখুন কাটলো,
1: সুন্দর কেটেছে তো, বড় কাজের তো যন্ত্র খান। তা দামি হবে খুব?
2: মাত্র 600 টাকা।
1: বলে কি রে, মাত্র 600 টাকা?
2: সেই সাথে 5 বছরের গ্যারান্টি।
1: সেটা আবার কি
2: মানে? 5 বছরের মধ্যে কোনো কিছু খারাপ হলে, মানে এই যন্ত্রের কোনো কিছু খারাপ হলে একদম বিনা পয়সায় সারিয়ে দেবো।
1: বাহ বাহ বাহ। আচ্ছা বলছিলাম, এই ঘন্টায় কটা মুকুল কাটতে পারবো?
2: 200 মুকুল কাটতে পারবে।
1: 200? বাহ বাহ বাহ বাহ, একটা মুনিশ তো ওই 70-80টার বেশি পারবে নি।
2: যন্ত্র পারে 200?
1: তবে এখন এখন সমস্যা আছে।
2: কি আবার সমস্যা হলো?
1: মানে বলছিলাম, আমরা কি আর ওই টেবিলের উপর রেখে কাজ করতে পারি? মাটিতে সেপে বসে কাজ করার মতোই যদি যন্ত্রটা করে দেওয়া যায় তাহলে?
2: হ্যাঁ হ্যাঁ, তাও করে দেবো। আমার এই কারখানা বুঝলেন এই নরসিংপুরে, আসুন একদিন, সব করে দেবো।
1: আচ্ছা আচ্ছা, আসবো আসবো।

0: দু বছর পর নার্সিংপুরে এলাম। খুব একটা কিছু তো পরিবর্তন হয়নি দেখছি, কিন্তু রসুনলালের কারখানাটা কোথায় গেল? এইখানেই তো, এই তো এই তো পেয়েছি। বাবা, চেহারা তো আমূল পাল্টে গেছে। বেশ ভালোই ব্যবসা চলছে মনে হয়। আবার ক্লোজ সাইনবোর্ড লাগিয়েছে, কি লিখেছে দেখি, ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের পুরস্কার বিজয়ী রসুনলাল বিশ্বকর্মা, আখের মুকুল কাটার যন্ত্রের আবিষ্কর্তা। বাহ, বিশ্বকর্মাই বটে। রসুনলাল কি এখনো আছে? বিকেল হয়ে গেছে, কলাপসিবল গেটটাও তো বন্ধ দেখছি। তা দেখি একবার ভেতরে গিয়ে, হয়তো দু একজন এখনো বসে আছে মনে হচ্ছে। আচ্ছা ভাই,
1: হ্যাঁ
0: শুনছেন, এই বলছিলাম,
1: হ্যাঁ কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রসুনলাল আছেন?
1: ও বাবুকে খুঁজছেন?
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো ওনার সাথে এখন দেখা হবেনি, উনি বিশ্রাম নিচ্ছেন। কি প্রয়োজন আমারে বলতে পারেন? যন্ত্র কিনবেন?
0: না,
1: কাল সকালে আসতে হবে, কিন্তু তাহলে 8টায় রেডি মাল নাই, অর্ডার দিলি দু হপ্তা সময় লাগবে।
0: হ্যাঁ বলছিলাম যে,
2: কে এসেছে রে, কার সাথে কথা বলছিস?
1: ওই যে বাবু আসতেছেন। বাবু, আপনার একদম খোঁজ দিতেন, যন্ত্র কিনবেন
2: বলেছিস তো, আজ আর হবে না, কাল আসতে হবে।
1: বলিছি বাবু।
2: তার আরে মৌরিয়া, ওরে খোল গেট খুলে দে।
0: পুরস্কার তো পেয়েছো দেখছি।
2: পেয়েছি, কারখানাটা তো কত বড় করেছি দেখো। তাও যন্ত্রের অর্ডার তো সামাল দিয়ে উঠতে পারছি না মৌরিয়া ভাই। যাকে, ওসব কথা ছাড়ো, একে কি খাবে বলো, একদিন পরে এলে
0: এক গ্লাস তাজা গন্নে কি রস।
2: গন্নে কি রস।

শ্রোতা বন্ধুরা শুনছেন ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি। এবারে আমরা শুনব দ্বিতীয় উদ্ভাবনের কাহিনী।

0: আকাশবাণী কলকাতা। আজকের জ্ঞান বিজ্ঞান অনুষ্ঠানে শুনুন একটি কথিকা, প্রোডিউসার গ্যাস, একটি বিকল্প জ্বালানি।
1: তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, সারা বিশ্ব জুড়েই জ্বালানির সংকট। পেট্রোলে মোটর গাড়ি চালানো প্রায় অসম্ভব। বিকল্প জ্বালানি খুঁজতে গিয়ে হাতের কাছে পাওয়া গেল উড গ্যাস বা প্রোডিউসার গ্যাস, অর্থাৎ কাঠ পুড়িয়ে পাওয়া গ্যাস। এই প্রোডিউসার গ্যাসে থাকে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, মিথেন, নাইট্রোজেন। এর মধ্যে কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন এবং মিথেন দাহ্য গ্যাস। এর পরিমাণ প্রায় 40%। প্রত্যেক গাড়িতে বসানো হতে লাগল উড গ্যাস জেনারেটর, যার তিনটে মূল অংশ। প্রথমটি হল গ্যাসিফায়ার, যেখানে কাঠকে জ্বালানো হয় নিয়ন্ত্রিত বাতাসের উপস্থিতিতে। দ্বিতীয় অংশ হল কুলার, যেখানে গ্যাসকে ঠান্ডা করা হয় আর মিশে থাকা কঠিন পদার্থ আলাদা হয়ে যায়। শেষ অংশটি হল ফিল্টার, যার ভেতর দিয়ে পরিশ্রুত হয়ে গ্যাস ইঞ্জিনে গিয়ে পৌঁছয়। ইউরোপের বিভিন্ন দেশে তখন পেট্রোল পাম্পে পেট্রোলের বদলে কাঠের টুকরো রাখা হতো। প্রয়োজন হলে সেখান থেকে গ্যাস জেনারেটরে কাঠের টুকরো ভরে নেওয়া হতো। শুধু মোটর গাড়ি নয়, এই জ্বালানিতে বাস, ট্রাক, ট্রাক্টরও চালানো হতো, এমনকি ট্যাঙ্কও। 1942 সালের একটা হিসেব থেকে দেখা যায়, সে সময় শুধু জার্মানিতে প্রায় 5 লক্ষ গাড়ি চলত এই
2: জ্বালানি। আরে কি ব্যাপারটা, কি কোনো সারা শব্দ নেই কেন? ভেতরে তো মনে হচ্ছে রেডিও বাজছে। আরে ও রাইসিং,
3: আসছে বাবা আসছে, রেডিও প্রোগ্রামটা শুনেই আসছে।
2: দেখেছো, বেড়া ঘরের মধ্যে বসে বসে রেডিও শুনছে, এদিকে কাজ পড়ে আছে এত।
3: হ্যাঁ বলো,
2: তুমি কেমন তোর লোকে খদ্দের দাঁড়িয়ে আছে আর তুমি আয়েস করে বসে বসে রেডিও শুনছো?
3: কাজের কথা শুনছিলুম গো, কাজের কথা।
2: কবে দেখে আবার কাজের কথা শুনছো? খবর শুনছিলে বুঝি?
3: আরে না না, খবর না খবর না, বিজ্ঞানের কথা শুনছিলাম।
2: বাবা বিজ্ঞানের কথা, সেটা আবার কাজ বন্ধ করে? হ্যাঁ, কাজ বন্ধ করে শোনার মতন একটা কথা হলো? কে কোন নেতার বক্তৃতা হলো? হ্যাঁ
3: ও তোমরা এখন বুঝবে নি, যেদিন ওই বিজ্ঞানের কথা কাজে লাগবে সেদিন বুঝবে। এখন তোমাদের কাজের কথা বলো তো।
4: আরে রাই, আমার দ্বিতীয় জেনারেটরের কনভার্সনটার কি হলো? এক নম্বরটা এলপিজিতে চালানোর ব্যবস্থা করে দিয়েছিলে, দিব্যি চলছে।
3: চলছে তো?
4: হ্যাঁ, ডিজেলের থেকে খরচা অনেক কম হচ্ছে বুঝলে। কোনো কারণে ওটা বসে গেলে আমার ময়দা কল যে পুরো বন্ধ হয়ে যাবে ভাই।
3: কাকা, প্রথমটা দিয়ে আর কটা দিন কাজ চালাও না। আমি তোমার জন্য এলপিজির বদলে অন্য একটা জিনিস দিয়ে চালানো যায় কিনা চেষ্টা করে দেখছি।
4: চেষ্টা মানে আবার তোমার ওই এক্সপেরিমেন্ট?
3: আগে আমি যে এক্সপেরিমেন্ট করেছি কাকা, তাতে ঠকেছো কখনো?
4: না তা নয়।
3: ওই যে তোমার ঘড়িটা সারিয়ে দিয়েছিল, পড়ে আছো তো? আজও তো দিব্যি চলছে নাকি?
4: বাবা সে তো 5 বছর হয়ে গেল, নতুনের চেয়ে ভালো হয়ে গেছে। তা আমার জেনারেটরটায় সেরকম কিছু করবে নাকি?
3: যা করবো ভাবছি, তাতে কিন্তু এলপিজির থেকেও সস্তা পড়বে কাকা।
4: রাই, তুমি তো স্কুলের ধার মারালে না, অথচ এত সব ইঞ্জিনিয়ারিং বুদ্ধি তোমার হলো কোত্থেকে বলো দিন দেখি?
3: ও সব ছাড়ো, এখন বলো তো কদিন তোমার জেনারেটরটা আমার কাছে ভরসা করে রাখবে কিনা?
4: কিন্তু কিন্তু কি দিয়ে ওটাকে চালাবে বলো দেখি?
3: কি দিয়ে চালাবো? প্রোডিউসার গ্যাস।
4: ফিল্মের প্রোডিউসার হয় শুনেছি, তার নাকি কাঁড়ি কাঁড়ি টাকা থাকে, সেই প্রোডিউসারের গ্যাসও থাকে, কখনো শুনিনি তো।

0: ওরে হাত চালা হাত চালা, আজকে 30,000 ইট সাপ্লাই দিতে হবে, সে খেয়াল আছে তো? আরে বাবা, গোতরটা নাড়িয়ে চটপট কাজ কর বাবা, ঝটপট কাট দে আগুনটা জ্বালা জোর করে। কাঁচা ইট সাপ্লাই হলে রাইসিং এর ইট ফাটার বদনাম হয়ে যাবে। এবার একটু ভালো করে দেখি তো। ঠিকই তো, কাঠ পুড়ে যে গ্যাসটা তৈরি হচ্ছে সেটা তো আরো দাউ দাউ করে জ্বলছে। তার মানে ওই হলো প্রোডিউসার গ্যাস। এই গ্যাসের কথাই রেডিওতে বলছিল। আর কাঠের বদলে তো মাঠে পড়ে থাকে শস্যের অবশিষ্ট, গাছের ডালপালা, ওগুলো তো ব্যবহার করতে পারি সব। তাহলে গ্যাসিফায়ারটা বানিয়েই ফেলি। আমার কাছে তো 2 ডিজেল জেনারেটর রয়েছে, একটা অর্জুনের। ওটার উপরই পরীক্ষাটা করে নেওয়া যাবে।
1: অর্জুন, অর্জুন আছো নাকি বাড়িতে? অর্জুন,
2: আরে কি হলো রাইসিং, আজ একেবারে আমার বাড়িতে? হ্যাঁ, তো তুমি তো কোনোদিন আসো না, বরং আমরাই তোমার কারখানায় গিয়ে ধর্ণা দিয়ে পড়ে থাকি।
1: আজকে না হয় আমি এলাম, তোমার আপত্তি আছে?
2: আরে না না না, আপত্তি কিসের, এই গ্রামে চাষের যন্ত্রপাতি সারাবার জন্য তুমি তো একমাত্র ভরসা। তা তুমি ব্যাপার কি বল বল।
1: আমার কারখানায় এক্ষুনি তোমাকে একবার যেতে হবে, তোমায় একটা জিনিস দেখাবো।
2: আমার জেনারেটরটা আর 12 বাজিয়েছো নাকি?
1: না না, 12 বাজাবো কেন, আরে চলোই না, যেতে যেতে বলছি,
2: চলো চলো।

0: রাই, ভেঙে বলো দেখি ব্যাপারটা। মনের ভেতরটা কেমন হাঁচড় পাঁচড় করছে। জেনারেটরটা গেলে কিন্তু আমি আর কিনতে পারবো না। ওটা আমার ছেলে শ্বশুর দিয়েছিল, নতুন করে কেনার সামর্থ্য নেই আমার কিন্তু।
1: বাজে বকো না তো, একটু ধৈর্য ধরো।
0: ও, তোমার সেই প্রোডিউস গ্যাস নাকি সেটা লাগিয়েছো বুঝি আমার জেনারেটরে?
1: প্রোডিউস গ্যাস নয়, প্রোডিউসার গ্যাস। এই তো এসে গেছি, এসে গেছি। এই খোল, হ্যাঁ খোল খোল। এই দেখো, এই দেখো তোমার জেনারেটর।
0: এটার পেছনে শঙ্কুর মতো ওটা আবার কি লাগিয়েছো গো?
1: ওটা হলো গ্যাসিফায়ার। ওর মধ্যে কাঠের টুকরো, শুকনো গাছপালা বা গুল দিয়েও জ্বালিয়ে দেওয়া যায়।
0: তো উপরটা তো ঢেকে দিয়েছো, জ্বলবে কি করে?
1: এই দেখো, এই দেখো, নিচ দিয়ে দেখো হাওয়া ঢোকার জায়গা আছে। তৈরি হওয়া গ্যাস উপর দিকে উঠবে, এই পাইপটা দিয়ে সেটা চলে যাবে তোমার জেনারেটরে, যেখান দিয়ে ওই ডিজেল ঢুকতো ইঞ্জিনে, সেখানটা একটু অদল বদল করে দিয়েছি। আর ভেতর দিয়ে গ্যাস ঢুকবে ইঞ্জিনে, আর বাকিটা তো আগের মতোই।
0: জ্বালাও দেখি তোমার গ্যাসিফায়ার, জ্বালাও।
1: এই গ্যাসিফায়ার জ্বালালাম, গ্যাস ঢুকছে। যেমন করে জেনারেটর স্টার্ট করতে হয়, করো।
0: আমি বলছিলাম কি, একবার ডক্টর মল্লিকের সঙ্গে কথা বলে দেখতে পারো না?
1: কে?
0: আরে ওই যে ডক্টর মল্লিক, ওই যে গো স্কুলের মাস্টার। ওর বাড়িতে মাঝে মাঝে তো তুমি যাও দেখেছি, দিল্লিতে থাকে, পণ্ডিত লোক।
1: ভালোই বলেছো তো।
0: হ্যাঁ,
1: চলো চলো চলো দেখি, চলো।

0: অর্জুন, আরে অর্জুন,
1: কি হলো? কি আবার?
0: এই দেখো কাগজে কি লিখেছে।
1: কি লিখেছে?
0: ওই বেটা ডক্টর মল্লিক, যাকে আমার গ্যাসিফায়ারটা দেখিয়েছিলাম, সে আবার একদিন আমার বাড়িতে এসেছিল দিল্লির আইআইটির একটা দল নিয়ে গো।
1: আচ্ছা,
0: ইংরেজিতে কি সব বললো টললো, ছবি টবি তুললো, তারপরে এই দেখো।
1: আরে কি লিখেছে বলোই না।
0: লিখেছে ওই মল্লিকই নাকি এই মেশিনটা বানিয়েছে।
1: তাই? কি বাজে লোক গো।
0: আরো লিখেছে, আরো লিখেছে, দেখো নাবার্ড নাকি তাকে এই কাজ চালিয়ে যাবার জন্য 10 লাখ টাকা দিচ্ছে।
1: তা এখন নাবার্ড কি গো?
0: নাবার্ড জানো না?
1: না।
0: আরে রাষ্ট্রীয় কৃষি আর গ্রামীণ বিকাশ ব্যাংক। আমি কিন্তু বলে দিচ্ছি ভাই, জেলাধিকারীর কাছে নালিশ করব।
1: চলো চলো, আমিও তোমার সঙ্গে যাব। তুমি বলবে ওই কাজটার জন্য তুমি কাদের কাছ থেকে যেন 15 লাখ টাকা কদিন আগে পেলে।
0: ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন।
1: তবে হ্যাঁ, ওই ফাউন্ডেশন। এরপরে আবার ওই মল্লিক কি বলো এই কাজটা করছে?
0: তাহলে বলো।
1: বলো না, শহরের লোকগুলোই বা কেমন? চলো চলো, আমরা চাই গ্রামের কজনকে ডেকে নিয়ে যাই। চলো
2: হ্যাঁ, আপনি বলছেন বটে যে কাঠ কুটোর মতো জৈব পদার্থ দিয়ে গ্যাসিফায়ার আপনিই বানিয়েছেন, কিন্তু সেটা প্রমাণ করবেন কি করে?
1: দেখুন স্যার,
2: হ্যাঁ
1: আপনি ডিস্ট্রিক্টের বড় অফিসার, আপনি প্রমাণ চাইছেন তাই তো? আমরা আমরা সবাই প্রমাণ, আমাদের চোখের সামনে রাইসিং দিনের পর দিন খেটে এই কাজটা করেছে।
2: আহা, সেটা মুখে বললে তো হবে না, প্রমাণ করতে হবে। ডক্টর মল্লিক সেটা ছবি দিয়ে প্রমাণ করেছেন, আইআইটির ইঞ্জিনিয়াররা সেটা অ্যাকসেপ্ট করেছেন, এরপরে তো আর কোনো কথা চলতে পারে না। আপনার কাছে কি প্রমাণ আছে?
0: প্রমাণ আছে তো,
2: দেখান সেটা।
0: এই দেখুন, এই দেখুন আমার ডায়েরি।
2: ডায়েরি?
0: এই যে এই দেখুন স্যার, কবে থেকে ডায়েরিতে একটু একটু করে তারিখ দিয়ে দিয়ে কীভাবে ডিজাইন করেছি সেটা লেখা আছে স্যার।
2: কিন্তু এটা তত জোরালো কোনো প্রমাণ নয়।
0: এটা জোরালো প্রমাণ হলো না। আর একটা প্রমাণ আছে।
2: আছে? দেখান দেখান।
0: ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন এই কাজটা চালিয়ে যাওয়ার জন্য বেশ কিছুদিন আগে আমাকে 15 লাখ টাকা দিয়েছে।
2: হ্যাঁ, এটা তো আমি জানতাম না।
1: আপনি স্যার নতুন এসেছেন এখানে, হয়তো তাই জানেন না।
2: ঠিকই। না না না, এরপরে আর ডক্টর মল্লিকের দাবি ধোপে টেকে না। রাইসিং, আপনি আপনি নিশ্চিন্তে আপনার কাজ এগিয়ে নিয়ে যান, আমি এদিকটা দেখছি।
1: অনেক অনেক ধন্যবাদ স্যার। চলো চলো চলো রাইসিং, চলো চলো।
0: নমস্কার স্যার। অর্জুন
1: বলো বলো,
0: তোমার জেনারেটর এতদিনে একেবারে রেডি, ফিল্টার বানিয়ে ফেলেছি, তার আগে গরম গ্যাসকে জল দিয়ে ঠান্ডা করার ব্যবস্থাও করেছি।
1: বাহ বাহ,
0: এবার তোমার জেনারেটর চলবে ঘন্টার পর ঘন্টা।
1: খরচ ডিজেল বা এলপিজি থেকে কম হবে তো?
0: কম মানে অনেক কম। তোমার তো ওই 15 HP জেনারেটর, 10 কেজি কাঠ বা মাঠ থেকে শুকনো গাছপালা এসব যদি জোগাড় করতে পারো তাহলে 1 ঘন্টা দিব্যি চলে যাবে।
1: তাই?
0: হ্যাঁ, তার মানে খরচাটা কতটা কমে গেল বুঝতে পারছো?
1: সে তো বটেই, নিশ্চয়ই।
0: আমাদের গ্রামে বিদ্যুৎ থাকলে তোমার ময়দা কল চালাতে যা বিদ্যুৎ খরচা হতো তার অর্ধেক।
1: আরে কি করেছো তুমি, হ্যাঁ কি করেছো, বাহ বাহ বাহ।
0: আর একটা খবর দিই।
1: হ্যাঁ বলো বলো।
0: এর জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ভালো ভর্তুকি পাবে।
1: আরে তো লাভের ওপর লাভ, বাহ বাহ বাহ বাহ।
0: মুখে শুধু বাবা বললে হবে না অর্জুন।
1: তবে
0: খরচ কমে গেল, এবার ময়দার দামটা কমিও।
1: আর বলতে একেবারে ফ্রি করে দাও।

0: শুনলেন ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠির এই পর্ব। রচনা সায়েন্স কমিউনিকেটরস ফোরামের পক্ষে বিশ্বজিৎ দাস। অভিনয়ে সৌরভ হালদার, রামপ্রসাদ চক্রবর্তী, প্রণব কুমার দেবনাথ, সুমন বন্দ্যোপাধ্যায়, রূপন দাশগুপ্ত, সব্যসাচী দাশগুপ্ত এবং অলোক রায় ঘটক। শব্দগ্রহণ মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনা আকাশবাণী ও বিজ্ঞান প্রসার।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘন্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘন্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘন্টা।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, রাগ গুর্জরি টোড়ি, শিল্পী সুনীল চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন কিংশুক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। গুর্জরি টোড়ি রাগে খেয়াল, শিল্পী সুনীল চট্টোপাধ্যায়।

0: গুর্জারি টোড়ির আগে খেয়াল শুনলেন সুনীল চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন কিংসুক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। গানে গানে একটু পরে।
1: ব্যবস্থা হয়ে গেছে।
2: কিসের?
1: গুড্ডির ফিজের। দেখা,
2: 20,000 টাকার লোন মুহূর্তে। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এ কথা বলে,
2: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: গানে গানে গুপি বাঘা ফিরে এলো ছবির গান। অনুপ ঘোষালের গাওয়া কয়েকখানি গান শুনবেন।

আছি তোমাদের কাছাকাছি, যদি কিছু ঘটে তবে জেনে রেখো এটা সবে কোন বিপদের মোরা কভু না ডরায়, কোন বিপদের মোরা কভু না ডরায়, মিছামিছি করো কেন।

মোরা জমেরে দেখাই লবডঙ্কা, ঘরে গিয়ে বসে থাকো কোনো দ্বিধা করো না গো।

0: কিছু নাই, মিছামিছি কর কেন চিন্তা, বলি ভাবনার কিছু নাই।
1: হ্যালো
2: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
1: আবার
2: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
3: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: স্যার অত কোথায় পাবো?
3: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
1: স্যার 2 লাখ?
4: কি হয়েছে বাবা?
1: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
2: আরে
1: কেটে দিল।
4: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টয় না, এরা সব ফ্রড।
1: ফ্রড?
4: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
1: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই একথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: গুপি বাঘা ফিরে এলো। অনুপ ঘোষাল।

0: হীরক রাজার দেশে থেকে অনুপ ঘোষালের কণ্ঠে গান।
1: এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার।

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক, এত চিকন।

0: শুনলেন গানে গানে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সংবাদ একটু পরেই।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা চলেছে। হরমুজ প্রণালী খোলার ব্যাপারে ইরানের সঙ্গে চুক্তি রূপায়ণের কাজ অনেকটাই এগিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ দুটি খেলা। প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। অন্যদিকে ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় সহ বিস্তৃত পরিসরের বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা, শিক্ষা ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে কথা বলেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক কল্যাণের স্বার্থে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকটি আগামী ২৬শে মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ডক্টর জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং, জাপানের তোশিমিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশ নেবেন। মুক্ত উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে মতবিনিময় করবে। মার্কিন বিদেশ সচিব রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ।
2: Anchoring that is the relationship between the president and the prime minister. It's a personal relationship that dates back to the first administration when the president had a chance to visit here, and it has carried over into this second administration, and you can just see the connection between them, and I think that's incredibly important. It is. The connection between leaders is incredibly important. These are two very serious leaders that are focused not just on the short term but on the long term, and so I think that is important to note because it's a key part of the foundation of the relationship between our countries. And just in the past year we've seen
1: চলতি বছরের জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত ৬ কোটিরও বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন।
3: আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন ৬ কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে।
1: মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য ৯৭৬ কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এরাজ্যের জন্য বরাদ্দ হয়েছে ২১০৩ কোটি টাকা। এর মধ্যে ৫০০ কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ইতোমধ্যেই ঢুকেছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাবে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ বঞ্চিত থেকেছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে মন্ত্রী ও আধিকারিকদের উপস্থিতিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলেও জানা গেছে। একটি প্রতিবেদন।
4: সারা দেশের পাশাপাশি এবার এ রাজ্যেও চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক সংঘাতের জেরে সাধারণ মানুষকে আর কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাখা হবে না। রাজ্যের গরিব মানুষ দেশের অন্য রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তেন, এবার সেই পরিস্থিতির অবসান হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত আয়ুষ্মান ভারত তথা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় এবার পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। এর ফলে যোগ্য পরিবারগুলি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবে। রাজ্য সরকারের দাবি, এর মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে পরোক্ষ আক্রমণ সানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বহু কেন্দ্রীয় প্রকল্প শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলায় কার্যকর করা হয়নি। তার দাবি, এর ফলে সাধারণ মানুষেরই ক্ষতি হয়েছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিক ও দরিদ্র পরিবারের চিকিৎসার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হয়েছে বহু ক্ষেত্রে। এদিকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এর ফলে বাংলার মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে ভোট গণনা আজ। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রে খবর, গণনার জন্য মোট 19টি টেবিল রয়েছে। 21 রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হবে। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জিরামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্ধু দেশগুলির সঙ্গে আলোচনার পর এই চুক্তির বেশিরভাগ অংশই সম্পন্ন হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ব্যাপারে ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলেছে, খুব শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সেদেশের সরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত 1 সপ্তাহে আমেরিকা ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। মার্কিনীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য রাখারও অভিযোগ তুলেছেন তিনি। আমেরিকার হোয়াইট হাউসের একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীর হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে, তবে পুলিশের পাল্টাগুলিতে ওই হামলাকারী প্রাণ হারিয়েছেন বলে খবর। জানা গেছে, 17 নম্বর স্ট্রিট এবং পেনসিলভেনিয়া অ্যাভিনিউ এর মাঝামাঝি এলাকায় এক ব্যক্তি হঠাৎ ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে। জবাবে কর্তব্যরত পুলিশকর্মীরাও পাল্টা হামলা চালায়। হামলাকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলার কারাকাসে এই প্রথমবার সামরিক মহড়া চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত 23 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানীতে হামলা চালিয়ে দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে মার্কিন সেনা। ভেনেজুয়েলা কর্তৃপক্ষের দাবি, ওই দিনের হামলায় অন্তত 100 জন নিহত হন। এই ঘটনার পর এই প্রথম সেখানে

0: মার্কিন সামরিক মহড়া অনুষ্ঠিত হল। ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। এদিকে কঙ্গোয় ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 204। পাঞ্জাবের কাপুরথালা জেলে গতরাতে কয়েদি ও বিচারাধীন বন্দীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে জেল চত্বর। কারাগারের বেশ কিছু অংশে ব্যাপক ভাঙচুর চলে বলেও অভিযোগ উঠেছে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আজ আইপিএলে 2টি ম্যাচ খেলা হবে। প্রথম ম্যাচে দুপুর 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছেন গুরবিন্দর সিং। তিনি 10.09 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তার ব্যক্তিগত সেরা সময় ছিল 10.17 সেকেন্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পাবেন বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন সুদীপ বসু, উপস্থাপনায় প্রিয়া বিশ্বকর্মা। বাজারে গেলে কেনাকাটা হবেই, এতে আর সন্দেহ কি? ইচ্ছে মতো এক গাদা শপিং করাই যায়, কিন্তু প্রশ্ন ওঠে ব্যাগ বইবে কে? সঙ্গে কেউ থাকলে তাও কাজটা সহজ হয়, কিন্তু নিতান্তই সঙ্গে কেউ নেই, অথচ এক গাদা কেনাকাটা হয়ে গেছে, এমন অবস্থায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে একটি সংস্থা। দিল্লির এই স্টার্ট আপ সংস্থা ক্যারিমের নামে এক পরিষেবা শুরু করেছে, যার ট্যাগলাইন ইউ শপ উই ক্যারি। এর মাধ্যমে বুক করা যাবে এমন পুরুষদের যারা শপিং চলাকালীন যাবতীয় ব্যাগ বয়ে দেবে। ব্যাগের ভার যতই হোক না কেন, তা নিয়ে তাদের বিরক্ত বা ক্লান্ত হতে দেখা যাবে না। সর্বোচ্চ 12 কেজি ওজন বইতে পারবে এমন একজন অ্যাসিস্ট্যান্ট। বিশেষত শপিং সেরে যদি স্ট্রিট ফুডের ভিড়ে দাঁড়াতে চান কোনো মহিলা, অথবা মেট্রো টিকিটের দীর্ঘ লাইনে তাকে দাঁড়িয়ে থাকতে হয়, তখন রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ভারী শপিং ব্যাগ। এমন অবস্থায় ভীষণ কাজে আসবে ক্যারিমেন, এমনটাই বিশ্বাস সংস্থাটির। কম ওজন বইতেও যাদের শারীরিক সমস্যা হয়, তারা হয়তো সত্যিই ভরসা করবে ক্যারিমেনকে। সংস্থার দাবি, প্রত্যেক অ্যাসিস্ট্যান্ট এই কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। ঘন্টায় প্রায় 150 টাকা লাগবে বুকিংয়ে। যদি 3-4 ঘন্টা কিংবা আরও বেশি সময়ের জন্য প্রয়োজন হয়, সেই মতো বাড়বে চার্জ। ইতোমধ্যেই বুকিং আসতেও শুরু করেছে, এমনটাই জানিয়েছে সংস্থা। রেস্তোরাঁয় গিয়ে জন্মদিনের কেক কেটেছেন কখনো? অনেকের এই অভিজ্ঞতা রয়েছে। আর তার জন্য যদি আপনাকে হাজার হাজার টাকা বিল দিতে হয়, তবে কেমন লাগবে? এক বাক্যে সকলেই বলবেন, ভালো লাগবে না। ঠিক এমনই এক অদ্ভুত এবং অবাক করা ঘটনা ঘটেছে আমেরিকার এক বিলাসবহুল রেস্তোরাঁয়। বাইরে থেকে আনা কেক কাটার জন্য গ্রাহককে $110 বা ভারতীয় মুদ্রায় প্রায় 10,650 টাকা বিল গুনতে হয়েছে ওই রেস্তোরাঁয়। সোশ্যাল মিডিয়ায় সেই বিলের ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ঘটনাটি ঘটেছে আমেরিকার বেভারলি হিলসের পোজা নামের একটি নামকরা রুফটপ রেস্তোরাঁয়। 11 জনের সেই দলটির মোট বিল হয়েছিল $1,100 বেশি। কিন্তু সেই বিলের মধ্যে একটি জায়গায় কেক কাটিং, অর্থাৎ কেক কাটার ফি হিসেবে আলাদা করে $110 যোগ করা হয়েছিল। অর্থাৎ মাথাপিছু $10 করে শুধু কেক কাটার জন্যই চার্জ করা হয়। পরে অবশ্য রেস্তোরাঁ ওই অতিরিক্ত শুল্ক ফেরত দিয়েছে বলেই খবর। বজ্র যে আসলে বিদ্যুৎ, তা ঢের আগেই প্রমাণ করে যান বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। প্রাণ বাজি রেখে ঘুড়ির সঙ্গে চাবি বেঁধে নিজের পরীক্ষা চালিয়েছিলেন, কিন্তু এবার সেই বজ্রকে লুফে নিয়ে অসাধ্য সাধন করল জাপান। সার্বিকভাবে এই প্রযুক্তিকে কার্যকর করা গেলে আগামী দিনে বজ্রপাত থেকে প্রাণহানি কিংবা সম্পত্তিহানি ঠেকানো যাবে বলে মত বিজ্ঞানীদের। এমনকি ভবিষ্যতে পৃথিবীর উন্নয়নেও কাজে লাগানো যেতে পারে বজ্রের শক্তিকে। জাপানের টেলিকম জায়ান্ট নিপন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন এনটিটি সংস্থা এই অসাধ্য সাধন করেছে। এক ধরনের বিশেষ ড্রোন তৈরি করেছে তারা, যার মাধ্যমে বজ্রকে লুফে নেওয়া হবে, ঘুরিয়ে দেওয়া হবে তার গতিপথ, আকাশেই গোটা প্রক্রিয়া মিটে যাবে, ফলে বজ্র আর বসতি এলাকায় আছড়ে পড়বে না। ছোট আকারের ড্রোনগুলিতে লাগানো রয়েছে ফ্যারাডে কেজ। ফ্যারাডে কেজ আসলে একটি প্রতিরক্ষামূলক আবরণ, যার মাধ্যমে নিরাপদ পদ্ধতিতে বিদ্যুতের তরঙ্গ বাইরের দিকে প্রবাহিত হয় এবং ড্রোনটি ঝলসে যায় না, আগের মতোই উড়তে থাকে ড্রোন। তবে এক্ষেত্রে বজ্রপাতের জন্য অপেক্ষা করতে হয় না, বরং নিজে থেকেই বজ্রকে আকর্ষিত করে ড্রোনগুলি। এখনো পর্যন্ত পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে 150 কিলো অ্যাম্পিয়ার্স বিদ্যুৎ শক্তি সইতে সক্ষম ড্রোনগুলি, যা সাধারণ বজ্রপাতের চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ এক্ষেত্রে বজ্রের আঘাত এড়িয়ে চলার পরিবর্তে বজ্রকে নিজের দিকে প্রলুব্ধ করছে ড্রোনগুলি, যাতে বিপজ্জনক বিদ্যুৎ শক্তিকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায়। এমনিতে বজ্রপাত একটি অনিয়ন্ত্রিত প্রাকৃতিক ঘটনা, এর জেরে প্রাণহানি থেকে সম্পত্তিহানি দাবানল পর্যন্ত ঘটে। ড্রোনের মাধ্যমে বজ্রপাতকে অন্যত্র নিয়ে যেতে পারলে সেই ঝুঁকি কমে যাবে অনেকটাই। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন সুদীপ বসু, উপস্থাপনায় প্রিয়া বিশ্বকর্মা।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

试试嘛，好了。শিশু মহলের ছোট্ট ছোট্ট বন্ধুদের অনেক অনেক আদর ভালোবাসা শুভেচ্ছা। খবর কি, তোমাদের কেমন আছো সবাই? দিব্যি আছো তাই না? স্কুল ছুটি তো, সেই জন্যই সবাই খুব ভালো আছো, মজায় আছো। আর এদিকে তোমাদের জন্য বেজে উঠেছে প্রতিদিন সকাল বেলায় ছুটির ঘন্টা, শুনছো তো? ছুটি ছুটি ছুটি ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘন্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবি বাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘন্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘন্টা।

শিশুমহলে তোমাদের সঙ্গে আমি তোমাদের সুচিস্মিতা পিসুমণি। ছোট্ট বন্ধুরা, টেলিফোনে আসতে হলে ডায়াল করো 03322131342।

ছোট্ট বন্ধুরা সবাই মিলে একসঙ্গে গাইছে নজরুল গীতি। শুরুতেই কেন কাজী নজরুলের গান ছোট্ট বন্ধুরা সবাই মিলে গেয়ে শোনালো বলো তো? এসেই পড়েছে কাজী নজরুলের জন্মদিন, 11ই জ্যৈষ্ঠ। তার জন্মদিন আমরা উদযাপন করি প্রতি বছর আগামী মঙ্গলবার, সেই 11ই জ্যৈষ্ঠ। তাকে আমরা জ্যৈষ্ঠের ঝড় এই নামেই তো ডাকি, তাই না? কাজী নজরুল ইসলাম আমাদের বড় পছন্দের কবি, প্রিয় কবি। তার জন্মদিন আজকে শিশু মহলে আমরা উদযাপন করব, আসলে তাকে শ্রদ্ধা জানাব। ছোট্ট বন্ধুরা সবাই রেডি?

0: আজকে শিশু মহলে আমার সঙ্গে রয়েছে চার বন্ধু। কেউ গান গাইবে, কেউ কবিতা বলবে, সেটা ওরা নিজেরাই তোমাদের বলবে। কিন্তু যে ব্যাপারটা নিয়ে আমরা আজকে সবাই একমত, সেটা হলো সামনেই আসছে কাজী নজরুল ইসলামের জন্মদিন। তাই আজ আমরা শিশু মহলে বন্ধুরা মিলে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে আমাদের প্রণাম জানাব, তার জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য থাকবে তারই গানে আর কবিতায়। তো যে বন্ধুরা এসেছে তাদের সঙ্গে প্রথমেই তো তোমাদের আলাপ করিয়ে দিতে হবে। আমার একদম মুখোমুখি বসেছে লাল জামা পরা এক বন্ধু, কি নাম বলো তোমার?
1: মিশকা চৌধুরী।
0: তুমি আজকে কি শোনাবে আমাদের?
1: আমি আজকে দুটি আবৃত্তি শোনাবো।
0: তুমি তো শুনলে, আমি একটু আগে বললাম যে আমরা আজকে ঠিক করেছি কবি কাজী নজরুল ইসলামকে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন

0: মিশকার পাশে যে বন্ধু বসেছে, কি নাম তোমার বলো?
1: আরব সাহা।
0: তুমি কোথেকে আসছো?
1: আমি থাকি বাগুইয়াটিতে।
0: ও, তুমি বাগুইয়াটিতে থাকো, কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস ফাইভে পড়ি।
0: ও আচ্ছা, তুমি কাজী নজরুল ইসলামের কি কবিতা গান কি শোনাবে একটু বলো আমাদের।
1: আমি কাজী নজরুল ইসলামের একটি কবিতা ও একটি গান শোনাবো।
0: ও, কি ভালো, তুমি গানও গাইবে কবিতাও বলবে, বেশ বেশ, খুব ভালো। আর আমার বাঁ পাশে আরও দুই বন্ধু রয়েছে, চশমা চোখে বন্ধু, কি নাম তোমার?
2: আমার নাম শ্রীবিদ্যা মণ্ডল।
0: শ্রীবিদ্যা, তুমি কোথায় থাকো?
2: আমি ব্যারাকপুরে থাকি।
0: তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমি ক্লাস ফাইভে পড়ি।
0: তুমিও ক্লাস ফাইভে পড়ো। আর মিশকা, কোন ক্লাস তোমার?
1: আমি ফোর।
0: তুমি ফোর, আর আরবের হচ্ছে ফাইভ, তাই না? ক্লাস ফাইভ। শ্রীবিদ্যা, তুমি আজকে কি শোনাবে?
2: আমি আজকে দুটি আবৃত্তি শোনাবো।
0: তুমিও দুটো কবিতা বলবে, নজরুলের কবিতা, তাই তো? আর আরেক বন্ধু, দুদিকে দুটো ঝুঁটি, কি সুন্দর, কি নাম?
3: আমার নাম আয়ুষী জানা।
0: আচ্ছা, আয়ুষী কোথেকে আসছো?
3: আমি কুড়িয়া থেকে।
0: আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি?
3: ক্লাস সিক্সে পড়ি।
0: আচ্ছা, আর তুমি কি করবে আজকে, কবিতা না গান?
3: আমি দুটোই করবো, একটি নজরুল ইসলামের গান ও একটি কবিতা।
0: মানে একটা নজরুল গীতি শুনবো তোমার কাছে আর একটা কবিতা শুনবো, ঠিক আছে? তোমরা তো সবাই জানো কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন, বলো তো কোথায় জন্মেছিলেন, কে বলবে? আচ্ছা মিশকা বলো।
1: তিনি চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন।
0: হ্যাঁ, চুরুলিয়াটা কোথায়? আরব বলো।
1: বর্ধমান জেলায়।
0: হ্যাঁ, বর্ধমানের চুরুলিয়ায় জন্মেছিলেন। আর তারিখটা কে বলতে পারবে? আচ্ছা আয়ুষী বলো তো, তারিখটা কত?
3: নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে 24শে মে।
0: আচ্ছা, বাংলা তারিখটা কেউ জানো? আমরা কিন্তু তার জন্মের যে বাংলা তারিখ সেই তারিখটাকেই মান্যতা দিই, সেই তারিখেই আমরা তার জন্মদিনটা পালন করি। কি সেই বাংলা তারিখ বলো তো মিশকা?
1: 11ই জ্যৈষ্ঠ।
0: একদম ঠিক, 11ই জ্যৈষ্ঠ, 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমানের চুরুলিয়ায় জন্মেছিলেন তিনি। তার একটা ডাক নাম ছিল, সবাই তাকে সেই নামেই ডাকতো ছোটবেলায়, কি নাম সেটা কে জানে? দুখু মিয়া, এই নামটা শুনেছ? তার নাম ছিল দুখু মিয়া, আর তার বাবার নাম ছিল ফকির আহমেদ, আর মায়ের নাম ছিল জাহিদা খাতুন। তো ছোটবেলায় তো খুব কষ্ট করেই কেটেছে তাদের, অবস্থা খুব একটা ভালো ছিল না, গরিব ছিলেন তারা, বাবা মারা গিয়েছিলেন ছোটবেলায়। গ্রামের মক্তব, সেখানে পড়াশুনো শুরু করেছিলেন। তো সেখানে কিছুদিন পড়ার পরে এই সময় তার বাবা মারা গেলেন, তখন এমন অবস্থা যে কি খাবেন তারই কোনো ঠিক নেই, মা আছেন সংসারে, ছোট ভাই বোনেরা রয়েছে। তো উনি না খুব ভালো গান গাইতে পারতেন ছোটবেলার থেকে, আর এত সুন্দর ছিল তার গানের গলা, তেমনি ভালো লিখতে পারতেন, দেখতেও খুব সুন্দর ছিলেন, সেই ছোট্টর থেকে বাঁশি বাজাতে পারতেন খুব ভালো। তো একটা যাত্রা দলে তার কাজ জুটে গেল, যাত্রা দলের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতেন, গান গাইতেন, আর রোজগারও হতো, সেইভাবেই কিন্তু তার ছোটবেলাটা শুরু হয়েছিল। আর সবাই খুব ভালোবাসতো, এত গুণী, তাই না? সেই জন্য সবাই খুব ভালোবাসতো। আচ্ছা, আমি তোমাদের কাছে একটু জানতে চাইব যে এই যে প্রতি বছর কাজী নজরুল ইসলামের জন্মদিনটি আসে, আমরা তাকে প্রণাম জানাই আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তোমরাও তো তাকে নিশ্চয়ই সবাই ভালোবাসো, তার কবিতা ছোটবেলার থেকে পড়ছো, স্কুলের যে পাঠ্য বই সেখানেও নজরুলের কবিতা রয়েছে, আবার তোমরা আবৃত্তি করো, নজরুল গীতি গাও, গান শিখছো, তোমাদের কাছে কাজী নজরুল ইসলাম কেমন, তাকে তোমরা কিভাবে চিনেছ, কে বলবে? মিশকা কিছু বলবে?
1: কাজী নজরুল ইসলাম মানেই প্রথমে যে কথাটা মনে পড়ে, তিনি একজন বিদ্রোহী কবি। আমরা তার লেখা কবিতা পাঠ করার সময় তাকে বিদ্রোহী কবি বলে থাকি, কিন্তু আমার চোখে তিনি শুধু বিদ্রোহী কবি নন, তিনি ছোটদের কবি, তিনি প্রকৃতি প্রেমিক কবি। তার কবিতা আমার খুব ভালো লাগে। তার ছোটদের কবিতার মধ্যে

0: প্রভাতি, ঘুম জাগানো পাখি, লিচু চোর আমার খুব প্রিয়।
1: বাহ, কি সুন্দর সুন্দর কতগুলো কবিতার কথা আমাদের মনে করিয়ে দিয়েছে মিশকা। প্রভাতি, লিচু চোর, নিশ্চয়ই এই কবিতাগুলো আজকে তোমরা বলবে, বলবে তো? কে বলবে? প্রভাতি কবিতাটাকে আবৃত্তি করবে বলো।
0: আমি।
1: মিশকাই বলবে। আচ্ছা বেশ, শুরু করো।
0: ভোর হলো, দোর খোলো, খুকুমণি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল কুকি চটরে, খুকুমণি ওঠরে। রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই। তেজিনীর করে ভিড় ওরে পাখি আকাশে, এন্তার গান্তার ভাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমণি উঠবে। খুলি হাল তুলি পাল ওই তোরে চললো, এইবার এইবার খুকু চোখ খুললো, আলসে নয়সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে ওই শোনো কলরব। নাই রাত মুখ হাত ধো খুকু জাগোরে, জয় গানে ভগবানে তুষি বর্মা গোরে।
1: কাজী নজরুল ইসলামের প্রভাতি কবিতা আবৃত্তি করে শোনালো মিশকা। খুব সুন্দর বলেছে, খুব ভালো। আচ্ছা এবার চলো একটু গান হবে, গান গাইবে আয়ুষী আর আরব। হুম, তাই না? আরব, তুমি কোন গানটা গাইবে প্রথমে?
2: আমি প্রভাত বীণা গাবো। বাজে
1: বাবা বা, সুন্দর গান, সকালের গান একেবারে, গাও, শুরু করো।

0: আরব শোনালো নজরুল গীতি, খুব ভালো হয়েছে। আচ্ছা তুমি একটু আমায় বলো না, আরব, তুমি নজরুল জয়ন্তী প্রতি বছর কীভাবে পালন করো?
1: প্রতি বছর নজরুল জয়ন্তীতে আমি আমাদের পাড়ায় অনুষ্ঠান হয়, যেখানে নাচ গান নাটক
0: সব হয়,
1: সব হয়, আর আমি আমিও সেখানে অংশগ্রহণ করি।
0: এবারেও করবে নিশ্চয়ই? তুমি গান করো, কবিতা বলো, দুটোই করো?
1: হ্যাঁ, আমি গানও বলি কবিতাও বলি।
0: আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর। তোমার কবিতা আমরা একটু পরে শুনবো। আর এবারে কে কবিতা বলবে? শ্রীবিদ্যা কোন কবিতাটা আগে বলবে?
2: আমি আজকে কাজী নজরুল ইসলামের লেখা খাদু দাদু বলবো।
0: খাদু দাদু কবিতাটা বলবে। আচ্ছা, তোমার কাজী নজরুল ইসলামের কবিতাগুলোর মধ্যে কোন কবিতাটা সবচেয়ে পছন্দ, খাদু দাদু নাকি অন্য আর কোনো কবিতা?
2: আমার সবচেয়ে পছন্দের কবিতা হলো লিচু চোর।
0: সেইটা আজকে শুনবো আমরা তোমার কাছে?
2: না, আমি আরেকটি অন্য কবিতা বলবো।
0: অন্য আরেকটা কবিতা বলবে, ঠিক আছে। লিচু চোর কবিতাটা সবারই খুব প্রিয়, আমারও খুব ভালো লাগে। তো আজকে লিচু চোর কেউ বলবে?
1: হ্যাঁ, আমি বলবো।
0: আরও বলবে লিচু চোর, ঠিক আছে। আমরা একটু পরে লিচু চোর কবিতাটা শুনবো। আর শ্রীবিদ্যা, এমনিতে তুমি আমায় একটু বলো যে কাজী নজরুল ইসলামের জন্মদিন কিভাবে তুমি পালন করো?
2: আমাদের পাড়ায় প্রত্যেক বছর অনুষ্ঠান হয়, সেখানে গান আবৃত্তি নাচ ইত্যাদি হয়, আমিও সেখানে অংশগ্রহণ করি।
0: আর এই যে মিশকা যেমন বলছিল যে কাজী নজরুল ইসলামের একটা বিরাট পরিচয়, তিনি বিদ্রোহী কবি, কিন্তু উনি যে ছোটদেরও কবি, ছোটদের মতো করে ভেবেছেন, ছোটদের চোখ দিয়ে কবিতা লিখেছেন, গান লিখেছেন, এই ব্যাপারগুলো ওকে কাজী নজরুলের অনেক কাছে এনে দিয়েছে। তো তোমার কি এরকম কোনো ভাবনা আছে, কিছু মনে হয় কাজী নজরুল সম্বন্ধে?
2: কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি, তিনি ছোটদের জন্য এবং নানা রকমের কবিতা গান লিখে গেছেন। আমার মনে হয় তিনি শুধু একজন কবি নন, তিনি আমাদের একজন কাছের একটি মানুষ।
0: বাহ খুব সুন্দর, খুব সুন্দর বলেছ। আচ্ছা এবারে কবিতা শুনবো, খাদু দাদু বলো।
2: কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খাদু দাদু। ও মা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খেঁদা নাকে নাচছে নেদা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর নাকটাকে কে করলো খেদা, রেদা বুলিয়ে? চামচি কেছা বসে যেন ন্যাজুর ঝুলিয়ে, বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং। ও মা, আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর খেঁদা নাকের ছেদা দিয়ে টুকিকে দেয় টু, ছর্দি বলে সর্দি ওটা এ রাম এক থু, কাছিম যেন উপুর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং। ও মা, আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদু বুঝি চিনা ম্যান মা, নাম বুঝি চাংচু, তাই বুঝি ওর মুখটা এমন চ্যাপটা সুধাংশু। জাপান দেশের নটি শুনি নাকে এঁটেছেন, ও মা আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদুর নাকি ছিল না মা অমন বাদুর না, ঘুম দিলে ওই চ্যাপটা নাকেই বাঁচত সাতটা শাক, দিদিমা তাই থ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছেন। ও মা আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং। লম্ফা লন্দে লাফ দিয়ে মা চলতে বেজির ছা, দাড়ির জালে পরে জাদুর আটকে গেছে গা, বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন। ও মা আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দিদিমা কি দাদুর নাকে টানতে আলমানাক, গজাল ঠুকে দিয়েছেন ভেঙে বাঁকা নাকের খাক, মুচি এসে দাদুর আমার নাক করেছে ট্যান। ও মা আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং। বাঁশির মতো নাসিকা মা মেলে নাসিকে, সেথায় নিয়ে চল দাদু দেখুন হাসিকে, সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান, খাদু দাদুর নাকু হবে নাক ড্যাঙা ড্যাং ড্যাং।
0: খুব ভালো, খাদু দাদু কবিতাটা আবৃত্তি করে শুনিয়েছে আমাদের বন্ধু শ্রীবিদ্যা, ভালো হয়েছে, খুব ভালো। আচ্ছা এবারে আমরা একটু আয়ুষীকে ডেকে নিই, একটু এগিয়ে এসো মাইক্রোফোনের কাছে এসো। আচ্ছা আয়ুষী, তুমি আগে একটু বলো যে কিভাবে নজরুল জয়ন্তী তুমি পালন করো, স্কুলে বা পাড়ায় কোথায় করো, কিভাবে?
3: আমাদের স্কুলে প্রতি বছর নজরুল জয়ন্তী খুব আনন্দ শ্রদ্ধার সাথে পালন করা হয়।
0: আচ্ছা,
3: ছাত্রছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা সবাই মিলিতভাবে নানান অনুষ্ঠান আয়োজন করে। বড় দিদি দাদারা নজরুলের সাহিত্য ও জীবনের উপর বক্তৃতা দেন। শিক্ষকরা নজরুলের সাহস, দেশপ্রেম ও মানবতা বোঝান।
0: এইসব কথা ওরা বলেন, তোমরা শোনো। আচ্ছা, তো এইগুলো শুনে শুনে বা এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কি ধারণা তৈরি হয়েছে কাজী নজরুল সম্বন্ধে?
3: কাজী নজরুলের সম্বন্ধে আমার এই ধারণা তৈরি হলো যে তিনি শুধু একজন বিদ্রোহী কবি নন, তিনি প্রতিবাদী, সাহসী ও ছোটদের মনের মতো মানুষ, কবি।
0: তার লেখা কয়েকটা বইয়ের নাম বলতে পারো বা কবিতার নাম বলতে পারো?
3: যেমন কিছু কাব্যগ্রন্থ হলো সঞ্চিতা, অগ্নিবীণা ও বিষের
0: বাঁশি। বিষের বাঁশি, বাহ, খুব ভালো।
3: উপন্যাস মাধন হারা কুহেলিকা এবং নাটক ঝিলিমিলি।
0: বাহ, অনেক কিছু বলেছো, খুব সুন্দর। আচ্ছা, এইবারে
3: আমি প্রথমে একটা নজরুল গীতি শোনাচ্ছি,
0: শুরু করো।

0: নজরুল গীতি শোনালো, খুব সুন্দর করে গাইল আয়ুষী, খুব ভালো হয়েছে। খেলিছে জলদেবী, খুব ভালো গেয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এবারে আমরা আবার একটু মিশকার কবিতা শুনব। বলো মিশকা, কিছু বলবে? আর কিছু বলবে
1: না, আমি এবার কবিতা
0: কবিতা বলবে। বলো।
1: আমার পরবর্তী কবিতা হলো ঘুম জাগানো পাখি।
0: বলো।
1: আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাগি, সূর্য মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে, উষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খুকি এলি নাকি, বলবো আমি নই কো খুকি ঘুম জাগানো পাখি।
0: খুব সুন্দর করে আবৃত্তি শুনিয়েছে ঘুম জাগানো পাখি মিশকা। এই যে

0: ছোটরা বলছে না যে তিনি শুধু বিদ্রোহী কবি নন, তিনি ছোটদের মনের খুব কাছাকাছি একজন মানুষ। এইটাই কিন্তু একজন কবির সবচেয়ে বড় পাওনা। তিনি অনেক সম্মান পেয়েছেন, তিনি বিদ্রোহী কবি নামে ভূষিত হয়েছেন, সম্মানিত হয়েছেন, অনেক সংবর্ধনা পেয়েছেন, কিন্তু ছোট বড় সকলে যে তাকে কাছের মানুষ, মনের মানুষ বলে মনে করেছেন এবং তার মৃত্যুর এতদিন পরেও তার জায়গাটি ঠিক সেরকমই রয়েছে, সেই জায়গাটি একেবারে অক্ষয়, আমাদের মনের মধ্যে তার বাস, তার রচনার মধ্যে তিনি অমর হয়ে আছেন, তার গানের মধ্যে, তার কবিতায়, তার লেখায় তিনি আমাদের কাছে চিরভাস্বর। এই যে চিরস্মরণীয় একজন মানুষ, আমরা যেটা বলছিলাম যে উনি কিন্তু ছোটবেলাতেই বুঝতে পেরেছিলেন যে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে হবে, না হলে পরে আমরা জিততে পারবো না, না হলে আমাদের এরকম পরাধীনই থেকে যেতে হবে, তার জন্য কি করতে হবে না, যুদ্ধবিদ্যা শিখতে হবে। তিনি কিন্তু দেশকে স্বাধীন করার জন্য তাই স্কুল ছেড়ে সৈন্য দলে ভর্তি হয়েছিলেন, সৈন্য দলে যোগ দিয়ে তিনি চলে গিয়েছিলেন করাচি, সেইখানে করাচি সৈন্য শিবিরে তিনি ছিলেন এবং বেঙ্গল রেজিমেন্টের তিনি হাবিলদার হয়েছিলেন। সেখানে কয়েক বছর থাকার পর কলকাতায় চলে আসেন। এবার দেশে ফিরে আসার পর যেটা হলো, এবার কিন্তু তার যুদ্ধ শুরু হলো কলম দিয়ে, আর তিনি হয়ে উঠলেন বিদ্রোহী কবি। একের পর এক কবিতা লিখছেন, গান লিখছেন, সেগুলো এক একটা যেন স্ফুলিঙ্গ। সেই সময় পরাধীন ভারতের মানুষ তার সেই কথায়, তার গানে, আবেগে, দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে উঠছেন। সে এক উত্তাল সময় এবং মানুষকে যেভাবে তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন সেটা অসাধারণ। সেই অনন্য অবদানের জন্য তিনি কিন্তু আমাদের কাছে এতটাই প্রণম্য, এতটাই শ্রদ্ধার। তো আজকে আমরা ছোট বন্ধুদের নিয়ে বসেছি, ওদের গানে গানে, কবিতায় ওরা কবিকে ওদের প্রণাম জানাচ্ছে। মিশকা দুটো কবিতা শোনালো, এরপরে আরও একটা গান গেয়েছে একটু আগে, এবারে কবিতা বলবে, তাই তো? কোন কবিতাটা বলবে?
1: আমি এখন লিচুচোর কবিতা দিয়ে বলবো।
0: বা, লিচুচোরটা তো সবার খুব প্রিয়, একটু আগেই কথা হয়ে গেল, তাহলে আমরা লিচুচোর কবিতাটা শুনবো আরবের কাছে।
1: বাবুদের তাল পুকুরে, হাবুদের দাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না, লিচুর এক গাছ আছে না, হোথানা আসতে গিয়ে ইয়াব্বর কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে, পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, ব্যাটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দু চার, দিলে খুব কিল ও খুশি, একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিগনো দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল, আরে ধ্যাত শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা, কুকুরও জুড়লো ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে, পাঁচিলের ফোকর গোলে, ঢুকে গো বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনিগুলা, কি বলিস ফের হপ্তা, তবা না খপ্তা।
0: খুব সুন্দর করে আবৃত্তি করলো লিচুচোর কবিতা, আরও খুব ভালো হয়েছে। এবার আয়ুষি, তুমি একটা কবিতা বলো, একটু আগে তো গান গেয়েছো, এবারে কি কবিতা বলবে বলো?
2: আমি এবার ঝিঙে ফুল কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি, কবি কাজী নজরুল ইসলামের রচিত।
0: বাহ, বলো।
2: ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতা দেশে ফিরোজিয়া ফিঙে কুল, ঝিঙে ফুল, গুলমে পরনে লোতে কার কর্ণে, ঢলো ঢলো স্বর্ণে ঝলমল দোলে দোল, ঝিঙে ফুল, পাতা দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে, গান তব শুনি সাঝে তব ফুট।

0: ওঠাতে পৌষের বেলা শেষ, পরে যা ফ্রানি বেশ, মরা মাচা নির্দেশ, করে তোলে মশগুল ঝিঙে ফুল। শ্যামলী মায়ের কোলে সোনা মুখ খুকুরে, আলো থালো ঘুমো যাও রোদে গলা দুকুরে, প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয় এই অকুল ঝিঙে ফুল। তুমি বলো আমি হায় ভালোবাসে মাটি মায়, চাই না ও অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল।
1: কাজী নজরুল ইসলামের ঝিঙে ফুল কবিতা আবৃত্তি করলো আয়ুষী, খুব ভালো, খুব সুন্দর হয়েছে ঝিঙে ফুল কবিতাটাও, খুব সুন্দর বলেছেও খুব ভালো আয়ুষী, খুব সুন্দর। আমাদের আজকের আসরটা আমরা শেষ করব শ্রীবিদ্যার আবৃত্তি দিয়ে।
2: আমার দ্বিতীয় আবৃত্তি হলো খুকি ও কাঠবিড়ালি। কবি নজরুল ইসলামের লেখা খুকি ও কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, দাইনি তুমি হোতকা পেটুক, খাও একা পাও জেঠায় জেঠুক, বাতাবি নেবুর সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজ উঠিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও, কাঠবেড়ালি বাঁদরিমুখী মারব ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই উঁচা, তাইতেতে তোর নাকটি বোচা, হুদমো চোখে গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়িকুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা উইসে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠবেড়ালি তুমি আমার চর্দি হবে বৌদি হবে রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না, এ রাম তুমি ন্যাংটা ফুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর কেউ না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ওমা দেখে যাও কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও।
1: বা বা বা, খুব ভালো শ্রীবিদ্যাও, খুব সুন্দর আবৃত্তি করলো খুকি ও কাঠবিড়ালি। আজকে আমার চার বন্ধু ওদের গান আর কবিতার মধ্যে দিয়ে কবিকে শ্রদ্ধা জানালো। কাজী নজরুল ইসলাম পরলোকগমন করেছিলেন 1976-এর 29শে অগাস্ট। কোথায় সেটা জানো? মিশকা হাত তুলছে, বলো।
3: বাংলাদেশের ঢাকা শহরে।
1: হ্যাঁ, বাংলাদেশের ঢাকায় তিনি প্রয়াত হয়েছিলেন। কিন্তু ওই যে কবি বা শিল্পীর মৃত্যু হয় না, তার কাজের মধ্যে তিনি অমর হয়ে থাকেন। দেখো আজকেও কিন্তু তিনি আমাদের মধ্যে তেমনই জীবন্ত, তেমনই সজীব হয়ে রয়ে গেছেন। এই যে তোমরা কচি কচি গলায় গান গাইছো, কবিতা বলছো, তার জন্মদিনকে সামনে রেখে তার সম্বন্ধে কত কী বললে, তাকে প্রণাম জানাচ্ছো, তাকে কাছের মানুষ, নিজেদের মানুষ মনে করছো, এটাই তো খুব আনন্দের। আজকে আমরা গান কবিতার মধ্যে দিয়ে কবিকে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। খুব সুন্দর হয়েছে আজকের এই গান কবিতার আসর, শ্রীবিদ্যা, আয়ুষী, আরব আর মিশকা, সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন জানালাম, খুব ভালো করেছো সবাই।

0: ছোট্ট বন্ধুদের গাওয়া গান নজরুল গীতি শুনলাম আমরা। বন্ধু হাজির, হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলো, কে বলছো?
1: আমি বেদান্তি বলছি।
0: কোথেকে বলছো?
1: হ্যাঁ,
0: কোথেকে বলছো? কোথায় বাড়ি?
1: গাছনা।
0: আচ্ছা, কি শোনাবে আজকে? বন্ধুরা তো সবাই দেখছো কাজী নজরুল ইসলামের কবিতা আর গান শোনাচ্ছে, তুমি সেরকম কিছু বলবে?
1: না, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বলবো।
0: আচ্ছা বল।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা।
0: বলো।
1: ২৭ আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার উপর উঠল রাগে জ্বলে, মা গো তুমি ৫ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রি কেবল যত খেলা, একটু হেনা পড়াশোনার বেলা, মা গো আমি জানাই কাকে ওর কি গুছি, আমি যদি নালিশ করি এই খুনি তার কাছে, কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে, সকাল সাজি তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেন নাকি কোন রকম হেলা, ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেউ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে।
0: বাহ, সুন্দর হয়েছে তোমার আবৃত্তি, খুব ভালো, খুব সুন্দর। ছোট বন্ধু শোনালো রবীন্দ্রনাথের কবিতা। আজকে আমরা কথায় গানে কাজী নজরুলকে স্মরণ করছি। তো টেলিফোনে যে বন্ধুরা আসছো, তোমরাও যদি নজরুল গীতি শোনাতে পারো কিংবা কাজী নজরুলের কবিতা, ভালো হয় কিন্তু। দেখো না, একটু ভেবে দেখো, যদি তৈরি থাকে তাহলে সেটা আবৃত্তি করতে বা সে গান শোনাতে চলে এসো। ডায়াল করবে 0332-1313-1342। দেখো, সামনের সপ্তাহে একটা উৎসব আসছে মুসলমান ভাই বোনেদের, এটি একটি প্রধান ধর্মীয় উৎসব, ঈদ উল আজহা আমরা বলি বা বকরিদ বলেন অনেকে, যেখানে তারা নিজেদের প্রিয় বস্তুকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেন, এমনই একটি উৎসব। আগামী সপ্তাহে এই দিনটি উদযাপিত হবে, শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে উদযাপিত হবে এই উৎসব, ঈদ উল আজহা বা ঈদ উজ জোহা।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ বলো বলো,
1: তুমি কেমন আছো?
0: আমি তো খুব ভালো, তুমি কেমন আছো?
1: আমি ভালো আছি।
0: তুমি কে সেটা তো বললে না।
1: আমি অমিনন্দন পাশিরা।
0: আচ্ছা, কোন ক্লাসে পড়ো?
1: আমি বাড়িতেই এখন পড়ি।
0: ও, বাড়িতেই এখন পড়ো? আচ্ছা শোনো না, ছুটির ঘন্টা হচ্ছে তো, শুনছো?
1: কি বলছো?
0: ছুটির ঘন্টা আগামী কাল হবে সকাল 10টায়।
1: হ্যাঁ
0: ঠিক আছে, শুনবে কিন্তু কালকে, কেমন?
1: হ্যাঁ।
0: আর আজকে কি শোনাবে তুমি বন্ধুদের?
1: আমি আজকে কবিতা, একটা কবিতা শোনাবো।
0: কবিতা? বেশ বেশ, বলো বলো চটপট।
1: খোকা দিচ্ছে নিরঞ্জনা চক্রবর্তী, উঠতে বসতে বাবা আঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত বড় ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন কি হবি তুই, সেটা আমি জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুরে ওড়াই, রাত্রি ঘোরাই আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার, কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেড়ে, সবাই বলেন মন্দে বলে এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটা এই, লেখাপড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই, এক একজনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার।
0: আচ্ছা, সুন্দর হয়েছে তোমার কবিতা।

আমাদের আজকে শিশু মহলে বারে বারেই কিন্তু কাজী নজরুল ইসলামের কথা উঠে আসছে। স্টুডিওয়ে যে বন্ধুরা ছিল আমার সঙ্গে এতক্ষণ, ওরা কি সুন্দর সুন্দর কবিতা বলল, গান গাইল, নজরুল গীতি গাইল, তাই না? তোমরা সবাই কাজী সব্যসাচীর নাম শুনেছ, নিশ্চয়ই শুনেছ, তিনি একজন বিশিষ্ট আবৃত্তিকার, আর তিনি কাজী নজরুল ইসলামের ছেলে। তো তার একটা আবৃত্তি আমরা এখন শুনি। কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেছেন তার পুত্র কাজী সব্যসাচী। চলো শুনি।

চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি। যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে, উড়ে আকাশ ছে মেঘ চিকুর। নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ঝড়ে, সহসা বরষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতে বিধুর। নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশিরও ভেজা পায়ে। শীতেরও অলস বেলা পাতা ছড়ারও খেলা, ফাগুনে পরে সাজ ফুল বধুর। নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। এই দেশেরও মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর।

কাজী সব্যসাচীর কণ্ঠে আমরা আবৃত্তি শুনলাম। আর এবারে কাজী নজরুল রচিত একটি দেশাত্মবোধক গান।

0: हेलो हेलो কে আছো টেলিফোনে কথা বলো হ্যাঁ বলো তোমার কথা ভালো শোনা যাচ্ছে না হ্যালো তোমার কথা কেটে কেটে যাচ্ছে তুমি কে বলছো গান শোনাবে আচ্ছা শুরু করো দেখি
1: মধুর

ভালো গাইছিল আমাদের বন্ধু টেলিফোনে, কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে, ওর গান আমরা ভালো করে শুনতেই পেলাম না। এদিকে আমাদের সময় ফুরিয়ে আসছে, শিশু মহলের সময় তো প্রায় শেষ, তাহলে আমরা একটি নজরুল গীতি দিয়েই আজকের আসরটা শেষ করব। ছোট্ট বন্ধুরা সবাই খুব ভালো থেকো, কেমন? আর এত গরম, সাবধানে থাকবে, রোদ দূরে বেরোবে না। এখন তো স্কুল ছুটি, বাড়িতেই থাকো, শান্ত হয়ে থাকো, ঘরে বসে খেলাধুলো করো, ছুটির ঘন্টা শোনো, ভালো ভালো বই পড়ো। ছোটদের কত ভালো ভালো বই আছে, কত বই তো পড়াই হয় না স্কুলের পড়ার চাপে, তাই না? বাড়িতে বসে ভালো সিনেমা দেখতে পারো। রোদ দূরে বেরোবে না, হালকা জামা কাপড় পরবে, আর বাইরের খাবার টাবার খাওয়া একদম বন্ধ, ঠিক আছে? আর যদি বেরোতে হয় তাহলে ছাতা নিয়ে বেরিও। লক্ষ্মী হয়ে থেকো, আবার সামনের সপ্তাহে দেখা হবে, তখন অনেক অনেক গপ্প হবে। হ্যাঁ, আদর ভালোবাসা শুভেচ্ছা সব রইল তোমাদের জন্য। সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসিমণি।

শিশুমহল শেষ হলো আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন গানের ভেলা আপনাদের সঙ্গে শ্রীতমা মিত্র।

আরও একটা রোববার, আর রবিবারের গানের ভেলা মানেই একটু মুক্তির স্বাদ গানে কথায়। আসলে রোববার দিনটাই সারা বছর, সারা সপ্তাহের একটা অপেক্ষার পর আসা, সারা সপ্তাহের ক্লান্তিগুলোকে ঝেড়ে ফেলে একটু নিজের মতো করে কাটানোর দিন তার অপেক্ষা। আর এখন রোববারটা শুধু একটা দিনের ছুটি নয়, এখন গরমের ছুটি, গ্রীষ্মকালীন ছুটি আমাদের মনে করিয়ে দেয় সেই ছোটবেলার কথা, স্কুল জীবনের কথা। তারপর বড় হয়ে গেলে হয়তো পেশাগত দিক দিয়ে সেইভাবে আলাদা করে শীত গ্রীষ্ম বর্ষার কোনো ছুটি হয় না, কিন্তু সেই ছোটবেলায় অপেক্ষা করে থাকা বছরের দুটো সময়ের জন্য, কবে গ্রীষ্মের ছুটি পড়বে আর কবে পুজোর ছুটির সময়টা আসবে। এই সময়টা আমাদের বাড়িতে যারা ছোটরা থাকে তাদের ওই ছুটির আনন্দটা, তাদের কিছুটা দিন সমস্ত পড়াশোনার টেনশন থেকে মুক্ত থাকার যে আনন্দটা, নিজেকে মেলে ধরার যে আনন্দটা, তার মধ্যে যেন আমরা ফিরে যাই আমাদের ছোটবেলায়, খুঁজে পাই সেই ছুটির দিনগুলো, হাতছানি দিয়ে যায় গরমকালের দুপুরবেলা বাড়ির বড়দের সঙ্গে বসে গল্প শোনা, ভাই বোনদের সঙ্গে বসে খুনসুটি, বা একটু সুযোগ পেলেই এদিক ওদিক বেরিয়ে পড়া। তবু ওই সপ্তাহান্তে একটা রোববার, সেটাই আমাদের ওই ছুটির বাতাসটুকু এনে দেয়। আমরা প্রতি রোববারই যেন ছোট হয়ে যাই, ছোটবেলায় ফিরে যাই।

ছুটির ঘণ্টা এই শব্দটার মধ্যেই যেন একটা অদ্ভুত মায়া জড়িয়ে থাকে। ছোটবেলায় হয়তো ক্লাসরুমে ঘড়ি থাকতো না, কিন্তু তখন মনটা ছটপট করত কখন এই একটা ঘণ্টার আওয়াজ শোনা যাবে। একটা পর্ব শেষ হবে, একটা ক্লাস শেষ হবে, পরের ক্লাস শুরু, বা একদম অবশেষে ছুটি হয়ে বাড়ি ফেরার আনন্দ। এখনও যারা বড় হয়ে গিয়েছি, ঘণ্টার আওয়াজ হয়তো কানে ঢোকে না, কিন্তু কাজের জায়গায় ছুটির সময়টার জন্য কিন্তু মন ছটপট করতেই থাকে। তখন বারবার ঘড়ির দিকে তাকাতে হয়। কিন্তু এই ছুটি আসলে শুধু যে নির্দিষ্ট বাঁধন থেকে ছুটি তাই তো নয়, কখনো কখনো এই ছুটির ঘণ্টাটা আমরা নিজেদের মধ্যেও কোথাও যেন মনের মধ্যে শুনতে পাই। যারা বড় হয়ে যায়, ছোটবেলার সেই নির্ভাবনার পালে হাওয়া লাগিয়ে তো আর চলতে ফিরতে পারি না, তখন মাথায় কত চিন্তা থাকে, কত দুশ্চিন্তা থাকে, সেগুলো থেকেও মাঝে মাঝে মনে হয় একটু ছুটি নিয়ে নেওয়া দরকার। কেউ যদি এরকম একটা ঘণ্টা বাজিয়ে দিত আর আমাদের মন থেকে সমস্ত ভার, সমস্ত দুশ্চিন্তাগুলো এক নিমেষে দূর হয়ে যেত। আবার অপেক্ষা করতাম পরদিন কখন বন্ধুদের সঙ্গে দেখা হবে, আবার ছুটির অপেক্ষা। ঠিক যেমন মেঘ বৃষ্টি একটা চক্র চলতে থাকে, ঠিক তেমনই ছুটি আবার কাজে ফেরা, ছুটি আবার স্কুলে যাওয়া, এর মধ্যে দিয়ে আমাদের জীবনটাও ঘুরতে থাকে। সেই ছুটির ঘণ্টাকে নিয়েই আজকের গানের ভেলা। একটু মুক্তি, একটু ছুটির আনন্দ, আর একটু ফিরে পাওয়া ছোটবেলা।

0: পাতলা যায় না তো, মুখে আর নেই হাসি।
1: এক্সাম টিউটার হোমওয়ার্ক রাশি রাশি, মাথা তোলা যায় না তো, মুখে আর নেই হাসি।

গরমের ছুটি মানেই একটা লম্বা লিস্ট করে ফেলা কোথায় কোথায় ঘুরতে যাওয়া হবে। গরম পড়েছে ভীষণ গরম, চারদিকে গরমের গন্ধ, খুশিতেই জগাই মাথায় দুই মাস পাঠশালা বন্ধ। আজ মামা বাড়ি মাসি বাড়ি আর আমজাম লিচু গাছ তলে দুই মাস ধরে খেলবো প্রচুর সাঁতরা পুকুরের জলে। গরমের ছুটি মানে হুল্লোড়ের সময়, গরমের ছুটি মানে সমস্ত বাধা সমস্ত শাসন ডিঙিয়ে নিজের মতো করে বাঁচা। এই সময়টা জন্য তুই ছোটবেলায় কত অপেক্ষা থাকতো, সত্যি আম গাছের তলা থেকে ঝরে পড়া আম কুড়োনো, সাঁতার কাটা, বন্ধুরা মিলে বিকেলবেলা খেলা, হইচই, ঝড় ওঠা, মায়ের বকুনি, আবার একটু ফিরে এসে পড়তে বসা, সবটাই থাকে। কিন্তু সেই দিনগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। এই যে ছুটি আসবে ছুটি আসবে, এই অপেক্ষাটাও কোথাও অন্যরকমভাবে পরিবর্তন হয়ে যায়। তখন অনেক দায়িত্ব আসে, কর্তব্য আসে, ছুটিতে সেইগুলো পালন করতে হয়। তবু অপেক্ষা তো থাকে ছুটির, আর এই একটা দিন রবিবার, সেই দিনটা একটু ছোটবেলায় ফিরে যাওয়া, বাড়ির ছোট্ট বন্ধুদের গরমের ছুটির আনন্দটুকু নিজেরা আস্বাদন করা। একটু ফিরে যাওয়া যাক ছোটবেলার সেই বেড়ানোর দিনগুলো, প্রথম ট্রেনে চেপে এদিক ওদিক চলে যাওয়া, সেই অনুভূতিগুলোতে গানে গানে সুরে সুরে।

আছেন বৃষ্টি, দিনের শেষে রাত্রি আসে আধারনা সৃষ্টি, কখনো রোদ কখনো ঝড়ের ইঞ্চি মাঝি।

কিন্তু এখনকার ছোটদের ছুটিটা বোধ হয় একদম 100% আনন্দ করা হয় না। তাদের বাড়িতে পড়ার চাপ থাকে, দুবেলা টিউশন থাকে, নাচের স্কুল, গানের স্কুল করে ছুটির অর্ধেক সময়টাই পেরিয়ে যায়। স্কুলটাই যেন পুরো বাড়িতে ঢুকে চলে আসে। গানের ভেলার শেষ গান লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় রাহুল আচার্য এবং সর্বাণী ভট্টাচার্য।

0: ঘড়ির কাঁটা বলছে ঠিক 11:24, আর আমি জানি রবিবারের সকালটা একটু আয়েশ করে কাটাতে ইচ্ছে করে আমাদের সকলে,
1: পারেই তাই লুচি তরকারি খেয়ে বেশ সুন্দর একটা ব্রেকফাস্ট করে এই 11:01। কিন্তু আমি আর রাহুল কথা মতো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে মুশকিল আসানের আড্ডায়। আর রাহুল, যেহেতু নতুন একাডেমিক সেশন শুরু হতে চলল, আমাদের বন্ধুরা নিশ্চয়ই বিভিন্ন রকমের পিজি কোর্সে কিংবা যারা 12 দিয়েছে তারা গ্র্যাজুয়েশন কোর্সেসে ভর্তি হবে। তো এইবার ভর্তি হওয়ার জন্য আমাদের বন্ধুদের অনেক সময় বেশ কিছু কোর্স পড়বার জন্য অ্যাসিস্ট্যান্সেস লাগবে।
0: হ্যাঁ, একেবারে। এবং এই যে অ্যাসিস্ট্যান্সের কথা তুমি বলছো, ধরো ক্যারিয়ার গাইডলাইন্সের জন্য তো আমাদের তরুণের স্বপ্ন রয়েছে, কিন্তু মুশকিল আসানে আজ আমরা এমন একটা বিষয়কে অ্যাড্রেস করব যে বিষয়টা ছাড়া কিন্তু তুমি যেখানেই ভর্তি হতে যাও একটা বড় সড় প্রশ্নচিহ্ন তোমার মুখের সামনে ঝুলবে, কারণ সেটা হচ্ছে ফিনান্সের দিকটা। অবশ্যই আমরা যে কোনো জায়গাতে ভর্তি হতে যাই না কেন, যে কোনো জায়গাতে পড়াশোনা শুরু করতে যাই না কেন, আমাদের কোর্স ফি, টিউশন ফি, হস্টেল ফি বিভিন্নভাবে আমাদের অনেকটা টাকার প্রয়োজন হয়।
1: একেবারেই তাই। ফাইন্যান্সের কিভাবে ম্যানেজ করব সেই চাপে আমরা জর্জরিত হয়ে যাই আজ। সেই জন্য মুশকিল আসানের আড্ডায় আমি সর্বাণী আর আমাদের সঙ্গে রয়েছে রাহুল। আমরা কথা বলবো এডুকেশনাল লোনস নিয়ে, এবং আমরা ছাড়াও আজকে আমাদের সঙ্গে রয়েছে আব্দুল ওয়াহিদ স্যার। নমস্কার স্যার।
2: নমস্কার।
1: যুববাণীতে আপনাকে স্বাগত। তো আজকে তো আমরা থাকবই, আমাদের প্রচুর প্রশ্ন রয়েছে স্যারের কাছে, এবং আমাদের সঙ্গে কিন্তু তোমরাও যোগ দিতে পারো। আমাদের ফোন নম্বরটা আরও একবার বলে দিই, 0332213-1342। আমাদের ফোন করে তোমাদের প্রশ্ন জানাতে পারো।
0: যদি মনে হয় ফোনে পাচ্ছ না, ফোনে অনেক লম্বা লাইন, তাহলে কিন্তু আমাদের ফেসবুক যুববাণী কলকাতা YUVAVANIKLKTA এই প্রোফাইলে গিয়ে আমাদের আজকের যে পোস্টার এডুকেশন লোন মুশকিল আসান, সেখানে গিয়ে তোমরা কমেন্ট করে জানাতে পারো, সেখান থেকেও আমরা তোমাদের প্রশ্ন নেব। তবে তোমাদের প্রশ্ন নেওয়ার আগে আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাই, কারণ হয়তো দেখা যাবে তোমাদের প্রশ্নটাই আমরা আগে ভেবে ফেলেছি।
1: তাহলে রাহুল,
0: বেশ, আজকে স্যারকে আমার প্রথম প্রশ্ন, ধরুন একজন আবেদন করবেন এডুকেশন লোনের জন্য, সেক্ষেত্রে তার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন?
2: হ্যাঁ, দেখুন, শিক্ষা ঋণটা দেওয়া হয় কিন্তু সাধারণত উচ্চশিক্ষার জন্য। তো উচ্চশিক্ষা মানে আমরা বলতে চাই যে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, বা কেউ কারিগরি শিক্ষায় যেতে চান, টেকনিক্যাল কোর্স, ডক্টর, ইঞ্জিনিয়ার, বা পেশাগত MBA, বিভিন্ন রকম যে কোর্স আছে, সাধারণত যেহেতু উচ্চশিক্ষায়, সুতরাং মিনিমাম তাকে 10+2 মানে 12 স্ট্যান্ডার্ড পাস হতে হবে যে কোনো লোন পাওয়ার জন্য।
0: এবং যদি আমি বলি যে ধরুন আমি যে লোন পাবো তার জন্য তো আমাকে কিছু ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে, তো তার জন্য কি কি ডকুমেন্টস আমার লাগবে?
2: শুনুন, প্রথমত হচ্ছে যে সে উচ্চ শিক্ষার জন্য ঋণ চাইছে, তাই তো? তাহলে প্রথম যোগ্যতা হচ্ছে তাকে যে 10+2 স্ট্যান্ডার্ড পাস করতে হবে, তার 10+2 প্লাস যে 10 ক্লাসের, হ্যাঁ, দুটো ক্লাস।

0: বলছেন যে মার্কশিট এবং সার্টিফিকেট সেটা চাই।
1: আচ্ছা,
0: দ্বিতীয়ত সে উচ্চশিক্ষার জন্য যে কোনো একটা যে ইনস্টিটিউশন অর্গানাইজার কোনো একটা ইনস্টিটিউশনে যে সে ভর্তি হয়েছে হ্যাঁ বা ভর্তির অফার পেয়েছে, লোন তো তখনই দেবে যে সে একটা ভালো ইনস্টিটিউশনে অফার পেয়েছে বা ভর্তি হয়েছে, তার একটা প্রমাণ যে সে এই ইনস্টিটিউশনে সে ভর্তি হয়েছে বা ভর্তির অফার পেয়েছে। এই দুটো কিন্তু খুব ভাইটাল,
2: কারণ নইলে হয়তো ভেরিফাই করা যাবে না যে তার সত্যি
0: সত্যি কিনা, হ্যাঁ তার লোনের দরকার আছে কিনা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে তার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে সে যে একটা ইনস্টিটিউশনে এডুকেশনাল ইনস্টিটিউশনে উচ্চশিক্ষার জন্য তার আবেদন গ্রাহ্য হয়েছে, অফার হয়েছে এবং সে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়েছে হ্যাঁ বা সে ভর্তি হয়ে গেছে, তাহলে এই প্রমাণটা দিতে পারলে কিন্তু সে লোনের যোগ্যতা প্রাথমিক যোগ্যতা ফুলফিল করছে।
1: আচ্ছা, তাহলে আমরা এই লোনটা অ্যাপ্লাই করব কিভাবে, অ্যাপ্লিকেশন প্রসেসটা ঠিক কি হবে?
0: শুনুন, ঋণটা দেয় ব্যাংক, সুতরাং ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা একটা জিনিস।
1: আচ্ছা,
0: হ্যাঁ যে কোনো সব ব্যাংক এখন ধরুন আপনার যেগুলো শিডিউল কমার্শিয়াল ব্যাংক মানে সরকারি ব্যাংক বলুন, প্রাইভেট ব্যাংক বলুন, রিজনাল রুরাল ব্যাংক ধরুন RRB, কোঅপারেটিভ ব্যাংক, সবাই কিন্তু ব্যাংক এডুকেশনের জন্য ঋণ দিয়ে থাকে। তাহলে যদি কেউ ঋণের দরকার লাগে এডুকেশনের জন্য তাহলে সরাসরি তারা সেখানে যোগাযোগ করতে পারে, অথবা প্রত্যেকটা ব্যাংকের বা প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের তাদের অনলাইনে ঋণ অ্যাপ্লিকেশনের সুযোগ আছে।
1: তো এই অনলাইন অ্যাপ্লিকেশনটা আমরা যখন করব, সেই অনলাইন অ্যাপ্লিকেশনে আমাদের কি সেই সেমই ডকুমেন্টস লাগবে নাকি অনলাইনে আমরা কিভাবে অ্যাপ্লাই করব?
0: আচ্ছা শুন, তাহলে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই যে এখন ভারত সরকারের বিদ্যালক্ষ্মী পোর্টাল বলে একটা পোর্টাল হয়েছে।
1: আচ্ছা,
0: ধরুন যারা আমরা কোনো জায়গায় যাব ট্রেনে টিকিট কাটতে চাই, তাহলে কি আমরা তাহলে স্টেশনে গিয়েও টিকিট কাটতে পারি? কিন্তু সেই আজকে আর কেউ স্টেশনে যায়, যদিও সুযোগ আছে, কেউ যায় কোথায়? যায় সে IRCTC-তে, সেখানে গিয়ে সে কী ইনফরমেশন পাচ্ছে, বিভিন্ন ট্রেন কখন ছাড়ছে, কোথা থেকে ছাড়ছে, তার ফেয়ার কত, এবং সেখান থেকে সে অ্যাপ্লাই করতে পারছে। ঠিক তেমনি বিদ্যালক্ষ্মী পোর্টাল যেটা ভারত সরকারের একটা শিক্ষা পোর্টাল, শিক্ষার শিক্ষা ঋণের পোর্টাল, সেখানে 100টা স্কিম, ব্যাংকের ঋণের স্কিম, 38টা মেম্বার ব্যাংক মেম্বার মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের পুরো তথ্য এবং পুরো মানে নিয়মাবলী সমস্ত কিছু সেখানে আপলোড আছে। তাহলে তাকে বিভিন্ন ব্যাংকে ব্যাংকে ঘুরে খোঁজ নিতে হবে না, সে এক জায়গা থেকে বসে ওই পোর্টালই দেখতে পাচ্ছে যে কোন ব্যাংকে কি স্কিম আছে, তার কি নিয়মাবলী, তার রেট অফ ইন্টারেস্ট কত, তার রিপেমেন্ট টার্মস কত, সব কিছুই সে দেখতে পাচ্ছে ওখান থেকে, এবং ওখান থেকেই সে কিন্তু অ্যাপ্লাইও করতে পারবে, অনলাইন অ্যাপ্লাইও করতে পারে। তাহলে আমার যিনি ঋণ নিতে চান তিনি ইনস্টিটিউশনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ভিজিট করে করতে পারেন, সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের নিজেদের যে ওয়েবসাইট আছে সেখানে অ্যাপ্লাই করতে পারেন, বা ভারত সরকারের যে বিদ্যালক্ষ্মী পোর্টাল সেই পোর্টালের মাধ্যমেই যে কোনো ব্যাংকেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে আরেকটা সুযোগ আছে যে এই পোর্টালের মাধ্যমে একই সঙ্গে তিনটে ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন।
1: আচ্ছা, এই ক্ষেত্রে অনেকেরই একটা ব্যাপার থাকে, যেরকম আমার ব্যক্তিগতভাবেও আছে জানো তো রাহুল, যে আমি অনলাইনে ধরো অ্যাপ্লাই করলাম, তাও মনে হয় করার পর ব্যাংকে গিয়ে কারোর সাথে একটা সামনাসামনি কথা বললে খুব সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি একবার বিদ্যালক্ষ্মী পোর্টালে অ্যাপ্লাই করি, ধরুন আমার পাশে একটি ব্যাংক রয়েছে, তো সেই ব্যাংকে আমি বিদ্যালক্ষ্মী থেকে অ্যাপ্লাই করলাম, তো আমি তারপরে অ্যাপ্লাই করার পর গিয়ে সেই ব্যাংকে ফিজিক্যালি কথা বলে আসতে পারি, সেই ক্ষেত্রে কি সহায়তা পাবো?
0: বিদ্যালক্ষ্মী পোর্টালটা হচ্ছে এতটাই সহজ সরল স্বচ্ছ এবং ছাত্র বান্ধব, খুবই সহজ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি যখন অ্যাপ্লাই করছি সেখানে কিন্তু আমি ট্র্যাকিংও করতে পারছি, অনলাইন ট্র্যাকিং, আমার কি অবস্থা আছে, কোথায় আছে, কোন জায়গায় আছে, এটা প্রসেস হলো কিনা, স্যাংশন হলো কিনা, রিজেক্ট হলো কিনা, সেটা তো আমি পাচ্ছি, দেখতেই পাচ্ছি। তাছাড়াও যে ব্যাংকে অ্যাপ্লাই করেছে হ্যাঁ সেখানেও তারা যোগাযোগ করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই এই পোর্টালটা কিন্তু অত্যন্ত মানে ছাত্র বান্ধব, খুব সহজে কিন্তু তারা বুঝতে পারবে তার স্ট্যাটাসটা কি, স্ট্যাটাস ট্র্যাক করা কিন্তু খুব সহজ এখান থেকে।
2: বেশ, এবং আপনি যখন বলছেন যে স্ট্যাটাসটা আমি ট্র্যাক করতে পারছি, এবার ধরুন সেটা তো আমি বিদ্যালক্ষ্মীতে নয় দেখতে পাচ্ছি, ধরুন অফলাইনের

0: ব্যাংকগুলো যেখানে আমরা ব্যাংকে কি অ্যাপ্লাই করছি বা কিছু, সেক্ষেত্রে আমরা করে বুঝবো যে আমাদের কতদিন লাগবে বা ইউজুয়ালি কতদিন লাগে লোন পাস?
1: মোটামুটি 30 দিনের ভিতরে, খুব ম্যাক্সিমাম হলে 30 দিনের ভিতরে জানিয়ে দেবে। হ্যাঁ, 30 দিন, কারণ ব্যাংক তারা সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফাই করা, অন্যান্য ইন্সপেকশন করা, যে সমস্ত ডিউ ডিলিজেন্স আছে সেগুলো কমপ্লিট করা 7 থেকে 30 দিনের ভিতরে, আমি বেশি করেই বললাম, এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সাধারণত হয়ে যায়। কিন্তু একটা জিনিস যেটা ব্যাংকে সরাসরি যাওয়াতে যে অসুবিধাগুলো আছে, যার জন্য বিদ্যালক্ষ্মীকে আমরা প্রেফার করি, কারণ আপনি গিয়ে দেখবেন কোনো ব্রাঞ্চে গেছেন, কোনো ব্যাংকে আপনি এডুকেশনাল লোনের জন্য বলছেন, আমি একটু কথা বলতে চাই, দেখছেন ভিড় ভর্তি। আমি নিজে ব্যাংক থেকে বলছি যে আমরা তখন সেই সেই যে ছাত্রটাকে, তাকে হয়তো ঠিকভাবে এন্টারটেন করতে পারি না, বা ব্রাঞ্চ ম্যানেজারের কাছে পাঠিয়ে দিল, ব্রাঞ্চ ম্যানেজার হয়তো অনেক কে নিয়ে বিজি আছে, হ্যাঁ, তা সময় করতে পারছে না, তার ফলে কি ওই যে রেলের টিকিট কাটার মতো লাইনে দাঁড়িয়ে থাকা, সময় নষ্ট করা, এগুলো অ্যাভয়েড করার জন্য আমি সবসময় প্রেফার করব যে অনলাইন, সেটা ব্যাংকের অনলাইনেও করতে পারে, বিদ্যালক্ষ্মী করতে পারে। ব্যাংকের অনলাইনের থেকে বিদ্যালক্ষ্মীর কতগুলো আরও সুবিধা আছে, প্রথমত হচ্ছে ব্যাংকিং অনলাইনের ক্ষেত্রে একটা ব্যাংকই অ্যাপ্লাই করতে পারছে, এখানে 3টা ব্যাংকিং করতে পারছে, এখানে ট্র্যাকিং করতে পারছে, আর সবচেয়ে বড় কথা, ভারত সরকার এখন সবচেয়ে ভালো যে গোল্ড লোন স্কিম এসছে সেটা হচ্ছে বিদ্যালক্ষ্মী যোজনা, সেটা কিন্তু এই বিদ্যালক্ষ্মী পোর্টালের সাহায্যে অনলাইন অ্যাপ্লাই করাটা সবচেয়ে সহজ এবং সরল।
2: মানে আমরা সোনা দিলে তার পরিবর্তে টাকা পাচ্ছি?
1: সোনা না, বিদ্যালক্ষ্মী প্রকল্প। বিদ্যালক্ষ্মী প্রকল্প যে একটা ঋণ প্রকল্প এসেছে ভারত সরকারের, একটা ঋণ প্রকল্প ফর শিক্ষার জন্য, স্পেশালি ফর শিক্ষার জন্য অত্যন্ত কার্যকরী লোন প্রকল্প, সেটা সম্বন্ধে আলোচনা করলে উনি আরো ভালো হবে, তার বুঝতে পারবেন।
2: হ্যাঁ, এইবার যেহেতু সোনার কথা এলোই, তো আমাদের কি এই বিদ্যালক্ষ্মী পোর্টালে সিকিউরিটি গ্যারান্টি সেই হিসেবে কি আমরা সোনা কিংবা ফিক্সড ডিপোজিট?
1: দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রথমত হচ্ছে যোগ্যতাটা আমি বলেছি যে 10+2, তারপরে সে একটা এই বিদ্যালক্ষ্মী প্রকল্পে কিন্তু সব ইনস্টিটিউশনের জন্য নয়, এখানে ভারতবর্ষের যেগুলো যেগুলো উচ্চ গুণমান সম্পন্ন শীর্ষস্থানীয় যে সমস্ত ইনস্টিটিউশন আছে, যাকে আইডেন্টিফাই করেছে ভারত সরকার যে এই এই ইনস্টিটিউশনে যদি তুমি ভর্তি হতে পারো তাহলেই তুমি বিদ্যালক্ষ্মী লোন পেতে পারে। 2004 সালের 6 নভেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এটা পিএম বিদ্যালক্ষ্মী প্রকল্প নামে পরিচিত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2024 সালের 6 নভেম্বর এই প্রকল্পটা চালু হয়, আজকে প্রায় 2 বছর হতে চলল এবং এটা অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে এখন। এখন এই এই যে তাহলে এক হচ্ছে যে কিছু ইনস্টিটিউশন যারা যারা এখানে স্বীকৃত, এই বিদ্যালক্ষ্মী শুরু হয়েছিল 860টা ইনস্টিটিউশন দিয়ে, এই মুহূর্তে এটা 1023 এবং প্রত্যেক 1033টা এবং প্রত্যেক দিন নতুন নতুন অ্যাড হচ্ছে। তাহলে এখানে এখানে এই ইনস্টিটিউশনে তাহলে তাকে ভর্তি হতে পারে। 1 নম্বর, আপনি তারপর জিজ্ঞেস করলেন সিকিউরিটি, তাই তো? দেখুন, বিদ্যালক্ষ্মী প্রকল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটি, কোনো জামানত, কোনো গ্যারান্টি লাগছে না। দশ লাখ টাকা পর্যন্ত কোনো গ্যারান্টি, কোনো সিকিউরিটি কিছুই লাগছে না।
0: আর অফলাইন হলে সেটা কত হতো?
1: অফলাইনের ক্ষেত্রে ভারত সরকারের নিয়ম হচ্ছে 4 লাখ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটি নেই, তারপরে 7.5 লাখ টাকা পর্যন্ত, 4 লাখ টাকা 7.5 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট গ্যারান্টি কভারেজ আছে, আর তারপরে এটা মোটামুটি একই, কিন্তু এখানে আপনার অনলাইনে অ্যাপ্লিকেশনে 10 লাখ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটি গ্যারান্টি কিচ্ছু দিতে হচ্ছে। শুধু তাই নয়, যারা আর্থিক ভাগে দরিদ্র তাদের ক্ষেত্রে কিন্তু ভর্তুকির সুযোগ আছে, হ্যাঁ, সেটাও কিন্তু আপনার এই প্রাইম মিনিস্টার পিএম বিদ্যালক্ষ্মী যোজনার মাধ্যমে সেটাও পেতে পারে।
0: বেশ, এবং কোনো নির্দিষ্ট কোর্স বা নির্দিষ্ট ডিগ্রির ক্ষেত্রে কি এই লোন নেওয়াটা বা লোনের টাকা পাওয়া বা বিভিন্ন আর মানে অন্যান্য যে অ্যাসপেক্ট সেগুলো কি ভ্যারি করে?
1: দেখুন, ভ্যারি বলতে কি, এক হচ্ছে অ্যামাউন্ট অফ লোন, লোনের পরিমাণ, লোনের পরিমাণটা তো এটা নিড বেসড, হ্যাঁ, ধরুন কেউ হয়তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে এসে MBA কোর্স করছে, তার যে কোর্স ফি লাগবে, বা একজন যখন একটা নর্মাল গ্র্যাজুয়েশন একটা এই ধরনের ইনস্টিটিউশনতে করছে, তার কোর্স ফি নিশ্চয়ই অনেক কম, না চাইলে লোন অ্যামাউন্ট তো ভ্যারি করবেই, ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ভ্যারি করে, তাই তো? এবার রেট অফ ইন্টারেস্ট কিন্তু

0: এডুকেশন লোনের ক্ষেত্রে খুবই কম। এটা মোটামুটি আমরা দেখেছি 7-14% পর্যন্ত ভ্যারি করে, 7% থেকে 14-15%। এখন এই যে সমস্ত ইনস্টিটিউশন, যা 1,033 ইনস্টিটিউশনের কথা বললাম, এখানে কিছু ইনস্টিটিউশন আছে একদম টপ গ্রেডেড, হ্যাঁ টপ গ্রেডেড, একদম এলিট ক্লাস, যেমন IIM, IIT, হ্যাঁ এই সমস্ত যেগুলো, সেখানে কিন্তু সবচেয়ে ফাইনার রেট অফ ইন্টারেস্ট পেয়ে থাকে। মানে কোনো ব্যাংক যখন লোন দেয়, ব্যাংক টু ব্যাংক কিন্তু রেট অফ ইন্টারেস্ট ভ্যারি করে, কিন্তু তারা সবসময় এই এই যে এলিট ইনস্টিটিউশনগুলো সবচেয়ে লোয়েস্ট রেট অফ ইন্টারেস্ট দিয়ে থাকে। তারপরে যারা নিট বা অন্যান্য ভালো ইনস্টিটিউশন যেগুলো আছে, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ সেকেন্ড ক্যাটাগরি যেটাকে বলছে, প্রথমটাকে বলা হচ্ছে উৎকর্ষ, দ্বিতীয়টাকে বলছে উত্তম, তাদের থেকে এদের মতো অতটা না, কিন্তু মোটামুটি লোয়ার রেট অফ ইন্টারেস্ট। বাকি যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে তাদের ক্ষেত্রে একটু হায়ার পড়ে। তাহলে ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ভ্যারি করছে রেট অফ ইন্টারেস্টের, আর নির্ভর আরও কত কিছু জিনিস, যেমন আপনার কিছু কিছু অর্গানাইজেশন, কিছু কিছু ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন গার্ল চিলড্রেনদের ক্ষেত্রে যে স্পেশাল কিছু কনসেশনও দেয়, রেট অফ ইন্টারেস্ট কিন্তু গার্ল চিলড্রেন অনেক সময় 0.5% রেট অফ ইন্টারেস্টের কনসেশনও পেয়ে থাকে।
1: তো এই ইন্টারেস্ট রেটটা কি ফিক্সড নাকি ফ্লোটিং থাকে, মানে কোনটা নেওয়া বেশি লাভজনক?
0: দেখুন ইন্টারেস্ট রেট এখন দু রকম আছে, ফিক্সডও আছে ফ্লোটিংও আছে। ফিক্সডের ক্ষেত্রে কি, ফিক্সড করছে মানে পুরো যতদিন তার লোনটা দিতে হবে একই থাকছে, তার ইএমআই এর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু ফ্লোটিং এর ক্ষেত্রে কি হচ্ছে, রেট অফ ইন্টারেস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কিসের উপর নির্ভর করছে, এক্সটার্নাল বেঞ্চমার্ক। আপনারা সবাই জানেন যে RBI রিপো রেট, হ্যাঁ মাঝে মাঝে রিপো রেট চেঞ্জ করে, যখন রিপো রেট বেড়ে যায় ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, রিপো রেট কমে গেলে ইন্টারেস্ট রেট কমে যাবে। তাহলে কিছুটা রিস্ক আছে, রেট বাড়তেও পারে কমে যেতে পারে। ফিক্সডের ক্ষেত্রে কিন্তু এক থাকবে, কিন্তু যেহেতু ফিক্সডের ক্ষেত্রে এক, তাহলে যখন আপনি লোন নিতে যাবেন সেই সময় যে ফিক্সডের রেট অফ ইন্টারেস্ট কিন্তু ফ্লোটিং থেকে একটু বেশি হবে।
2: এবং আপনি বলছিলেন বিদ্যালক্ষ্মী যোজনার ক্ষেত্রে বা পোর্টালে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, যে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন লোনের অ্যামাউন্ট ভ্যারি করে। এবার ধরুন কেউ ভারতের মধ্যেই পড়ছে, কিন্তু সেই ইনস্টিটিউশনটা বিদেশি কোন একটা ইনস্টিটিউশন, তার একটা ব্রাঞ্চ বা ফ্র্যাঞ্চাইজি, সেক্ষেত্রে এটার
0: ব্যাপারটা বিদ্যালক্ষ্মী যোজনা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে ফরেন অ্যাব্রোডে গিয়ে পড়াশোনা করার জন্যে কোনো বিদেশি ইনস্টিটিউশনে তাদের ভারতে ক্যাম্পাস আছে সেখানে, বা কোনো ভারতের ইনস্টিটিউশন বিদেশে ক্যাম্পাস আছে সেখানে জন্য বিদ্যালক্ষ্মী যোজনায় লোন পাবে না। কিন্তু সেক্ষেত্রে ব্যাংক, তাদের নিজস্ব প্রকল্প আছে, সেখান থেকে ব্যাংক থেকে সরাসরি লোন পেতে পারে। যদি আপনার যোগাযোগ করে স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আমার নিজের, যদিও আমি ইউনাইটেড ব্যাংকের এক্স রিটায়ার্ড জেনারেল ম্যানেজার, কিন্তু আমার রিটায়ার করার পরে এটা ইউনাইটেড ব্যাংকের আর এক্সিস্টেন্স নেই, কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে একটা মার্জ হয়ে গেছে, সেখানে পেতে পারে। তেমনি ব্যাংক অফ বরোদায় পেতে পারে, পাবলিক সেক্টর ব্যাংক, HDFC ব্যাংক, হ্যাঁ সব ব্যাংকেরই কিন্তু বিদেশের অ্যাব্রডে পড়াশোনার জন্য স্পেশাল স্কিম আছে।
2: বেশ বেশ। এবং একটা জিনিস তো থাকে, যে ধরো আমরা ভাবছি যে সর্বাণী, ধরো আমি একটা ইনস্টিটিউশনে ভর্তি হব, তো আমার যে টাকাটা লাগবে, আমার বন্ধুর যে সেই টাকাটাই লাগবে, তার তো কোনো মানে নেই, তার হয়তো বেশি লাগতে পারে। তো সেখানে সর্বনিম্ন সর্বোচ্চ কত লোন আমরা পেতে পারি?
0: সর্বোচ্চ লোনের কোনো লিমিট নেই, ইট ইজ নিড বেসড, কতটা দরকার লাগছে, কিভাবে নির্ভর করছে কি হচ্ছে, তার মানে তার কত দরকার লাগছে, কি কি এই লোনের লোনের ভিতরে আসবে। প্রথমত তার টিউশন ফি, হ্যাঁ তারপর হোস্টেলে থাকলে হোস্টেল ফি, হ্যাঁ তার থাকা খাওয়া দাওয়া, অন্যান্য যে সমস্ত ফি আছে, ধরুন তার ল্যাবরেটরি ফি, লাইব্রেরি ফি, তারপরে ধরুন তার কোনো কোনো বই খাতা কিনবে, কম্পিউটার, কোনো ইনস্ট্রুমেন্ট কিনবে, কসর মানি জমা দিতে হবে, বা ইন্স্যুরেন্স করতে হবে, অনেক সময় লোনের জন্য ইন্স্যুরেন্স করতে হয়, হ্যাঁ লাইফ, ক্রেডিট লাইফ বলা হয়, তার যে প্রিমিয়াম, এগুলো সমস্তগুলো ইনক্লুড করে বিদেশে যদি যায় তাহলে কিন্তু প্যাসেজ মানিটাও একটা একটা একটা পার্ট অফ দ্য লোন হয়ে যায়। তো এগুলো সমস্তটাই হিসাব করে লোনের কোয়ান্টামটা নির্ভর করছে। তো লোনের ভিতরে যে আইটেমগুলো আছে তার সবগুলো সবগুলো নিয়েই, তার জন্য যখনই অ্যাপ্লাই করবে তখন ওই যে কলেজ থেকে তাকে যে ফি স্ট্রাকচার দিয়েছে, বিভিন্ন ফি এবং তাদের যে সেমিস্টার

0: যে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু দিতে হবে, সেটা মাস্ট।
1: হ্যাঁ,
0: যাতে কিনা তার কোয়ান্টাম অফ লোনটা নির্ভর করা যায়।
2: আচ্ছা, আপনি যেরকম বললেন যে আমরা লাইব্রেরি ফি কিংবা হোস্টেল ফি সবই পেতে পারি, তাহলে আমরা সর্বোচ্চ কত টাকা অবধি লোন পেতে পারি?
0: দেখুন, সর্বোচ্চ কোনো লিমিট নেই, তবে মোটামুটি ব্যাংক তিন কোটি পর্যন্ত দিতে পারে, 3 crore। কারণ ফরেনে যখন পড়াশোনা করতে যাচ্ছে তখন সেখানে অনেক বেশি কস্ট, ন্যাচারালি 3 crore পর্যন্ত লোন সেখানে পেতে পারে।
1: বেশ, আমরা মুশকিল আসামে আজকে কথা বলছি এডুকেশন লোন নিয়ে, রয়েছি রাহুল এবং সর্বাণী, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। এবং এই যে মুশকিল আসামে নিয়ে কথা বলছি, এর মাঝখানে যদি আমরা একটু গান শোনাই তোমাদের, আশা করছি তোমাদের মুশকিলগুলো আরও ইজিলি আসান হয়ে যাবে। না না না, আর তোমাদের বেশিক্ষণ ওয়েট করাবো না, আমরা একটা ছোট্ট গানের বিরতির পরই ফিরে আসছি আবার মুশকিল আসান নিয়ে।

পড়েছি মুশকিলে, গুরু নেন না আমায় স্কুলে, তো না না স্কুলে তোমাকে নেবে, কারণ আজকে এডুকেশন লোন নিয়ে কথা হচ্ছে, এবং সেটা যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার

0: পছন্দের কলেজ বা ইউনিভার্সিটিতে তুমি অবশ্যই ভর্তি হতে পারবে, কারণ সেই নিয়েই আজ কথা বলছি মুশকিল আসানে। রাহুল এবং সর্বানী আমাদের সঙ্গে রয়েছেন, বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। স্যারের কাছে আমাদের পরের প্রশ্ন, যে বিদ্যালক্ষ্মীর কথা তো আমরা এত এত শুনছি, তো এক্স্যাক্টলি কী কী লাগবে আমি যখন বিদ্যালক্ষ্মীতে অ্যাপ্লাই করতে যাব?
1: হ্যাঁ, ঠিক, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছেন আপনি। বিদ্যালক্ষ্মী অ্যাপ্লাই করার জন্য যেটা প্রথম যেটা লাগবে তার শিক্ষাগত যোগ্যতা, তার মানে 12th স্ট্যান্ডার্ডের যে তার মার্কশিট এবং সার্টিফিকেট, 10th স্ট্যান্ডার্ডের মার্কশিট এবং সার্টিফিকেট, বা লাস্ট যে সে পরীক্ষা দিয়েছে, সে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের জন্য সে হয়তো অ্যাপ্লাই করছে, তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট সেটা লাগছে। দু নম্বর হচ্ছে যে সে যে অ্যাডমিশন পেয়েছে একটা যে ইম্পর্টেন্ট যে ইনস্টিটিউশন, শীর্ষস্থানীয় ইনস্টিটিউশন যেখানে সে অ্যাডমিশন পেয়েছে, তার একটা প্রমাণ, অফার লেটার বলা বা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেন্স বা অ্যাডমিশন লেটার, তার সেটা আপলোড করতে হবে। তিন নম্বর হচ্ছে যে তার কী খরচের বিবরণ, হ্যাঁ, তার কী কী খরচ লাগবে, কোন খাতে খরচ লাগবে, টিউশন ফি কত, হোস্টেল ফি কত, তাকে অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট কিনতে কী খরচ, ল্যাপটপ কিনতে কী খরচ, তার পুরোটা একটা হিসাব দিতে হবে। চার নম্বর হচ্ছে যে যেটা হচ্ছে তার ইনকাম একটা প্রমাণ দিতে হবে, কারণ কি আমি ভর্তুকির কথা বলেছি, ভর্তুকি সবাই পাবে না, হ্যাঁ, তার ফ্যামিলি ইনকামের একটা প্রমাণ, একটা ডকুমেন্ট তাকে আপলোড করতে হবে। এছাড়া তার যে অন্যান্য KYC ডকুমেন্ট যেগুলো আছে, KYC ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপরে তার পাসপোর্ট সাইজ ফটো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তাকে দিতে হবে, ওখানে আপলোড করতে হবে। এটাই হচ্ছে মোটামুটি বেসিক, এছাড়া আর যে সমস্ত ডকুমেন্ট যখন যা চাইবে সেটা দিতে হবে।
2: আচ্ছা, এই ক্ষেত্রে কি আমাদের কোনো কো-অ্যাপ্লিকেন্ট প্রয়োজন, এবং কো-অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে তার আয়ের পরিমাণ কত হতে হবে?
1: কো-অ্যাপ্লিকেন্ট, দেখুন, এডুকেশন লোনের ক্ষেত্রে কো-অ্যাপ্লিকেন্ট মানে বাবা বা গার্জেন, তাকে কো-অ্যাপ্লিকেন্ট হতে হয়, তো এখানে কো-অ্যাপ্লিকেন্ট থাকবেই, হ্যাঁ, এটা ধরেই নেওয়া যায়। এবং সেক্ষেত্রে কো-অ্যাপ্লিকেন্ট তার যে KYC ডকুমেন্ট সেগুলো লাগবে। আর ইনকামের প্রুফটা দুটো ক্ষেত্রে লাগছে, একটা হচ্ছে যে কম ইনকাম গ্রুপ, সেটা আমি যদি বলে দিই ক্লিয়ার হবে, যে আমাদের যে ভর্তুকি বললাম, ভর্তুকিটা কিন্তু শুধু ইন্টারেস্ট সাবসিডি দেওয়া হয়, যে মোরাটোরিয়াম পিরিয়ড, মোরাটোরিয়াম পিরিয়ডটা হচ্ছে যে কোর্স পিরিয়ড, ধরুন 3 বছর ধরে কোর্সটা চলবে, কোর্স পিরিয়ড প্লাস 1 বছর, মানে কোর্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তো চাকরি নাও পেতে পারে, ধরুন 5 বছর তার কোর্স পিরিয়ড প্লাস 1 বছর, 6 বছর হচ্ছে মোরাটোরিয়াম পিরিয়ড। এই মোরাটোরিয়াম পিরিয়ডে তার তো কোনো আয় নেই, তাহলে এই সময় সে ইন্টারেস্ট সাফ করবে কি করে, তাই তো? সেই জন্য ইন্টারেস্টটা সাধারণত ও দিতে হয় না, ওটা পরে প্রিন্সিপালের সঙ্গে যুক্ত হয়। কিন্তু এই ইন্টারেস্টের পরে কিন্তু ইনসেন্টিভ আছে। কি ধরনের ইনসেন্টিভ? যারা কারিগরি এবং পেশাগত কোর্সে ভর্তি হচ্ছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা MBA কোর্সে, তাদের ক্ষেত্রে যদি ফ্যামিলি ইনকাম 4.5 লাখ টাকার ভিতরে হয়, তাহলে কিন্তু তারা এই পুরো মোরাটোরিয়াম পিরিয়ডের কোনো ইন্টারেস্ট দিতে হবে না, সরকার এটা ছাড় দিয়ে দিচ্ছে।
2: আচ্ছা,
1: হ্যাঁ, ছাড় দিয়ে দিচ্ছে। তাহলে 4.5 লাখ টাকা পর্যন্ত যে ইনকাম প্রুফ, এটা ইম্পর্টেন্ট। এর উপরে, হ্যাঁ, বা যারা পেশাগত বা এই যে টেকনিক্যাল কোর্স ছাড়াও তো পড়ছে, অন্য পড়াও পড়ছে, তাদের ক্ষেত্রে কিন্তু, এবং যাদের ইনকাম 4.5 লাখ টাকার বেশি, তারা কিন্তু PM বিদ্যালক্ষ্মী যোজনায় 8 লাখ পর্যন্ত যারা ইনকাম আছে, তারা ইন্টারেস্ট যেটা হচ্ছে তার 3% পর্যন্ত ছাড় পাবে। ওখানে পুরোটা ছাড় পাচ্ছে, এখানে 3% পর্যন্ত ছাড় পাচ্ছে। তাহলে একটা ফ্যামিলি ইনকাম প্রুফের একটা দরকার আছে, হ্যাঁ, কারণ এই ভর্তুকিটা পাওয়ার জন্য। এবার যাদের এই ভর্তুকির দরকার নেই, কারণ যারা হাই ইনকাম গ্রুপ, হ্যাঁ, বড় ইনস্টিটিউশনে যাচ্ছে, 50-60-70-80 কোটি টাকা যার মানে যে লোন নেবে হয়তো, তার ক্ষেত্রে তো তার ফ্যামিলির আয় ইনকাম একটা বিরাট ব্যাপার, তো তাদের ফ্যামিলি ইনকাম দিতে হচ্ছে যে তাদের ক্ষমতা আছে, যে তারা লোনটা শোধ করার মতো ক্ষমতা তাদের আছে, যদিও তাদের ইনকাম থেকে যখন চাকরি পাবে তার থেকে তারা লোনটা শোধ করবে, তবু তার সচ্ছলতাটা দেখার জন্য এটা কিন্তু লাগে।
2: আচ্ছা, এই লোনের কি কোনো প্রসেসিং ফি রয়েছে কিংবা কোনো হিডেন চার্জেস?
1: দেখুন, নর্মালি অল্প অ্যামাউন্টের জন্য প্রসেসিং ফি লাগে না, এবং যেটা এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে, যেটা কিছু কিছু ক্ষেত্রে লাগে কিন্তু সেটাও খুব কম, অল্প, বিশেষত যে হাই অ্যামাউন্টের ক্ষেত্রে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে এটা লাগে।
2: আচ্ছা আচ্ছা, এই যে আপনি মোরাটোরিয়াম পিরিয়ডের কথা বললেন এবং বললেন যে এক বছর অবধি সময় পাওয়া যাবে কোর্স শেষ হওয়ার পর এই মোরাটোরিয়াম পিরিয়ড হিসেবে, তো তারপরেও যদি চাকরি পেতে ধরুন আরেকটু দেরি হচ্ছে তাহলে কি এই মোরাটোরিয়াম পিরিয়ডটা বাড়ানো যাবে? কতদিনের জন্য?
1: সর্বোচ্চ ওই জন্য পরিষ্কার বলে দেওয়া আছে তিন, মানে কোর্স পিরিয়ড প্লাস

0: এক বছর, এইটাই ম্যাক্সিমাম। এটা ব্যাংক টু ব্যাংক অ্যাপ্লাই করলে ব্যাংক সেখানে কনসিডার করলেও করতে পারে। সরকারি গভর্নমেন্ট গাইডলাইন হচ্ছে কোর্স পিরিয়ড প্লাস এক বছর। এখন ব্যাংক নিজস্ব তাদের তাদের চিন্তা ভাবনার উপরে যদি মনে করে অ্যালাউ করতে পারে।
1: বেশ, এবং আমরা যখন দেখছি যে ধরুন একজন একটা লোন পাচ্ছেন, এবার সেক্ষেত্রে ইনস্টিটিউশন নিজস্ব তো কিছু ফিজ রয়েছে এবং সেটাই মেন, সেটাকে আমাকে দেখাতে হচ্ছে যে কত। তো সেক্ষেত্রে যে লোনের টাকাটা পাচ্ছি আমি, সেটা কি ডিরেক্ট আমার কাছে আসবে নাকি সেই ইনস্টিটিউশনের কাছে চলে যাবে, এই যে এটা তোমার টিউশন ফিটা নিয়ে নাও তুমি?
0: ঠিক ঠিক কথা বলা যায় না। সব পেমেন্ট ডিসবার্সমেন্ট কিন্তু যেখানে যে খরচটা সেখানেই দিতে হচ্ছে। ধরুন ইনস্টিটিউশনে যে ফি সেটা কিন্তু ইনস্টিটিউশনে যাবে, হোস্টেলের ফি সেখান থেকে হোস্টেল অথরিটির কাছে যাবে, তো একদম ডাইরেক্ট সেখানে পেমেন্টের ব্যবস্থা আছে। হ্যাঁ, হয়তো কিছু পেমেন্ট আছে যেখানে হয়তো তার যেমন বই কিনবে, বই খাতা কিনবে, কম্পিউটার কিনবে, সেক্ষেত্রে তাকে কোটেশন দিতে হচ্ছে। তাহলে কোটেশন যেখান থেকে কিনছে তাদের কাছে তাদের পেমেন্টটা যেতে পারে। এইভাবেই নর্মালি সাধারণত স্টুডেন্ট কাছে যায় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যেহেতু প্যাসেজ মানি দরকার সেক্ষেত্রে হয়তো সে পেমেন্টটা তার অ্যাকাউন্টে দিতে পারে।
1: এবং সেক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার থাকে যে ধরুন আমার ডেডলাইন, ইউনিভার্সিটি বলছে যে ঠিক আছে তোমাকে আগামী এক সপ্তাহের মধ্যে তোমাকে এটা আমাকে পেমেন্ট করতে হবে, তো এক সপ্তাহের মধ্যে আমি কি করে আমার ব্যাংককে জানাবো, তারা সেখান থেকে পাঠাবে, এই প্রসেসটা?
0: দেখো, ব্যাপারটা হচ্ছে যে শিডিউল অফ লোন, লোন ডিসবার্সমেন্ট যখনই লোন স্যাংশন হচ্ছে তখনই কিন্তু শিডিউল অফ ডিসবার্সমেন্ট ঠিক হয়ে যায়। কারণ যে মানে সেমিস্টার বেসিসে পেমেন্টটা চায়, সেমিস্টার বেসিসে কোন সেমিস্টারে কত টাকা যাবে সেটা কিন্তু সেখানে ঠিক হয়ে যায়,
1: আগে থেকে
0: ঠিক হয়ে যায়। সেখানে কোনো ডেট চেঞ্জের কোনো ব্যাপার হলে তাহলে ব্যাংকে জানিয়ে দিতে হয়, ব্যাংক সেইভাবে পেমেন্টটা পাঠিয়ে দেয়।
2: আচ্ছা, তার মানে সেমিস্টার যখনই আমার ডিক্লেয়ার্ড হবে ব্যাংক থেকে অটোমেটিক্যালি আমার
0: অটোমেটিক্যালি যাবে,
2: কিংবা কলেজে
0: যদি কোনো চেঞ্জ করা দরকার হয় জানিয়ে দিলে ব্যাংক সেইভাবে করবে।
1: হ্যাঁ, কারণ হয়তো ধরুন ডেডলাইন এগোচ্ছে পেছোচ্ছে কিংবা এই সময়ের মধ্যে দিতে হবে, সেক্ষেত্রে তো আলাদা করে,
0: কারণ অলরেডি স্যাংশন হয়ে আছে, সুতরাং পেমেন্টের কোনো প্রবলেম নেই এক্ষেত্রে।
2: আচ্ছা, কিন্তু সেই ক্ষেত্রে ধরুন আমার কিছু ফি বেড়ে গেল, তখন সেটা আমি ব্যাংকে কিভাবে নোটিফাই করব?
0: দেখুন, লোন তো এভাবে আর বাড়ছে না, তখন তাকে অ্যাডিশনালি আরো লোন নিতে হতে পারে, টপ আপ লোন যেটা বলা হয়, টপ আপ লোন হতে পারে। ওই লোনটা তো ওটা তো সমস্তটা হিসাবের ভিতরে আছে। হ্যাঁ,
1: বেশ। এবং ধরুন আমি পড়াশোনা করছি এবং পড়াশোনা করতে করতে আমার কি সুদটা জমা হচ্ছে নাকি সেটা কোর্স শেষ হওয়ার পরেও আমি যত দিনের জন্য নিয়েছি সেখানেও সেটা বাড়তে বাড়তে যাচ্ছে?
0: দেখুন, আমি যেটা বললাম যে মোরাটোরিয়াম কথাটা বলেছিলাম, মোরাটোরিয়ামে তো তার কোনো ইনকাম নেই
1: না,
0: তাই তো? তাহলে মোরাটোরিয়াম পিরিয়ড এবং এক বছর যে তার চাকরির জন্য ওয়েট, এইটা পিরিয়ডটার কোন যে সুদটা হয় সেটা যদি সে ইনসেন্টিভ পায়, যদি সে ভর্তুকি পায় 4.5 লাখ পর্যন্ত পুরোটাই সুদ মাফ হয়ে যাচ্ছে। 8 লাখ পর্যন্ত ফ্যামিলি ইনকাম যাদের, তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে 3% পর্যন্ত ছাড় পাচ্ছে, এবং এটা কিন্তু 10 লাখ টাকার লোন পর্যন্ত পাবে। 10 লাখের উপরে কিন্তু এই ভর্তুকিটা হবে না, লোন 10 লাখ টাকা পর্যন্ত এই ভর্তুকিটা পাবে। আর যারা মনে করবে যে আমি ইন্টারেস্ট দেবো, আমার নিজের সামর্থ্যতে দেবো, সেক্ষেত্রে ব্যাংক কিন্তু একটা কনসেশনও অ্যালাউ করে, নর্মাল যে রেট অফ ইন্টারেস্ট কনসেশন অ্যালাউ করে। যারা দেবে না তাদের ওই ইন্টারেস্ট অ্যামাউন্টটা প্রিন্সিপালের সঙ্গে যোগ হয়ে টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, এবং ওর বেসিসে যে যতদিন ধরে লোনটা শোধ হবে, শোধ করতে হবে, তার ইএমআই ঠিক করা হয়।
1: মানে বোঝার উপর শাকের আটি।
0: কিন্তু সময় তো দিতে হচ্ছে না।
2: তাহলে এরকম হতে পারে যে পড়াশোনা চলাকালীন আমরা কিছু ইন্টারেস্ট শোধ করতেও পারি, আবার ইচ্ছে হলে নাও করতে পারি।
0: হ্যাঁ, করতে পারি। তাতে তো ম্যাক্সিমাম অর্গানাইজেশন কিন্তু রেট অফ ইন্টারেস্ট 1% পর্যন্ত কমিয়ে দেয়।
2: আচ্ছা আচ্ছা, তাহলে স্যার মার্জিন মানি এই জিনিসটা কি, এবং আমাকে কি এই মোট খরচের কোনো নির্দিষ্ট অংশ নিজের পকেট থেকে দিতে হবে?
0: দেখুন, যে কোনো ব্যাংক ঋণের নিতে গেলে কিন্তু নিজের একটা কন্ট্রিবিউশন থাকে, কিন্তু অনেকে আছে যারা দরিদ্র পরিবার থেকে এসছে, তাদের এই না কন্ট্রিবিউশন দেওয়ার মতো ক্ষমতা নেই, এই জন্য 4 লাখ পর্যন্ত লোনের ক্ষেত্রে কোনো মার্জিন মানি দরকার নেই। 4 লাখের উপরে 5% অনলি 5%। হ্যাঁ, 4 লাখের উপরে 5%। কিন্তু কেউ যদি ফরেন অ্যাব্রড বাইরে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছে, সেক্ষেত্রে যদি লোন নেয় সেটা 15% পর্যন্ত হতে পারে।
2: আচ্ছা,
1: তো সর্বাণী, আমরা তো আজকে অনেক মুশকিল নিয়ে কথা।

0: টুক করে শুনে আবার ফিরে আসি আজকের মুশকিল আসনের আসলে।
1: মনে পড়ে নানা রঙের রং পেন্সিলে সাজানো একটা বাক্সর কথা, অথবা রেজাল্ট ভালো করার উপহার হিসেবে পাওয়া সেই ব্যাডমিন্টনটা, টিউশন ব্যাচে পাওয়া সেই প্রথম চকলেটটাও আজও যত্ন করে রাখা, তবে তার রং গন্ধ সবটাই আজ স্মৃতির পাতায়। স্মৃতির স্মরণী পেয়ে হাঁটলে এমন অজস্র মুহূর্ত জড়ো হয় আমাদের কাছে, কোথাও চেনা রোদ্দুর, আবার কোথাও হঠাৎ হওয়া মন কেমন, যা নিয়মের বেড়াজাল পেরিয়ে আজও সুন্দর, আজও সহজ।
2: নিশ্চয় তোমার কাছেও সযত্নে রয়েছে এমন কিছু মুহূর্ত যা আজও স্মৃতিমেদুর, এই নিয়ে লিখে পাঠাও আমাদের অনধিক 300 শব্দে, কারণ মে মাসের বলতে চাই এর বিষয় স্মৃতিমেদুর। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন আকাশবাণী কলকাতা ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়া সরাসরি মেল করতে পারো আমাদের, আমাদের মেল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
1: লেখা পাঠানোর শেষ তারিখ 25 মে 2026। তাহলে যেতে যেতে আরো একবার বলে যাই, মে মাসের বলতে চাই এর বিষয় স্মৃতিমেদুর।

0: ফিরে এলাম বলতে চাইয়ের পর। বন্ধুরা, বলতে চাইতে কিন্তু লেখা পাঠাতেই হবে। আর আজকে মুশকিল আসনের আড্ডায় আছি আমি শর্বাণী, আমার সাথে রাহুল, আর আমাদের সঙ্গে আজকে রয়েছে মোহাম্মদ আব্দুল ওয়াহেদ স্যার। এবং আজকে আমরা কথা বলছি এডুকেশনাল লোনস নিয়ে। এই বলতে চাইয়ে যাওয়ার আগে আমরা নানান বিষয় নিয়ে কথা বলেছি। এইবার স্যারকে আমরা জিজ্ঞেস করব যে আমরা আগে সিকিউরিটি নিয়ে কথা বলেছি, এই সিকিউরিটি যখন আমরা রাখছি কিছু, তাতে কি কি রাখা যাবে? ধরুন জমি বাড়ি কি কি রাখা যাবে?
1: এবং সোনা।
0: সোনা ব্যাপারটা খুব ইন্টারেস্টেড, তাই না? দিন দিন দাম বাড়ছে তো। এবং এই ক্ষেত্রে কি থার্ড পার্টি গ্যারেন্টার কেউ থাকতেই হবে? এটা কি বাধ্যতামূলক? এবং সঙ্গেই আরেকটা প্রশ্ন, একবারেই আপনি বলে দিন, সেটা আমার যদি সেই সম্পত্তিটা পরিবর্তন করতে হয়, ধরুন আমি একটা জিনিস দিয়ে তার এগেনস্টে লোন নিলাম, কিন্তু কিছুদিন বাদে আমার সেই সম্পত্তিটা পরিবর্তন করার প্রয়োজনীয়তা এসেছে, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো?
2: আচ্ছা, সিকিউরিটিটা প্রথমে আসি। প্রধানমন্ত্রী পিএম বিদ্যালক্ষ্মী যোজনায় বলেছি যে 10 লাখ টাকা পর্যন্ত কোনো জামানত, কোনো সিকিউরিটি কিছুই লাগছে না, 10 লাখ টাকা পর্যন্ত। এখন ব্যাপারটা হচ্ছে যে 4 লাখ পর্যন্ত আরবিআই গাইডলাইন যে কোনো সিকিউরিটি লাগে না, কিন্তু 10 লাখ কেন? ব্যাপারটা হচ্ছে যে ক্রেডিট গ্যারান্টি একটা আছে, ক্রেডিট গ্যারান্টি শুনেছেন? ক্রেডিট গ্যারান্টিকে গ্যারান্টি দিচ্ছে, কারণ কি যে এডুকেশন লোনের ডিফল্ট দেখা যাচ্ছে যে অনেক হচ্ছে, কারণ কি যে সে হয়তো চাকরি পাচ্ছে না, তাতে কি ব্যাংকেরা একটু অতটা ইন্টারেস্টেড হয় না লোন দেওয়ার জন্য, যে চাকরি পাচ্ছে না, রিপে করতে পারছে না, নোলটা ডিফল্ট হয়ে যাচ্ছে, এনপি হয়ে যাচ্ছে, সেই জন্য সরকার এগিয়ে এসছে যে গ্যারান্টি দেওয়ার। এই গ্যারান্টি মানে যদি সে লোনটা সে কোনো কারণে শোধ না করতে পারে, তাহলে 10 লাখ টাকা পর্যন্ত লোনে 75% ম্যাক্সিমাম, তার মানে 7.5 লাখ টাকা পর্যন্ত গ্যারান্টেড হয়ে গেল। দিস গ্যারান্টি কর্পোরেশন দে উইল পে। এই জন্য 10 লাখ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটি লাগছে না। 10 লাখের উপরে যদি হয় তাহলে সিকিউরিটি লাগবে। সেখানে কত লোন তার উপরে নির্ভর করে কি ধরনের সিকিউরিটি নেবে। কোনো জন ওয়ার্থি পার্সন হয়, মানে ধনী লোক, তার পার্সোনাল গ্যারান্টি নিতে পারে, যদি আপনি বললেন প্রপার্টিও নিতে পারে, বা কোনো এলআইসি ফিক্সড ডিপোজিট আছে সেগুলোও রাখতে পারে। কিন্তু যেহেতু ওগুলো এলআইসি ফিক্সড ডিপোজিট, সেগুলো খুব অল্প সময়ের ভিতরে আবার ম্যাচিউরিটি করে যায়, সেগুলো যদি চেঞ্জ করতে চায় করতেই পারে, বা রিনিউ করে আবার ওখানে রাখতে পারে। এলআইসির ক্ষেত্রে ম্যাচিউরিটি প্রসিড যেটা পাচ্ছে সেটা ফিক্সড ডিপোজিট করে রাখতে পারে। তো সিকিউরিটিটা সে প্রপার্টিও দিতে পারে, এটা নির্ভর করছে তার লোনের পরিমাণটা কত, তার উপরে মেনলি নির্ভর করছে। কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটি লাগছে না।
1: আর থার্ড পার্টি গ্যারান্টি?
2: আচ্ছা, শুধু তাই না, অনেক ব্যাংকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে যেগুলো প্রিমিয়ার ইনস্টিটিউশন বা

0: টপ ইনস্টিটিউশন আইএম আইএফএল, সেখানে কিন্তু তারা ব্যাংক নিজের মতো করে ইভেন হায়ার লিমিট 40-50 লাখ টাকা পর্যন্ত কোনো কোনো এই ধরনের সিকিউরিটি নেয় না। সেক্ষেত্রে ওই যে মানে কো অ্যাপ্লিকেন্ট থাকছে ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি মেম্বার কেউ কিন্তু দায়ী থাকছে রিপেমেন্টের জন্য।
1: মানে আমরা যত ভালো করে পড়াশুনো করব ব্যাংক আমার জন্য তত বেশি ট্রাই করবে কি করে আমরা আরেকটু এগিয়ে যেতে পারি।

0: সময় ব্যাংকে ঋণের ক্ষেত্রে যেগুলো রাখা আছে সেগুলো পরিবর্তন করতে পারে, সমমূল্যের অন্য প্রপার্টি দিলে সে ওটাকে চেঞ্জ করতে পারে, কোনো অসুবিধা না সেটা।
1: বেশ, আচ্ছা, তো এই লোনটা আমরা যে নিলাম, এই লোনটা শোধ করতে আমরা রিপেমেন্ট টেনিওর সর্বোচ্চ কত পেতে পারি?
0: সর্বোচ্চ 15 বছর। 15 বছর মানে কি, ওই যে মোরাটোরিয়াম পিরিয়ড বললাম যে কোর্স পিরিয়ড প্লাস 1 বছর, সেটা বাদ দিয়ে 15 বছর, আরো 15 বছর, মানে একটা দীর্ঘ সময় ধরে কিন্তু লোনটা শোধ করার সুযোগ দেওয়া হয়, এবং ইএমআই ভিত্তিতে। ইএমআই তো বলে দিয়েছি যে তার প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ইন্টারেস্ট যদি মানে আনপেড থাকে তাহলে ওটাকে প্রিন্সিপালের সঙ্গে জুড়ে টোটালটা হয়ে যায়, তার বেসিসে ইএমআইটা তৈরি ঠিক করা হয় এবং সেটা 15 বছর ধরে শোধ করা হয়।
1: আচ্ছা, ইএমআই ক্যালকুলেটটা আমরা মোটামুটি কিভাবে করব?
0: ইএমআই ক্যালকুলেশনটা তার কত রেট অফ ইন্টারেস্ট, প্রিন্সিপালটা ঠিক হয়ে যাচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে তার অ্যাকচুয়াল লোন প্লাস ইন্টারেস্ট মোরাটোরিয়াম পিরিয়ডে দুটো প্রিন্সিপাল, এইবার রেট অফ ইন্টারেস্ট কত আমি স্যাংশন করেছি এবং কতদিন রিপেমেন্ট। কেউ হয়তো বলছে আমি 15 বছর করবো না, আমি 7 বছরে শোধ করে দেবো, কেউ বলছে আমি 3 বছরে করবো, ম্যাক্সিমাম 15 বছর। তাহলে কতদিনে শোধ করছে এবং কী রেট অফ ইন্টারেস্ট, সেইটার বেসিসে ইএমআই ক্যালকুলেটার আছে, অটোমেটিক তারা বলে দেবে সিস্টেম।
2: এবং সেক্ষেত্রে আপনি বলছেন ধরুন 15 বছরের মধ্যে আমার শোধ করার কথা, আমি যদি 5 বছরই শোধ করে দিতে পারি সেক্ষেত্রে কি আবার কোনো পেনাল্টির ব্যাপার থাকে?
0: নরমালি লাগছে না। তবে আমি একটা কথা বলবো যে বিভিন্ন ব্যাংকের ব্যাংক টু ব্যাংক ব্যাংকের যে নিয়মাবলী ডিফারেন্ট থাকে, এই জন্যে যখন স্যাংশন লেটার দেওয়া হবে সেই স্যাংশন লেটারের টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নেবে। সাধারণত এডুকেশন লোনের ক্ষেত্রে যদি প্রি পেমেন্ট করা হয়, আগে পেমেন্ট করা হয়, তাহলে কিন্তু কোনো পেনাল্টি লাগে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেখানে ফিক্সড রেট অফ ইন্টারেস্ট আছে, সেখানে হয়তো কেউ আর্লি পেমেন্ট করছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক কখনো কখনো তাদের প্রি পেমেন্ট নিতে পারে, চার্জ নিতে পারে, সেটা কিন্তু মেনশান করা থাকবে স্যাংশন লেটারে। স্যাংশন লেটারের বাইরে কিছুই করবে না।
1: আচ্ছা, ধরুন আমি একটা ইএমআইতে লোনটা নিয়েছিলাম কিন্তু আমার যে এক্সপেক্টেড স্যালারি প্যাকেজ তার থেকে আমি বেশ খানিকটা স্যালারি বেশি পেয়েছি, তো সেই ক্ষেত্রে কি আমি চাকরি পাওয়ার পরে ইএমআই অ্যামাউন্টটা বাড়াতে পারি?
0: অবশ্যই বাড়াতেন। ইএমআই হচ্ছে ওটা মিনিমাম, ওটা দিতে হবে, ওর বেশি দিলেও কোনো আপত্তি নেই।
2: এবং আপনি যেটা বলছিলেন যে ধরুন লোনের মেয়াদের বাইরে অতিরিক্ত টাকা যেটা পার্ট পেমেন্ট আমরা বলি সেটা কি দেওয়া যায়, এবং সেটা দিলে কি আমি ইএমআইটা একটু কমাতে পারবো?
0: হ্যাঁ হ্যাঁ, ধরুন আপনার ইএমআই এর প্রেসার হচ্ছে, চাপ হচ্ছে, আপনার যে যে আয়টা সেই আয় থেকে কুলাতে পারছেন না, হঠাৎ করে একটা বড় টাকা পেয়েছেন, সেটা জমা করে দিলেন, জমা করে দিয়ে ব্যাংকে বললেন যে আমার তো অনেকটা এতটা জমে গেছে, এরপর জমা হয়ে গেছে, আমার রিপেমেন্ট পিরিয়ড এখনো ধরুন 10 বছর আছে, আমাকে ইএমআইটা একটু রিশিডিউল করে দেওয়া, চেঞ্জ করে দেওয়া, ব্যাংক করে দেবে,
2: তাহলে সেই অনুযায়ী
0: ইএমআইটা কমে যাবে, তখন নিজের ক্ষমতার ভিতরে চলে আসবে যাতে প্রবলেম না হয়।
2: মানে সব রকম ভাবে এডুকেশন লোনের ক্ষেত্রে ব্যাংক আপনাকে সহায়তা করবে,
0: সব ক্ষেত্রে একটা সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি আছে এখানে।
1: আচ্ছা, তাহলে রাহুল আমরা একটা গান শুনে নি, অনেকক্ষণ তো আমরা কথা বললাম,
2: বেশ, আমাদের একটা ছোট্ট গান শুনে আমরা ফিরে আসছি আজকে মুশকিল আসানের আসরে। রয়েছি রাহুল এবং শর্বাণী, আমাদের সঙ্গে বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

0: মুশকিল আসনে আজ রয়েছে রাহুল এবং সর্বাণী। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, এবং আমরা আজকে কথা বলছি এডুকেশন লোন নিয়ে। এবং এই যে এডুকেশন লোন, তো সেক্ষেত্রে আপনি বলছিলেন যে পিএম বিদ্যালক্ষ্মী যোজনার ক্ষেত্রে ইন্টারেস্টে 8% ছাড় পাওয়ার একটা ব্যাপার থাকে। এবার সেক্ষেত্রে ধরুন আমি একা তো অ্যাপ্লাই করছি না, সারা ভারতের বহু বহু শিক্ষার্থী তারা অ্যাপ্লাই করছে, তো সেক্ষেত্রে আমি কি আদৌ পেতে পারি এবং সেক্ষেত্রে আমার পাওয়ার চান্স কতটা?
1: খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলেছেন। প্রথমত হচ্ছে যে দু ধরনের সাবসিডি আছে, একটা হচ্ছে 4.5 লাখ টাকা পর্যন্ত যাদের ফ্যামিলি ইনকাম, এবং যারা কারিগরি এবং পেশাগত কোর্সের জন্য ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে 10 লাখ টাকা লোনের পর্যন্ত পুরো ইন্টারেস্ট সাবসিডি ফ্রি এবং সবাই পাবে, সবাই পাবে। কিন্তু এর ভিতরে যারা আসছে না তারা 8% তাদের যদি ইনকামটা 8% ছাড় না, 3% ছাড় 8 লাখ টাকা ইনকাম, ফ্যামিলি ইনকাম যদি 8 লাখ টাকা হয় তাহলে 3% পর্যন্ত ছাড় পাবে, যারা কিন্তু 100%-এর বাইরে আছে। হ্যাঁ, তারা তাদের 10 লাখ টাকা লোন পর্যন্ত 3% ইন্টারেস্টে ছাড় পাবে। কিন্তু এখানে একটা বলা আছে যে ম্যাক্সিমাম 1 লাখ স্টুডেন্ট পাবে। এখন গত বছরই আমরা দেখেছি প্রায় 20 লাখ অ্যাপ্লিকেশন হয়েছে, তার ভিতরে 10 লাখের নিচে কতজন সেটা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু সংখ্যাটা নিশ্চয়ই 1 লাখের বেশি। সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অগ্রাধিকার কারে? এই যে ইনস্টিটিউশনগুলো, যে সমস্ত স্টুডেন্টরা তারা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছে তারা প্রায়োরিটি নাম্বার 1, অগ্রাধিকার প্রথমে। দ্বিতীয় আসছে যারা টেকনিক্যাল অথবা ম্যানেজমেন্ট কোটায় কিন্তু পাবে না, টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট কোর্সে, পেশাগত বা কারিগরি কোর্সে যারা ভর্তি হচ্ছে তারা দ্বিতীয় ক্যাটাগরি। 3 নম্বর হচ্ছে যারা 12th স্ট্যান্ডার্ডে গভর্নমেন্ট স্কুল থেকে পাস করেছে তারা পাবে। 4 নম্বর হচ্ছে 10th স্ট্যান্ডার্ডে যারা গভর্নমেন্ট স্কুল থেকে পাস করেছে তারাই পাবে। তারপরে হচ্ছে যারা যারা মানে রুরাল এরিয়া থেকে 12 পাস করেছে, রুরাল স্কুল ইনস্টিটিউশন থেকে তারা পাবে। এবং লাস্টে হচ্ছে গার্ল চিলড্রেন, এর বাইরে যদি 1 লাখ হয়ে যায় তাহলে আর পাচ্ছে না। তাহলে এখানে কিন্তু একটা প্রাথমিকতা ব্যাপারটা আছে, অগ্রাধিকার আছে।
0: উনি যেটা বলছিলেন শর্মানি, যে এই যে ধরো তুমি সরকারি ইনস্টিটিউট থেকে পাস করেছো কিনা, তোমার ফ্যামিলি ইনকাম কতটা, সেক্ষেত্রে তো ফ্যামিলি ইনকাম যদি বেশি হয় বহু মানুষই তারা কিন্তু ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয়, তো সেক্ষেত্রে কি তারা এডুকেশন লোনটা?
1: না না, ম্যানেজমেন্ট কোটা থেকে যদি ভর্তি হয় তারা লোন পেতে পারে ব্যাংক থেকে, কিন্তু পিএম বিদ্যালক্ষ্মী যোজনায় তারাই পাবে যারা মেধার ভিত্তিতে বা প্রবেশিকা পরীক্ষার ভিত্তিতে যারা চান্স পেয়েছে।
2: আচ্ছা, এবং এই যে এই ইন্টারেস্ট সাবভেনশন অন্য সব কিছুতে লোন পাওয়ার ক্ষেত্রে যেরকম ওই প্রিমিয়ার ইনস্টিটিউটরা অগ্রাধিকার পায়, তো সেই ক্ষেত্রে একজন যদি প্রিমিয়ার ইনস্টিটিউটে ভর্তি হয় তাহলে তো তার খরচের ব্যাপারটা অনেকটা বেশি থাকে একটু নন প্রিমিয়ার ক্যাটাগরিতে, তো সেই ক্ষেত্রে তারা

0: অগ্রাধিকার পাবে না?
1: প্রিমিয়ার ইনস্টিটিউশন ব্যাপারটা না, এখানে আসি ইনকাম, ফ্যামিলি ইনকাম। আমি মেধাবী ছাত্র, খুবই মেধাবী, আমি আইআইএম এ চান্স পেয়ে গেছি, আইআইএম এ চান্স পেয়েছি, মেধাবী ছাত্র। ন্যাচারালি আমার, আমি যদি আমার ইনকাম 10 লাখ টাকার নিচে হয় তাহলে তো সে প্রায়োরিটি তো পাবি, প্রায়োরিটি তো পাবি। হ্যাঁ, ইনকামটাই ক্রাইটেরিয়া, ইনকাম 10 লাখ টাকা ইনকাম, এরপরে প্রায়োরিটি আসছে, যে যে প্রায়োরিটিগুলো বললাম সেইগুলো আসছে। 10 লাখ টাকার ইনকামের উপরে যারা, তারা কিন্তু ইনসেন্টিভের ইন্টারেস্ট সাবমেনশন পাচ্ছে না।
0: না, আমি বলতে চাইছি ধরুন একজনের 10 লাখ টাকা ইনকাম, তার ফ্যামিলির 10 লাখ টাকা নিচে ইনকাম, কিন্তু সে একটা এডুকেশনাল লোন নিচ্ছে যার কোর্স ফি হয়তো 6 লক্ষ টাকা, কিন্তু যে প্রিমিয়ার ইনস্টিটিউশনে ভর্তি হলো তার কোর্স ফি হচ্ছে 40 লক্ষ টাকা, তো সেই ক্ষেত্রে সে অগ্রাধিকার পাবে না?
1: প্রিমিয়ার ইনস্টিটিউশন, প্রিমিয়াম ইনস্টিটিউশন যেটা গভর্নমেন্ট, গভর্নমেন্ট ইনস্টিটিউশন,
0: ধরুন গভর্নমেন্ট,
1: গভর্নমেন্ট ইনস্টিটিউশন অগ্রাধিকার পাবে। গভর্নমেন্ট ইনস্টিটিউশন যারা ভর্তি হচ্ছে, সব গভর্নমেন্ট ইনস্টিটিউশন তারা কিন্তু ফার্স্ট অগ্রাধিকার পাবে। সেকেন্ড হচ্ছে যে যারা পেশাগত বা কারিগরি, মানে টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল কোর্সে, তারা পাচ্ছে সেকেন্ড অগ্রাধিকার।
2: আচ্ছা, এবং এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে, ধরুন একজন স্টুডেন্ট সে লোন নিয়ে পড়াশোনা শুরু করেছে এবং তারপর হয়তো সে সেই পড়াশোনা চলাকালীনই কোনো ফ্রিল্যান্সিং করে বা কিছু করে, যে কারণে তার নিজস্ব একটা ছোট ইনকাম আছে। এবার অবশ্যই লোনটা তো একটা সিকিউরিটির ব্যাপার, তো সেই জন্য সে নিয়েছে, কিন্তু পড়াশোনা চলাকালীন সে তার ফ্রিল্যান্সিংয়ের টাকা বা ইত্যাদি থেকে কি আস্তে আস্তে শোধ করাটা শুরু করতে পারে?
1: দেখুন, টাকা শোধ সে নিজের ইনকাম থেকেই হতে পারে, ফ্যামিলি ইনকাম থেকেই হতে পারে। লোনের লাইবিলিটি সে কমাতে চাইছে, সেটা কোনো অসুবিধা নেই, সে টাকা জমা দিতেই পারে, যেটা কেবল আমরা প্রিপেমেন্ট বলছি। প্রিপেমেন্টের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, তবে কিছু কিছু অর্গানাইজেশন আছে, যদি তাদের টার্মস অফ স্যাংশনে বলা থাকে যে প্রিপেমেন্টের জন্য তাকে একটা এক্সট্রা পেনাল্টি দিতে হবে, তাহলে কিন্তু সেটা দিতে হতে পারে। তাহলে স্যাংশন টার্মসটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে।
0: আচ্ছা, আর পড়াশুনো করতে করতে যদি আমি ধরুন চাকরি পেয়ে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেলাম, তো আমি কি আমার যেই ব্যাংক থেকে লোন নিয়েছি সেই লোনটা কি আমি অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারি?
1: এটা যে কোনো সময় করতে পারে। হ্যাঁ,
0: আচ্ছা,
1: পড়াশোনার জন্য না, আমি দেখলাম যে অন্য ব্যাংকের সুবিধাটা অনেক বেশি আছে। হ্যাঁ, সেক্ষেত্রে সেই ব্যাংক যদি ইচ্ছুক হয় যে আমাদের লোনটা টেক ওভার করতে, তাহলে হতেই পারে, এটা ট্রান্সফার হতেই পারে।
2: বেশ, এবং আমরা আজকে অনুষ্ঠানের প্রায় শেষে এসে পড়েছি, সেখানে আমার একটা প্রশ্ন খুব বাস্তবসম্মত একটা দিক থেকে, সেটা হচ্ছে যে আপনি তো বহু বছর ব্যাংকে ছিলেন এবং সেখানে আপনি এডুকেশন লোন মানুষকে নিতে দেখেছেন, এবং সেখানে আপনার কি অভিজ্ঞতা যে ছোট ছোট কোন দিকগুলো মানুষের আরও মাথায় রাখা উচিত, এবং দ্বিতীয়ত আপনি কি দেখেছেন যে তারা মোটামুটি সবাই শোধ করে দিতে পারে? তো কারণ মানুষের মনে একটা ভীতি অনেক সময় থাকে।
1: দেখুন, লোন শোধ করাটা দুটো জিনিসের উপর নির্ভর করছে, একটা হচ্ছে ক্যাপাসিটি, তার সামর্থ্য, আর একটা ইচ্ছা, উইলিংনেস। যদি তার সামর্থ্য না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ব্যাংকের অনেক স্কিম আছে। হ্যাঁ, সেক্ষেত্রে কেস টু কেস বেসিস ব্যাংক অনেক রিল্যাক্সেশন দেয়। সামর্থ্য নেই, সে পেয়েছিল, চাকরি পাবে, পায়নি, আর সেক্ষেত্রে তার টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে 15 বছর জায়গায় বাড়িয়েও দিল অনেক, অনেক রিল্যাক্সেশন ব্যাংক দিতে পারে। হ্যাঁ, তার সামর্থ্য নেই কিন্তু ইচ্ছা আছে, তাকে যাতে সে শোধ করতে পারে, ইএমআইটা কমিয়ে দেওয়ার জন্য 15 বছর থেকে আরও বাড়িয়ে দিতে পারে, সেটা হতে পারে। ব্যাংক টু ব্যাংক এটা নিজস্ব পলিসির ভিতরে করতে পারে। কিন্তু যেখানে আনউইলিংনেস, আমি লোন শোধ করবো না, এটা একটা বড় সংখ্যা। তো এই বড় সংখ্যা লোকের ক্ষেত্রে সবচেয়ে তারা নিজের পায়ে নিজে কুলমাচ্ছে। কারণ এখন দেখুন, সিভিলে কিন্তু এটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, যখনই লোন শোধ করছে না তার সিভিল খারাপ হয়ে যাবে, সে কিন্তু আর অন্য জায়গায় লোন পাবে না। শুধু তাই না, এখন চাকরির ক্ষেত্রে ইভেন প্রাইভেট অর্গানাইজেশনও চাকরি দেওয়ার সময় তার সিভিল চেক করে নেয়, তার সিভিল যদি চেক খারাপ হয় চাকরিও পাবে না। সুতরাং তার ভবিষ্যতের অনেক পথ বন্ধ হয়ে যাবে, সেটা একদিক। প্লাস ব্যাংক যদি দেখে এরকম অনেক লোক এরকম সামর্থ্য থাকা সত্ত্বেও লোন শোধ করছে না, তখন ব্যাংকও তখন লোন দিতেও তখন রিল্যাকটেন্ট হবে, সাধারণ মানুষের এই লোনের সুযোগ থেকে বঞ্চিত হবে।
0: আচ্ছা, তো স্যার, ঘড়ির কাঁটা আজকে বলছে আমাদের কাছে সময় শেষ। আজকে মুশকিল আসনের আড্ডায় ছিলাম আমি শর্বাণী, এবং আমার সঙ্গে রাহুল, এবং আমাদের সঙ্গে আজকে ছিলেন আব্দুল ওয়াহিদ স্যার। স্যার, যেতে যেতে একটু ছোট্ট করে জানতে চাইবো, আজকে জুয়ানির আড্ডায় এসে আপনার কেমন লাগলো?
1: খুব ভালো লাগলো। দেখুন, সচেতনতার অনেক অভাব, মানুষ জানে না। এই যে আমি বললাম যে বিদ্যালক্ষ্মী পোর্টাল, সবাই ব্যাংকে ব্যাংকে ঘুরে বেড়াচ্ছে, এই বলছে হচ্ছে না, সময় নেই, পরে আশা করো। হ্যাঁ।

0: তোমার হতাশ হয়ে যাচ্ছে। সে যখন বিদ্যালক্ষ্মী পোর্টালে যাবে, যখন দেখছে আমি একই সঙ্গে এত ব্যাংকের সমস্ত জিনিস দেখতে পাচ্ছি, তিনটে ব্যাংকে অ্যাপ্লাই করতে পারছি, একই সঙ্গে তিনটে ব্যাংকে অ্যাপ্লাই করতে পারছি, এই সচেতনতার অভাবের জন্য অনেকে কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তো এই ধরনের যে প্রোগ্রাম করলে মানুষের সচেতনতা বাড়বে, মানুষ আরও আরও জানবে এবং এর সুযোগও নেবে।
1: একদম, মানে ব্যাংকে যেতে অসুবিধে হলে বাড়িতে তো একটা মোবাইল আছে, সেটা থ্রু দিয়ে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। ঠিক যেমন বাড়িতে রেডিও যদি নাও থাকে, মোবাইলটা খুললে যুবাণীও প্রত্যেকদিন টিউন ইন করা যায়। আর সেই কথা নিয়েই কিন্তু মুশকিল আসা নাচে শেষ করছি রাহুল এবং সর্বাণী। একটা গান দিয়ে শেষ করি,
2: একেবারেই তাই, গান শুনতে কান্না ভালো লাগে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর, আসর পরিচালনায় প্রমিতা মল্লিক। আজকের সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।
1: সকলকে, এদিকের সবাইকে, আবার ওদিকের

সবাইকেও। তাহলে আকাশ আমায় ভরলো আলোয়ে গানটা অর্ধেকটা করে রেখে দিয়েছিলাম, এবারে বাকি অর্ধেকটাকে শেষ করি। আমরা সঞ্চারী থেকে একটু শুরু করে দিই আগে গানটা, তারপর আবার পুরো গানটা একবার সবাই মিলে গাওয়া যাবে।

এখানে থামব। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করলে সবাই, যে যতবার আকাশামায় ভুললো আলো এটা ফিরে আসছে, সব জায়গায় কিন্তু আকাশ রেসা, শুদ্ধ ওই স্থায়ের শেষটায়, যখন সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির, ওই যে নাচের আবির হাওয়ায় হানে আকাশ, এই সুরটা খালি একমাত্র আলাদা হচ্ছে। আচ্ছা, আরেকবার আমরা সঞ্চারী থেকে শেষ অবধি করি, করে যদি দেখি কোনো অসুবিধা হচ্ছে না আবার পুরো গানটা করব। তারপরে একটা ছোট্ট কথা আমি এই গানটা সম্বন্ধে তারপরে বলবো তোমাদের।

0: একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হয়, এই যে দুবার গাওয়া একবার গাওয়া এগুলোতে কিন্তু খুব একটা কিছু এসে যায় না। কখন এসে যায় না? যখন তালের কোনো হেরফের হচ্ছে না। কিন্তু কখন এসে যায়? যখন আমরা দেখি যে একটা লাইন পরের বার রিপিটেশনের সময় সুরটা একটু বদলে যাচ্ছে, সেইটা আমাদের মনে রাখতে হয়। বুঝতে পেরেছো তোমরা? এটা মাথায় রাখবে যে তখন কিন্তু সেই লাইনটাকে রিপিট করতেই হবে। কিন্তু এই যে এই ধরনের ওরে পলাশ রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস, এটা আমি যদি দুবার গাই, আমি দুবার গাইতেই পারি, তাতে কোনো অসুবিধা নেই। তাই জন্য স্বরলিপিতে যদি তোমরা দেখো, বাড়ি গিয়ে যদি স্বরলিপি দেখো, দেখবে যে এটা তো দুবার নেই, কিন্তু আমি তাও দুবার করলাম, মানে এটা করতে ভালো লাগবে, গাইলে সুন্দর লাগবে আপনি। সেই জন্য তো এবারে এই গানটা সুন্দর করে একবার তোমরা গাও, আর পুরো গানটা গাওয়া হয়ে গেলে তারপরে আমি একটা ছোট্ট এই গানটা সম্বন্ধে কথা বলবো। তোমাদের মনে আছে তো যে এই গানটা হচ্ছে ফাল্গুনীর গান?
1: হ্যাঁ,
0: চলো প্রথম থেকে নিই। 1 2 1 2 3

0: একটু থামাচ্ছি শেষের দিকটার জন্য। এই যে তোমরা বললে না ওরে শিরিশ ওরে শিরিশ, মৃদু হাসির অন্তরালে, হাসি না কিন্তু এতে, হ্যাঁ হাসি, চন্দ্রবিন্দু নেই, হাস ডাক হাস তাতে চন্দ্রবিন্দু আছে,
1: হাসি
0: হাসি লাফটার স্মাইল তাতে কিন্তু নেই চন্দ্রবিন্দু। ওইখানটা আরেকবার আমি শুনে নিচ্ছি, একবারই করো তাহলে হবে
2: দিদি। শেষ লাইনটার মানে দমটা কিভাবে নেব
1: যদি এটাই বলতে যাচ্ছি,
0: তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয়টা নিয়ে আনে, শুধু একবার করো তাহলে হবে।

0: আরেকটা কথা তোমাদের একটু বলতে চাই, গানটা শেখা হলো তো, এই রবীন্দ্রনাথের সব এই ধরনের গানে না দেখবে প্রকৃতি, বিশ্ব প্রকৃতিও যেন মানুষের মতন একটা চরিত্র হয়ে ওঠে। এই গানটা যদি ফাল্গুনি নাটকে দেখো, লেখা আছে পাখির নীড়ের গান, যেন পাখির নীড় বলছে গানটা। ভালো লাগলো গানটা শিখে?
1: ভীষণ সুন্দর।
0: গাইবে তাহলে?
1: নিশ্চয়ই।
0: নমস্কার, এখানে শেষ করছি আজকের পর্ব।
2: শুনলেন সঙ্গীত শিক্ষার আসর, সঙ্গীত শিক্ষা।

আসরে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আসর পরিচালনায় ছিলেন প্রমিতা মল্লিক। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী শ্রেষ্ঠা সাহা।

শ্রেষ্ঠা সাহার কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সংবাদ একটু পরেই।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এগিয়ে রয়েছেন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আজ সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হলে প্রথম রাউন্ড থেকেই তিনি বড় ব্যবধানে এগিয়ে যান। দশম রাউন্ড শেষে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম জোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 38,940

0: ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে 64,238 ভোট, সিপিআইএম পেয়েছে 25,298 ভোট। কংগ্রেস তৃতীয় এবং তৃণমূল প্রার্থী চতুর্থ স্থানে রয়েছেন। মোট 14টি টেবিলে গণনা চলছে, 21 রাউন্ডে ভোট গণনা হওয়ার কথা রয়েছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং স্বচ্ছ পরিষেবা প্রদান সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। বিভিন্ন দপ্তরের অধীনে থাকা ডাইরেক্টরেট এবং আঞ্চলিক অফিসগুলিতে শূন্যপদের তালিকা তৈরি করে আগামী 3রা জুনের মধ্যে সংশ্লিষ্ট নোডাল অফিসারের কাছে ইমেল মারফত তা পাঠাতে হবে বলে অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো রাজ্যের সমস্ত সরকারি চাকরির নিয়ামক ও আয়োজক সংস্থাকে নিয়ে আগামী 6ই জুন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে প্রস্তাবিত এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে পরীক্ষার্থীদের হাতে ওএমআর শিটের উত্তরপত্রের কার্বন কপি দেওয়াসহ মৌখিক পরীক্ষায় ন্যূনতম নম্বর রাখার মতো বিষয়গুলিকে নিয়ে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে এ সংক্রান্ত নতুন নিয়োগ নীতি চালু করতে বিল আনা হবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2,103 কোটি টাকা। ইতোমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। এ রাজ্যে প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রের সংখ্যা 117 থেকে বাড়িয়ে 469 করার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হয়েছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এ রাজ্যে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। স্কুলের পঠন পাঠন সংক্রান্ত সার্বিক বিষয় খতিয়ে দেখতে স্কুল পরিদর্শকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে শিক্ষা দপ্তর। 28 ও 29 মে জেলা ভাগ করে এই বৈঠক ডাকা হয়েছে। গরমের ছুটির পর স্কুল খোলার সিদ্ধান্ত, প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম বাধ্যতামূলক করা, পাঠ্যপুস্তক বিতরণ, বিভিন্ন স্কুলের শিক্ষকদের সংখ্যা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। পূর্ব বর্ধমানে 100 দিনের কাজের জব কার্ডের টাকার দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন পূর্ব ভাতার ব্লকের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের একদল মহিলা। অভিযোগের তীর সরাসরি এরুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হাসমাত, উপপ্রধান নীলকান্ত অধিকারী সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে। ভাতার থানায় গতকাল লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মহিলারা। তাঁদের মূল অভিযোগ, কাজ না করিয়েই তাদের নামে জব কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে, যার কোনো হদিশ তারা জানেন। এই দুর্নীতির কথা জানতে পারায় উপপ্রধান নীলকান্ত অধিকারী বাড়িতে চড়াও হয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। আন্দোলনকারী মহিলাদের একাংশ জানান, পঞ্চায়েতে গিয়ে তারা জানতে পারেন যে তাদের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। গ্রামের মহিলাদের দাবি, তাদের নামের টাকা কারা এবং কিভাবে আত্মসাৎ করল তার সঠিক তদন্ত করতে হবে, পাশাপাশি এই দুর্নীতির সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের ন্যায্য পাওনা ফেরত পেতে চান তারা। বাঁকুড়ার তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তৃণমূল কংগ্রেস নেতা পীযূষ চক্রবর্তীকে তোলাবাজি ও মাফিয়া কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকুড়া সদর থানার পুলিশ গতরাতে তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। রাজ্যে জমিজটের কারণে রেলে আটকে থাকা সমস্ত প্রকল্প পুনরায় চালু করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। গতকাল 19তম রোজগার মেলা উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, এ রাজ্যে প্রায় 61টি রেল প্রকল্প জমি জটের কারণে আটকে আছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী রেলের সংশ্লিষ্ট জোনের জেনারেল ম্যানেজারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। পূর্ব বর্ধমানে খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়া বাজার এলাকায় গতরাতে বিজেপির পতাকা পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি কর্মীরা তাদের পার্টি অফিস সংলগ্ন স্থানে যেসব দলীয় পতাকা লাগিয়েছিলেন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেগুলি পুড়িয়ে দেয় বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে, তবে এখনও পর্যন্ত এ ঘটনায় গ্রেপ্তারের কোনো খবর নেই। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: এখন শুনবেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষিকাজের জন্য জল হওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী 7-20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার দু একটি জায়গায় 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় আবহাওয়া গরম এবং আর্দ্র থাকবে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এখন শুনবেন গল্প দাদুর আসর, আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী।

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? খুব গরম পড়েছে, কি বলো? আর তোমাদের স্কুলেও তো গরমের ছুটি পড়ে গিয়েছে, এখন দিদার মজা। হ্যাঁ, তার সাথে একটু হোমওয়ার্ক তো করতেই হবে। আর তার উপর আজকে তো রবিবার, গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজকেও তোমাদের বন্ধুরা কিন্তু অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। তার আগে শুরুতেই চটপট কয়েকটা বিশেষ দিনের কথা একটু বলে নেওয়া যাক, কেমন? ছোট্ট বন্ধুরা, সামনের সপ্তাহে একজন প্রাতঃস্মরণীয় মানুষের জন্মদিন। সারা রাজ্যে, দেশে এবং অন্য দেশেও তাঁর ভক্তরা দুনিয়া জুড়ে পালন করবে তাঁর জন্মদিন। তাঁর রচিত কবিতায়, গানে তাঁকে স্মরণ করব আমরা সবাই। তিনি কাজী নজরুল ইসলাম। আগামী 11ই জ্যৈষ্ঠ তাঁর জন্মদিন। ইংরেজিতে

বছর পড়েছে 26শে মে। 1899 সালের 24শে মে বাংলার 11ই জ্যৈষ্ঠ 1306 সালে পরাধীন ভারতে বর্ধমানের চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন দুঃখ মিয়া। বিদ্যালয়ের গণ্ডি পেরোনোর আগেই যোগ দেন তিনি সেনাবাহিনীতে। আবার তাঁকেই কারাবন্দী হতে হয়েছিল ব্রিটিশ বিরোধিতার জন্য।

বিংশ শতাব্দীর বাংলার সংস্কৃতির অন্যতম পুরোধা তিনি। আমাদের এই আকাশবাণীর সঙ্গেও তাঁর ওতপ্রোত যোগাযোগ ছিল। তাঁর জন্মদিনে আমরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করব সেই মহান প্রতিভাকে, কাজী নজরুল ইসলামকে। তোমরাও নিশ্চয়ই কবিতায় গানে তাকে স্মরণ করবে। এখন তো অবশ্য তোমাদের স্কুল ছুটি, কিন্তু পাড়ায় বা নিজের বাড়িতেই তার কবিতা তার গান অবশ্যই করো এবং সেই সঙ্গে সঙ্গে স্মরণ করো কবি কাজী নজরুল ইসলামকে। ছোট বন্ধুরা, এই সপ্তাহে আরও একটি বিশেষ দিন রয়েছে। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটা বিশেষ দিন, উৎসবের দিন, ঈদ উজ জোহা বা ঈদ উল আজহা অথবা কুরবানির ঈদ নামেও পরিচিত এই উৎসব। নিজের প্রিয় কোনো প্রাণীকে কুরবানি বা আল্লাহের কাছে উৎসর্গ করার মাধ্যমে পালন করা হয় এই দিনটি। সারা দুনিয়ার ধর্মপ্রাণ মুসলমানেরা পালন করেন এই উৎসব। অবশ্যই ছুটির দিন আগামী 28 তারিখ, 28শে মে, ঈদুজ্জোহা বা ঈদুল আজহা কিংবা কুরবানির ঈদের জন্য ছুটি গোটা দেশ জুড়ে। ছোট বন্ধুরা, তোমরা কেউ কেউ নিশ্চয়ই ফুটবল খেলতে অথবা ফুটবল খেলা দেখতে ভালোবাসো। এই বছরই তো রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ, তাই না? তোমাদের পছন্দের দলও হয়তো আছে। কিন্তু তোমরা কি জানো যে ফুটবলের জন্য একটা বিশেষ দিন রয়েছে? আগামীকাল 25শে মে সেই বিশেষ দিন, ওয়ার্ল্ড ফুটবল ডে, যা বিশ্ব ফুটবল দিবস নামে পরিচিত। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদে এই ফুটবল খেলার গুরুত্ব, দুনিয়া জুড়ে তার প্রভাব ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই খেলাটির প্রয়োজনীয়তাকে মাথায় রেখে প্রতি বছর 25শে মে তারিখে ওয়ার্ল্ড ফুটবল ডে বা বিশ্ব ফুটবল দিবস হিসাবে পালন করা হয়। 1924 সালের অর্থাৎ 100 বছরেরও বেশি আগে 25শে মে তারিখে প্যারিসে আয়োজিত হয়েছিল সামার অলিম্পিক গেমস, এবং সেই দিন ফুটবলের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছিল। অবাক হয়ে যেও না, ফুটবল খেলা তখন কিন্তু অলিম্পিক্সেও ছিল। আর তাই সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে 25শে মে দিনটিকেই বেছে নেওয়া হয়েছে বিশ্ব ফুটবল দিবস হিসাবে। যে তারিখগুলো, যে দিনগুলোর কথা বলি, সেগুলো তোমাদের নোট করে রাখতে বলেছিলাম, রাখছো তো? এবারে আরও একটা বিশেষ দিনের কথা বলি তোমাদের। আচ্ছা বলো তো, আমরা যখন বাজারে যাই, মানে আনাজ কিনতে, তখন কিনে আনি সবজি বন্ধু। এই সবজি বন্ধুটি কি বস্তু জানো? বাজার থেকে আজ সকালেও বাবা নির্ঘাত কিনে এনেছেন। সব সবজির সঙ্গে তার বন্ধুত্ব খুব গভীর। সে নিজেও একটি সবজি, বুঝতে পারছো কি? না বুঝতে পারলে কিন্তু বলে দিতে হবে উত্তরটা, তাই তো? তার নাম হচ্ছে আলু, আমাদের অতি পরিচিত পোট্যাটো। রবিবার সকালে ব্রেকফাস্টে গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি, আহা অমৃত। অথবা আলুর দম, আলু পোস্ত, আলু ভাজা বা নিছক আলু সিদ্ধ মাখা, কিংবা দুপুরে মাংসের বাটিতে বড় আলুর টুকরো, এর কি কোনো তুলনা আছে? এই আলুর জন্য কিন্তু একটা বিশেষ দিন রয়েছে। আগামী 30শে মে ইন্টারন্যাশনাল ডে অব পোট্যাটো বা আন্তর্জাতিক আলু দিবস। 2023 সালে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদে গোটা দুনিয়ায় আলুর জনপ্রিয়তা ও পুষ্টিগুণ এবং খাদ্য সুরক্ষার দিকে নজর রেখে এই দিনটি পালনের কথা ঘোষণা করা হয়। তাহলে আগামী 30শে মে মেনুতে থাকুক শুধু আলু, নাকি? না, আলু খাওয়া যাদের বারণ তাদের জন্য তো অন্য কিছু হবে, কিন্তু আমরা খেতেই পারি, তাই না?

বেশ, এইবারে তো বিশেষ বিশেষ কয়েকটা দিনের কথা তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়া গেল, তোমরাও নিশ্চয়ই নোট করে নিয়েছ। এইবারে কিন্তু আমাদের ছোট্ট বন্ধুরা কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বেশ কিছু তাদের অংশগ্রহণ রয়েছে। তারা কবিতায় গানে স্মরণ করবে কবি কাজী নজরুল ইসলামকে। তাহলে শোনা যাক তাদের কথা, কেমন?

আমি সম্প্রীতি সাহু, আমি ক্লাস এইটে পড়ি দেড়েচক শ্রী অরবিন্দ বিদ্যামঠের। আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন। কাজী নজরুল ইসলাম ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের পাড়ার ক্লাবে তার জন্মদিন খুব ভালোভাবে পালন করা হয়। সেখানে আমাকে গানের জন্য ডাকা হয় এবং আমি তার লেখা অনেক গান করে থাকি। আমাদের পাড়ার অনেক ছেলেমেয়ে তার লেখা গান, নাটক, আবৃত্তি পরিবেশন করে থাকে। আজ আমি শোনাবো কাজী নজরুল ইসলামের দুটি গান।

0: বাহ, সম্প্রীতির পর এবার কে আসছো?
1: আমার নাম অদ্রিজা রায়, আমি ক্লাস 9-এ পড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কোন্নগর। 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চুরুলিয়াতে কাজী নজরুল ইসলামের জন্ম হয়। আমি এই দিনটি পালন করি তাঁরই লেখা বিভিন্ন গান গেয়ে এবং কবিতা বলে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে, এবং তিনি সমাজের জন্য যা যা কাজ করে গেছেন সে সকল কাজকে স্মরণ করে আমি তার জন্মদিন পালন করি। আজকে আমার প্রথম গান মম বনভবনে।
0: শোনো।

0: বেশ, অদ্রিজার পর কে আসছো এবার?
1: আমার নাম আয়ুষ্মান মুখার্জি, আমি ক্লাস 8-এ পড়ি, বিশ্বম্বর স্কুল, কৃষ্ণনগর।
0: আচ্ছা,
1: কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন চুরুলিয়া গ্রামে বর্ধমানে। তিনি আমাদের ভারতের অন্যতম শ্রেষ্ঠ কবির মধ্যে একজন। তাকে বিদ্রোহী কবি বলে জানা হতো, কারণ তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছিলেন তার গানের এবং কবিতার মাধ্যমে। তিনি আমার চোখে বড় কবি। এই দিনটি আমি তাকে স্মরণ করে চলি। আমি এই নজরুলগীতি করে শোনাচ্ছি।
0: শোনাও।

0: আয়ুষ্মানের পর এবার কে?
1: আমি বীরেশ্বর মন্ডল, নবদ্বীপ হিন্দু স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
0: আচ্ছা,
1: আমার চোখে কাজী নজরুল ইসলাম আজকে আমার বক্তব্য। কাজী নজরুল ইসলাম নামটি মনে করতেই যে বিশেষণটি নামের আগে ফুটে ওঠে তা হলো বিদ্রোহী কবি। আমার মতে তিনি শুধু একজন বিদ্রোহী কবিই নন, তিনি সাম্যের কবি, বিরহ বেদনার কবি, প্রেমের কবি। বাংলা সাহিত্যে অগ্নিবীণা হাতে তার প্রবেশ এবং পরবর্তীকালে ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে অন্যায়, অবিচার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কলম ধরেছেন। ধূমকেতু পত্রিকা প্রকাশ করার পর্বে তাকে অনেকবার ব্রিটিশদের কাছে হেনস্থ হতে হয়েছে এবং বহুবার কারাবাসে দণ্ডিত হয়েছেন। নজরুল ইসলাম শুধুমাত্র একজন কবিই নন, তিনি বাংলার একজন অন্যতম সঙ্গীতকার। তার গানে বিদ্রোহ, সাম্যের পাশাপাশি দেশপ্রেম, বিভিন্ন শ্যামাসঙ্গীত, কৃষ্ণভজন ও প্রেমের প্রকাশ ঘটেছে। তিনি আরবি এবং ফার্সি ভাষা জানতেন, যার ফলে নজরুলের গানে বিদেশি সুর এবং শব্দের সত্তা প্রস্ফুটিত হয়েছে। তিনি প্রথম উর্দু ভাষার গান গজল লিখেছেন এবং তিনি হলেন বহু গুণের আধার এবং ধর্মনিরপেক্ষ। এক কথায় নজরুল এমন একজন স্বব্যক্তিত্ব যার ফলে কবিতা ও গান আজও আমাদের অন্যায়, অবিচার ও সংকটের মুহূর্তে অনুপ্রেরণা দেয়। আজ আমার নিবেদন কান্ডারি হুঁশিয়ার
0: শোনো।
1: দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিস্তে যাত্রীরা হুঁশিয়ার।

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল? আছে কার হিম্মত? কে আছো জুয়ান? হও আগুয়ান! হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারি, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, সান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, খসিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কাণ্ডারি, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কাণ্ডারি বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ফিরুযাত্রীরা গুরুগড় যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কাণ্ডারি তুমি ভুলেবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইবের খঞ্জর। ওই গঙ্গা

0: পরীক্ষা, জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কাণ্ডারি হুঁশিয়ার। আজ আমার নিবেদন খুকিও কাঠবিড়ালি, কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাউ, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, দায়নি তুমি হোঁতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার, যাও। কাঠবিড়ালি বাঁদরিমুখী মার বছরে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল পেয়ারা দেবে, যা তুই ওচা তাই তো তোর নাকটি বোচা, হুতুমো চোখি গাপুস গুপুস একলাই খাও হাপুস উপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটেও ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও। কাঠবিড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না, উফ। এ রাম তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট, ও মা দেখে যাও, কাঠবিড়ালি তুমি মরু, তুমি কচু খাও।
1: আমার নাম দেবজিৎ গোস্বামী,
2: আচ্ছা,
1: নারায়ণ দাস বাঙ্গু মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের ক্লাস 8-এ পড়ি আমি। আমাদের পাড়ায় কাজী নজরুল ইসলামের জয়ন্তী উপলক্ষে আমাদের পাড়ায় গান আবৃত্তি নাটক এসবের আয়োজন করা হয়, সেখানে আমি অংশগ্রহণ করে থাকি। আজ আমি প্রভাতি আর মোটকু মাইতি বাটকুলরা কবিতাটি বলবো। ভোর হলো দোর খোলো খুকুমুনি ওঠো রে, ওই ডাকে জুঁই শাখে ফুল খুকি ছোট রে, খুকুমুনি ওঠো রে, রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গায় গান শোনো ওই রামা হই রামা হই, তেজি নীর করে ভিড় ওড়ে পাখি আকাশে, এন তার গান তার ভাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুচোখ খুলবে, খুলিহাল তুলি পাল ওই তরি চলল, এইবার এইবার খুকুচোখ খুলল, আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে, উঠল ছুটল ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে ওই সোনা কলরব, নাই রাত মুখ হাত ধো খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষি বর মাগরে। এখন আমি আরেকটি কাজী নজরুল ইসলামের কবিতা বলছি, মোটকু মাইতি বাটকুল রায়। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটি খাটনি পিটে পায়, ছেত্রে চলে কেত্রে চায় মোটকু মাইতি বাটকুল রায়, পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাঠরিয় মট্টি, হলুলুলু সুরে গায় গান উঠ ভর্তি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বায় মোটকু মাইতি বাটকুল রায়, রাস্তায় তীরে এলো এড়ে এক দামড়া, ঢুসকে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয় মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে সাত পাক ডিগবাজি খায় মোটকু মাইতি বাটকুল রায়, মোটকু মাইতি বাটকুল রায়।
3: আমার নাম দেবেশী চক্রবর্তী,
2: আচ্ছা,
3: আমি ক্লাস 8-এ পড়ি, আমি সেন্ট ক্লারেট স্কুলে পড়ি। আমাদের স্কুলে নজরুল জয়ন্তীর দিন খুব সুন্দর করে পালন করে।

0: করা হয়। আমাদের স্কুলে খুব বড় একটা মাঠ আছে, তাতে যে স্টেজটি আছে সেই স্টেজটি খুব সুন্দর করে সাজিয়ে আলপনা দিয়ে ফুল দিয়ে সাজানো হয়। তারপর নজরুলের একটি ছবি টানানো হয়, সেখানে আমাদের ফাদার ওনার ছবিতে মালা পরান। তারপর আমাদের মিউজিক টিচার ওনার লেখা গান গান, আর আমাদের ডান্স টিচার সেই গানে নাচ করেন। তারপর আমাদের আগে হয়ে যাওয়া নজরুল জয়ন্তীর জন্য প্রতিযোগিতার যা ফলাফল, সেই ফলাফল ওই দিন ঘোষণা করা হয়, এবং মেডেল বা ট্রফি যেরকম থাকে সেটি সেরকম যারা স্থান পায় তাদেরকে দেওয়া হয়। আর সাথে সাথে সবাই মিলে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিই, আর যদি কেউ কবিতা বা গান কিছু বলতে চায় তারা তখন সেটাও বলতে পারে। আর আমাদের প্রতিযোগিতার মধ্যে সব কিছুই থাকে, যেমন আঁকা, ওনার ব্যাপারে লেখা, তারপরে নজরুলের লেখা গান গাওয়া বা সেই গানে নাচ করা, সবই হয়। আমি আজকে কাজী নজরুল ইসলামের দুটি লেখা কবিতা বলবো। প্রথমটি হলো খোকার স্বাদ, আরেকটি হলো শুদ্ধ করো আমার জীবন।
1: শোনো
0: খোকার স্বাদ। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সুচি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমি যদি না উঠি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে ঘুমা রাত পোহাবে তবে, উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় জুড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগর বালু চরে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি, বলবো আমি নই কো খোকন ঘুম জাগানো পাখি, ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো, সুচি মামা বলবে উঠে খোকন ছিলে ভালো, বলবো মামা কথা কওয়ার নাই কো সময় আর, তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার, রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গে, জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে। আমার পরবর্তী কবিতা হলো শুদ্ধ করো আমার জীবন। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি, হই সূর্যোদয় আমার জীবন তুমি পরিশুদ্ধ করো, আমি প্রস্ফুটিত হই, আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল আকারে, আমি বহুদিন বিষণ্ণ বিধুর, একবার আমার মাথায় হাত রাখো সুপ্রসন্ন হও, এই দগ্ধ বুকে করো শ্রাবণের অঝোর বর্ষণ, আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি, তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হই সূর্যোদয় আমি হই উদিত আকাশ, আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতে প্রথম বানান শেখা বই, হয়ে উঠি ভোরের বেলার পাখিদের গান, আমার জীবন তুমি শুদ্ধ করো, আমি হই নতুন সবুজ

0: নদীপ, আমি হই বাল্যকাল, আমি হই বর্ষার নব জলধারা, আমি বহু দিন ব্যথিত বিষাদ, আমি বহু দিন একা ঝাউবন, তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হয়ে উঠি সত্য ফোটা ফুল, আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা চোখ।
1: বাহ, আমাদের ছোট্ট বন্ধুরা, তারা কবিতা আবৃত্তি করলো এবং সেই সঙ্গে সঙ্গে গান গেয়েও শোনালো, আর সবটাই রচিত কবি কাজী নজরুল ইসলামের। তার জন্মদিন সামনেই, আর সেই জন্মদিন কিভাবে তাদের স্কুলে পালন করা হয়, তাদের পাড়ায় পালন করা হয়, সেটাও কিন্তু তারা শোনালো। খ্যাতিমান সাহিত্যিক বুদ্ধদেব বসু নজরুল ইসলাম সম্পর্কে লিখেছেন, নজরুল ছিলেন একাই একশো, চওড়া মজবুত জোরালো তাঁর শরীর, লাল ছিটে লাগা বড় বড় মোদির তাঁর চোখ, মনোহর মুখশ্রী, লম্বা ঝাঁকড়া চুল তাঁর প্রাণের ফুর্তির মতোই অবাধ্য। গায়ে হলদে কিংবা কমলা রঙের পাঞ্জাবি এবং তার উপরে কমলা কিংবা হলদে রঙের চাদর, দুটোই খদ্দরের। কেউ জিজ্ঞেস করেছিল, আপনি রঙিন জামা পরেন কেন? সভায় অনেক লোকের মধ্যে যাতে চট করে চোখে পড়ে তাই বলে ভাঙা ভাঙা গলায় হো হো করে হেসে উঠেছেন তিনি। কথার চেয়ে বেশি তাঁর হাসি, হাসির চেয়ে বেশি তাঁর গান। একটি হারমোনিয়াম এবং যথেষ্ট পরিমাণে চা এবং অনেকগুলো পান দিয়ে বসিয়ে দিতে পারলে সব ভুলে পাঁচ ছয় সাত ঘন্টা এক নাগাড়ে গান করতে থাকতেন। নজরুল যে ঘরে আড্ডা জমাতেন সে ঘরে আর কেউ ঘড়ির দিকে তাকাতো না। আমাদের তো ঘড়ির দিকে তাকাতেই হবে ছোট্ট বন্ধুরা, কিন্তু তোমাদের জন্য একটা ছোট্ট গল্প একটুখানি শুনিয়ে দিই। ছোটদের জন্য পাঠ্য বই লিখতেন একজন লেখক, তার নাম আলী আকবর সাহেব। তো একদিন কাজী নজরুল ইসলামকে একটি পাণ্ডুলিপি দেখিয়ে তিনি মতামত চাইলেন। পুরো পাণ্ডুলিপিটি পড়ে নজরুল বললেন, আপনার পাণ্ডুলিপির ছড়াগুলো ছোটদের উপযোগী হয়নি, যদি বলেন তো আমি একটা ছড়া লিখে দিতে পারি। সঙ্গে সঙ্গে তিনি অনুরোধ করলেন নজরুল ইসলামকে একটি ছড়া লিখে দেওয়ার জন্য। নজরুলও দুখিলি পান মুখে পুরে লিখলেন সেই বিখ্যাত কবিতা, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি ভাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। হ্যাঁ, লিচু চোর, তোমাদের খুব প্রিয় সেই কবিতা, তোমাদের প্রিয় সেই ছড়া এভাবেই তৈরি করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তার জীবনের গল্প বলতে বসলে তো শেষ হওয়ার নয়, কত ঘটনা রয়েছে, কিন্তু আজকের মতো সময় তো শেষ। ছোট্ট বন্ধুরা, তাহলে এবার বিদায় নেবে তোমাদের গল্প দাদু। আজকের মতো আসর শেষ, আবার দেখা হবে পরের রবিবার, কথা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো হয়ে থেকো, পড়াশোনা করো, খেলাধুলো গান বাজনা সবই করো, আর মা বাবার কথা শুনো। আজকের মতো তাহলে আসি, ভালো থাকো সবাই। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন,

0: ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার তিন দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দর বীর সিং। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন এবং এই জটিল সময়ে দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক ও সফল হবে বলে শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন।
1: In terms of the political understanding between India and the United States, we have a strategic partnership which emanates from a convergence of national interests in many areas. And in our meeting at the embassy, we took up developments pertaining to West Asia, Middle East, to the Indian subcontinent and to East Asia.
0: মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। তিনি বলেন, সন্ত্রাসবাদের কারণে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আগামী শতাব্দীর গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একমত।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
0: কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে 4 দিনের ভারত সফরে মার্কো রুবিও গতকাল এদেশে এসেছেন। উল্লেখ্য, কোয়াড হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, এই 4টি দেশের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি মঞ্চ। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আগামী 26 তারিখে শুরু হওয়ার কথা। এই বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ও মার্কো রুবিও উপস্থিত থাকবেন। ইবোলা প্রাদুর্ভাবের ক্রম পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারত সরকার ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বর্তমানে এই দেশগুলোতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে ইবোলা রোগের কোনো ঘটনা এখনও পর্যন্ত শনাক্ত হয়নি। উল্লেখ্য, কঙ্গো এবং উগান্ডায় ইবোলা রোগের প্রাদুর্ভাবের পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এগিয়ে রয়েছেন। 13 রাউন্ড শেষে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বামজোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 58,234 ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে 87,367 ভোট, সিপিআইএম পেয়েছে 29,133 ভোট। সিকিম আনুষ্ঠানিকভাবে ব্রহ্মপুত্র বোর্ডের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে মনোনীত হয়েছে। সিকিম ব্রহ্মপুত্র নদীর সুরক্ষা, সেচ ব্যবস্থা এবং বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের জন্য প্রায় 300 কোটি টাকার প্রস্তাব জমা দিয়েছে বলে সরকারি সূত্রে খবর। গুয়াহাটিতে অনুষ্ঠিত বোর্ডের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। অল ইন্ডিয়া রেডিওর 90তম বার্ষিকী উপলক্ষে আজ আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র একটি ম্যারাথন দৌড়ের আয়োজনের মাধ্যমে আকাশবাণী @90 উদযাপন করছে। 3 কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে মহিলা ও পুরুষ মিলিয়ে 50-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। উল্লেখ, 1936 সালের 8ই জুন প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া রেডিও ভারত চীন যুদ্ধের কিছু পরেই 1962 সালে আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র স্থাপন করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনার পর এই চুক্তির বেশিরভাগ অংশই সম্পন্ন হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ ব্যাপারে ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখন আলোচনা

চলছে এবং খুব শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ বিষয়ে কথা বলতে ট্রাম্প ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরিনের নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সেদেশের সরকারি টেলিভিশনকে জানিয়েছেন, গত এক সপ্তাহে আমেরিকা ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। মার্কিনীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য রাখারও অভিযোগ তোলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক রাসায়নিকের ট্যাঙ্ক থেকে রাসায়নিক ছড়িয়ে যাওয়ার কারণে ওই রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিপজ্জনক রাসায়নিকের আরও একটি ট্যাঙ্কের বিস্ফোরণ থেকে বিপর্যয় এড়াতে দমকলকর্মীরা বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছেন। লস অ্যাঞ্জেলসের গার্ডেন গ্রোভ শহরের কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া প্রায় 50,000 মানুষের জন্য অতিরিক্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার চমন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় থাকা 10টি যানবাহনের পাশাপাশি একটি ট্রেন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে কোয়েটা রেলওয়ে স্টেশনে থামিয়ে দেওয়া হয়। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বাবুর ইউসুফজাই জানান, শহরে বিস্ফোরণের ঘটনার পর কোয়েটার সকল সরকারি হাসপাতালসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় শাংসি প্রদেশের কিন ইউয়ান কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 82। শুক্রবার বিস্ফোরণের সময় 247 জন শ্রমিক খনিতে ছিলেন, যাদের মধ্যে 2 শ্রমিক এখনও নিখোঁজ। ঘটনার পরেই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। চীনের খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সামাজিক মাধ্যমের এক পোস্টে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। 125তম ফ্রেঞ্চ ওপেনের আসর আজ প্যারিসে শুরু হচ্ছে। 25তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে নিজের অভিযান শুরু করবেন নোভাক জোকোভিচ। তিনবারের এই চ্যাম্পিয়ন এবং তৃতীয় বাছাই খেলোয়াড় আজ রাতে কোর্ট ফিলিপ সাত্রিয়েতে অনুষ্ঠিত সেশনের শুরুতে ফরাসি বিগ সার্ভার জিওভানি এম্পেতেসি পেরিকার্ডের মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই এবং 2024 সালের ফাইনালিস্ট আলেকজান্ডার জাভেরেভ এবং সপ্তম বাছাই টেলর ফ্রিৎজও উদ্বোধনী দিনে পুরুষদের সিঙ্গলসের লড়াইয়ে নামা অন্যতম প্রধান খেলোয়াড়দের তালিকায় রয়েছেন। ফিফার অনুমোদনের পর ইরানের ফুটবল দল 2026 বিশ্বকাপে তাদের বেস ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এক বিবৃতিতে জানান, টুর্নামেন্টের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ফিফা তাদের এই অনুরোধে অনুমোদন দিয়েছে। 2027 সালের শুরুতে এই টুর্নামেন্টের আগেই ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হল। উল্লেখ্য, বিশ্বকাপের সময় অ্যারিজোনার টাকসানের পরিবর্তে ইরান মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলন করবে। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। তিনি 10.09 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তার ব্যক্তিগত সেরা সময় ছিল 10.17 সেকেন্ড। কমনওয়েলথ গেমসে যোগ দেওয়ার জন্য যোগ্যতামান 10.16 সেকেন্ড। দ্বিতীয় স্থানাধিকারী অনিমেষ কুজুর দৌড় শেষ করেন 10.2 সেকেন্ডে। তিনি যোগ্যতামান পার হতে ব্যর্থ হন। আইপিএল ক্রিকেটে আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। এই খেলা শুরু হবে 7:30। 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন গতকাল জেনেভায় শেষ হয়েছে। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলি মানব স্বাস্থ্য সুরক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে একাধিক প্রস্তাব গ্রহণ করেছে। সম্মেলনের মূল ভাবনা ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাস্থ্য পুনর্গঠন একটি যৌথ দায়িত্ব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার 3 দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আসেন। বিশেষ বিশেষ খবর হলো, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা 13 রাউন্ড গণনা শেষে 58,234 ভোটে এগিয়ে আছেন। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার আগামী 6 জুন বৈঠক ডেকেছে। রাজ্যে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হচ্ছে। বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতার 5 জায়গায় অভিযান চালিয়েছে পুরসভা। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তির মূল্যায়ন ও বেআইনি অংশ ভাঙার নোটিশের প্রেক্ষিতে 10 দিন সময় চেয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এগিয়ে রয়েছেন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আজ সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হলে প্রথম রাউন্ড থেকেই তিনি বড় ব্যবধানে এগিয়ে যান। 13 রাউন্ড শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামজোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 58,234 ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে 87,367 ভোট, সিপিআইএম পেয়েছে 29,133 ভোট। আমাদের জেলা সংবাদদাতার একটি

0: তার জয়ের ব্যবধান ক্রমশ বাড়ছে। সকাল 8টা থেকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছে। মোট 21 রাউন্ডে গণনা সম্পন্ন হওয়ার কথা। ভোট গণনার ট্রেন্ড অনুযায়ী বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন সিপিএম প্রার্থী শম্ভু কর্মী। কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা রয়েছেন তৃতীয় স্থানে। অন্যদিকে একসময় শক্তিশালী রাজনৈতিক অবস্থানে থাকা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান আপাতত চতুর্থ স্থানে থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে গণনা কেন্দ্রের বাইরে সকাল থেকে ভিড় জমিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। গেরুয়া আবির মেকে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গিয়েছে তাদের। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
1: সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো রাজ্যের সমস্ত সরকারি চাকরির নিয়ামক ও আয়োজক সংস্থাকে নিয়ে আগামী 6 জুন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে প্রস্তাবিত এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পরীক্ষার্থীদের হাতে ওএমআর শিটের উত্তরপত্রের কার্বন কপি দেওয়াসহ মৌখিক পরীক্ষায় ন্যূনতম নম্বর রাখার মতো বিষয়গুলিকে নিয়ে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে এ সংক্রান্ত নতুন নিয়োগ নীতি চালু করতে বিল আনা হবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। স্কুলের পঠন পাঠন সংক্রান্ত সার্বিক বিষয় খতিয়ে দেখতে স্কুল পরিদর্শকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে শিক্ষা দপ্তর। এ মাসের 28 ও 29 তারিখ জেলা ভাগ করে এই বৈঠক ডাকা হয়েছে। গরমের ছুটির পর স্কুল খোলার সিদ্ধান্ত, প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম বাধ্যতামূলক করা, পাঠ্যপুস্তক বিতরণ, বিভিন্ন স্কুলের শিক্ষকদের সংখ্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2,103 কোটি টাকা। ইতোমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে জমি জটের কারণে রেলের আটকে থাকা সমস্ত প্রকল্প পুনরায় চালু করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় গতকাল 19তম রোজগার মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, এ রাজ্যে প্রায় 61টি রেল প্রকল্প জমি জটের কারণে আটকে আছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী রেলের সংশ্লিষ্ট জোনের জেনারেল ম্যানেজারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। মোট 267টি কেন্দ্রে পরীক্ষা চলছে। এবছর রাজ্য জয়েন্টের পরীক্ষার্থীর সংখ্যা 120,856 জন। পরীক্ষা কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে নিবিড়ভাবে তল্লাশি করা হয় পরীক্ষার্থীদের। মোবাইল, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ সহ যে কোনো ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে ঢোকা নিষিদ্ধ। প্রথম পত্রে অঙ্কের পরীক্ষা চলে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হবে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারের কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার বেলেঘাটা, কসবা, তিলজলা থানার 5টি জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে দিতে আজ অভিযান চালিয়েছে কলকাতা পুরসভা। এই অভিযানে কলকাতা পুলিশ সহায়তা করে। কলকাতার 66 নম্বর ওয়ার্ডে ভাঙা হয়েছে বেআইনিভাবে নির্মিত কয়েকটি বাড়ি ও দোকান। কসবায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহার করা হয়। সেখানে নিয়ম না মেনে 5তলা বাড়ি বানানোর অভিযোগ রয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি কলকাতা পুরসভার কর্মী ও পুলিশের সঙ্গেও কথা বলেন।
2: 6টা প্রিমাইসিস আইডেন্টিফাই করা হয়েছে। কিছু কিছু আছে রাজু নস্কর বেলেঘাটার, অ্যাগেন নোটোরিয়াস ক্রিমিনাল অ্যান্ড আ ভেরি ক্লোজ এইড অফ টিএমসি, বিধায়ক জাভেদ খান তার ছেলে। সেখানকারও 2টো প্রিমাইসিস আমরা আইডেন্টিফাই করেছি যেটা কমপ্লিটলি ইলিগাল।
1: এই কাজ করার সময় যেন আশপাশের বৈধ বাড়ির কোনো ক্ষতি না হয় সে বিষয়ে পুরকর্মীদের সাবধান করে দেন মন্ত্রী। সম্পত্তির মূল্যায়ন ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে কলকাতা পুরসভার নোটিশের প্রেক্ষিতে 10 দিনের সময় চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি। সোমবারই পুরসভার দেওয়া নোটিশের সময়সীমা শেষ হচ্ছে। এই নোটিশে নিয়ম মেনে তার বাড়ি নির্মাণ হয়েছিল কিনা জানতে চাওয়া হয়েছিল। অন্যদিকে শান্তিনিকেতন নামে অভিষেকের বাসভবনের বেআইনি অংশ ভাঙারও নোটিশ দিয়েছিল পুরসভা।

0: এছাড়া তার 17টি সম্পত্তি নিয়ে পুরসভা নোটিশ দেয়। হুগলি জেলার কোননগরে বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কোননগর পুরসভার তৃণমূল কংগ্রেস পুর প্রতিনিধি খোকন পালকে। দীর্ঘ 20 বছর সরকারি জমি দখল করে সেখানে তিনি ইমারতি ব্যবসা চালাচ্ছিলেন বলে অভিযোগ। পূর্ব বর্ধমানে 100 দিনের কাজের জব কার্ডের টাকার দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন পূর্ব ভাতার ব্লকের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের একদল মহিলা। অভিযোগের তির সরাসরি এরুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হাসমত, উপপ্রধান নীলকান্ত অধিকারী সহ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ভাতার থানায় গতকাল লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মহিলারা। তাদের মূল অভিযোগ, কাজ না করিয়েই তাদের নামের জব কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে, যার কোনো হদিশ তারা জানেন না। গ্রামের মহিলাদের দাবি, তাদের নামের টাকা কারা এবং কিভাবে আত্মসাৎ করল তার সঠিক তদন্ত করতে হবে, পাশাপাশি এই দুর্নীতির সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের ন্যায্য পাওনা ফেরত চান তারা। বাঁকুড়ার তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তৃণমূল কংগ্রেস নেতা পীযূষ চক্রবর্তীকে তোলাবাজি ও মাফিয়া কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকুড়া সদর থানার পুলিশ গতরাতে তাকে গ্রেপ্তার করে। আজ অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। ঘর্মাক্ত অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বুধবারের পর থেকে তাপমাত্রা 2-3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 29.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ায় 42 ডিগ্রির বেশি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অনুকূল বায়ুপ্রবাহ থাকার কারণে আলিপুরদুয়ার জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টি পূর্বাভাস। গত 24 ঘন্টায় জলপাইগুড়ির কুমলাইতে 66 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা 13 রাউন্ড গণনার শেষে 58,234 ভোটে এগিয়ে আছেন। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার আগামী 6 জুন বৈঠক ডেকেছে। রাজ্যে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হচ্ছে। বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতার 5 জায়গায় আজ অভিযান চালিয়েছে পুরসভা। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তির মূল্যায়ন ও বেআইনি অংশ ভাঙার নোটিশের প্রেক্ষিতে 10 দিন সময় চেয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপরের খবর শুনবেন বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: দিদি দেখ দেখ,
3: হারিবদে ভাই
2: দেখা, ওয়াও, এটা আমার প্রিয় রং।
3: সারাক্ষণ শপিং,
2: আমি জানি মা, এটাই তো খরচা করার বয়স, তাই না?
4: সেভিং করারও এটাই বয়স।
5: ও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো। টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো।
4: আমি জানি তো।
5: আরবিআই এ কথা বলে,
6: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন অতুল প্রসাদের গান দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান। প্রথমেই অতুল প্রসাদের গান, শিল্পী মঞ্জু গুপ্তা।

দ্বিজেন্দ্র গীতি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে। সবশেষে রজনীকান্তের গান শিল্পী অর্চনা ভৌমিক।

রজনীকান্তের গান শুনলেন অর্চনা ভৌমিকের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গানের অনুরোধের আসর। অনুরোধের আসরে আজকের প্রথম গানের শিল্পী শচীন দেববর্মন। বাওয়ালির বজবজ থেকে অনুরোধ করেছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী ও লীলা চক্রবর্তী। শিল্পী শচীন দেববর্মন।

গানটি শুনলেন শচীন দেব বর্মনের কণ্ঠে। এবারের গানটি দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর থেকে গৌরব চক্রবর্তীর অনুরোধে মৃণাল চক্রবর্তী।

মৃণাল চক্রবর্তীর কণ্ঠে শুনলেন গানটি। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, হাওড়ার আমতার দেওড়া থেকে আলাউল মল্লিকের অনুরোধে হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের পর এবারে শিল্পী মোহাম্মদ রফি। পূর্ব বর্ধমানের ভৈরবপুর মহাপ্রভুতলা থেকে তিলক কুমার নন্দী শুনতে চেয়েছেন মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি।

মোহাম্মদ রফির পর এবারে শিল্পী আশা ভোসলে, মাফ করবেন, এবারে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, বাঁকুড়ার দিগপাড় থেকে দেবীদাস ওডলি বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে এবারে সন্ধ্যা মুখোপাধ্যায়।

গানটির শিল্পী ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আধুনিক গানের অনুরোধের আসরে সবশেষে সতীনাথ মুখোপাধ্যায়। ধানদলসা নিরোল পূর্ব বর্ধমান কেতুগ্রাম থেকে গয়াচরণ রানু, নবনীতা রানু এবং প্রিয়ব্রত রানুর অনুরোধে সবশেষে সতীনাথ মুখোপাধ্যায়।

0: And Malda, South Dinajpur district of Samar and West Bengal. Coming next to chief amount of rainfall received, Asansol 2 cm, Rampur Hat 1 cm, as well as Nagrakata 3 cm each. Weather forecast for the next 48 hours, like to moderate rain or thundershower, very likely to over in Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kuchbihar, district of Thurman and West Bengal, Andaman and Nicobar Islands, light to moderate rain over Sikkim, light to moderate rain also over district of Thurman and West Bengal, Bakura, Birbhum, East Bardhaman, West Bardhaman, district of Skanjitik, West Bengal, light rain or thunder shower to be over district of Skanjitik, West Bengal, Bihar, Jharkhand, Odisha. Temperature rose by around 2 to 3 degrees. Weather warning for the next 48 hours, heavy rain for about 7 to 20 cm likely to be over Alipurduar district of Samar and West Bengal. Heavy rainfall for about 7 to 11 cm to be over Sikkim, Bihar, Darjeeling, Kalimpong, Kuch Bihar, Jalpaiguri district of Samar and West Bengal. Thunderstorm with gusty wind reaching up to 50 to 60 km per hour likely to be over Jharkhand, Odisha, Bakura, Birbhum, East and West Bardhaman district of West Bengal. Also thunderstorm with gusty wind reaching up to 40 to 50 km to be over Bihar, Purulia, West Bengal, as well as Nadia and Hooghly district of Gangetic, West Bengal. Thunderstorm of gusty winds to be over Andaman and Nicobar Islands, as well as heat wave to be over Bihar, Jharkhand, Odisha. Hot and humid climate over Purulia, West Bardhaman, Bakura, Jhargram, East and West Midnapur, district of Gangetic, West Bengal. Warm night conditions very likely to prevail at one or two places over Odisha. Forecast for Kolkata and neighborhood for the next 48 hours, partly cloudy sky with possibility of development of thunder or lightning. Maximum temperature to be around 35 degrees Celsius and minimum to be around 29 degrees Celsius respectively. There's no weather warning for the fishermen of Andaman and Nicobar coast, for West Bengal coast, whereas for Andaman and Nicobar coast, due to squally weather reaching up to 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour over Andaman and Nicobar coast, fishermen are advised not to venture into the sea off the Andaman coast for the next 6 hours of 23rd of May to 2026. Swell surge alert for about swell waves ranging from 15 to 16 seconds period within 1.5 to 1.6 meters of height are forecasted for from 5:30 hours of 24th of May 2026. It's advised that there is possibility of surging waves and boats supply with utmost vigilance and recreation with due care. You are listening to the Midday Weather Bulletin from West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands.
1: Akashbani, Kolkata. Poshchimbongo, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Dwipunjer abhawar moddhyahnokalin bikkhobdi. আজ সকাল 8:30টার পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘন্টায় উত্তর পশ্চিম অভিমুখে একটি ঝোড়ো বাতাস বয়ে গেছে সর্বোচ্চ 44 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রাত 10:22 থেকে 10:23 এই সময়ের মধ্যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা জেলায় অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে থেকে ভারী বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমের দু একটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে বিহারের কোথাও কোথাও তবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিরও খবর পাওয়া গেছে অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় সর্বত্র এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় মাঝারি বৃষ্টি হয়েছে ওড়িশার দু একটি জায়গায় অতি সামান্য থেকে হালকা বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের কোথাও কোথাও ওড়িশার দু একটি জায়গায় উষ্ণ রাত্রি ছিল এছাড়াও ঝাড়খণ্ডে দু একটি জায়গায় উষ্ণ রাত্রিরও খবর পাওয়া গেছে ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড বিহার ওড়িশা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গার উপর দিয়ে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 45.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ওড়িশার ঝারসুগুদায় এবং পার্বত্য অঞ্চলের সিকিমে তাদংয়ে তা রেকর্ড করা হয়েছে 27.2 ডিগ্রি সেলসিয়াস গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ আসানসোল 2 সেন্টিমিটার রামপুর হাট 1 সেন্টিমিটার কৃষ্ণনগর 1 সেন্টিমিটার হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মঙ্গন 9 সেন্টিমিটার সিংহিক 7 সেন্টিমিটার কুমলাই 7 সেন্টিমিটার দামদিম টি এস্টেট 5 সেন্টিমিটার ত্রা নাগরাকাটা 5 সেন্টিমিটার গুড হোপ টি এস্টেট 5 সেন্টিমিটার করে আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার প্রায় সর্বত্র এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হতে পারে সিকিমের প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কিছু অংশে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের।

0: বাকি জেলাগুলির দু একটি জায়গায়, এছাড়াও বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশায়। আগামী দুদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। আগামী 48 ঘন্টার আবহাওয়া সতর্কীকরণে বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম, বিহার এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও ঝোড়ো হওয়ার প্রতিবেগ থাকতে পারে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড় বৃষ্টি হতে পারে বিহার এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়া এবং হুগলি জেলার কোথাও কোথাও ঝোড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার। ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায়, ঝোড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার। এছাড়াও বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ হতে পারে, আর্দ্র এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, এসব কটি জেলায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত। এছাড়াও ওড়িশার দু একটি জায়গায় উষ্ণ রাত্রি থাকার সম্ভাবনা। কলকাতা এবং আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমবঙ্গের সমুদ্রোপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যারা মাছ ধরতে যান তাদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বা দূরে ঝোড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার, সর্বোচ্চ 60 কিলোমিটার। এর ফলে সমুদ্রোপকূলে বা উপকূল থেকে দূরে যারা মাছ ধরতে যাবেন তাদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। জলোচ্ছ্বাসের একটি সতর্কীকরণে বলা হয়েছে, আজ বিকেল 5:30 পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে 15 থেকে 16 সেকেন্ড সময় ধরে, যা ঢেউয়ের উচ্চতা থাকবে 1.5 থেকে 1.6 মিটার পর্যন্ত। সমুদ্রের ওই অংশটি পেরোনোর সময় সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। শুনছিলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা। জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই শুনবেন নাটক বিষ, রচনা জ্যোতিরেন্দ্র নন্দী, বেতার নাট্যরূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্যবাগ। 5:30 যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় শৌরিক ঘোষ ও পৌলমী বাগ। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 যাত্রা অনুষ্ঠানে শুনবেন বিদ্রোহী চারণ, রচনা দিলীপ গঙ্গোপাধ্যায়, পরিবেশনা সংস্কৃতি সঙ্গম। 7:30 সমীক্ষা। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা। এখন শুনবেন নাটক।
1: আজকের নাটক বিষ, কাহিনী জ্যোতিরেন্দ্র নন্দী, বেতার নাট্যরূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। নাটক বিষ।
2: Inside the penalty area of Eastern Command, no one knows what happened, but Shardul Tarlochan Singh was there. He could somehow put the ball once again out of the touch on the near side of the ground. Another throw-in. Throw-in after throw, Sanjeev Chaudhary goes and throws it down the penalty box and passes it to Mohammad Mukim. Mohammad Mukim is in position, but he has been dispossessed there by Kurian, who has again sent the ball out of the touch for another throw-in in favor of Sanjeev Chaudhary.
3: Uma!
2: Sanjeev Chaudhary
3: in favor of... Radio to bondho kore dao na, ma.
2: Down the middle.
4: Bhalo lagche na.
2: Another throw-in in favor of them.
3: Dud, khela khub bhalo hochhilo bole to mone hoy na. শুনলাম তো কতক্ষণ।
4: তা খেলা শেষ হয়নি, শেষ না হলে খেলার হার জিত বোঝা যায়
3: না? তা অবশ্যই বোঝা যায় না, লাস্ট হুইসেল পড়ার সময় গোল হতে পারে। মা,

0: কি বলছিলি?
1: না, এমনি হঠাৎ মনে পড়লো।
0: কি মনে পড়লো রে?
1: আচ্ছা, হরিয়াল বেশি সবুজ না টিয়া? কার সবুজ বেশি সুন্দর তোমার কাছে, তোমার চোখে?
0: কি জানি, আমি তো অত ভালো করে দেখিনি কোনটা ঠিক।
1: আর দেখোনি সেটা কথা না, তার জন্য কিছু না। এখন এখানে ঘরে বসে অবশ্য তুমি হরিয়াল টিয়া কোনোটাই দেখতে পাচ্ছ না, কিন্তু বাইরে গেলে, আমি বলছি শহরের বাইরে গেলে তো তুমি ওদের অনায়াসেই দেখতে পাও, তাই না?
0: হ্যাঁ,
1: আমি তো আর কোনোদিন দেখবো না, দেখতে পাবো না, তাই তোমাকে জিজ্ঞেস করছিলাম তোমার মনে আছে কিনা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মনে পড়েছে।
1: হরিয়ালি দেখতে বেশি সুন্দর, মানে আমি রঙের কথা বলছি, সবুজ কিন্তু টিয়ার মতন নয়, অত কচি কাঁচা সবুজ নয়, কেমন হলুদ হলুদ সবুজ না মা?
0: হ্যাঁ ঠিক মনে আছে তোর, হরিয়ালি দেখতে বেশি সুন্দর।
1: মা, বাবা মারা যাওয়ার পর আজ 7 বছর হয়ে গেল না?
0: হ্যাঁ 7 বছর।
1: তার মানে আমরা রংপুর ছেড়েছি আজ 7 বছর, বলো?
0: হ্যাঁ।
1: তুমি কিছু বুনছো মা?
0: কেন রে?
1: তোমার কাঁটা দুটোর কিরম খিট খিট খিট খিট করে ঘষার শব্দ পাচ্ছি।
0: কেন, কথা বলতে অসুবিধে হচ্ছে তোর?
1: না না না, এমনি বললাম। আচ্ছা, তখন তো আমি সবে 14 পা দিয়েছি না মা।
0: কখন?
1: ওই যে বললাম এক্ষুনি, 7 বছর আগে যখন বাবা মারা গেলেন।
0: তখন তুই সবে 2nd ক্লাসে। হ্যাঁ 14 বছর। তুই যেবার ম্যাট্রিক পাস করলি, ওই যে রে এ বাড়িতে, মনে নেই তোর? দাদা চিৎকার করে ঢুকলো,
2: এই যে চারু, দেখ দেখ তোর ছেলে কি কাণ্ড করেছে, ফার্স্ট ডিভিশন তো বটেই, গেজেটে মাধবের নামের পাশে স্টার দিয়েছে, স্টার।
0: আমি মনে মনে ঠাকুরকে ডাকলুম।
1: কেন?
0: কি কেন?
1: ঠাকুরকে ডাকলে কেন?
0: ও মা, সে কি কথা, কত দিলেন যে তিনি। তোর বাবা চলে যেতেই ভেবেছিলাম বুঝি সব আশা ফুরলো, তোকে নিয়ে চলে এলাম দাদার বাসায়। তোর মামা মামিমা দুজন মামাতো ভাই, সবাই তোকে কত ভালোবাসে। তুই 15 টাকা জলপানি পেলি, এ বাড়িতে ধুমধাম পড়ে গেল, তা ডাকবো না ঠাকুরকে?
1: ঠাকুর তাহলে তোমার অনেকগুলো ইচ্ছে পূরণ করেছে, কি বলো?
0: আমার অনেক ইচ্ছে নেই।
1: কি নেই?
0: অনেক ইচ্ছে।
1: কই মা, তুমি একটা কথা তো বললে না।
0: কি বলতো?
1: ওই যে আমার ম্যাট্রিক পাশের গল্প উঠলেই তুমি বলো না।
0: কোন কথাটা?
1: সেই যে মামা খুব খুশি হয়েছিলেন,
0: তারপর
1: অফিসে
0: 4-5 জন বন্ধুকে নিমন্ত্রণ করে ডেকে এনে মাছ ভাত খাওয়ালেন।
3: হ্যাঁ খুব খায়, খুব
2: খায়। এমন আর কি হলো, খুব খায়। আসলে কি জানেন, ওই অসময়ে ভগ্নিপতি মারা যাওয়ার পরে বুকটা ভারী দমে গিয়েছিল, আমি বোনের মুখের দিকে তাকাতেও পাচ্ছিলাম না, কিন্তু আজ আবার বুকে যেন আমি বল পাচ্ছি, মনে জোর পাচ্ছি। আমার ভাগ্নে আমার মুখ উজ্জ্বল করল, আমার বোনের দুঃখ সত্যি আবার ঘুচবে।
3: নিশ্চয়ই নিশ্চয়ই। সংসারে যারা সৎ, যারা সাধু, তারা ভালো ছাড়া মন্দ কিছু আনতে পারেন না। ত্রৈলোক্যবাবু অসময়ে গেছেন, কিন্তু কি রেখে গেলেন স্ত্রীর জন্য? আরে ব্যাংক ব্যালেন্স ফ্যালেন্স তো বড় কথা নয়, ছেলেটি যে ভালো হয়েছে, একটি রত্ন হয়েছে, সেটাই বড় কথা, আনন্দের কথা, কি বলো হে?
4: তা তো বটেই, তা তো বটেই। দেখো ভাই, গাছ মরলে কি হয়, ফলকে কেউ মারতে পারে না, বিশ্বের কোনো দুষ্ট শক্তি একে সংহার করার ক্ষমতা রাখে না, বুঝলে?
0: জানিস মাধু,
1: কি
0: দরজার আড়াল থেকে আমি নিজে এইসব কথা শুনলাম।
1: মনে আছে? এর আগেও তো তুমি এসব কথা বলেছো আমাকে।
0: তোর বুঝি সব কথা মনে থাকে?
1: সব কি কারো থাকে?
0: দাদা যেদিন আপিস কামাই করে তোকে কলেজে ভর্তি করে দিয়ে এলেন, সেদিনটা মনে আছে তোর?

0: হ্যাঁ রে মাধু, কি ভাবছিস?
1: হ্যাঁ হ্যাঁ, দেখি টাকা এদিকে। এ এ হুম হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চশমা নিতে হবে। না না, ও বিশেষ কিছু না, চিন্তা করবেন না।

0: অল্প বয়স, হয়তো কিছুকাল নিয়মিত চশমা চোখে রাখলে দোষটা নিজে থেকেই সেরে যাবে। অনেকেরই গেছে, পরে আর চশমা লাগে না। কিন্তু পড়াশোনা একেবারে বন্ধ রাখতে হবে।
1: আচ্ছা মা, ডাক্তারগুলো যেন কিরকম না, পড়াশুনো একেবারে বন্ধ রাখলে চলে? সামনে পরীক্ষা, বিএ ফাইনাল, বলে পড়াশুনো একেবারে বন্ধ রাখতে হবে।
2: তা তুই হাসছিস কেন? তুই বুঝি সেদিনও ডাক্তারের কথা শুনেছিলি?
1: বললুমই তো, শোনা সম্ভব বলো?
2: সেই জন্যই তো আবার পাওয়ার বদলানো হলো চশমার। উফ, সে কি অসম্ভব পুরু কাঁচ! একদিন চোখের সামনে তো চশমা জোড়া ধরে নিয়ে মনে হয়েছিল আমার চোখ দুটো যাবে।
1: আমার মনে আছে, আমি ঘরে ঢুকে দেখি তুমি গুম হয়ে বসে আছো। ভাবলুম বিয়েতে ভালো রেজাল্ট করতে পারিনি, তাই বুঝি সাত পাঁচ ভাবছো।
3: মা, এই মা,
2: আমি জানি এইবার তুই কি বলবি।
3: সত্যি বলবো?
2: তুই যদি শান্তি পাস তো বল।
3: একদিন বিকেলে এই ঘরে বসে কাগজ পড়তে পড়তে আমি তোমাকে হঠাৎ ডেকে উঠেছিলাম, মনে আছে তোমার? মা, মা
2: আসছি বাবা, বাথরুমে আছি যে।
3: না না, এখনই একবার এসো, একবার শিগগির এসো তো।
2: কি হলো বাবা, কি হয়েছে? আলো কমে গেছে এখন কাগজ পড়বার? কি কি হলো মাধু, হাত কাঁপছে, মুখ ফ্যাকাশে, কি?
3: আমি যে কিছু দেখতে পাচ্ছি না মা।
2: হ্যাঁ,
3: আমার সব অন্ধকার লাগছে। সত্যি কি রাত হলো নাকি? তুমি তুমি তুই সুইচটা টেপো তো একবার।
2: হ্যাঁ বাবা, এই যে এই যে, হ্যাঁ এই তো আলো জ্বেলেছি। এখন এখন কেমন লাগছে?
3: না,
2: দেখতে পাচ্ছিস তো?
3: না না মা, আমি আমি কিছু দেখতে পাচ্ছি না মা। আগো, আমি
2: খোকা,
3: আমি অন্ধ হয়ে গেছি মা,
2: মাধু,
3: আমি অন্ধ হয়ে গেছি।

0: মা
1: বল,
0: এসব কথা আজ ক বছর হলো?
1: কোন সব?
0: এই আমার অন্ধ হয়ে যাওয়া।
1: ছি, এমন করে কি বলতে আছে বাবা, আমার কষ্ট হয় না?
0: আচ্ছা কষ্ট দেব না, বল ক বছর হলো?
1: 4 বছর।
0: গত আশ্বিনেও যখন অপারেশন হলো ভেবেছিলে এবার সেরে উঠব না, চিকিৎসা চূড়ান্ত হলো, কিছুতেই কিছু ফল হলো না। আচ্ছা মা একটা কথা জিজ্ঞেস করবো?
1: বল না। কি কথা?
0: তুমি যে বাবা লাইফ ইন্স্যুরের পাওয়া 2000 টাকা আর তোমার গয়নাগাটি যা তুলে রেখেছিলে আমি বিয়ে করলে আমার বউকে দেবে বলে, সেসব গেছে না?
1: গেছে তো, কি হয়েছে? ও আবার হবে মাধু?
0: আবার হবে কিনা জানি না, গেছে কিনা সেইটা জানতে চাইছিল। মা
1: কি
0: একটা জিনিস আজও আমার চোখের উপর লেগে আছে, একটা সন্ধ্যার ছবি।
1: বল, কোথাকার সন্ধ্যা? কলকাতা না রংপুরের?
0: না না, সেবার আমরা ফার্স্ট ইয়ারের কজন বন্ধু মিলে মধুপুর বেড়াতে গিয়েছিলাম, তোর মনে আছে?
1: কেন মনে থাকবে না, গ্রীষ্মের ছুটিতে না?
0: গুড ফ্রাইডে ছুটি ছিল সেটা, চারদিকে তখন ভীষণ পক্স হচ্ছিল, তুমি বারণ করেছিলে বাইরে যেতে, মনে পড়ছে?
1: হ্যাঁ, এইবার মনে পড়েছে, খুব সুন্দর জায়গা এসে বলেছিলি।
0: হ্যাঁ তা তো বলেছিলাম, একবার কেন, তোমাকে আমি বহুবার বলেছিলাম। না আমি বলছি যে এখন ওই মধুপুরের একদিনের একটা সন্ধ্যার কথা, জানো দৃশ্যটা আমি কিছুতেই ভুলতে পারবো না। চৈত্র মাস, এলোমেলো হাওয়া, মহুয়ার গন্ধে ভুরভুর করছে চারদিক। মা, এই মা, আমার দিকে তাকাও না।
1: তাকিয়েছি তো, তুই বল।
0: আমার মনে হয় তুমি আমাকে দেখছো না, খালি উলবুনছো।
1: না রে পাগল ছেলে, আমি তো কখন বোনা থামিয়ে তোর মুখের দিকে তাকিয়ে রয়েছি। বল বল কি বলছিলি?
0: হ্যাঁ, বিকেলবেলা চার বন্ধু বেড়াতে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছি, সেই পুব্বাড়ের ধারে একটা চিলতে নদী আছে, সেখানে জলের চেয়ে পালি বেশি, তোমাকে বলেছি আমি?
1: হ্যাঁ শুনেছি।
0: তার উপর চৈত্র মাস, বুঝতেই পারো ধু ধু করছে নদীর বুক। রমেন কবিতা টবিতা লিখতো, বলল হতাশ প্রেমিকের মতো দেখাচ্ছে পাহাড়ি নদীটাকে, শুনে আমরা সবাই খুব হাসলুম। বীরেন সংশোধন করে বললে নদী স্ত্রীলিঙ্গ, সুতরাং হতাশ প্রেমিকা হবে। আবার

না সিন্ধু, সব বললেও এই কথাটা কিন্তু তোমাকে আমি কোনোদিন বলিনি। আজ অবশ্য আমি বড় হয়েছি, 24 বছর বয়স হলো, এখন আর এসব বলতে লজ্জা করা উচিত নয়, কি বলো? হ্যাঁ, কি কি বলছিলাম তোমাকে? হ্যাঁ, সন্ধ্যার দৃশ্য, সন্ধ্যার দৃশ্য, পেছনে আগুন ছড়ানো পলাশের জঙ্গল, আর ওদিকে কুমকুম ছেটানো পশ্চিমের আকাশ। দৃশ্যটা দেখে সত্যি আমরা কতক্ষণ কোনো কথা বলতে পারিনি।

0: হয়নি এখনো, খাবি?
1: না, সেরকম যেন খিদে হচ্ছে না। ওরকম একটু সিগারেট দাও না মা।
0: হাতটা ছাড় তবে, টেবিলে আছে সিগারেটের প্যাকেট, নিয়ে আসি।
1: যাও আনো।
0: এই নে,
1: দেশলাইটা জ্বেলে দাও না।
0: এই যে দি।
1: মাগো,
0: কি রে?
1: তোমার মনে আছে আগে আমি তোমার কাছে সিগারেট খেতাম না? অন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু খেতাম না, তোমার মনে আছে?
0: মনে আছে বই কি, আমি বাথরুম কি পাশের ঘরে গেছি, টের পেলেই সিগারেট বের করে নিজের হাতে আন্দাজে ধরিয়ে টানতিস।
1: আর এই করতে গিয়ে না একদিন বালিশের ওয়ার্ড আমি পুড়িয়ে ফেলেছি। বাবা, তোমার সে কি ধমক! আমার সামনে তুই সিগারেট খাবি, আমাকে ঘরে রেখে সিগারেট খেলে কিছু দোষ নেই, তোমার মনে আছে?
0: ঠিকই তো বলেছি, মামা বাবুকে মাননি দিস তাহলেই হলো, আমি ওরকম অলক্ষণে মাননি চাই না বাবা।
1: কটা বাজে মা, সন্ধে হলো?
0: না, এখন একটু আলো আছে।
1: বেনু মন্টু খেলা দেখে ফিরে এলো মা?
0: মনে হয় না, কারো গলা তো শুনছি না।
1: একটু বাদেই বেনু আর মন্টু ফিরবে। বেনু যেন এবার মামা বাবু বসানো, আর মন্টুর আদলটা অনেকটা মামিমার মতো, না? কে জানে এখন কেমন হয়েছে, সেই তো 4 বছর আগে দেখেছিলুম। তখন তখন বেনুর ফার্স্ট ইয়ার আর মন্টু সেকেন্ড ইয়ার।
0: হাসলি কেন?
1: এমনি
0: না বল।
1: হাসলাম এই ভেবে যে বেনু মন্টু কি বলবে সব আমার মুখস্থ।
0: এই তো বলতে না বলতেই দুই ভাই এসে হাজির। আরে এক্ষুনি তোদের মাধুদা বলছিল তোদের কথা।
2: জানো মাধুদা, সঞ্জীব চৌধুরী বুঝলে, আহা কি চমৎকার স্কোর করলো!
3: আরে যা যা, বুঝলি ওদের গোল কি পরপর দুটো ভালো শট ফেরালো বলে ওদের ইজ্জত রইলো, না হলে আরো দুটো পর নষ্ট তো, বুঝলি?
2: কিন্তু শিবব্রত লাস্ট মোমেন্টে হেড করে গোলটা দিল তো।
3: আজ মাঠে কি ভিড় জানো মাধুদা, আজ না ট্রামেতে দেখা হলো প্রণবের সঙ্গে।
1: কে? ও প্রণব রায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, ও তো আমার বন্ধু। তোমাকে বলেছিলাম না মা, ইংরেজিতে ফার্স্ট ক্লাস পেয়েছে। এই এই শোন, আমার কথা কিছু বললে প্রণব?
3: না, আর অত ভিড়ে গাড়িতে কথা বলা যায়?
2: হ্যাঁ ভালো কথা। মাধুদা মাধুদা, আজ বুঝলে বাস থেকে নেমেছি, দেখলাম আলপনা রায়কে। বাবা কি স্টাইল বুঝলে, একটা শিফন পরা কালো কুচকুচে রঙের ব্লাউজ গায়ে, অদ্ভুত ফর্সা রং, তাই মানিয়েছেও খুব। আর কানে বুঝলে এত বড় বড় দুটো ঝুমকো, খোপায় ডালপাতা সমেত একটা লাল গোলাপ। আমি তো দেখে অবাক, ছবিতে তো এতবার দেখেছি কিন্তু আজ আজ দেখলাম একবারে গাড়িতে বসা, একবারে ঠিক চোখের সামনে, প্রকাণ্ড হলদে রঙের গাড়ি বুঝলে, ট্রাফিকের ভিড়ের জন্যে স্প্ল্যানেডে একটু সময় দাঁড়িয়েছিল। আয় বাস, এই রীতিমতো সন্ধে হয়ে গেল, যাই মাধুদা পড়তে বসি গে, কেমন চললাম?
1: বেশ বকতে শিখেছি দুটো ভাই, কথা শুনতে শুনতে এবারে কান ঝালাফালা হয়ে যায়, রাস্তায় বেরুলেই যে কত হাজার মানুষ ওদের চোখে পড়ে। তুমি কি এখনই আনিক করতে উঠবে মা?
0: না, একটু দেরি আছে।
1: তুমি কিন্তু আমার গল্পটা শুনলে না।
0: তুই বল না, আমি তো শুনতেই বসে আছি। ইস কি ঘামছিস রে!
1: হ্যাঁ, চাদরটা কিরকম আটা আটা লাগছে পিঠে।
0: পাশ ফিরে শো তো, আমি মুছে দিই পিঠটা, পাখাটা চালিয়ে দেব?
1: দাও, এতক্ষণ বেশ লাগছিল, যেই সন্ধে হয়ে আসে না অমনি আমার কিরকম একটা গুমোট লাগে, একটা বিশ্রী ফিলিং আমাকে।
0: লুঙ্গিটা এখন ছাড়বি? আমি তো বাথরুমে যাব, ধুয়ে আনবো।
1: না থাক, দুপুরে তো পড়েছি, এটা ধোয়া লুঙ্গি না?
0: হ্যাঁ।
1: তবে আর কি, আমি অন্ধ হয়ে তোমার কাজ বাড়িয়েছি শুধু।
0: ছি, কি বলছিস, কি এমন কাজ আমার বেড়ে গেছে তোর জন্য? তাছাড়া সারাদিন বসে থেকে আমি করবোটা কি? বিধবা মানুষ, ওদেরটাও তো সবসময় ধরতে ছুঁতে পারি না। আরেকটা কথা।
1: কি কথা বলো না, থামছো কেন বলো?
0: তুই ওরকম করে কখনো বলবি না, তুই কি অন্ধ হয়ে জন্মেছিলি? বড় যে অন্ধ অন্ধ বলিস, চোখ খারাপ হয়েছে, চিকিৎসা তো এখনো বন্ধ হয়নি, নিশ্চয়ই সারবে, হয়তো একটু সময় লাগবে।
1: আমি যদি তোমার সেই 7 বছরের ছেলেটি থাকতাম তখন একথা বললে। মা মাগো, আমার গল্পটা শুনবে?
0: বল। আমি শুনছি।

0: না, আমি বলছিলাম যে এক একটা ছবি যেন মা চিরকালের মতো যেন চোখে লেগে আছে। সূর্যাস্তের আবির খেলা দেখলাম আমরা, পলাশ বনের আগুন দেখে শেষ করলাম, চার দিকে অন্ধকার হয়ে গেল, চার বন্ধু উঠবো উঠবো করছি, হঠাৎ পূব দিকে চোখ পড়াতে না আর ওঠা হলো না, এত বড় চাঁদ। মা তুমি শুনছো?
1: হ্যাঁ হ্যাঁ শুনছি মা।
0: যেন আর রং, বুঝলে, মনে হচ্ছিল কে যেন রূপোর থালায় হলুদ।
1: হ্যাঁ, পূর্ণিমার পরের দিন থেকে চাঁদের ওই রং ধরে।
0: হ্যাঁ, পূর্ণিমার পরের দিন ছিল সেটা, সন্ধ্যের সঙ্গে সঙ্গে তো চাঁদ উঠলো। তারপর শোনো মা, কি খেয়াল হতে আমরা পলাশ বনের দিকে ঘাড় ফেরালাম, ব্যাস আর চেনা গেল না।
1: আচ্ছা,
0: মনে হচ্ছিল অন্য কোনো ঝোপঝাড়, ফুলটুল কিছু ফোটে না, কিন্তু পাশেই আর দুটো গাছ চোখে পড়লো, ইউক্যালিপটাস। এর কাণ্ড সাদা তো, হলুদ হলুদ জ্যোৎস্নায় ভারী সুন্দর দেখাচ্ছিল গাছ দুটো। দেখে তখনই রমেনের কাব্যরস জাগলো, বলল, দুটি তন্নি কিশোরী চাঁদের আলোয় নিরিবিলি বনের ধারে হাওয়া খাচ্ছে। মনে পড়ে, যেন মনে পড়ে সেদিনের সেসব কথা, সেই দৃশ্যগুলো না আমি শুয়ে শুয়ে ভাবি, যেন রমেন উপমাটা সুন্দর দিয়েছিল।
1: রমেন এখন কোথায় কি করছে রে?
0: জানি না, জানি না, আমি রমেনের কথা জানি না, বোধহয় বম্বে টম্বের দিকে আছে, চাকরি করছে শুনেছিলাম, বিয়ে পরীক্ষার আগে চাকরি পেয়ে কলকাতা ছেড়ে চলে গেছে। আমি বেরোতে পারি না, বন্ধু বান্ধব কেউ আসে না, আমি আমি সকলের খোঁজ খবর কি করে পাবো বলো?
1: এই বেলা আমি আহ্নিকটা সেরে আসি বাবা।
0: হ্যাঁ যাও, দেরি করো না,
1: আমার এক্ষুনি হয়ে যাবে।
0: আমি শুনতে পাচ্ছি একটা কাক শেষবারের মতো ডাকতে ডাকতে ঘরে ফিরে যাচ্ছে। ওই রাস্তায় ঘুগনিওয়ালা এসেছে, ছোট ছেলেদের কলরব শোনা যাচ্ছে। যেন একটা মোটর গাড়ি চলে গেল, ট্যাক্সি না প্রাইভেট কার, ট্যাক মা,
2: তোর মা তো এখানে নেই মাতু, ডেকে দেব?
0: মা বাবু কখন ফিরলেন?
2: এই মাত্র বাবা, দেখলাম মাকে ডেকে কথা বলছিস, অথচ তোর মাই তো নেই ঘরে।
0: না, মা ছিল মা বাবু, এই মাত্র আর্নিক করতে যাবে বললো, তাই বোধ হয়। আপনি এত দেরিতে অফিস থেকে ফিরলেন যে?
2: হ্যাঁ, এই একটু বাজার করে আসতে দেরি হলো আর কি।
0: মাছের গন্ধ পাচ্ছি?
2: মাছ এনেছি, সবাই খাক না খাক, তোর জন্যে তো দুটুকরো আনতেই হবে, মাছ কি বাজারে আছে, অগ্নি মূল্য।
0: মা বাবু ইলিশ না?
2: হ্যাঁ ইলিশ।
0: চোখ গেলে কি হবে, নাকটা আমার আরেকটু স্ট্রং হয়েছে মা বাবু।
2: আমি আমি এখন যাই, একটু পরে তোর পাশে বসে আবার গল্প করব। হ্যাঁ
0: আচ্ছা।

0: মাধু,
1: মা
0: আমার হয়ে গেছে রে, আমি এসেছি।
1: এসো এসো, এইবেলা ভালো করে আমার পাশে একবার বসো তো, বেশ কিছুক্ষণের জন্যে। কিন্তু
0: একটু দুধ খেয়ে নে।
1: না না না, রান্না হোক না, মাছের ঝোল দিয়ে ভাত খাও।
0: দেরি হবে যে।
1: হোক দেরি, তুমি এসো এখানে মা।
0: কি রে,
1: পা গুটিয়ে বসেছো?
0: হ্যাঁ রে বাবা,
1: কই কই, দেখি দেখি দেখি।
0: এই তো।
1: হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মা,
0: হ্যাঁ
1: একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে।
0: বল না।
1: ফর্সা মেয়ের গায়ে কালো জামা খুব সুন্দর লাগে না? আর রংটা তো খুব মানায় না?
0: হ্যাঁ, গায়ের রং ফর্সা হলে সব রঙই মানায়।
1: হ্যাঁ হ্যাঁ, আমাদের কলেজের রেবাকে মনে পড়ছে, দুধের মতো সাদা রং, তার উপর পরত টুকটুকে লাল ব্লাউজ, কি অদ্ভুত সুন্দর যে দেখাতো। আর আর ওই যে ওই ওই শামলা রঙের কি যেন নাম, মনে পড়ছে না মনে পড়ছে, ইয়েস ইয়েস, সুমিতা, সুমিতা সেকেন্ড ইয়ারে পড়তো সায়েন্সে, সুমিতা, চামেলি, রুমা, এখন আমার সবাইকে মনে পড়ছে, কি আশ্চর্য। কলেজের বিখ্যাত শামলা রঙের সুন্দরী মেয়ে দময়ন্তীর নামটাই আমি মনে করতে পারছিলাম না মা, দময়ন্তী পড়ে আসতো।

0: স্বর্ণ চাপা রঙের শাড়ি, রংটা আমার চোখের উপর ভাসছে, কি চমৎকার মানা তো। আর মনে আছে ওর খোপা, কপাল কানের উপর থেকে টান টান করে চুল সব একসঙ্গে করে নিয়ে কালো পাথরের বাটির মতো এত বড় খোপা, লম্বা ঘাট তো তাই আরো সুন্দর লাগতো।
1: সেই মেয়েটি বিয়ে হয়ে গেছে?
0: জানি না জানি না, কি করে খবর পাবো? কারোর সঙ্গে দেখা করার, কারোর সঙ্গে দেখা পাওয়ার অবস্থা কি আমার আছে? আচ্ছা মা, এখন যেমন মেয়েরা 50 রকমের বেনি খোপা বাঁধে, তোমাদের আমলে সব এত ছিল না? না
1: না, আমরা 2-1 রকমের সাদাশীতে বেনি খোপা করতাম, এটা তো আধুনিক যুগ।
0: হ্যাঁ, তবে এটাও তো একটা আর্ট তো, মানে শিল্প তো, চুলের এই হরেক রকম সাজগোজ করা। রুমার চুল ছিল একটু লালচে রঙের, কিন্তু তাও খুব ভালো লাগতো দেখতে, রংটা ভালো ছিল তো, গোলাপের মতো টকটক করতো মুখখানা।
1: বাবা আমি একটু ওদিকে যাই, তোর মামিমা একলা রান্না বান্না করছেন, একটু ঘুরে দেখে আসবো শুধু। উঠবো বাবা? কি মাধু বল।
0: মা, মা গো, আজ 2-3 দিন ধরে এটা হচ্ছে,
1: কি
0: তুমি কাছে না থাকলে, একলা থাকলে না, মন খারাপ লাগে যেন।
1: কেন কেন মন খারাপ করবি? চিকিৎসা তো এখনো বন্ধ হয়নি রে।
0: সে কথা বলছি না, খারাপ লাগে, খুব খারাপ লাগে, খারাপ চিন্তা মাথার মধ্যে ঢুকে আমার জট পাকাতে থাকে, বুঝলে মা? তখন আমি কিছুতেই স্থির থাকতে পারি না, আমার মাথাটা কিরকম গরম হয়ে যায়, নিজের চুল নিজে ছেঁড়ি, নিজের হাত নিজে কামলাই, চোখ নাক অন্য সব বিশ্রী বাজে ভাবনায় আমার মাথাটা গরম হয়ে ওঠে, আমাকে অস্থির করে তোলে।
1: যখন এরকম হবে ভগবান কি ডাকবি বাবা? মনের অস্থিরতা আর থাকবে না।
0: ভগবান বুঝরু কি? ভগবান আমার জন্য আসবেন না মা, ভগবানকে ডেকে আমার কিচ্ছু হবে না, ভগবান তোমাদের জন্যে, যাদের চোখ আছে তাদের জন্য।
1: খোকা,
0: আমার যদি ভগবান থাকতো মা, তবে কি আমার চোখের এ দশা হয়? কি হলো কি হলো, কথা বলছো না কেন? তুমি কি বোবা নাকি, তুমি কথা বলছো না কেন? আর কি বা বলবে, 5 বছরের খোকা তো নই, 24 বছরের ছেলের মনকে কি বলে তুমি শান্ত করবে মা? এ তো আর সমুদ্র পাড়ের দেশ নয় যে ডাক্তাররা ভগবানকে চ্যালেঞ্জ করে চোখ ফিরিয়ে দেবে, মরবার আগে সবাই চক্ষু দান করে যাবে, ডাক্তাররা সব উদার হয়ে ছুটে আসবে অন্ধদের সাহায্য করতে। যাও যাও এখান থেকে, চলে যাও চলে যাও, ভূতের মতো অবস্থা কেন, চলে যাও চলে যাও আমার বিছানা থেকে। দেখি দেখি দেখি একলা কিছুক্ষণ থেকে, যদি সেই খারাপ চিন্তাগুলো আসে, যাও ওঠো যাও।
1: তোকে নিয়েছি আমি কি করি, আলোটা জ্বেলে দিয়ে যাব?
0: দরকার নেই, একা ঘরে আমি আলো দিয়ে কি করব মা?
1: আচ্ছা আমি যাই তাহলে, দরকার হলে ডাকিস কেমন? ও বাড়ি গীতা সেতার বাজাচ্ছে, শুনছিস? পর্দাটা সরিয়ে দিয়ে যাব।
0: তুমি কি কিচ্ছু বোঝো না, গীতা সেতারের স্ট্রোক গুলো আমার গায়ের তীরের মতো বিঁধছে, আমার কলজেটাকে দুহাতে ধরে মুচড়ে ঝরঝর করে রক্তের বৃষ্টি ঝরিয়ে দিচ্ছে গীতা। তুমি চলে যাও, তুমি চলে যাও, এক্ষুনি এখান থেকে তুমি চলে যাও। আমার সারা শরীরে পাপের পোকাগুলো পিলপিল করে উঠে আসছে, আমি একাই অন্ধকারে পাপের কোলে বসে থাকবো। যাও তুমি, তুমি যাও। তুমি কি আমাকে একটু সময় একা থাকতে দেবে না মা?

0: জ্যোতিরিন্দ্র নন্দীর কাহিনী অবলম্বনে বিষ নাটকটি এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মন্টু, তারুক কুমার আচার্য, বেনু, অজিত ঘোষ, ডাক্তার খৌনিশ বাগচি, মামাবাবু অনিল সরকার, মা সাধনা রায়চৌধুরী। অন্যান্য চরিত্রে পরিতোষ মুখোপাধ্যায় ও ভূমানন্দ ঘোষ এবং মাধবের ভূমিকায় জগন্নাথ বসু। যন্ত্রসঙ্গীতে অর্ধেন্দু শেখর মুখোপাধ্যায়, সম্পাদনা শুভ্রপ্রকাশ দে। নাটকটি প্রযোজনা করেছেন অজিত মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই, এটি একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করুন এবং সমাজকে এগিয়ে নিয়ে যান।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
0: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 10 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাক।

0: গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর।
1: এক নজরে
0: আইপিএলে আজ দুটি খেলা রয়েছে। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালসের। শেষ খবর পাওয়া পর্যন্ত 15 ওভারে 5 উইকেট হারিয়ে 132 রান সংগ্রহ করেছে রাজস্থান রয়্যালস। দ্বিতীয় খেলায় কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে সন্ধে 7:30। গতকাল আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 196 রান সংগ্রহ করে লখনৌ সুপার জায়ান্টস। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভারে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পঞ্জাব কিংস। 51 বলে 101 রান করে অপরাজিত থেকে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শ্রেয়স আয়ার। আজ থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন। কার্লোস অ্যালকারাজের অনুপস্থিতিতে পুরুষদের সিঙ্গলসে ফেভারিট জানিক সিনার, থাকবেন নোভাক জোকোভিচ। মেয়েদের সিঙ্গলসে নজর থাকবে কোকো গফ, অ্যারিনা সাবালেঙ্কা, এলেনা রাইবাকিনার মতো তারকাদের দিকেও। জেনিভা ওপেনের ফাইনালে হেরে গিয়ে রানার্স হলেন ভারতের ইউকি ভামরি এবং নিউজিল্যান্ডের মাইকেল ভিনাস জুটি। তারা হারলেন 6-3, 6-7, 7-10 ফলাফলে মোনাকোর রোমেন আর নিয়াদো।

0: এবং মার্ক পোল মানুষের কাছে। গতকাল ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 100 মিটার দৌড়ে জাতীয় রেকর্ড গড়লেন গুরিন্দর বীর সিং। তিনি 10.09 সেকেন্ডে 100 মিটার শেষ করেন। দলের নিরাপত্তা এবং ভিসা সমস্যার কারণে আমেরিকা থেকে বিশ্বকাপের প্রস্তুতি শিবির সরিয়ে নিল ইরান। ফিফার অনুমতি নিয়ে মেক্সিকোর তিজুয়ানায় প্রস্তুতি নেবেন ইরানের ফুটবলাররা। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তিনটি। ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার, লিভারপুল খেলবে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে এবং প্যালেসের খেলা রয়েছে আর্সেনালের বিরুদ্ধে। সব খেলাগুলোই রাত্রি 9টায়। লা লিগাতে ভিয়ারিয়ালের খেলা রয়েছে অ্যাথলেটিকোর বিরুদ্ধে রাত্রি 1টায়। শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবরে।
1: আতশ কাঁচের তলায়।

চলছে আইপিএল, আর আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে সন্ধে 7:30। আর এই মুহূর্তে চলছে আরও একটি খেলা, যেখানে রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত 16 ওভারে 6 উইকেট হারিয়ে 148 রান সংগ্রহ করেছে রাজস্থান রয়্যালস। ক্রিজে রয়েছেন আর্চার, 7 বলে 10 এবং দু বলে 3 রান করেছেন। এর আগে ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে যশস্বী জয়সওয়াল 27 রানে। সূর্যবংশী 6 বলে 4 রানে আউট হয়ে ফিরে গিয়েছেন, দীপক চাহারের শিকার হয়েছেন তিনি। ধ্রুব জুড়েল 38 রান করেছেন 26 বলে, পরাগ করেছেন 8 বলে 14 এবং শাঙ্কা 15 বলে 29 রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। এছাড়া ফেরেরা 15 বলে 18 রান করেও প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। এই মুহূর্তে 16.1 ওভারে 6 উইকেট হারিয়ে 149 রান সংগ্রহ করেছে রাজস্থান রয়্যালস। আর কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের এই গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের ভাগ্য এখন এই মুম্বাই ইন্ডিয়ান্সের হাতেই। দুপুরে রাজস্থান রয়্যালস যে ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের, সেই ম্যাচের ওপরেই তাকিয়ে রয়েছে কলকাতার ভাগ্য। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগেই প্রতিযোগিতা থেকে ঠিটকে যাবেন রিঙ্কু সিংরা যদি রাজস্থান রয়্যালস এই ম্যাচ জিতে যায়। কিন্তু রোহিত শর্মারা যদি বৈভব সূর্যবংশীদের হারিয়ে দেন, দরজা খোলা থাকবে কেকেআরের কাছে। নাইটদের কোচ অভিষেক নায়ার যদিও অন্য ম্যাচের ফল নিয়ে ভাবতে চান না, তবে উড়িয়েও দিতে পারছেন না। সাংবাদিক বৈঠকে এসে বললেন, যা আমাদের হাতে নেই তা নিয়ে ভেবে আর কি হবে, তবে আমাদের কাছে আজ এবং কাল দুপুরের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অস্বীকার করা যায় না, কিন্তু ওদের দিকে তাকিয়ে থেকে নিজেদের খেলা নষ্ট করতে চাই না। আমরা না জিতলে প্লে অফে খেলার প্রশ্নই নেই, জেতার জন্য যা যা করতে হয় ছেলেরা তাই তাই করবে, তবে বৈভব ব্যাটে ঝড় তুলে দিলে আমাদের কিছু করার থাকবে না। যদিও বৈভব কিন্তু মাত্র 4 রানে 6 রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন।

0: আর আজকের কলকাতা নাইট রাইডার্সের এই গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ক্রিকেটার কোচিন্দু ভূষণ বাবুর সঙ্গে। চলুন শুনে নিই।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন কোচ ক্রিকেটার ইন্দু ভূষণ রায়। ইন্দু ভূষণ বাবু, আপনাকে ক্রীড়াঙ্গনে স্বাগত জানাচ্ছি। আজকে আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ, কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এর, এবং এই ম্যাচে জেতাটা যতটা জরুরি তার থেকেও আরো জরুরি যে রাজস্থান ম্যাচে এই মুহূর্তে যে খেলাটি চলছে তার রেজাল্ট, প্লে অফে যাবে কি যাবে না, কলকাতার সম্ভাবনা কতটা, এ নিয়ে আপনি কি বলবেন?
2: দেখুন, মেন

0: এর ইস্যু হলো এখন ফার্স্ট ম্যাচ, ফার্স্ট ম্যাচ যদি রাজস্থান জিতে যায় তাহলে আর কোনো কোশ্চেনই থাকছে না, রাজস্থান অটোমেটিকলি কোয়ালিফাই করে যাবে 16 পয়েন্টে। তো এখন রাজস্থান আজকে খুব একটা ভালো স্টার্ট হয়নি, বোম্বে তো নাথিং টু লুজ, আর বোধহয় কোন একটা ইয়ে পড়বে না, কোন এফেক্ট পড়বে না,
1: মুম্বাইয়ের মাত্র 8 পয়েন্ট রয়েছে।
0: তো এই ম্যাচটা এর উপর ডিপেন্ড করছে, এইবার এই ম্যাচটা যদি হেরেও যায় দেখতে গেলে ডিফিকাল্ট আছে কোয়ালিফাই করা, কেন আজকে যদি রাজস্থান হেরেও যায় কলকাতা 77 রানে টি-20 খেলাতে ডিসিশন খুব কম হয়। কালকে একটা খেলা হয়েছিল যেটা হায়দ্রাবাদ 80 রানে জিতলে 2 নম্বর হতো, তো আলটিমেটলি 55 রানে জিতলো, এটা ডিফিকাল্ট, চান্সেস কম আছে, কিন্তু ক্রিকেট খেলা তো বলা যায় না, কিন্তু সব ডিপেন্ড করছে ফার্স্ট ম্যাচের উপরে।
1: একদম, আজকের ম্যাচ কতটা আকর্ষক হবে বলে মনে হয়?
0: আজকে ম্যাচ তো ভালোই হবে, আপনার দিল্লি টিমও ভালো আছে, ওদের কাছে তো কিছু হারা জেতার কোনো ব্যাপার নেই, ওরা মানে
1: মানে আর কিছুক্ষণ পরেই রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্স এর ম্যাচের রেজাল্ট আমরা পেয়ে যাবো, এবং তারপরে কলকাতা দিল্লির ম্যাচ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গ দেওয়ার জন্য।
0: থ্যাংক ইউ,
1: ধন্যবাদ।

ক্রিকেট থেকে চলে আসি এবার একটু টেনিসের খবরে। রোল এগারোই ফেভারিট কি সিনার? আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এবারের ফরাসি ওপেন। কার্লোস অ্যালকারাজের অনুপস্থিতিতে ছেলেদের সিঙ্গলসে ফেভারিট হিসাবে শুরু করবেন বিশ্বের এক নম্বর জ্যানিক সিনার। টানা 29টি ম্যাচ জিতে প্যারিসে নামছেন সিনার, থাকবেন 24টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ। গত শুক্রবারই 39তম জন্মদিন পালন করেছেন তিনি। বলেছেন, আমার প্রস্তুতি নিয়ে খুশি, যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছে, লম্বা সময় কোটে কাটিয়েছি যাতে 5 সেটের লড়াইয়ে যথেষ্ট এনার্জি থাকে। আজ প্রথম দিনেই জোকোভিচকে রোলাঙ্গারোই দেখা যাবে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে অ্যালকারাজের কাছে হেরে গিয়েছিলেন তিনি। কালো ঘোড়া হিসেবে ছেলেদের সিঙ্গলসে থাকবেন আলেকজান্ডার জারেভ, দানিল মেদভেদেভ, ক্যাম্পার রুডের মতো প্লেয়াররাও। অন্যদিকে মেয়েদের সিঙ্গলসে সেভাবে কেউ ফেভারিট না হলেও গতবারের চ্যাম্পিয়ন কোকো গফ ক্লে কোর্টে এবারও দুরন্ত ফর্মে রয়েছেন। তবে তার লড়াই সহজ হবে না, থাকবেন অ্যারিনা সাবালেঙ্কা, এলেনা রাইবাকিনা এবং ইগা শিওনেতেকের মতো তারকা। সাবালেঙ্কা বিশ্বের এক নম্বর তারকা, আবার রাইবাকিনা এবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন, ইগা চারবারের চ্যাম্পিয়ন, কাজেই তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হতেই পারেন। তাই টেনিস প্রেমীদের চোখ থাকবে অবশ্যই ফরাসি ওপেনের দিকে।

চলে আসি জিমন্যাস্টিক্সের খবরে। সাত বছরের চেষ্টায় অবশেষে আন্তর্জাতিক মেডেলের রং বদল করলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক।

গতকাল উজবেকিস্তানের তাশখন্দে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপের ভল্টে রূপো পেলেন 31 বছরের প্রণতি। এই বিভাগেই পঞ্চম হয়েছেন বাংলার প্রতিষ্ঠা সামন্ত। পদকের লড়াইয়ে প্রণতির প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিয়েতনাম ও উজবেকিস্তানের জিমন্যাস্ট, যারা যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ পেয়েছেন। গতকাল রাতে তাশখন্দ থেকে ফোনে প্রণতি বলছিলেন, গত বছর অক্টোবরে গোড়ালিতে চোট পাওয়ার পরে এতদিন বড় কোনো টুর্নামেন্ট নামতেই পারছিলাম না। সামনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমস, সেটা ভেবেই চোট পুরোপুরি না সারিয়েই এই টুর্নামেন্টে নামি আত্মবিশ্বাস ফিরে পেতে। এই রূপজয় আমার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে, লক্ষ্য সামনের মাসে এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জেতা। 2018 সাল থেকে আন্তর্জাতিক পদক পাওয়া শুরু প্রণতির, কিন্তু অপারেটার্স ওয়ার্ল্ড কাপে দুটো ব্রোঞ্জ জেতার পরে তিনি এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে 3 বার তৃতীয় হয়ে ব্রোঞ্জেই আটকেছিলেন। অনেক চেষ্টাতেও বদল করতে পারছিলেন না মেডেলের রং। বাংলায় জিমন্যাস্টিক্সের পরিকাঠামো না থাকায় তাকে চলে যেতে হয়েছে ওড়িশায়, সেখানে অশোক মিশ্রের কাছে প্র্যাকটিস করেই এলো এই সাফল্য।

বর্ণাঢ্য ট্রফি ট্যুর করবে ইস্টবেঙ্গল। পাশাপাশি দুটো ট্রফি ইস্টবেঙ্গল তাঁবুতে IWL এবং ISL এর ট্রফি দিয়ে সাজানো রয়েছে এখন ক্লাব তাঁবু। আর সেই ক্লাব তাঁবুতে প্রথমবার ISL ট্রফি আসার কয়েক ঘন্টা পরে প্রেস মিট করে আগামী দিনের টিমের কর্মকাণ্ডের কথা ঘোষণা করলেন ইস্টবেঙ্গলের পদস্থ কর্তারা। সচিব রূপক সাহা সহ অন্য কর্তাদের পাশে বসিয়ে অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার ঘোষণা করেন, তারা যথেষ্ট গুরুত্ব সহকারেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টুতে খেলতে চান। তাঁর কথায় আমি এই নিয়ে AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবের সঙ্গে কথা বলে দ্রুত ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার আর রোডম্যাপ জানতে চেয়েছি। তার সঙ্গে যোগ করেন কোচ অস্কার ব্রুজো, গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন তিনি, ফিটলেই এই নিয়ে আলোচনা হবে। তবে আমরা টিমের শক্তি আরও বাড়াতে চাই, তার জন্য কাদের নেওয়া দরকার সেই ব্যাপারে শীঘ্রই কথা বলা হবে ম্যানেজমেন্টের সঙ্গে। ISL জয়ে আগামী দিনের বর্ণাঢ্য ট্রফি ট্যুরের পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের, এমনই জানালেন দেবব্রতবাবু।

0: শুনছেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন। আজ রবিবার, আর রবিবার মানেই এ সপ্তাহের খেলোয়াড়।
1: এ সপ্তাহের খেলোয়াড়,
0: ভারতের দ্রুততম মানুষ হলেন গুরিন্দরবীর সিংহ। 24 ডিসেম্বর 2000 সাল, পাঞ্জাবে জন্মালেন এমন একজন যিনি ভবিষ্যতে অ্যাথলেটিক্সে ভারতকে পথ দেখাচ্ছেন। গুরিন্দরবীর সিং অ্যাথলিটে গতকাল জাতীয় রেকর্ড করে ফেলেছেন। রাঁচিতে ফেডারেশন কাপ

0: অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 100 মিটার দৌড় মাত্র 10.09 সেকেন্ডে শেষ করেন গুরিন্দর বীর, যা এখনও পর্যন্ত একটি জাতীয় রেকর্ড। এর আগে গত শুক্রবারই হিটে একটি রেকর্ড করেন তিনি, তারপর গতকাল নিজেই সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন এক রেকর্ড গড়েন গুরিন্দর। এর আগে গুরিন্দর বীর 2017 ব্যাংককে অনূর্ধ্ব 18 এশিয়ান চ্যাম্পিয়নশিপে 100 মিটারে সোনা জেতেন। 2018 গিফুতে অনূর্ধ্ব 20 এশিয়ান চ্যাম্পিয়নশিপের রিলে দৌড়ে ব্রোঞ্জ জেতেন এবং 2019 কাঠমান্ডুতে সাউথ এশিয়ান গেমসে রিলে রেসে রুপো জেতেন গুরিন্দর বীর সিং। গুরিন্দর বীর সিং ভবিষ্যতে আরও সাফল্য পাবেন এমনটা আমরা সকলেই আশা করব। এমন নানান রেকর্ড গড়ে গুরিন্দর ভারতকে অ্যাথলেটিক্সের মানচিত্রে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবেন এবং আরও অনেক পদক নিয়ে আসবেন অ্যাথলেটিক্স থেকে। তাই এই সপ্তাহের খেলোয়াড় অ্যাথলেটিক্স গুরিন্দর বীর সিং।
1: এ সপ্তাহের খেলোয়াড়।

চলে আসি খেলাধুলোর আরও কিছু টুকরো খবরাখবরে। আঙুলে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন জেকব বেথেল। ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্ট ম্যাচ তিনি অনিশ্চিত হয়ে পড়লেন। তাকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেছেন, বেথেলের যদি চোট লেগে থাকে তাহলে পরের বিমানেও ফিরে আসুক। 4 জুন থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ, ওকে তো ওর জন্য তৈরি হতে হবে। আমি মনে করি অবিলম্বে ওর দেশে ফিরে আসা উচিত। মেয়েদের আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন উত্তর চব্বিশ পরগনা। গতকাল কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমির মাঠে প্রথমে ব্যাট করে দক্ষিণ চব্বিশ পরগনা 19 ওভারে 7 উইকেটে 116 রান তোলে দক্ষিণ চব্বিশ পরগনা। সর্বোচ্চ 26 রান করেন পায়েল বখারিয়া, 2 উইকেট প্রিয়াঙ্কা সরকারের, 1টি করে উইকেট ঝুম্পা রায় ও তনুশ্রী সরকারের। জবাবে 17.1 ওভারে 8 উইকেটে জেতে উত্তর চব্বিশ পরগনা। 36 বলে 53 রানে অপরাজিত থেকে দলকে জেতান অধিনায়ক তনুশ্রী।

মেডলস ব্লোকে 1-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে উত্থান হাল সিটির। গতকাল ওয়েম্বলি স্টেডিয়ামে ইএফএল চ্যাম্পিয়নশিপ ফাইনালে অলি ম্যাকবার্নির গোলে চ্যাম্পিয়ন হল হাল সিটি। 95 মিনিটে বিপক্ষ গোলকিপারের ভুলে বল জালে জড়িয়ে দেন ম্যাকবার্নি। ম্যাচ শেষে দিনের নায়ক বলেন, স্বপ্নের গোল করলাম, আমি ভাবতেও পারিনি এমন একটি সুযোগ আমার সামনে আসবে। আবারও ফিরে আসি আইপিএল এর কথাই। চলছে রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। 18.1 ওভারে 8 উইকেট হারিয়ে 176 রান সংগ্রহ করেছে রাজস্থান রয়্যালস। 8 উইকেট এর পতন ঘটে গিয়েছে এবং সেই 8 উইকেটের মধ্যে 2টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার এবং শার্দুল ঠাকুর। 1টি করে উইকেট পেয়েছেন জ্যাক্স এবং বস এবং গ্যাজানফর। 1টি করে উইকেট পেয়েছেন।

এখনও পর্যন্ত 18.1 ওভারে 8 উইকেট হারিয়ে 177 রান সংগ্রহ করেছে রাজস্থান রয়্যালস। গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনের সময় শেষ হয়ে আসছে। ক্রীড়াঙ্গন আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে পারেন আমাদের মেল আইডি AIR@kolkatasports.gmail.com। এছাড়া আপনারা চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও। ফেসবুকে গিয়ে টাইপ করুন আকাশবাণী কলকাতা স্পোর্টস। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন সাম্য বাক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়া সংক্রান্ত একটি ঘোষণা। আবহাওয়ার এক সতর্কীকরণে জানানো হয়েছে, পরবর্তী দু থেকে তিন ঘণ্টার মধ্যে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। ঘোষণাটি শুনলেন।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
2: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।

0: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহৎ দান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
1: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় সৌরিক ঘোষ এবং পৌলমী বাগ, অংশগ্রহণে শ্রুতি গোস্বামী, জ্যোতিস্মিতা সামন্ত, সঞ্চারী গোস্বামী এবং সংবিত বন্দ্যোপাধ্যায়।

0: হলুমি, এই গানগুলো না এখন আর শোনাই যায় না, মানে বিকেলে আড্ডাতে বসলে এরকম গান যদি শুনতে পাওয়া যায় রোজ তাহলে কি না ভালো হতো। মানে
1: সত্যি তাই, এবং এই গানগুলো শোনা যায় না, তার থেকেও বড় কথা হচ্ছে বিকেলের আড্ডাটাই বা কোথায় হচ্ছে। সরি
0: সেটা তুমি ঠিক বলছো,
1: মানে আগে বিকেলের আড্ডাটা যেভাবে হতো একদম ওই চা নিয়ে একদম সবাই মিলে গরম গরম সিঙ্গারা এই সমস্ত কিছু নিয়ে আড্ডাটা বসতো, সেইটাই তখন বসছে না।
0: কিন্তু চিন্তা নেই বন্ধুরা, ওদের সঙ্গে এই মুহূর্তে কমন রুমের আড্ডায় আমরা রয়েছি নাকি?
1: একেবারে,
0: মানে আমরা সেই ঐতিহ্যটাকে ধরে রেখেছি কমন রুমের আড্ডার মাধ্যমে, এবং তোমরা অলরেডি বুঝে গেছো যে এই মুহূর্তে স্টুডিওতে আমি সরি আর আমার সঙ্গে পলমি রয়েছে, এর বাইরে কিন্তু আরো অনেকজন রয়েছে, রাইট? চারজন বন্ধু এখনো রয়েছে।
1: একেবারে ঠিক, ওই পুরনো বিকেলের আড্ডাটা যাদের যারা আমাদের কাছে দিচ্ছে সেই রকম আরো চারজন আমাদের সঙ্গে রয়েছে, এবং প্রথমেই আমরা একটু তার কাছে চলে যাই যার গলায় এই গানটা আমরা শুনলাম একেবারে
0: পূর্ব সুন্দর।
1: এখন তার সঙ্গে একটুখানি কথা বলে দিই। তোমার নাম?
2: শ্রুতি গোস্বামী। আমি এমএসসি 2 বছর আগে কমপ্লিট করেছি ম্যাথসে, আর এই
0: মুহূর্তে
2: ম্যাথসে
0: বলোমি
1: শৌরিক একটুখানি জল খাবে এবার
0: প্লিজ।
1: বেশ ঠিক আছে, তো শ্রুতির মতোই আমাদের সঙ্গে কিন্তু আরো 3 জন বন্ধু রয়েছে, তাদের সঙ্গেও পরপর আলাপ করব। তোমার নাম?
3: আমার নাম জ্যোতিস্মিতা সামন্ত। আমি ইংলিশে রবীন্দ্র ভারতী থেকে মাস্টার্স করেছি। গান ছাড়া সিনেমা দেখতে আমার ভীষণ ভালো লাগে।
0: দারুন দারুন দারুন,
1: আমাদের খুব ভালো লাগে। তোমার নাম?
4: আমার নাম সঞ্চারী গোস্বামী। আমি রিসেন্ট মাস্টার্স কমপ্লিট করেছি, তারপরে আমি বিএড করছি, এখন আমার বিএড ফাইনাল ইয়ার চলছে।
1: আচ্ছা
0: বেশ। আচ্ছা তোমার কাছে আমি একটা গিটার দেখতে পাচ্ছি, ওটা কি হাওয়াইন গিটার?
4: হ্যাঁ ওটা হাওয়াইন গিটার।
0: আচ্ছা শেখা হয় কোথাও?
4: হ্যাঁ আমার বাবার কাছে আমি শিখেছি।
0: আচ্ছা আচ্ছা,
4: বাবা মিউজিক টিচার।
0: ওয়াও।
1: তোমার নাম?
5: আমার নাম সংবিত ব্যানার্জি। চাকদা কলেজ থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে।
0: আচ্ছা।
5: এবং বর্তমানে আমি কম্পিটিটিভ ফিল্ডের জন্য পড়াশোনা করছি।
0: তুমি হাসতে পারো, এইটস গুড
1: গুড গুড। শরীরের কথা শুনেই হেসে দিল। আপাতত মানে আমরা নিশ্চয়ই 2-3টে রাউন্ড খেলবো, তবে তার আগে যেটা করার সেটা হচ্ছে আমরা 4 জন পার্টিসিপেন্টকে আমাদের সঙ্গে পেয়েছি, তো আমাদের একটু দুটো টিমে ভাগ করে দিই।
0: হ্যাঁ আমার মনে হয় সেটাই ভালো হয়। মানে আমার দিকে যারা বসে রয়েছে সংবিদ আর সঞ্চারী, তার একটা টিমে থাকুক।
1: হ্যাঁ তারা একটা টিমে থাকুক, আর আমার দিকে যারা বসে রয়েছে শ্রুতি আর জ্যোতিস্মিতা তারা একটা টিমে থাকুক।
0: বেশ বেশ
1: বেশ, তাহলে শ্রুতিদের টিমের নাম থাক আবুল, সঞ্চারীদের টিমের নাম থাক তাবুল। ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান কোনটি?
0: ছিল কোন স্কোর করতে পারলো না, ঠিক আছে চিন্তা নেই, এখন অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো রাউন্ড আছে।
1: হ্যাঁ টিম তাবলের এই রাউন্ডের প্রশ্ন থাকছে,
0: কোন শহরকে ভারতের স্পেস সিটি বলা হয়?
1: সময় যাচ্ছে উত্তর নেবো।
0: আচ্ছা বেশ, তাবল থেকে আমরা কোনো উত্তর পাচ্ছি না, তাবল চেষ্টা করতে চাইছো?
3: আমার মনে হচ্ছে আহমেদাবাদ হতে পারে।
0: তোমার মনে হচ্ছে আহমেদাবাদ?
1: টিম তাবলের কাছে প্রশ্ন ছিল এটা, টিম তাবল উত্তর দিতে পারেনি, তো জিরো, আর টিম আবল আহমেদাবাদ উত্তর দিয়েছে, তো সেটাও জিরো, কারণ সঠিক উত্তর হবার কথা হচ্ছে বেঙ্গালুরু।
0: বেশ,
1: আবলের কাছে এর পরের প্রশ্ন হচ্ছে, বিশ্বের বৃহত্তম ডেল্টা বা বদ্বীপ কোনটি? এইটা যদি বলতে না
3: পারো, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ।
0: কাছাকাছি আছো,
3: এই পড়েছিলাম বইতে,
1: এর বইতে গঙ্গা ব্রহ্মপুত্র ছাড়া অন্য কিছু দেওয়া ছিল না, এটা খুব দুঃখের ব্যাপার।
0: তাহলে এখানে তোমার কোনো দোষ নেই,
1: এখানে তোমার কোনো দোষ নেই। ঠিক আছে, তাও একবার টিম তাবলের কাছে আমরা যাই, যদি ওরা কিছু সাহায্য করতে
5: পারে। সুন্দরবন?
3: আমি এটা কেন বললাম?
0: এবার কিছু করার নেই,
1: সুন্দরবন বাট তাও আমরা ওদেরকে +10 দেব, তার কারণ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা বললেই সুন্দরবনকেই বলা হয়, বাট আমি জানতে চাইছিলাম যে যদি তোমরা নামটা বলে উঠতে পারো।
3: এটা মনে আসছিল, আমি ভুল হওয়ার ভয়তে বলছিলাম না, যদি নেগেটিভ
0: মার্কিং হয়ে যায়
1: কোনো অসুবিধা নেই। তো
0: টিম আবলের জন্য জোরে হাততালি।
1: শশাঙ্কের
0: রাজধানীর নাম কি?
4: জানতাম তবে এই মুহূর্তে মনে করতে পারছি না।
1: তাহলে কি আমরা ছেড়ে দেবো? আমরা তাহলে আবলের কাছে পাস করছি। সঠিক উত্তর বোনাসে +5 নিয়ে টিম আবল এই রাউন্ড একেবারে সুন্দরভাবে টিম আবল। আচ্ছা তাহলে টিম আবল পেল +5, আর যেহেতু টিম তাবলের কাছে

0: নিয়ে প্রশ্ন ছিল, তাহলে ওদের এখনো পর্যন্ত জিরো। তো এই রাউন্ডের পরে স্কোর কোথায় দাঁড়িয়ে আছে একটুখানি বলে দিই। টিম আবল পেয়েছে
1: টোটাল 15
0: আর টিম তাবল 5, 10 নম্বরের একটা গ্যাপ রয়েছে। এরপরে মেকআপ হয়ে যাবে, এখনো দুখানা রাউন্ড রয়েছে,
1: চিন্তা নেই।
0: কিন্তু এই যে একটা টানটান উত্তেজনা নিয়ে আমরা রাউন্ড শেষ করলাম, এরপর একটা সুন্দর গান না শুনলে কি হয়? আর বিকালে রাউন্ড, এবার আমরা যার কাছ থেকে কর্ণ সুবর্ণ উত্তর পেয়েছি জ্যোতিষ্মিতা, তার কাছ থেকেই আমরা গান শুনবো একটা। জ্যোতিষ্মিতা কি শোনাবে বলো?
2: আমি আজকে একটি নজরুল গীতি বাগিচায় বুলবুলি শোনাবো।
0: বেশ, শুনে নি, দারুণ।

প্রথম প্রশ্ন টিম তাবলের কাছে শুনবে, তারপর প্রশ্ন করছি।

0: जापाना लिखा है चीना जापानी लुटा पीटा चितल मचर मुईटा गरम भाते मुईटा जापाना लिखा है चीना।
1: গানটা শুনলাম, বলতে হবে কার গলায় শুনলাম এবং গানটার কি নাম।
2: কার গলায় শুনলাম বলছি, এটা খরা মুখোপাধ্যায়।
1: গানটার নাম

এরপর আমরা যাবো টিম আবলের কাছে। আবার প্রশ্ন থাকছে, ভালো করে শুনবে।

0: কোন গানের প্রিলিউড শুনলাম আমরা?
1: বরবাদ হয়েছি আমি।
0: ও আচ্ছা, আবার আমরা যাবো টিম তাবলের কাছে।

0: টিম তাবলের কাছে প্রশ্ন যে এই যে গানটা আমরা শুনলাম এটা কোন সিনেমার গান? আচ্ছা তাহলে টিম তাবল উত্তর দিতে পারছে না, টিম আবলের কাছে যাই তাহলে।
1: হবে না,
0: হবে না। সঠিক উত্তর হচ্ছে হানিমুন। এই রাউন্ডে আপাতত কেউ কোনো স্কোর করলো না, কিন্তু যেহেতু উত্তর বলতে পারেনি টিম তাবল, তো সেই জন্য -10 টিম আবলের কাছে প্রশ্ন।

0: বলতে হবে কার কণ্ঠে আমরা এই গানটা শুনলাম।
1: জুবিন গার্গ।
0: টিম আবল বলছে যে জুবিন গার্গ। আচ্ছা, টিম তাবল কি উত্তর দেবে? টিম তাবল জানে উত্তর দেবে না, এটাতে যেহেতু নাম্বার নেই তাই উত্তর দেবে না। টিম আবল -10, কারণ উত্তরটা হবে মোহাম্মদ ইরফান। দারুন দারুন, খুব ভালো খেটেছো।
1: রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনাচ্ছি মায়াবন বিহারিণী।
2: বেশ বেশ, দারুন দারুন।

0: আহা, কি শুনলাম! বাপরে বাপ, কতদিন পর একটা হাওয়াইয়ান গিটার এরকম ভাবে শুনলাম! দুর্দান্ত, মানে জোরে হাততালি একটা!
1: দারুণ
0: দারুণ দারুণ! আচ্ছা,
1: এরপর হ্যাঁ,
0: এবার আমরা আবার একটা রাউন্ডের দিকে যাব, এবং খুবই ইন্টারেস্টিং একটা রাউন্ড।
1: আমার খুব পছন্দের রাউন্ড এটা।
0: এটা আমাদের দুজনেরই খুব পছন্দের রাউন্ড। এটা হচ্ছে মগজ ধোলাই। আচ্ছা, এই রাউন্ডে তোমাদের জন্য থাকবে প্রত্যেকটা টিমের কাছে দুটো দুটো প্রশ্ন, পারলে প্লাস 10, না পারলে কোনো নেগেটিভ মার্কিং নেই। কিন্তু যদি বোনাস দিয়ে কেউ সঠিক উত্তর দেয় তাহলে সে পাবে প্লাস 5। টিম আবলের কাছে এই রাউন্ডের প্রথম প্রশ্ন, একটাই প্রশ্ন কিন্তু সবাই সেটার আলাদা উত্তর দেয়। প্রশ্নটা কি?
2: নাম।
0: প্লাস 10,
1: দারুণ!
0: টিম আবলের জন্য প্লাস 10, সঠিক উত্তর হলো যে নাম। এবার পরের প্রশ্নে যাব আমরা টিম তাবলের কাছে। দুজনে যমজ ভাই, যদি এক ভাই হারিয়ে যায় তাহলে আরেক ভাইয়েরও কোনো কাজ নেই।
3: জুতো।
0: সঠিক উত্তর।
1: আমাকে হিন্ট দিয়ে দিল
0: না। সঠিক উত্তর। তো প্লাস 10
1: ফাটাফাটি টিম তাবলে।
0: আর এই রাউন্ডের লাস্ট প্রশ্ন তোমাদের কাছে থাকছে, মানে টিম আবলের কাছে থাকছে। পাতা আছে কিন্তু গাছ নেই, তারা আছে আকাশ নেই, জল আছে মেঘ নেই, কিসের কথা বলা হচ্ছে?
1: চোখের সামনেই থাকে।
2: চোখ। চোখ।
0: আচ্ছা, সঠিক উত্তর। টিম
1: আবলের
0: কাছে আবার চলে এলো প্লাস 10। এবার টিম তাবলের কাছে, কি এমন জিনিস যার 6টা মুখ আর 21টা চোখ আছে?
1: এটা মানে বাড়ি সবারই ঘরে ঘরেই আছে।
2: এটা কোনো গেম বা কিছু?
1: আচ্ছা বেশ,
0: কি গেম হতে পারে?
2: লুডো।
0: লুডোর মধ্যে কিভাবে 21টা চোখ আর 6টা মুখ আছে? হ্যাঁ বলো, কি বলছিলে বলো?
3: ছক্কা।
0: লুডোর ছক্কা কিভাবে?
3: 6টা মুখ আর 21টা চোখ, মানে 6টা থেকে 1 2 3 4 5 6, এই টোটালকে যদি যোগ করি তাহলে 21 আসছে।
0: 21 আসছে। একেবারেই খুবই বুদ্ধির উত্তর, দারুণ ভাবে খেলেছে টিম। আর টিম তাবলের জন্য প্লাস 10।
1: হ্যাঁ, জোরে হাততালি টিম তাবলের জন্য। সঞ্চারি, ভেরি গুড।
0: আর এই যে রবিবারের বিকেলটা জমে গেল তোমাদের জন্য, তো সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এখানে এসে কেমন লাগলো বলো? শ্রুতি,
4: খুবই ভালো লেগেছে। আর এই অনুষ্ঠান তো মাঝে মাঝেই শোনা হয়।
0: আচ্ছা বেশ, জ্যোতিষ্মিতা,
5: আমার কাছে তো এটা একদমই প্রথমবার, তাই আমি প্রচন্ড এক্সাইটেডই ছিলাম। আর আর তার উপর হচ্ছে তোমাদের দুজনকে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমি যেহেতু প্রথমবার এসেছি আমি এক্সপেক্ট করেছিলাম যে খুব
0: গম্ভীর
1: গম্ভীর
0: কাউকে হয়তো। আচ্ছা সঞ্চারি,
6: খুব ভালো লেগেছে, একদম নিজের নতুনত্ব অভিজ্ঞতা হয়েছে, খুব ভালো লেগেছে।
0: খুব ভালো লেগেছে,
1: বেশ বেশ, থ্যাংক ইউ।
3: আমারও খুব ভালো লেগেছে, তোমাদের দুজনকেও খুব ভালো লেগেছে, আমার যারা বন্ধুরা দিদিরা এখানে রয়েছেন তাদের সবাইকেই খুব ভালো লেগেছে। ওভারঅল আমি খুব এনজয় করেছি।
0: বেশ ঠিক আছে, একটা জমজমার সুন্দর আড্ডা আমরা
1: ফাটাফাটি
0: একটা আড্ডা দিয়েছি। আর এইভাবেই কমন রুমের আড্ডা চলতে থাকবে। আর তোমরা যারা রেডিওর ওপার থেকে শুনছো তারাও যদি আসতে চাও কমন রুমের আড্ডায়, তাহলে কি করবে? মেল করবে আমাদের yuvavanikolkata অর্থাৎ যুববাণী কলকাতা @gmail.com এ। তোমরা যে পারফর্মটা করতে চাও সেটার একটা স্যাম্পল এবং তার সঙ্গে তোমার বয়সের প্রমাণপত্র, এটা দিয়ে কিন্তু মেল করে দাও। আর তোমার ফোন নাম্বারটা দিতে ভুলো না।
1: ডেফিনেটলি, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
0: হ্যাঁ, তো তাহলে কিন্তু তোমরাও হতে পারো আমাদের পরের কমন রুমের বন্ধু।
1: একেবারে তাই, এবং তার সঙ্গে ঘড়ির সময় তখন বলছে যে এবার বলুমি,
0: এবার এবার উঠতে হবে,
1: এবার কিছু করার নেই।
0: তো এই যে এত সুন্দর একটা আড্ডা দিলাম, শেষ পাতে মিষ্টির মতোই আজকে সঙ্গীদের কাছে আমরা গান শুনবো। সঙ্গীত কি শোনাবে বলো?
3: আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
1: বেশ,
3: দীপ নিভে গেছে মম।
1: বেশ
0: বেশ বেশ, আজকে ওর গান শুনতে শুনতেই আমরা বিদায় নেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো যুববাণী আজকের মতো।
1: টাটা।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় সৌরিক ঘোষ এবং পৌলমী বাগ, অংশগ্রহণে শ্রুতি গোস্বামী, জ্যোতিস্মিতা সামন্ত, সঞ্চারী গোস্বামী এবং সংবিত বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, এখন 136তম ডাক আদালত সংক্রান্ত একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 তে বেলা 11:30 গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে

cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPSCS এর সাথে টেলিফোন নম্বর 0332210250, 0332210612, 0332210500 এ যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক, এবং সর্বনিম্ন 29.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথাক্রমে 90% এবং 65%। গত 24 ঘণ্টায় অর্থাৎ আজ বিকেল 5:30 পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনছিলেন আবহাওয়ার খবর, আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই সন্ধে 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 6:40 যাত্রা অনুষ্ঠানে শুনবেন বিদ্রোহী চারণ, রচনা দিলীপ গঙ্গোপাধ্যায়, পরিবেশনায় সংস্কৃতি সঙ্গম। 7:30 সমীক্ষা, রাত 8 সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 ছায়াছবির গান, 8:55 এ মাসের গান সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। রাত 9 শিক্ষাঙ্গন থেকে লক্ষা উচ্চ বিদ্যালয় থেকে চয়নিকা ধারা রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন। 9:30 নজরুল গীতি, শিল্পী শ্রেষ্ঠা সাহা। 9:45 রজনীকান্তের গান শুনবেন সুশীল কুমার সরকারের কণ্ঠে। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য। রাত 11:00 বেহালায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন অনুপম আচার্য, এবং রাত 11:10 বাংলা ছায়াছবির গান এবং আধুনিক গানের অনুষ্ঠান। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে, আকাশবাণী কলকাতা।

0: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনেক জানা শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা।
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা, আজকের সুরক্ষা।

0: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
1: আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই গেটুডে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমা খনে হবে না তেহিয়া সান্তাড়ি আখড়া তেহিন দো সিঙ্গে মাহা ঝেট বঙ্গা রিয়ার আরে মাহিত তেহিয়া আখড়া রিয়ার এতহব রে তো গুরুমণি টুডু আর সাঁওতিন কুয়া মা মরে সেরিং বন আজম করলে গে সেরিং রে তো গুরুমণি টুডু আর শ্রীমতী হাঁসদা

0: আঙ্কুশ দাঁড়িয়ে যে তিনে রেস্কে আকাশবাণী কলকাতা রিয়া সান্তারি আখড়ারে সেলেদক লাগি নোয়া রাহা বিডো রিয়া এনেকো রেনা কথা দো আর এটি সারহাও তাহেনা মানতান বিশ্বনাথ টুডু গমকে আর আমা ঠিকানা দো আতো রামপুর ডাকড়া ধবন জেলা দো বাঁকুড়া নিত নিয়োগ সান্তারি আখড়া রিয়ার যাহা ডেট ঠিকানা ওনা ঠিকানা তেহ তিমিন গান চিঠি সাকাম তেহিং আজুমি আখড়ারে সেলেদ হয়ে কানা আর জাস্তি কাই চিঠি কগে নিয়োগ কানা সেরেং আজম লাগি নেহর চিঠি সাকাম কানা আলাদি মা নিয়েল তাবন মে ডাক তালাতে যাহা চিঠি সাকাম কো হে আকানা কয় কোয়া সেরেং কো নেহর কো দহ কানা
1: হই ডাক তালাতে চিঠি সাকাম সেটের আকানা আর যাহাই কো চিঠি সাকাম কো ভেজা আকাদা উনকু হ দিনম দিন রেনা রেডিও দকো আজম গিয়া সান্তাড়ি আখড়া আজম কাতে আকোয়া সেরিং আজম রেনা সানা কো দহয়া অনকাগে হরিপদ হেমব্রমে ভেজা আকাদায় আতু রাজা মেলাখনা ডাকড়া লক্ষ্মণপুর থানা গঙ্গাজল ঘাটি জেলা বাঁকুড়া নুই দ সেরিং আজম লাগি নেহরে দহ কাদায় মধুসূদন মুরমু আর সাঁওতেন কোয়া সুজে দং সেরিং আজম লাগি
0: মানুতান হরিপদ হেমব্রম গমকে সেরিং আজম লাগি নেহর চিঠি সাকাম কদ আজমি আখড়ারে যাগে কুল বাড়ায়া আদ তেহিয়া যাহা নেহর চিঠি সাকাম তাই নোয়া দ নেলগ কানা মধুসূদন মুরমু আর সাঁওতেন কোয়া দং সেরিং আজম লাগি নোয়া নেহর চিঠি সাকাম দই কুলাকাদা মানুতান গমকেয়া ঠিকানা দ আতো রাজা মেলা ডাকড়া লক্ষ্মণপুর থানা গঙ্গা জলঘাটি জেলা দ বাঁকুড়া খন মাইনখান মানুতান হরিপদ হেমব্রম গমকে আমা নেহর তেনা সেরিং মধুসূদন মুরমু আর সাঁওতেন কোয়া নোয়াটা দং সেরিং আজম তাবন মেয়া

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে অনিন্দ্য চট্টোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট 1,49,666। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। এই জয়ের ফলে রাজ্য বিধানসভায় বিজেপির মোট আসন সংখ্যা 207 থেকে বেড়ে হল 208। উল্লেখ্য, 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়। 88% বেশি ভোট পড়ে এই কেন্দ্রে। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024-এর 31 ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে যারা ধরা পড়েছিল বা বন্দী ছিল, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা হবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা সব জেলাশাসক, পুলিশ সুপার, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতাসহ সব পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। জেলাশাসকদের অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদেশে অবৈধভাবে থাকার অপরাধে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যার্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সুনির্দিষ্ট করতেই এই উদ্যোগ। 2025-এর 2রা মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশন রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে 8 পাতার একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে অনুপ্রবেশকারীদের রাখার জন্য ওই হোল্ডিং সেল তৈরির কথা বলা হয়। উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে নবনির্বাচিত বিজেপি সরকার ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান, যারা সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের অন্তর্ভুক্ত নন তাদের অবিলম্বে চিহ্নিত করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে ফেরানোর কাজ করবে। এদিকে হাওড়ার জগাছা থানার উনসানি থেকে 2 বাংলাদেশিকে আজ গ্রেফতার করেছে পুলিশ। ধৃত রমজান গাজী ও আরিফা বেগম দম্পতি পরিচয়ে ওই এলাকায় বসবাস করছিল। ভুয়ো নথি তৈরি করে ভারতে আসে তারা। তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায় বলে জানা গেছে। হাওড়ার উরুবেড়িয়ার হাটকালীগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 24 কিলোগ্রামের বেশি গাঁজা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। তার বিরুদ্ধে মাদক বিরোধী আইন মামলা রুজু হয়েছে। তোলাবাজি ও মাফিয়া কার্যকলাপের অভিযোগে ধৃত বাঁকুড়ার তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তৃণমূল নেতা পীযূষ চক্রবর্তীকে আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাঁকুড়া সদর থানার পুলিশ গতরাতে তাকে গ্রেফতার করে। আগামী 28 মে আবার তাকে আদালতে হাজির করা হবে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পথ নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে। ট্রাফিক নিয়ম মেনে এবং হেলমেট পরে গাড়ি চালানোর জন্য সংশ্লিষ্ট সকলের কাছে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। জেলার পরিবহন দপ্তরও পুলিশের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে সহায়তা করছে। মেদিনীপুর শহর এবং জেলার অন্যান্য স্থানে মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরীক্ষা করা হচ্ছে। অন্যদিকে বাস, লরি সহ ভারী যানবাহনে নিষিদ্ধ এয়ার হর্ন বাজানো বন্ধ করার জন্যও পরিবহন দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কোচবিহারের দিনহাটায় গোসানিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট নলধনদরা এলাকায় বিজেপির বিজয় মিছিল লক্ষ্য করে বোমা নিক্ষেপ করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় রঞ্জিত কুমার বর্মন নামে এক বিজেপি কর্মী আহত হয়েছেন। দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে তার। পুরুলিয়া শহরে সেখানকার পৌরসভা ও পুলিশের উদ্যোগে বুলডোজার দিয়ে নিয়ম বহির্ভূত বেশ কয়েকটি বাড়ি ও অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পুরুলিয়া শহরের জেলা আদালত মোড় থেকে শুরু করে জেলাশাসক দপ্তর লাগোয়া রাস্তায় ওই অস্থায়ী নির্মাণ গড়ে উঠেছিল বলে খবর। উল্লেখ্য, এর আগেও তৃণমূল কংগ্রেস সরকারের আমলে একাধিকবার পুরুলিয়া পৌরসভা কর্তৃপক্ষ ও পুলিশ অবৈধ

নির্মাণ সরানোর নির্দেশ দেয়। সেই নির্দেশ অগ্রাহ্য করেই এতদিন দোকানপাট চালিয়ে যাচ্ছিলেন দোকান মালিকরা। হলদিয়ার 116 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আজ সকালে এক যুবকের মৃত্যু হয়েছে। হলদিয়ার সিটি সেন্টার সংলগ্ন মোরাম এলাকায় একটি দ্রুতগতির ডাম্পার ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা ঘটে। যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার পর থেকেই পলাতক দুই গাড়ির চালক, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার প্রায় সর্বত্র এবং বাকি জেলাগুলির কিছু অংশে, এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। আবহাওয়া সতর্কীকরণে বলা হয়েছে, ভারী বৃষ্টি অর্থাৎ 7-11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় উষ্ণ ও আর্দ্র অবস্থা থাকবে। আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
1: এখনও পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
4: বলুন,
3: KYC আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
4: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় KYC আপডেট করিয়ে নেওয়া উচিত।
3: সেটা কিভাবে হবে?
4: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা ATM এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
3: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
4: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে KYC আপডেট করিয়ে নিতে পারেন।
3: ব্যাস
4: ব্যাস,
3: বুঝে গেছি।
4: আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
5: RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে যাত্রা অনুষ্ঠান।

আজ বিচিত্র অনুষ্ঠানে শুনবেন যাত্রাভিনয় বিদ্রোহী চারণ, রচনা ও নির্দেশনা দিলীপ গঙ্গোপাধ্যায়, পরিবেশনা সংস্কৃতি সঙ্গম। যাত্রাভিনয় বিদ্রোহী চারণ।

0: নুরু নুরু
1: কে রে? শৈলজানন্দ।
0: হ্যাঁ রে, মন দিয়ে ওটা কি পড়ছিস?
1: একটা বিজ্ঞপ্তি।
0: বিজ্ঞপ্তি? জোরে পড় না, শুনি।
1: আপনারা সকলেই অবগত আছেন যে বিগত প্রায় 3 বছর যাবৎ জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি আদি কেন্দ্রশক্তি গোষ্ঠী, গ্রেট ব্রিটেন, রাশিয়া, আমেরিকা, ইতালি।

0: ব্রিটিশ নিয়ন্ত্রিত ভারত সরকারের এহেন সংকট কালে সমস্ত ভারতবাসীর উচিত তাঁদের সরকারের সঙ্গে সামিল হওয়া।
1: বটে বটে।
0: সুতরাং বেশ কয়েকটি প্রাদেশিক বাহিনী ইতিমধ্যেই সংগঠিত হইয়াছে, সেই পরিপ্রেক্ষিতে সরকার বাহাদুর
1: বাহাদুর নয় বাছাধন
0: ঘোষণা করিতেছেন যে স্বাস্থ্যবান বাঙালি যুবক মাত্রেরই উচিত তাহারা যেন স্থানীয় এসডিওর অফিস হইতে সুপারিশ পত্র লইয়া বঙ্গবাহিনীতে যোগদানের নিমিত্ত কলকাতা সেনা দপ্তরে শক্ত যোগাযোগ করেন।
1: ইংরেজরা তো এতদিন বাঙালিকে শুধু কেরানি আর খেতাবধারী কিছু মোসায়েব করেই রাখতে চেয়েছিল রে নুরু।
0: এতদিনে বোধ হয় ওদের টনক নড়ল।
1: কে জানে এর পেছনে ইংরেজদের আবার অন্য কোন দুরভিসন্ধি আছে কিনা।
0: দুরভিসন্ধি ওদের যাই থাক না কেন, আমি ভাবছি সুযোগটা একবার নেব কিনা।
1: এর মধ্যে আবার সুযোগটা তুই দেখলি কোথায় রে নুরু?
0: আছে রে শৈল আছে।
1: কিরকম?
0: যুদ্ধে কেউ কেউ মারা যাবে ঠিকই, কিন্তু যারা বেঁচে ফিরে আসবে তারা নতুন নতুন অস্ত্রের ব্যবহার শিখে সেটি একদিন ওদেরই বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে।
1: নুরু
2: বন্দে মাতরম
3: বন্দে মাতরম
2: বন্দে মাতরম
3: বন্দে মাতরম।
0: হ্যাঁ রে শৈল, হ্যাঁ দেখছিস না সেই আশাতেই এমন হাসি মুখে বাঙালি জোয়ানের দল কেমন বন্দে মাতরম প্রতিধ্বনি করতে করতে পেশোয়ারের পথে রওনা হচ্ছে।
1: রাশিয়ায় যারের দিন একদিন আমাদের দেশেও পৌঁছবে, আর সেদিন শুরু হবে ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধেও এদেশে জোর আন্দোলন।
0: ঠিক তাই, আর তখন ওদেরই সেখানে অস্ত্রবিদ্যায় পারদর্শী নেটিভ ভারতবাসী ওদের বুকেই বেয়নেট ধরবে। মসি ছেড়ে ওষি ধরবার এই কৌশলটা ফাঁস হয়ে যাবার আগেই ভাবছি বঙ্গবাহিনীতে নাম লিখিয়ে দেব।
1: নুরু ভুলে যাসনি রানীগঞ্জ সিয়ারসোল রাজ স্কুল থেকে ফার্স্ট হয়ে তুই ব্রিটিশ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, সকলেরই আশা তুই ম্যাট্রিকুলেশনে এবার জলপানি পাবি।
0: রাখ তোর জলপানি, ধূর তোর পড়াশুনো, এই সুযোগ কি আর জীবনে দুবার আসে?
1: কিন্তু নুরু ভেবে দেখ, এই পড়াশোনার জন্য একদিন কত কষ্ট কত নির্যাতনই না তুই সহ্য করেছিস, আর আজ স্কুলের মাইনে লাগে না, লাগে না বোর্ডিং খরচ, তার উপর রাজবাড়ি থেকে মাসে জলপানি পাওয়া 7 টাকা।
0: 7-17 হিসেবটা তোদের মতো অমন করে কোনোদিনই আমি মেলাতে পারিনি রে শৈল, কোনোদিনই মেলাতে পারিনি।
1: জানি, কিন্তু
0: 9 বছর বয়সে বাবা মারা গেলেন, মক্তবে মাস্টারি, গ্রামে গ্রামে মোল্লাগিরি, মাজার শরীফে খাদেন, মসজিদে ইমামি করেও যখন দেখলাম সংসারে দৈন্যদশা কিছুতেই ঘুরছে না, তখন
1: তখন

0: ইসলাম বলে শাবাস, শাবাস তোরে শাবাস, শাবাস তোরে শাবাস, শাবাস তোরে শাবাস।
1: তার মানে?
2: তার মানে বুঝতে পারলি না? লেটোর পালায় শকুনি বধের গান।
1: কিন্তু পড়াশুনো?
2: গ্রাম ছেড়ে কবি কুমুদ মল্লিকের হাই স্কুলে ভর্তিও হয়েছিলাম, ক্লাস সিক্সে পড়ি, আবার কবি গানের আসরে ঢোলক বাজিয়ে গানও গাই।
1: তারপর
2: সেখান থেকে অন্ডারলাইনের গার্ড সাহেবের বাড়ির বাবুচির চাকরি, সেটা ছেড়ে আসানসোলের রুটির দোকানে ময়দা মাখা আর রুটি তৈরি করা। রাতে সামান্য সময় যেটুকু পেতাম বই পড়ার চেয়ে মাসি বাজিয়েই কেটে যেত, পড়াশুনো সব উঠল শিখে।
1: এই শিয়ারসোল হাই স্কুলে ক্লাস এইটে ভর্তি হয়ে এমন ভালো রেজাল্ট তাহলে করলি কি করে?
2: মাঝে আর এক পর্ব, আসানসোলের এক দারোগা সাহেব আমার বাঁশি শুনে মুগ্ধ হয়ে আমাকে ময়মনসিং এর কাজীর সিমলায় দরিরামপুর হাই স্কুলে ক্লাস সেভেনে ভর্তি করে দিলেন। প্রমোশনও পেলাম, কিন্তু
1: কিন্তু
2: রুটিন বাধা জীবন আমার হাতে সয় না, পরীক্ষার পরই কাউকে কিছু না বলে পালিয়ে এলাম।
1: তাই এখান থেকে বুঝি এবার পালাবার ফন্দি আঁটছিস?
2: ফন্দি নয় রে শৈল, ফন্দি নয়, বাংলা মায়ের বন্দিদশা ঘোচাবার মহৎ যজ্ঞে আত্মাহুতি দেবার প্রস্তুতি নিচ্ছি।
1: তোর কথা শুনলে আমারও শিরায় শিরায় রক্তটা কেমন টকবকিয়ে ফুটতে থাকে রে নুরু, টকবক করে যেন ফুটতে থাকে।

0: তাহলে চল আসানসোলের এসডিওর কাছে গিয়ে চিঠি নিয়ে সটান চলে যাই কলকাতায়, নাম লেখাই বাঙালি ফৌজে।
1: কিন্তু ম্যাট্রিকুলেশন পরীক্ষাটা?
0: বেঁচে যদি একবার ফিরে আসতে পারি রে শৈল, তখন দেখবি মাতৃভূমির শৃঙ্খল মোচনে আরো কত কঠিন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবি। পরাধীনতার শৃঙ্খল মোচনে নূতন মন্ত্রে শুরু হবে আমাদের মাতৃবোধন, নূতন মন্ত্রে মাতৃবোধন।
2: আসতে পারি হাবিলদার কবি নজরুল ইসলাম?
0: আসুন মুজফ্ফর সাহেব আসুন। 49 নম্বর বাঙালি রেজিমেন্টের কোয়ার্টার মাস্টার জেনারেল অফিস করাচি থেকে সুদূর এই কলকাতায় আপনার সঙ্গে আমার যোগসূত্রটি অবশ্য ছিল ওই হাবিলদার পরিচয়।
2: ঠিক তাই,
0: কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট সে পল্টন তো কবে ভেঙে দিয়েছে। আজ ওই হাবিলদার সম্বোধনে মাঝে মাঝে আমাকে লজ্জা দেন কেন আহমেদ সাহেব?
2: লজ্জা দিই না কাজী সাহেব, বরং এই সম্বোধনে তোমাকে গৌরব দান করে নিজে গৌরবান্বিত বোধ করি।
0: কিন্তু আজও ওই,
2: শুধু আজ নয়, সৈনিক কবি হাবিলদার কাজী নজরুলের জীবনে 1917 থেকে 1919 কাব্য সাধনার ইতিহাসটি যে চিরদিনই স্বর্ণাক্ষরে লেখা থাকবে সে কথা আমি বেশ অলক করেই বলতে পারি।
0: আপনাদের সাহিত্য পত্রিকার মুখপত্রে আমার ক্ষমা কবিতাটি মুক্তি শিরোনামে অমন সযত্নে ছাপা না হলে আমার কোনো অস্তিত্বই আমি খুঁজে পেতাম না আজ।
2: এ কোনো বরাজ্যর নয় কাজী সাহেব, সবই তোমার লেখনী প্রতিভার ঐশী শক্তির গুণে। আর শুধু কবিতা বলছো কেন, সওগাতে ছাপা হয়েছিল তোমার গল্প স্বামীহারা বাউন্ডুলের কাহিনী, আমরা ছাপলাম তোমার হেনা ব্যথার দান।
0: মনের ভাবগুলো কলমের আঁচড়ে একটু আধটু ফোটাতে চেষ্টা করি, এই আর কি।
2: অসিধারী একটি সৈনিক হয়েও তুমি যে একজন সার্থক মশী সাধক সে কথা নিশ্চিত ভাবে বলা গেলেও, ভবিষ্যতের নবী হিসেবে তুমি একজন সত্যিকারের কবি না গল্পকার সে প্রশ্ন আজ অনেকেরই মনে।
0: ভবিষ্যতের নবী হবার বাসনা আমার মনের অবচেতনে আছে কি না আছে আমি জানি না, তবে বর্তমানের কবি হিসাবে আমি যে আত্মপ্রকাশ করতে চাই সে ব্যাপারে চেষ্টার কোন ত্রুটি আমি কিছুতেই হতে দেব না।
2: প্রথম সাক্ষাতেই বুঝেছিলাম সে কথা, আর তাই তো পাকাপাকি ভাবে ফিরে এসে সাহিত্য সমিতির আস্তানায় বাসা বাঁধতে অমন সাদর আমন্ত্রণ জানিয়েছিলাম আমি তোমাকে।
0: আর চুরুলিয়ায় জন্মভিটেতে কয়েকদিন থাকার সুবাদে আমার গর্ভধারিণী মায়ের আচরণে বুঝলাম যে বাড়ি নয় বাসাই হলো আমার যথোপযুক্ত বাসস্থান।
2: আর চলবে একের পর এক বাসা বদল?
0: তা যা বলেছেন, পল্টন থেকে বিদায় নিয়ে রামকান্ত বোস স্ট্রিট, তারপর কলেজ স্ট্রিট, তালতলা, মার্কুইস লেন, টার্নার স্ট্রিট, সব ঘুরে ফিরে দেওঘর হয়ে আবার এই 32 নম্বর কলেজ স্ট্রিট।
2: আচ্ছা কাজী সাহেব, আপনি ঠিক কি চান, সমাজ সংস্কার না রাজনীতি?
0: আমাকে যদি জিজ্ঞাসা করেন আহমেদ সাহেব, আমি বলবো ও দুটোর কোনোটাই নয়, মনে প্রাণে আমি যা চাই সেটি হল সংস্কৃতি সংগম।
2: সংস্কৃতি সংগম?
0: হ্যাঁ, বিদেশি শোষকের বিরুদ্ধে মিলিত হিন্দু মুসলমানের যৌথ সংস্কৃতি সংগম, বলতে পারেন সংস্কৃতি সংগ্রাম।
2: সে সংগ্রাম তো শুরু হয়ে গেছে, আমাদের নবযুগ পত্রিকায় চাষি মজদুরদের নিয়ে তোমার লেখা প্রবন্ধটি একাধারে মহাজন থেকে শুরু করে কোম্পানিগুলির আঁতে পর্যন্ত বেশ ঘা দিয়েছে।
0: অনারেবল জাস্টিস মিস্টার টিউনান নবযুগ পড়ে যদি অমন সার্টিফিকেট না দিতেন তাহলে ফজলুল হক সাহেবের মন থেকে কিন্তু আমার লেখা সম্বন্ধে সন্দেহটি কিছুতেই ঘুচত না।
2: সরকার বাহাদুর পত্রিকার 1000 টাকা জামিয়ানটি বাজেয়াপ্ত করবার পরও নয়?
0: তারপর এলো ভয়, দেখলেন না চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে 2000 টাকা জমা দিয়ে পত্রিকাটি আবার চালু করতে আব্দুর রহিম সাহেবের কাছ থেকে আমাদের চেক নিয়ে আসতে হলো।
2: হক সাহেবের কাছে প্রশ্রয় পেয়ে আব্দুর রহিম সাহেবও ধীরে ধীরে কামড় বসাতে শুরু করলেন নবযুগের ওপর, পত্রিকার মেজাজটাই পাল্টে গেল।
0: আর আফজল সাহেবও ঝোপ বুঝে কোপ মারলেন আমাকে, অলিখিত এক চুক্তি হল মুসলিম ভারতের সঙ্গে আমার।
2: নবযুগ ছেড়ে তুমি গেলে দেওঘর, আর আমি তোমার সুবাদে সাহিত্য সাধক ধন্য টার্নার স্ট্রিট ছেড়ে গিয়ে উঠলাম আমার সহপাঠী সন্দীপ কার্গিলের চেতলাহাটির ওই আস্তানায়।
0: কিন্তু আমাদের মধ্যে হার্দিক সম্পর্কটি যে আজ অটুট
2: সেটির প্রমাণ খুঁজতে আজও আমাদের প্রাত্যহিক এই সাক্ষাৎকারটি কি যথেষ্ট নয়?
0: তা ঠিক, কেবল চাই শুধু একজন সাক্ষী।
3: হ্যাঁ, সাক্ষী হিসেবে ঠিক সময় ঠিক জায়গায় হাজির এই আলী আকবর খাঁ।
0: আসুন খাঁ সাহেব আসুন, লিচু চুরির যা এসেছি অভিযুক্ত হলেন একমাত্র আপনি।
3: তাই কি?
0: তা নয় তো কি, বাবুদের তালপুকুরে হাবুদের ডাল।

0: পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া।
1: পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ও তা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি
0: ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে,
1: পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের ডালে।
2: বালির শিশুপাঠ্য সংকলনে তোমার এই লিচুছুর কবিতাটি তরুণ তুর্কি জীবনেও যে একদিন পথপ্রদর্শক হবে এ ব্যাপারে আমি নিশ্চিত। এখন আমি চলি কাজী সাহেব।
0: আসুন আহমেদ সাহেব, আসুন।
1: আহ, বাঁচা গেল। সেদিন থেকেই ভাবছি আপনাকে নিভৃতে একা পেলে একটা কথা বলি, কিন্তু এমন সুযোগই পাচ্ছিলাম না যখন কথাটা বলা যায়।
0: কি এমন গোপন সে কথা আলী সাহেব, যা আমাদের পরম শহীদ আহমেদ সাহেবের সামনে বলা যায় না?
1: না, তেমন গোপন কিছু নয়, তবে সে কথা একান্তে তোমার আমার মধ্যেই হওয়া উচিত বলে আমি মনে করি।
0: আহমেদ সাহেবকে সব কথা আমি বলি, এ কথাও যেমন ঠিক, তার সব উপদেশই আমি মেনে চলি তাও ঠিক নয়।
1: আমি বলি কি, তোমার মতো কবির উপযুক্ত বাসস্থান এই কলকাতা নয়, ধরণীর শ্যামকুঞ্জ, স্নিগ্ধ শ্যামল গ্রাম বাংলা।
0: সে সুযোগ আর পাচ্ছি কই।
1: যাবে আমাদের গ্রামে?
0: কুমিল্লায়?
1: হ্যাঁ, গ্রামের নাম দৌলতপুর, অবশ্য যাওয়ার পথে পড়বে শহর কান্দির পাড়।
0: কান্দির পাড়?
1: হ্যাঁ, সেখানেই থাকে আমার বন্ধু বীরেন, বীরেন্দ্র কুমার সেনগুপ্ত, মা বিরজা সুন্দরী, মাসিমা গিরিবালা, আর জাটুতো খুটতুতো ভগ্নিদয় কমলা আর আশালতা।
0: আশালতা?
1: হ্যাঁ, গর্ভধারিণী কিংবা স্বজাতি না হলেও বিরজা সুন্দরী দেবীকে মা ছাড়া অন্য কোনো নামে তুমি ডাকতেই পারবে না। আর আশালতার মা গিরিবালা দেবী সাক্ষাৎ মাসিমা।
0: চলুন আলী সাহেব, কান্দির পাড় হয়ে আপনার সঙ্গেই যাই দৌলতপুর, দেখি কোথায় আছেন আমার আত্মার আত্মীয়, দৌলতপুর না কান্দির পাড়, দৌলতপুর না কান্দির পাড়।
3: যারে

0: নুরু কোথায় মা?
1: গোসা ঘরে, রেগে আগুন। দৌলতপুর ছেড়ে এখনই চলে যেতে চায়।
0: কেন, হলোটা কি?
1: কি আবার হবে, কাবিলনামায় আলী আকবর নাকি নুরুকে দিয়ে দস্তখত করিয়ে নিতে চায় যে বিয়ের পর সে তার ভাগ্নি নার্গিসকে নিয়ে দৌলতপুর ছেড়ে কোথাও যেতে পারবে না।
2: তার মানে ঘর জামাই?
1: তাদের দুজনকে আজীবন এই দৌলতপুরে চৌহদ্দের মধ্যেই থাকতে হবে, আর আলীর শিশুপাঠ্য সংকলনে লিখে যেতে হবে।
2: ওমা, সে আবার কোন দিশি?

0: ছিল বিরজা।
1: তবে আর বলছি কি গিরিদি, তাই তো বিয়ের মজলিস থেকে অমন রেগে মেগে উঠে এসেছে।
0: তা তুমি কি বললে?
1: বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করে বললুম, তুমি বাইরের লোক, পথ ঘাট কিছু চেনো না, একলা যাবে কি করে? একটু বসো, বীরেনকে ডাকি, সে তোমার সঙ্গে যাবে।
2: আলিটা চিরদিনই ওই রকম একগুয়ে দাম্ভিক স্বভাবের রয়ে গেল, নিজের আখের গোছানোর বাইরে কিছুই আর ভাবতে পারলে না।
3: হ্যাঁ, এখন মনে হচ্ছে এই দুরভিসন্ধি নিয়েই আলি নুরুকে কলকাতা থেকে কুমিল্লায় এনে ফেলেছিল। দুলুর ঠিকই ধরেছিল।
1: কি ধরেছিল রে গিরিদি?
3: দৌলতপুরে নীরুকে নিয়ে আসবার আগে যে কদিন ওরা কান্দির পাড়ে আমাদের বাড়িতে উঠেছিল, সে কদিন ও কিছুতেই চাইতো না যে দোলন নুরুর সঙ্গে কোন রকম আলাপ জমায়।
1: গিরিদি ভুলে যাসনি, ওরা কাজী আর আমরা বদ্দি।
3: সে কথা আমি জানি বিরজা, আর এও জানি যে
2: তোমাদের জানা অজানার কথা বাদ দিয়ে এখন বলো তোমা ওরা কি চায়।
1: আলি দিদির সঙ্গে কথা বলে যেটুকু বুঝেছি, তাহলে একজন কবির যোগ্যা স্ত্রী হতে হলে কিভাবে তৈরি হতে হয় সে তালিম আলি দিয়েছে তার ভাগ্নি নার্গিসকে। এতে নার্গিস বা তার মায়ের কোনো ভূমিকাই ছিল না।
2: সবই তো বুঝছি, কিন্তু বিয়ের মজলিসে উপস্থিত এত অতিথি অভ্যাগত আর সর্বোপরি চুক্তিবদ্ধ মিয়া বিবি।
3: তুই ভুলে যাসনি বীরেন, এই চুক্তির মূল সত্যটাই হলো কিন্তু মিয়া বিবির সহবাস।
2: সেক্ষেত্রে নুরু যখন মজলিসের আসর শেষ না করেই চলে যেতে চাইছে,
3: এটাই সম্পূর্ণ হচ্ছে না
2: এ মত অবস্থায়?
1: বর্ষার রাত, পথে ঘাটে চারিদিকে জল কাদা অন্ধকার। তুই বাবা নুরুকে সঙ্গে করে কান্দির পাড়ে আমাদের বাড়িতেই নিয়ে যা, আমরা সকলে কালই রওনা দেব। তারপর নুরু যা ভালো বুঝবে তাই করবে, ও যা ভালো বোঝে তাই করুক।

0: সত্যি সত্যি কি আমরা কোনোদিন এক বৃন্তে অমন করে দুলতে পারবো?
1: কেন পারবো না প্রমীলা, তোমার কাকিমা তো পুত্র স্নেহে আমাকে বুকে টেনে নিয়েছেন, আমি তাকে মা ডাকি। তোমার মাকে মাসিমা বলে সম্বোধন করি বলে কি তিনি?
0: না না, মা আমাদের মনের কথা বোঝেন ঠিকই, কিন্তু
1: কিন্তু
0: আর সকলে
1: হেমর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে, আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারী, এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরাই তোমার কেশে।
0: আলিদার ভাগ্নি নার্গিস খাতুন কি তাহলে আর আস্ত রাখবে তোমাকে?
1: তুমি তো জানো মজলিসের রাতেই তাকে ত্যাগ করতে আমাকে বাধ্য করেছে তার মামা আলি সাহেব।
0: জানি,
1: পিছন ফিরে কোনোদিনই আমি তাকাতে শিখিনি প্রমীলা, পিছন ফিরে আমি কোনোদিনই তাকাতে পারবো না।
0: মানুষ জাতটার প্রতি তুমি কেমন যেন দিন দিন বিদ্রোহী হয়ে উঠছো দেখছি।
1: মানুষ জাতের প্রতি নয় প্রমীলা, মানুষ জাতের প্রতি নয়, মানুষ বেশি

0: সমস্ত অমানুষের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে মানুষের জয়গান গেয়ে চারণের বেশে দেশে দেশে ঘুরে বেড়াতেই আমার মন চায়। তাই তো সেবার আহমেদ সাহেবের সঙ্গে কলকাতায় ফিরে এসে লিখলাম, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত।
1: বিজলি পত্রিকায় তোমার এই বিদ্রোহী কবিতাটি তো ছাপা হয়েও বেরোল।
0: কবি মহিদলাল মজুমদার মশাই অবশ্য মুসলিম ভারত পত্রিকায় আমার এই কবিতাটি পড়ে যেদিন প্রশংসায় পঞ্চমুখ হলেন, সেদিন বুঝলাম হিন্দু মুসলিম সংস্কৃতি সমন্বয়ে কাব্য সাধনার ভূমিকাটি কতখানি।
1: শুরু হলো তোমার প্রলয় উল্লাস, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর।
0: তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এক টানা তিন চার মাস অমন তোমাদের এখানে এসে সেবার না থাকলে তোমার আমার মনের গোপন কথাটি বোধ হয় গোপনেই থেকে যেত।
1: আর ধীরে ধীরে এই আশালতা হয়ে গেল তোমার প্রমিলা, তারপর দৈনিক সেবকের ডাকে সাড়া দিয়ে কলকাতা ফিরে গেলে।
0: কিন্তু হাফিজ মসুদ আহমেদ ধূমকেতুর সম্পাদনা করতে অমন করে অনুরোধ না করলে ইংরেজের বিরুদ্ধে দেশবাসীকে এভাবে চমক মেরে জাগিয়ে তোলবার সুযোগই পেতাম না।
1: ধূমকেতু নামটি তো তোমারই দেওয়া।
0: হ্যাঁ, কবিগুরু রবি ঠাকুর স্বয়ং তারিফ করে বললেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের দুঃখ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা।
2: কি সব অলক্ষণের কথা শুনছে রে নুরু?
0: কি শুনছেন মাসিমা?
2: তোকে গ্রেপ্তার করবার জন্য কলকাতা থেকে নাকি পরোয়ানা নিয়ে পুলিশ এসেছে।
0: এসেছে?
2: হ্যাঁ।
0: যা, এতদিনে তাহলে ওদের টনক নড়লো।
2: আরে কান্দির পাড় থানায় বসে আছে, বাড়িতে এলো বলে
0: বাঁচা গেল।
1: তার মানে?
0: আর কতকাল থাকবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল, দেব সেনা আজ টানছে ঘানি দেবান্তরের দীপান্তরে, রণাঙ্গনে নামবে কি আর তুই না এলে কৃপান ধরে।
2: তোর এই উচ্ছ্বাসের কারণটা তো আমি কিছুই বুঝতে পারছি না রে নুরু।
0: বুঝতে পারলেন না মাসিমা? বুঝতে পারলেন না? ধূমকেতুতে আমার আনন্দময়ীর আগমনে সরকার বাহাদুরের ঘুম চটেছে, তাই তো ওদের এত ছোটাছুটি।
1: এখান থেকে তাহলে তুমি পালাও এখন।
0: না প্রমিলা, না, তা হয় না। ধূমকেতু কাগজটি যে ইংরেজ সরকারের কাছে আবেদন নিবেদন নয়, তাদের বিরুদ্ধে পরোক্ষ জিহাদ ঘোষণার হাতিয়ার, সে কথা ওরা মর্মে মর্মেই উপলব্ধি করেছে, এ কি কম কথা? সামনাসামনি দাঁড়িয়েই মোকাবিলা করে দেখি ওদের দম কত, দমটি ওদের কত।

0: কবির বিরুদ্ধে বিচারকের আসনে বসলেন আরে কবি সুইনহো।
1: শুরু হল বিচারের এই প্রহসন।
0: হুগলি জেলেও শুরু করলো আমরণ অনশন।
1: বিরজা ছুটে গিয়ে অমন বুঝিয়ে সুঝিয়ে না বললে উপবাসে বেঘরে প্রাণটা হারাতো বেচারা নুরু।
0: রাজবন্দীদের আত্মমর্যাদাটি তো ফিরিয়ে দিতে বাধ্য হল ব্রিটিশ সরকার।
1: দেশবন্ধু চিত্তরঞ্জনের গ্রেপ্তারে আবার ফেটে পড়ল ক্ষোভে।

0: হ্যাঁ, আমাকেও বলে। সুন্দরের হাতে আমি শুধু বীণা, তার পায়ের পদ্মফুলি দেখিনি প্রমীলা। দু চোখে তার চোখ ভরা অশ্রুজল দেখতে পাই। শ্মশানের পথে, গোরস্থানের পথে, ক্ষুদাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে তাকে চলে যেতেও দেখি।
1: হ্যাঁ, নুরু তো প্রায় বলে, সুন্দরকে এসে দেখেছে যুদ্ধভূমিতে, কারাগারের অন্ধকূপে, ফাঁসির মঞ্চে। তার গান সেই সুন্দরকে রূপে রূপে অপরূপ করে তোলবারই স্তুতি গান।

0: অ্যালবার্ট হলে ওর সম্বর্ধনা সভায় এই কাণ্ডারি হুঁশিয়ারটি শুনে সুভাষচন্দ্র বললেন, আমরা যখন যুদ্ধে যাব ওর গান সেখানে গাওয়া হবে, কারাগারেও আমরা তার গানই গাইব। কবি যে স্বপ্ন দেখছেন বিদেশি শোষণের বিরুদ্ধে হিন্দু মুসলমানের মিলিত সত্তাই, সেটিই হবে একদিন সম্মিলিত ভারতবাসীর স্বপ্ন।
1: এসব দেখে শুনেই তো সরকার বাহাদুর ওর বিষের বাঁশি, ভাঙার গান দুটো বই বাজেয়াপ্ত করে দিল।
0: এই করে কি রচনার অবাধ গতিটাকে রুখতে পারল ওরা? দুর্বার গতিতেই শুরু হয়ে গেল একের পর এক বইয়ের প্রকাশনা।
1: হ্যাঁ, অগ্নিবীণাটি যেন আগুনের পরশমণি ছুঁয়ে দিল সমস্ত ভারতবাসীর প্রাণে। নুরু আমার সত্যি সত্যি বিদ্রোহী চারণ রে দোলন, ও আমার বিদ্রোহী চারণ।
0: সে কথাটি তো আমিও বুঝছি হাড়ে হাড়ে। বিয়ের পর থেকেই শুরু হয়েছে মুসাফির জীবন, কলকাতা থেকে হুগলি, সেখান থেকে কৃষ্ণনগর, তারপর আবার কলকাতা।
1: হ্যাঁ, এখানে এসে সমানে চলেছে বাসা বদল। জানি না এই হরিহস্তিটের আয়ুটাই বা কদিনের।
0: সবসময় যেন একবার রেলে আর একবার জেলে।
1: নুরুর সঙ্গে গাঁটছড়া যখন বেঁধেইছ, এটুকু দুর্ভোগ তোমাকে হাসি মুখে মেনে নিতে হবে মা।
0: আমি না হয় মানলাম সে কথা, কিন্তু তুমি, তুমিও তো আমাদের বিয়ের পর কলকাতার হাজিলেন থেকে কুমিল্লায় ফিরে যেতে পারলে না মা।
1: সেখানে ফিরে গেলে দুর্যোগটা বাড়ত বই কমত না রে দোলন, সে তুই বুঝবি না। তাই তো তোদের পরিবারের একজন হই তোদের সঙ্গেই থেকে গেলাম।
0: একদিকে ব্রিটিশ সরকারের রক্তচক্ষু, পুলিশি হামলা, অন্যদিকে অভাব অনটন লেগেই আছে।
1: সানিটা জন্মাবার পর থেকে অবশ্য প্রকাশকরা পয়সা দিতে শুরু করেছিল, রয়্যালটি আসছে গ্রামাফোন কোম্পানি থেকেও।
0: ওরা তো ওকে অচ্ছুত করেই রেখেছিল।

0: জ্ঞানী গুণী শিল্পীদের চাপে পড়েই না এখন ওর গান ওর সুরে গাইয়ে একের পর এক রেকর্ড বার করে চলেছে।
1: মনমত রায়ের নাটক, কারাগার, ভক্ত ধ্রুব সিনেমা, কোথায় নেই ওর গানের গতিবিধি?
0: টাকা পয়সা এলো যেমন, কোথায় দিয়ে যে সব গেল বুঝতেই পারলাম না। আর কি যে এক কাল রোগে ধরলো আমায়।
1: দুলুন, ও কথা বলে না মা।
0: না বলে পারছি না মা, কত দিন হয়ে গেল, কত ডাক্তার বদ্যি, কত বিধেনি না দিয়ে গেল, কত ওষুধ পথ্যি, কিন্তু জ্বর ছাড়লো কই মা।
1: পায়ের ব্যথাটা
0: আস্তে আস্তে যেন কোমর পর্যন্ত উঠে এসে নিচের দিকটা ক্রমশ অবশ করে দিচ্ছে।
1: দুলুন।
0: হ্যাঁ মা, আমি বোধহয় আর কোনোদিনই তোমাদের মতো হেঁটে চলে বেড়াতে পারবো না, হেঁটে চলে বেড়াতেই পারবো না।

0: আমার গান তুমি যেমন দরদ দিয়ে গাও নিতাই, তেমন করে আর কেউ
1: গাইতে না পারলেও আপনি কিন্তু আজ আর একা নন খাজিদা।
0: জানি তরুণ তুর্কি উদীয়মান কত শিল্পী, আর সর্বোপরি তুমি সুরকার নিতাই ঘটক,
1: নাট্যকার, চলচ্চিত্র প্রযোজক, গ্রামফোন কোম্পানির কর্মকর্তা, কে নেই আপনার সঙ্গে?
0: হ্যাঁ, প্রকাশকের দলও একে একে এসে হাজির হলো, ওরাই তো আমার সংসারটাকে টিকিয়ে রেখেছিল।
1: অগ্নিবীণা বই তো আপনার এক বছরে দুবার ছাপা হলো।
0: বিশের বাঁশি ভাঙার গান বাজেয়াপ্ত হবার পর ও দুটোর চাহিদাও খুব বেড়েছিল।
1: আপনার ব্যথার দান, অতৃপ্ত কামনা, রিক্তের বেদন,
0: ওগুলোর শর্ত দু চারশো টাকার বিনিময়ে কবেই বিকিয়ে গিয়েছিল।
1: আচ্ছা, গোপাল দাস মজুমদার মশাই নাকি আপনার সব বইয়ের প্রকাশনার দায়িত্ব নিয়েছিলেন একদিন?
0: হ্যাঁ, প্রথম প্রথম রয়্যালটিও পেতাম, পরে একে একে অনেকগুলোর সত্ত্বেই সামান্য সামান্য টাকার বিনিময়ে আমার হাত ছাড়া হয়ে গেল, শুরু হলো আবার রিক্তের বেদন।
1: খাজিদা!
0: হ্যাঁ ভাই নিতাই, বুলবুল যেদিন আমায় ছেড়ে চলে গেল, ওর অভাবটা ভুলতে পুত্র স্নেহে যাদের বুকে তুলে নিলাম তারাও একে একে।
1: গ্রামফোন কোম্পানি কিন্তু আপনার রয়্যালটির ক্ষেত্রে,
0: হেমবাবুর কলকাতিতে ওখানে হোল টাইমারের চাকরিটাও বোধহয় এবার যাবে,
1: সেটা বোধহয় আপনার পক্ষে।

0: চাপে বড়ই হবে কাজীদা। অন্যান্য কোম্পানিগুলি তো তাদের শিল্পীদের দিয়ে আপনার গান রেকর্ড করাবার জন্য হাফ ইত্তেশ করে বসে আছে।
1: তুমি তো জানো নিতাই, সঞ্চয় বলতে কোনোদিনই আমার কিছু ছিল না, তার উপর এখন চেপেছে ঋণের বোঝা, বন্ধক পড়েছে জীবনের সর্বস্ব।
0: কাজীদা।
1: হ্যাঁ ভাই নিতাই, তোমার বৌদির ব্যাধিটা সত্যি সত্যি দুরারোগ্য কিনা যাচাই করতে যখন বেশ কিছু টাকার আমার দরকার হলো, হাইকোর্টের এক অ্যাটর্নি সাহেবের কাছে বাধা পড়ল বইয়ের সত্য, রেকর্ড বিক্রি রয়্যালটি বাবদ সমস্ত প্রাপ্য।
2: রয়্যালটি বাবদ প্রাপ্যগুলো তো বন্ধক রেখেছেন শুনলাম, কিন্তু চাকরি বাবদ কোন বেতন সেটিও কি ওই উকিল বাবুর কাছে?
1: আসুন আসুন সুরেশ বাবু আসুন। হ্যাঁ ওটুকুই বোধ হয় শুধু বাকি আছে আমার জীবনের শেষ সম্বল হিসেবে।
2: তাহলে আপনার যদি কোনো আপত্তি না থাকে খাজি সাহেব, ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের কিছু কিছু কার্যক্রমে আপনাকে আমরা সঙ্গীত পরিচালক হিসেবে নিযুক্ত করতে চাই।
1: এ তো অতি উত্তম প্রস্তাব চক্রবর্তী সাহেব, কিন্তু আমার কাজটি কি হবে ওখানে?
2: পুরোপুরি গবেষণামূলক।
1: গবেষণামূলক?
2: আপনি তো জানেন ওই মিউজিক সেকশনের ভার এখন আমার উপর। আমি ঠিক করেছি বিলীয়মান রাগ রাগিনী সব পুনরুদ্ধার করে সেই সুরে আপনি যদি গান রচনা করেন, আপনার নির্দেশনায় সেগুলি হারামনি নামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রচার করা হবে।
1: বেশ, তারপর?
2: আর সেই সঙ্গে কিছু গীতি আলেখ্য। অনুষ্ঠানটির নাম হবে গীতি বিচিত্রা।
1: সহকারী হিসেবে কিন্তু নিতাই থাকবে আমার সঙ্গে?
2: অবশ্যই।
1: আর শুধু হারিয়ে যাওয়া রাগ রাগিনীর পুনরুদ্ধারই নয়, বিকল্প স্বরক গ্রামে নতুন নতুন সুর সৃষ্টি করে সঙ্গীত জগতে বৈচিত্র্য আনতে হবে।
2: এ দায়িত্ব আপনি ছাড়া আর কে নেবেন কাজী সাহেব? আপনি যদি এই কাজটা হাতে দেন, আমরা নবরাগ মালিকা শিরোনামে নূতন একটি কার্যক্রম চালু করতে পারি।
1: নূতনের আহ্বানে সাড়া না দিয়ে চলতে আমি কখনো পারিনি চক্রবর্তী সাহেব, আজও বোধ হয় পারব না। নূতনকে বরণ করবার লোভ কোনোদিনই সম্বরণ করতে পারিনি, আজও পারব না।

0: বেতার শিল্পীদের গান শেখানোর ফাঁকে ফাঁকে সারাদিন স্টুডিওতে কত হাসি কত হুল্লোড়ই না করতেন কাজীদা।
1: তাই তো ভাবছি নিতাই, রেডিও অফিসে চাকরি নেবার পর নুরু সমস্ত হতাশাটাই কেটে গিয়েছিল।
0: কিন্তু বিধির একই নিষ্ঠুর বিধান মাসিমা।
1: বিধান নয় নিতাই, বলো বাঁধন, নুরু আমার সব দেখছে শুনছে অথচ কথা বলতে পারছে না। হকভক্ত কি এক নিদারুণ যন্ত্রণায় যেন বিস্ফারিত দু চোখে বইছে অবিরল অশ্রু জল।
0: স্টুডিওতে মাইকের সামনে বসে সেই যে সেদিন অমন হঠাৎই যেন বাকরুদ্ধ হয়ে গেলেন, তারপর থেকে
1: চোখে মুখে শুধু কেমন যেন নির্বাক বিস্ময়, পাগলের মতন কি যেন খুঁজছে কিন্তু কিছুতেই পাচ্ছে না, রোষে ফেটে পড়ছে অথচ ভাষায় প্রকাশ করতে চাইছে না। নুরু আমার চিরদিনই বড় অভিমানী বাবা নিতাই, ও বড় অভিমানী।
0: এখন বুঝতে পারছি মাসিমা, কয়েকদিন আগে কাজীদা এক সভায় হঠাৎই কেন বললেন, যদি আর বাঁশি না বাজে বিশ্বাস করুন

আমি কবি হতে আসিনি, নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।

0: যাত্রাভিনয় বিদ্রোহী চারণ এখানেই শেষ হল। পরিবেশনায় সংস্কৃতি সঙ্গম। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন কাজী নজরুল, অশোক বন্দ্যোপাধ্যায়, শৈলজানন্দ, সমরেশ মুখোপাধ্যায়, মুজফর আহমেদ, দীপক কুমার পাল, আলী আকবর, বাসুদেব মিত্র, বীরেন, অমলেন্দু বসু, নিতাই ঘটক, স্বপন বন্দ্যোপাধ্যায় পূর্ণ পাত্র, সুরেশ, দারিকনাথ পাল, প্রমিলা, মন্দিরা ঘোষ, বিরজা সুন্দরী, ছবি পাল, গিরিবালা, গীতা নাগ। কণ্ঠসঙ্গীতে মায়া বন্দ্যোপাধ্যায়, অঞ্জনা বসু ও অন্যান্য শিল্পীবৃন্দ। যন্ত্রসঙ্গীতে কানাই রায়চৌধুরী, স্বপন চৌধুরী ও সহশিল্পীবৃন্দ। নেপথ্য সহযোগিতায় কল্যাণ মুখোপাধ্যায়, অঞ্জলি পাল, বাসবী গঙ্গোপাধ্যায়, শান্তিময় বন্দ্যোপাধ্যায় এবং সমীর পাত্র। রচনা ও নির্দেশনা দিলীপ গঙ্গোপাধ্যায়। প্রযোজনা অমর বিশ্বাস।
1: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণ রকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।
1: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।
2: আকাশবাণী কলকাতা সমীক্ষা একটু পরেই।

0: বলছেন ভবেশ দাস।
1: অল ইন্ডিয়া রেডিও 90 এই শিরোনামে চলতি বছরটা বিশেষভাবে উদযাপিত হচ্ছে। অবশ্য এই উদযাপনের সূচনা হয়েছে গত বছরের জুন মাস থেকেই। এই যে অল ইন্ডিয়া রেডিও নামকরণ, এর একটা চমৎকার গল্প আছে। আমাদের দেশে নিয়মিত বেতার সম্প্রচারের সূচনা 1927 সালের 23 জুলাই চালু হয়েছিল মুম্বাই বেতার কেন্দ্র, যে দিনটা মনে রেখে আমরা এখন প্রতি বছর জাতীয় সম্প্রচার দিবস পালন করি। ওই 23 জুলাইয়ের 33 দিন পর 26 অগস্ট চালু হল দেশের দ্বিতীয় বেতার কেন্দ্র কলকাতায়। আর এর প্রায় 7 বছর পর 1934 সালের 1 জানুয়ারি দিল্লিতে প্রতিষ্ঠিত হল ব্রিটিশ ভারতের তৃতীয় বেতার কেন্দ্র। সূচনায় এই সম্প্রচার ছিল ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির হাতে, যদিও এজন্য সরকারের সঙ্গে তাদের চুক্তি করতে হয়েছিল এবং অনেক ব্যাপারে যে সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে তাও মেনে নিতে হয়েছিল। কিন্তু বছর তিনেকের মধ্যেই নানা কারণে এই ব্রডকাস্টিং কোম্পানির আর্থিক সংকট দেখা দিল। তখন বেতার সম্প্রচার প্রায় নিলামে ওঠার অবস্থা। এই সংকটে নানাজনের পরামর্শে সরকারই এই সম্প্রচারের দায়িত্বভার নেয়। তখন নাম হয়, বেশ বড় নাম, ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস, ISBS। এই সময় বেতার সম্প্রচারের প্রসার ও সম্প্রচারের মান উন্নত করার জন্য BBC থেকে পাঠানো হল একজন সুদক্ষ ব্যক্তিকে, নাম লায়োনেল ফিল্ডেন। এদেশে বেতারের প্রচারে ও প্রসারে অনেক বড় মাপের কাজ করেছেন তিনি, নিত্য নতুন উদ্ভাবনেরও পরিচয় দিয়েছেন। তার একটি বড় উদ্ভাবন হল এই অল ইন্ডিয়া রেডিও নামকরণ। নামটা তার মাথায় এসেছিল ঠিকই, কিন্তু তার সিদ্ধান্তেই তো চালু করে দিতে পারেন না নামটা। বড় কর্তা তো হলেন ভাইসরয়। তাই একদিন ফিল্ডেন এক ভোজ সভায় ভাইসরয় লর্ড লিনলিথগোকে একান্তে এই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস এমন ভারী নাম বদলের প্রস্তাব দেন। এত বড় একটা নাম তো বেতারে ঘোষকদের কাছেও অনায়াস উচ্চারণের সহজ শব্দবন্ধ নয়। তাই ফিল্ডেন এমন কৌশলেই ভাইসরয়ের কাছে অল ইন্ডিয়া রেডিও নামটি অনুমোদন করিয়ে নিলেন, যেন ভাইসরয়েরও মনে হল তিনি স্বয়ং এই নামকরণের উদ্ভাবক। এটা 1936 সালের ঘটনা। সেই বছরের 8ই জুন থেকে সরকারিভাবে ভারতীয় বেতারের এই নাম চালু হল। কিন্তু এই প্রসঙ্গে মনে রাখা দরকার বোধ হয় আরেকটা কথাও, 1936 সালের আগেও মুম্বাই, কলকাতা, এমনকি দিল্লিকে জড়িয়েও যে প্রায় 9 বছরের ইতিহাস, তা তো অল ইন্ডিয়া রেডিও থেকে বিযুক্ত নয়। বরং আমাদের ভাবতে ভালো লাগছে এই বছরটা মুম্বাই এবং কলকাতা কেন্দ্রের শতবর্ষ পূর্তির বছর। আমরা অল ইন্ডিয়া রেডিও বলতেই বুঝি আকাশবাণী, আবার আকাশবাণী বলতেই অল ইন্ডিয়া রেডিও। তাই অল ইন্ডিয়া রেডিও 90 বলার সঙ্গে আকাশবাণীও 90 বললে ইতিহাসের বিভ্রান্তির চক্রে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অল ইন্ডিয়া রেডিওর মতো আকাশবাণী নামকরণের ওই রকম কোনো দিন তারিখ নেই। কিন্তু আমরা এটা জানি, দেশের সব বেতার কেন্দ্র থেকে ঘোষণায় আকাশবাণী নামটা যে বলতে হবে তার সূচনা স্বাধীনতার পরে 1957 সালের 1 এপ্রিল। কিন্তু ব্রিটিশ ভারতে 1940-এর দশক থেকেই আকাশবাণী নামটি বেতার সংলগ্ন নানা কর্মকাণ্ডেই উচ্চারিত হতে শোনা গেছে, দেখা গেছে। যেমন কলকাতা বেতারের জন্য রবীন্দ্রনাথের যে আশীর্বাদ ধন্য কবিতা, ধরার আঙিনা হতে ওই শোনা উঠিল আকাশবাণী, বেতারেই নজরুলের গানে আকাশবাণী শব্দের ব্যবহার, বেতার জগৎ পত্রিকায় সম্পাদকীয় শিরোনাম আমাদের কথার বদলে আকাশবাণী লেখা, 50-এর দশকে এই পত্রিকারই প্রচ্ছদে বহুদিন লেখা হয়েছে আকাশবাণীর মুখপত্র, ব্র্যাকেটে অল ইন্ডিয়া রেডিও। একসময় দিল্লি কেন্দ্রেরও ইংরেজি মুখপত্রের নাম ছিল আকাশবাণী। আবার অন্যদিকে 1935-এ করদরাজ্য মহীশূরের একটি বেসরকারি কেন্দ্র চালু হয় যার নাম ছিল আকাশবাণী, যার সঙ্গে অবশ্য ভারতীয় সম্প্রচার ব্যবস্থার কোনো সম্পর্ক ছিল না। আরেকভাবে দেখতে গেলে মহাভারত থেকে এদেশে বেতারও চালু হওয়ার আগে সুকুমার রায় পর্যন্ত নানাজনের লেখাতেই আকাশবাণী শব্দের ব্যবহার আছে। এসবই হতে পারে আকাশবাণী শব্দটার জনপ্রিয়তার দৃষ্টান্ত। কিন্তু নির্দিষ্টভাবে আকাশবাণী নামকরণের ওই রকম কোনো ঘটনা নেই যেমনটা ঘটেছে অল ইন্ডিয়া রেডিও নামকরণের ক্ষেত্রে। এমনকি রবীন্দ্রনাথও কখনো ভারতীয় বেতারের আকাশবাণী নামকরণ করেননি। কিন্তু একথা তো বলতেই হবে, অল ইন্ডিয়া রেডিও আর আকাশবাণী নাম ভারতের সম্প্রচার ইতিহাসের একই বৃন্তে দুটি কুসুম।
0: সমীক্ষা শেষ হল, শিরোনাম ছিল দুটি কুসুম, বললেন ভবেশ দাস।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিএসইর একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরিতে মাদ্রাজ এবং কানপুর আইআইটিকে সহায়তার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ইবোলা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। পশ্চিমবঙ্গ থেকে 11 জন এবং ত্রিপুরা থেকে 1 জন পদ্মশ্রী পাচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও আজ নতুন দিল্লিতে এক বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী জয়শঙ্কর।
1: Secretary and I therefore welcome the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
0: ডক্টর জয়শঙ্কর দুদেশের জনসাধারণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাত বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সবসময়ই আলোচনা ও কূটনৈতিক পথে সমস্যার সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলে তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও বলেন, ভারত সে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলে তিনি জানান।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
0: রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের রাজধানী কিভে দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, শক্তিশালী হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। এর ফলে কিভের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 70 জনেরও বেশি মানুষ আহত। ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি বিলা সেকারভা অঞ্চলে আঘাত হেনেছে। রাশিয়ায় অসামরিক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে মস্কো জানিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় চামন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 24 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় 10টি যানবাহনের পাশাপাশি একটি ট্রেনও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 149,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 109,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়। 88% বেশি ভোট পড়ে সেখানে। এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা হল 208। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর জন্য একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরির উদ্দেশ্যে আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় এবং

0: ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই আইআইটির বিশেষজ্ঞ দল সংশ্লিষ্ট প্রক্রিয়াটির প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং পোর্টাল ও সার্ভারের কার্যকারিতা পরীক্ষা করবে। তথ্য প্রযুক্তির পরিকাঠামোর পরীক্ষা করে যথাযথ লগ ইন, ব্যবহারকারীর অ্যাক্সেস সিস্টেম, পেমেন্ট গেটওয়েগুলির যাতে নির্ভুল ও যথাযথ থাকে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও সহায়তা করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এই দেশগুলিতে যদি কোনো ভারতীয় বসবাস করেন বা বেড়াতে যান তাহলে তাঁকে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে ভারতে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো খবর নেই। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমসের চার সদস্যের একটি মেডিকেল টিম আজ ভোপালে প্রাক্তন মডেল এবং অভিনেত্রী তিশা শর্মার দ্বিতীয়বার ময়নাতদন্ত করেছে। কড়া নিরাপত্তার মধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া প্রায় 3 ঘন্টা ধরে চলে। আইনি স্তরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের কাছে দেওয়া হয়। এরপর ভোপালের ভদভদা শ্মশানে তিশার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে তার পরিবার মেডিকেল টিমকে আরও ভালো করে একটি ফরেন্সিক, প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল পদ্ধতি অবলম্বন করে তদন্ত করার জন্য অনুরোধ করে। প্রথমে ময়নাতদন্তের সময় যে বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে পরিবারের সদস্যদের দাবি, বিশেষ করে সেগুলি আবারও পরীক্ষা করার আবেদন জানান তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতির জন্য এরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এই সংক্রান্ত ঘোষণা করেছিল। 2026-এ পশ্চিমবঙ্গের সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা, চারু ও কারুকলা, চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞান গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিতে 11 জন পদ্ম সম্মানে ভূষিত হবেন। এরা হলেন চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তবলিয়া কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়, খাদি জামদানি শাড়ির তন্তুবাই জ্যোতিষ দেবনাথ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, চারু ও হস্তশিল্পের ক্ষেত্রে তৃপ্তি মুখোপাধ্যায়, সাঁওতালি ভাষার সাহিত্যিক রবিলাল টুডু, উত্তরবঙ্গের সাহিত্যিক গম্ভীর সিং ইয়ঞ্জনে এবং সমাজসেবায় অশোক কুমার হালদার এবারে পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন। আসামের কবীন্দ্র পুরকায়স্থকেও জনসেবার জন্য মরণোত্তর সম্মানে এবং সাহিত্য ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ত্রিপুরার নরেশচন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের মরণোত্তর সম্মান প্রদান প্রসঙ্গে তাঁর পুত্র কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগকে জানালেন,
1: আমার বাবা এবছর মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এটি আমাদের কাছে যুগপৎ অত্যন্ত আনন্দের এবং গর্বের খবর। বাংলার মূলধারার নাট্যচর্চার সমান্তরালে দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে ওনার যে নিরলস নাট্য সাধনা, তার এই নাট্য সাধনাকে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা আমাদের কাছে সত্যি অত্যন্ত আনন্দের খবর। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বাবার এই সম্মান প্রাপ্তির জন্য অত্যন্ত কৃতজ্ঞ।
0: ভারতের আবহাওয়া দফতর IMT পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিন ধরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বিচ্ছিন্ন কিছু অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি চলবে বলে জানানো হয়েছে। IPL ক্রিকেটে আজ প্রথম খেলায় রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বেলা 3:30। মুম্বাই টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। রাজস্থান প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 205 রান করে। জবাবে ব্যাট করতে নেবে মুম্বাই 19 ওভার 1 বলে 9 উইকেট হারিয়ে 173 রান করেছে। অন্য খেলায় আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হয়েছে সন্ধ্যে 7:30। KKR টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ

0: মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 বাংলা ছায়াছবির গান, 8:55 এই মাসের গান সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। রাত 9টায় শিক্ষাঙ্গন থেকে লক্ষা উচ্চ বিদ্যালয় থেকে চয়নিকা ধারার রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন। 9:30 নজরুলগীতি শিল্পী শ্রেষ্ঠা সাহা, 9:45 রজনীকান্তের গান শিল্পী সুশীল কুমার সরকার। 10:00 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য। 11:00 বেহালায় লঘু সঙ্গীতের সুর শোনাবেন অনুপম আচার্য এবং 11:10 বাংলা ছায়াছবির গান এবং আধুনিক গানের অনুষ্ঠান। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8:00 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11:00।

0: আকাশবাণী কলকাতা, একটু পরেই স্থানীয় সংবাদ।
1: মন কি বাত,
2: আমার যে ছু যা রাও যা রাউন্ড করা
3: জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল, দাদা সবই উপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: তিনটে কলেজেই
6: অত ভেবো না,
5: ফিস তো দেখো।
7: কি খবর,
8: কি হলো কি?
6: ফিজ নিয়ে টেনশন।
7: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
9: আরবিআই একথা বলে,
10: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি। দলীয় প্রার্থী দেবাংশু পাণ্ডা নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের শম্ভুনাথ কুর্মীকে 1 লক্ষেরও বেশি ভোটে হারিয়েছেন। এই জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা দাঁড়াল 208। পশ্চিমবঙ্গে অবৈধ

0: অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ রাজ্য সরকারের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে 2026 পদ্ম পুরস্কার প্রদান করবেন। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য সমাজের সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস। ইডেনে আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 1,09,000 বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেস জাহাঙ্গীর খান। একটি প্রতিবেদন।
1: প্রত্যাশিতভাবেই ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বড় জয় পেল বিজেপি। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে হওয়া ভোট গণনা শুরু থেকে লিন নিতে শুরু করেন দেবাংশু, যা রাউন্ড গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত 1,09,021 ভোটে জয়ী হন তিনি। রাজনৈতিক মহলে বিশেষভাবে চর্চিত বিষয় ছিল তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্টকে গণনা কেন্দ্রে দেখা যায়নি, ফলে প্রকাশ্যে আসতেই জল্পনা আরও জোরদার হয়। চূড়ান্ত ফলাফলে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা পেয়েছেন 1,49,666 ভোট। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তার প্রাপ্ত ভোট 40,645। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা, তিনি পেয়েছেন 10,084 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র 7,783 ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন। এর ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ডায়মন্ড হারবার মডেল নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
0: এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা দাঁড়ালো 208। এই জয়ের জন্য ফলতাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা।
2: ফলতাবাসীকে সবাইকে অভিনন্দন, এই জয় ফলতাবাসীর জয়, আসিমনগরের মা বোনেদের জয়, যারা রাস্তায় নেমেছিলেন। ফলতায় প্রবলেম রয়েছে, জলের সমস্যা রয়েছে, এসিজেটের সমস্যা রয়েছে, ফলতায় নদী বাঁধের নিয়ে সমস্যা রয়েছে, এছাড়াও আরো বিভিন্ন রকম সমস্যা রয়েছে যেটা ফলতায় গণতন্ত্র ছিল না, আর সাধারণ মানুষ কথা বলতে ভয় পেত, সেইটা ফিরে এসেছে।
0: বিজেপির জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সোনার ফলতা গড়ার জন্য তাঁর সরকার দায়বদ্ধ। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, আগামী নির্বাচনে নোটার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল কার্যত ধূলিসাৎ হয়েছে বলে কটাক্ষ করেন তিনি। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, গণতন্ত্রে জয় হয়েছে, জয়ী হয়েছে ফলতার মা বোনেরা।
3: फलता की माँ बहन का विक्ट्री है, गणतंत्र का, डेमोक्रेसी का विक्ट्री है। हमारे माननीय मुख्यमंत्री का नेतृत्व में जिस तरह से आज फलता के लोग रास्ते में उतर गए, आज 88% वोट हुआ, हम सल्यूट करते हैं स्पेशली माँ बहन को, ये उनका जीत है।
0: সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আগামী দিনে রাজ্যে বামপন্থার পুনরুত্থান হবে, ফলতার ফলাফলেই তা স্পষ্ট।
4: তৃণমূল যেভাবে একেবারে বরফের মতো গলে যাচ্ছে গরমে, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম লাল ঝান্ডার শক্তি তাকে সংহত করছি, আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার স্বীকৃতি এটা। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে, ফলতার ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, ফলতার মানুষের রায়ে তাঁরা মাথা পেতে নিয়েছেন। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন, এই নির্বাচনে তথাকথিত ডায়মন্ড হারবার মডেল, সন্ত্রাসের মডেল, ভোট চুরির মডেলের সমাপ্তি ঘটেছে।
5: লড়াই সংগ্রামে আমরা এটা দেখলাম যে যারা সরকারি দল ছিল 20 দিন আগেও, তারা মোটামুটি ল্যাজ গুটিয়ে পালালো। এই নির্বাচনে এটা প্রমাণিত হয়েছে, তথাকথিত ডায়মন্ড মডেল, সন্ত্রাসের মডেল, লুটে নেওয়ার মডেল, ভোট চুরির মডেল, এই সমস্ত মডেল আজকে পর্যবসিত হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছেন এবং ভোটের রেজাল্ট বলে দিচ্ছে যে স্বৈরাচার শেষ কথা বলে না।
0: বিধানসভা ভোটে জনতার রায়ে নয়, পরিকল্পনা করেই তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ফের অভিযোগ করেছেন। চৌঠা মে নির্বাচনের ফল প্রকাশের প্রায় 3 সপ্তাহ পর আজ সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেস নেত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ করেন। তাঁর দাবি, 220 থেকে 230 আসন পাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের। ভবানীপুরেও তাঁকে জোর করে হারানো হয়েছে, ইভিএমে কারচুপি হয়েছে বলেও তাঁর অভিযোগ। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

0: 2024-31 একত্রিশে ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটা তার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে যারা ধরা পড়েছিল বা বন্দি ছিল, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা যাবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা সব জেলাশাসক, পুলিশ সুপার, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা সহ সব পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। জেলাশাসকদের অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদেশে অবৈধভাবে থাকার অপরাধে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সুনির্দিষ্ট করতেই এই উদ্যোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান, যারা সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের অন্তর্ভুক্ত নন তাদের অবিলম্বে চিহ্নিত করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই নীতি মেনে কাজ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সব দপ্তরের সচিব এবং প্রজেক্ট ডিরেক্টরকে নিয়ে নবান্ন সভাঘরে বৈঠকে বসবেন। সব দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলি পর্যালোচনার জন্য এই বৈঠক বলে নবান্ন সূত্রে খবর। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন। কল্যাণী এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে উপস্থিত থাকবেন হুগলি, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক আধিকারিকরা। তৃণমূল কংগ্রেসের বারাসাত জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, বারাসাতে দলের পরাজয়ে নৈতিক দায় নিয়ে জেলা সভাপতির পদ ছাড়ছেন তিনি। একই সঙ্গে ভুইভোর সংস্থার বদলে পুরনো নিষ্ঠাবান কর্মীদের নিয়ে কাজ করার জন্য দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করেছেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026 পদ্ম পুরস্কার প্রদান করবেন। এবছর 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পাচ্ছেন। এ রাজ্যে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা ইত্যাদি ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ 11 জন পদ্মশ্রী পাচ্ছেন। এর মধ্যে শিক্ষা ও সাহিত্যে অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়ানজানে, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, তবলাবাদক কুমার বোস প্রমুখ। কালনার মসলিন শিল্পী জ্যোতিষ দেবনাথ জানিয়েছেন, পূর্বপুরুষদের কাছ থেকেই এই কাজ শিখেছেন তিনি।
1: আমি প্রথমে ভেবেছিলাম যে এটা বোধহয় শিল্পটা বোধহয় হারিয়ে যাবে, কিন্তু আমরা দেখছি কি যে নতুন যে প্রজন্ম যারা যারা এসব কাজের প্রতি তাদের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমরা একটা ট্রেনিং স্কুলের মাধ্যমে দেখলাম কি যে নতুন নতুন মেয়েদেরকে নিয়ে বা ছেলেদেরকে নিয়ে ওরা যে কাজের প্রতি যে আগ্রহ বা ওরা যে আনন্দটা পাচ্ছে বা ওদের ছেলে মেয়েকেও ওরা শেখায়। তাই ভাবলাম যে না, এই শিল্পটা হারাবে না, যদি সবাই সহযোগিতা করে তাহলে এই শিল্পটা আবার একটা জায়গায় আসবে।
0: রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। 120,000 বেশি পরীক্ষার্থী 267টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। প্রথম পত্রে অঙ্ক ও দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও অঙ্কের প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ের তুলনায় অঙ্কের প্রশ্ন বড় করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সমীক ভট্টাচার্য সমাজের সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজ দলের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এই ছাত্রছাত্রীরা একদিন নিজেদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবে। তবে রাজ্যে এখনও বহু মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছায়নি, তাই সমাজের সব স্তরের মানুষকে স্বীকৃত করে তোলার জন্য এই ছাত্রছাত্রীদের দায়িত্ব নিতে হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে গড়মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে, তাপমাত্রা বৃষ্টিপাতের ফলে কিছুটা কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও 27 তারিখ থেকে তা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। কলকাতা টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি 5 ওভার 2 বলে 1 উইকেট হারিয়ে 43 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি। দলীয় প্রার্থী দেবাংশু পাণ্ডা নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর শম্ভুনাথ কর্মীকে 1 লক্ষেরও বেশি ভোটে হারিয়েছেন। এই জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা দাঁড়ালো 208-এ। স্থানীয় সংবাদ শেষ হল।
2: বৌমা।
3: হ্যাঁ মা।
2: এই বাড়ির কিছু নিয়ম আছে,
3: যেমন

0: যেমন এখানে ক্যাশের কোনো প্রচলন নেই,
1: তাহলে লেনদেন
0: ওটা আমরা ডিজিটাল পেমেন্ট করি।
1: ও,
0: যেমন ইউপিআই দিয়ে?
1: আচ্ছা,
0: হ্যাঁ। আর শোনো, আরো একটা নিয়ম আছে।
1: সেটা কি মা?
0: তোমার মুখ দেখার টাকাটাও ইউপিআই দিয়েই পাবে।
1: আপনিও না মা?
2: ভারত ডিজিটাল পেমেন্ট করে
3: এখন, সব লেনদেনই সহজ একেবারে।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।
1: শুভ সন্ধ্যা, স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের সবিনয় নিবেদনের দরবারে। এই একটা সপ্তাহকাল অপেক্ষা, আর এই একটা সপ্তাহকাল জুড়ে জমতে থাকা চিঠি মেল, সেখানে আপনাদের অনুষ্ঠান সম্পর্কিত নানাবিধ প্রস্তাব, ভালো লাগা মন্দ লাগা সবটা। সুতরাং দেরি না করে সেই চিঠির ঝাঁপি খুলব। তবে তার আগে চিঠির ঝাঁপিতে চিঠি ফেলবেন কিভাবে, পৌঁছবে কি করে জানিয়ে দিই সে কথা। চিঠি লিখুন, ডাক যোগে পাঠান সবিনয় নিবেদন, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায়। আর আমাদের মেল করতে পারেন সবিনয় নিবেদন SABINYNYNIBEDAN সবিনয় নিবেদন @gmail.com, এই আমাদের মেল আইডি। খোলা যাক চিঠির ঝাঁপি। আজকের প্রথম চিঠি লিখছেন দীপান্বিতা ভারতী তারকেশ্বর হুগলি থেকে। আকাশবাণীর অনুষ্ঠানগুলি বেশ পরিণত ও সুন্দর, ভালো লাগায় ভরিয়ে দেয়। অনুরোধ রাখি, প্রাত্যহিকীতে যদি দুটি পক্ষের বিষয় মাসের প্রথমেই ঘোষণা করেন তবে সুবিধা হয়, কোন পক্ষে লিখব বেছে নেওয়া যায় আগেই, না হলে অপেক্ষা করতে হয় দ্বিতীয় পক্ষ শেষ হওয়া পর্যন্ত। দীপান্বিতা ভারতী তারকেশ্বর হুগলি থেকে লিখলেন। ধন্যবাদ দীপান্বিতাদি আপনার চিঠির জন্য। প্রাত্যহিকীতে দুটি পক্ষের বিষয় আগে কিন্তু একসঙ্গেই জানানো হতো, যারা আমাদের প্রাত্যহিকীর পুরনো শ্রোতা বন্ধু তারা নিশ্চয়ই মনে করতে পারছেন। মূলত করোনার সময়টা থেকে, সেই করোনাকালে আমরা মেল চালু করি, মেলের মাধ্যমে যাতে চিঠিপত্র পাঠাতে পারেন আমাদের পত্র বন্ধুরা, এবং সেই তখন থেকেই আমরা এইভাবে বিষয়টিকে আলাদা করি। অর্থাৎ প্রথম পক্ষের কথা আমরা জানাবো আগের মাসের শেষের দিকে এবং দ্বিতীয় পক্ষের বিষয় জানাবো আমরা প্রথম পক্ষের শেষের দিকে, একসঙ্গে জানানো যায়। কিন্তু কেন জানাই না, তার কারণটা চিঠির ক্ষেত্রে যেমন আলাদা করে বেছে নেওয়া যায় চিঠি আসার সঙ্গে সঙ্গে, মেলের ক্ষেত্রে কিন্তু ভারী সমস্যা হয়ে যায়। অর্থাৎ একই সঙ্গে জানার পরে ওই একই মেল আইডিতে দুই পক্ষের মেলই ঢুকতে থাকে পরপর পরপর, এবং তাতে করে কিন্তু সমস্যাটা আরও বেশি হয়ে দাঁড়ায় আমাদের জন্য চিঠি বাছাইয়ের ক্ষেত্রে। সেই জায়গাটা যাতে একটু সহজ করা যায় সেই জন্যই একটু সহজ পদ্ধতির খোঁজেই আমাদের এই নিয়মের চালু করা হয়েছে, আমরা চালু করতে বাধ্য হয়েছি বলা যায়। সুতরাং নিশ্চয়ই বুঝতে পারলেন আমরা কেন একসঙ্গে দুটি পক্ষের বিষয় বলছি না। চিঠি লিখবেন নিশ্চয়ই আবারও। এবারের চিঠির পাতায় রয়েছেন ইন্দিরা দে বড়বাজার চন্দননগর হুগলি থেকে। গত 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার, ওই দিনে তোমার পরিচালনায় গানের ভেলা অনুষ্ঠানটি আমার খুব সুন্দর লেগেছে, প্রশংসার দাবি রাখে শর্মিষ্ঠা ম্যাডাম আমাদের মনের অনেকখানি জায়গায় উপবিষ্টা। আজকের বিষয় ছিল মহাভারতে উত্তরা উবাচ্য নাটকের অংশ। শশাঙ্ক ঘোষ এবং সুচিস্মিতা গুপ্তের অভিনয় দারুণভাবে হৃদয়কে আলোড়িত করেছে। নাটকের রচনাশৈলী এবং সুচিস্মিতা ম্যাডামের অভিনয় দক্ষতা আমার প্রতি মুহূর্তে চোখের জল বাঁধা মানছিল না। আমার একাকিত্ব, শূন্য ঘর এবং প্রিয়জন হারানোর ব্যথাকে আরও গভীর করে তুলেছিল। নাটক শেষ হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ নির্বাক আর স্তব্ধতায় ডুবেছিলাম, কোনো কাজে মনোযোগ দিতে পারছিলাম না। কি গভীর এক কান্নার তারুণ্যে আমি হারিয়ে ফেলছিলাম নিজেকে। এখানে আমি কোনো অভিযোগ

রাখছি না। তোমাদের পরিকল্পনা, বিষয়ভিত্তিক অনুষ্ঠানটি খুবই প্রশংসা পাওয়ার যোগ্য। এভাবেই আমাদের মতো শ্রোতাদের কথা চিন্তা করে বৈচিত্র্যময় অনুষ্ঠানের সূচনা করলে আমরা আনন্দে দীর্ঘ জীবনের প্রয়াসী হব। ইন্দিরা দে, বড়বাজার চন্দননগর হুগলি থেকে। ধন্যবাদ ইন্দিরা দে আপনার চিঠির জন্য। হ্যাঁ, সেদিন আমি উত্তরা উবাচু বাজিয়েছিলাম, যেখানে কিন্তু আমার কোনো কৃতিত্ব ছিল না। আমারও ভারী ভালো লাগার এই গীতিনাট্যখানি, মাঝে মাঝেই ওই জন্য গানের ভেলায় শুনিয়ে থাকি। শশাঙ্কদা, আমাদের শশাঙ্ক ঘোষের সার্বিক ভাবনা, রচনা, পরিকল্পনা সবটাই, এবং অসাধারণ অভিনয় করেছেন সুচিস্মিতাদি এবং শশাঙ্কদা দুজনেই উত্তরা এবং অভিমন্যুর ভূমিকায়। আপনাদেরও ভালো লাগে জানি, সে কারণেই মাঝে মাঝে শোনানো। আরও শুনতে চাইছেন এমন অনুষ্ঠান, কান রাখুন গানের ভেলায়। গানের ভেলায় ইদানিং একটু চেষ্টা করছি বিভিন্ন গীতিনাট্য যা শোনানো হয় না, শোনানোর মতন সময় বা চাঙ্ক পাওয়া যায় না, সেগুলি মাঝে মাঝে একটু ঘুরে ফিরিয়ে শোনানোর। গত দু মাসে হয়তো আপনারাও বুঝতে পারছেন, একটু বুধ এবং বৃহস্পতিবারের, মূলত বৃহস্পতিবারের গানের ভেলায় একটু কান রাখুন, নানা ধরনের গীতিনাট্য শোনাবার একটু চেষ্টা থাকবে, তার সঙ্গে অবশ্যই লোকগীতির গানের ভেলা, সে তো রইলই। জগন্নাথ দে, রাজহাটি, হাওয়াখানা, জাঙ্গিপাড়া, হুগলি থেকে, খানিকটা একই বিষয়ে আপনিও লিখছেন। সকাল ১০টায় গানের ভেলায় ২৬শে মার্চ শর্মিষ্ঠা সরকারের উপস্থাপনায় বৈষ্ণব পদাবলীর বাজিকর মিলন কীর্তন শুনলাম। রথীন ঘোষ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, রামকুমার চট্টোপাধ্যায় এবং আরও অনেক শিল্পী সমন্বয়ে যে কীর্তন আমাদের আকাশবাণী গীতাঞ্জলি উপহার দিলেন, তা এক কথায় অনুবদ্য, মন প্রাণ জুড়িয়ে গেল। তাই আমার অনুরোধ, এইরকম অনুষ্ঠান আরও আরও প্রচারিত হোক। জগন্নাথ দে, জাঙ্গিপাড়া, হুগলি থেকে। ধন্যবাদ জগন্নাথবাবু আপনার চিঠির জন্য। এক্ষুনি ইন্দিরাদির চিঠিতেও যে উত্তর দিলাম, বিষয়টা একই। সত্যি আকাশবাণীর সংগ্রহশালায় অনেক মণিমাণিক্য রয়েছে সঞ্চিত। মাঝে মাঝে মনে হয় না, সেই সংগ্রহশালা থেকে খানিক মুক্তমাণিক তুলি, একটু নেড়েচেড়ে দেখি। আমাদের নেড়েচেড়ে দেখা মানে তো ঘুরে ফিরে শোনা, তাই না? শোনাবো। কান রাখুন গানের ভেলায়, বৃহস্পতিবারের কোনো কোনো গানের ভেলাতে মাঝে মাঝে এমনভাবেই আপনাদের জন্য কিছু উপহার থাকবে। এবারের চিঠির পাতায় লিখছেন সুদীপ কুমার পাল, মানিক মাদি, সেলামপুর, হুগলি থেকে। বহুদিন পর তোমায় লিখতে বসলাম, এক ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ বিষয়কে উপজীব্য করে তোমার দরবারে অনুপ্রবেশ। একে তুমি আবদার বললেও কোনো অত্যুক্তি হবে না। ইদানিং প্রাত্যহিকী অনুষ্ঠানের কলিবর কেবল নতুন নতুন লেখক লেখিকার লেখনী নিঃসৃত পত্রাবলিতে সমৃদ্ধ। ভুলবশত কোনো একজন পুরাতন লেখক লেখিকা স্থান পাচ্ছেন না। পুরাতন পত্রবন্ধুরা কি এতই ব্রাত্য? এটাও ঠিক, তোমার দপ্তরে বহুবার পত্র প্রেরণ করেও হালে পানি পাচ্ছে না দেখে এরকম ধিক্কারবশত লেখাই বন্ধ করে দিচ্ছেন অনেকে। পুরাতন পত্রবন্ধুদের পত্রপাঠ করা হবে না, এটা কি তোমার ধনুক ভাঙা পণ? বলেছিলাম মাঝে মাঝে পাক্ষিক বিষয়ের মধ্যে দু একজন বা সম্ভব হলে তার বেশি পুরাতন পত্রবন্ধুকে স্থান দান করলে মহাভারত অশুদ্ধ হবে না। মনে প্রশ্ন জাগে, তুমি কি নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে এমন অনভিপ্রেত আচরণ করছো, নাকি স্ক্রিনিং কমিটির এটা স্বাধিকারের পর্যায়ে ভুক্ত? হোক না নতুন পত্রলেখক লেখিকাদের কদর, পুরাতনদের লেখনীগুণ কি এতটাই তুচ্ছ হয়ে গেছে বা যাচ্ছে জানি না। আমার এহেন বহিঃপ্রকাশ তোমার বিবেক দুয়ারে বিন্দুমাত্র করাঘাত করতে সক্ষম হবে কিনা, ফলেন পরিচয়াতে দেখা যাক সবুরে মেওয়া ফলে কিনা। ভালো থেকো বন্ধু। সুদীপ কুমার পাল, মানিক মাদি, সেলামপুর, হুগলি থেকে। ধন্যবাদ সুদীপবাবু আপনার চিঠির জন্য। কিন্তু বিষয়টি একেবারেই নতুন নয়, অর্থাৎ এ বিষয়ে এর আগেও বহু চিঠি এবং মেল পেয়েছি এবং বহুবার তার উত্তর আমরা দিয়েছি, উত্তরখানি আপনিও জানেন। যদি হাওয়ায় কোনো কথা আমরা ভাসিয়ে দিই, কিভাবে সেই কথাখানিকে আমরা যুক্তিগ্রাহ্য কথা হিসেবে ধরতে পারি বলুন তো, যদি তাতে তথ্য না থাকে? আপনি বলছেন শুধুমাত্র নতুন পত্রলেখক এবং লেখিকাদের চিঠিই পড়া হয় প্রাত্যহিকীতে, কোনো পুরাতন পত্রবন্ধুর চিঠি নাকি পড়া হচ্ছে না। আমরা কিন্তু আমাদের তালিকা অনুযায়ী যা দেখেছি এবং টক সেকশন বা আমাদের কথিকা বিভাগ নিজেরাও দেখেছেন, দেখুন এমন কিন্তু কখনোই বিষয়টা নয়। আমাদের অনেক পুরনো পত্রবন্ধুরা আছেন যারা ইহলোকে এই মুহূর্তে আর নেই, যারা ইহলোকের মায়া ত্যাগ করেছেন,
তৎ

সত্ত্বেও আরও অনেক পুরনো বন্ধুরা রয়েছেন যাদের চিঠি কিন্তু পাঠ করা হয় না, একেবারে ব্রাত্য। এগুলো কিন্তু নিছকে ভ্রান্ত ধারণা, এর কিন্তু কোনো রকম যুক্তিগ্রাহ্য, সেই যদি বলি তথ্যবহুল কোনো একটা জায়গা থাকতো তাহলে আমরা মেনে নিতাম। কিন্তু কথিকা বিভাগ নিজেও জানাচ্ছেন, আপনারাও একটু খেয়াল করে শুনবেন, এমনটা নয় যে শুধুমাত্র নতুন পত্রলেখক পত্রলেখিকাদের চিঠি পড়া হচ্ছে। এখন নতুন এবং পুরনো এক্ষেত্রেও কিন্তু বিচার্য বিষয় এসে যায়। নতুন বলতে আপনি কাদের বোঝাচ্ছেন? অর্থাৎ নতুন বলতে একেবারে নতুন যার চিঠি কখনো এর আগে পড়া হয়নি, নাকি গত এক বছর যাবত যার চিঠি পড়া হচ্ছে, বা যাকে আমরা করোনাকাল থেকে পেয়েছি 2020 থেকে 21 থেকে, তাদেরকে কি আপনি সকলকেই নতুনের তালিকাভুক্ত করে দিলেন? তাহলে তো খুব মুশকিল, কারণ এমন অনেক পত্রবন্ধু আছেন যারা মূলত এই করোনার সময় থেকেই মেলের মাধ্যমে, যেহেতু চিঠি পাঠানো সুবিধে হয়েছে তারা পাঠাতে শুরু করেছেন, সেই সময় অনেকেই বাড়িতে ছিলেন, নতুন করে প্রাত্যহিকী শোনা শুরু করেছেন এবং সেই থেকেই অভ্যেসের মধ্যে তারা প্রবেশ করেছেন, চিঠি লিখছেন, অনুষ্ঠান শুনছেন। এখন 5-6 বছর ধরে যারা চিঠি লিখছেন তাদের হঠাৎ করে যদি আমরা বলি নতুন পত্রবন্ধু, এমনটাও ঠিক নয়। এবং আরও একটি বিষয়, আপনি রীতিমতো বলেছেন যে স্ক্রিনিং কমিটির স্বাধিকারের পর্যায়ভুক্ত অনভিপ্রেত আচরণ। দেখুন, শব্দ আমরা চাইলে নানাভাবে চয়ন করতে পারি, আপনার লেখার যে বাঁধন তা যে খুব সুন্দর তা তো বলার অপেক্ষা রাখে না, আজ নয় বহু বছর আপনার লেখার সঙ্গে আমরা পরিচিত, ভারী সুন্দর লেখেন আপনি, কিন্তু কোথাও কোথাও কোনো কোনো শব্দচয়ন কাকে কখন কোথায় আহত করবে এটা যদি আমরা একটু বুঝে নিই। স্ক্রিনিং কমিটিতে যারা আছেন তারা কিন্তু নিরলস কাজ করেন, তারা এত এত চিঠির মধ্যে থেকে কিছু চিঠি বাছেন যা প্রাত্যহিকীতে স্থান পায়, প্রত্যেক দিনের জন্য, কোনো দিন এর বাত্যয় হয় না। সুতরাং কোথাও তাদেরকে স্বাধিকারের জায়গায়, স্বেচ্ছাচারিতার জায়গায়, অনভিপ্রেত আচরণের জায়গায় যদি আপনারা ঠেলে দেন বা আপনি ঠেলে দেন, তাহলে কোথাও কিন্তু কারো একটা মনে আঘাত লাগার জায়গা তৈরি হয়। এমন নিয়ম নেই, প্রাত্যহিকী এমন করে না যে শুধুমাত্র নতুন যারা তাদের চিঠি পড়ব, পুরনোদের পড়ব না, এমনটা কিন্তু মোটেই হয় না। যদি আপনার তাই মনে হয় আপনি তালিকা করুন এবং তালিকা করে আপনি পাঠান আমাদেরকে, কেমন, আমরা তুল্য মূল্য হিসেব করে আপনাদের সে প্রশ্নের উত্তর তখন দেব। আশা করি আপনাকে বোঝাতে পারলাম। এবারে মেইলের পাতায় আসা যাক। সমীর কুমার দত্ত, আপনি বিজ্ঞানী, একতা হাইটস, যাদবপুর, কলকাতা 32 থেকে লিখছেন। অনেকদিন ধরেই ভেবেছি লিখব কিন্তু লেখা হয়নি। বিষয়টা হচ্ছে, যখন কোনো ডাক্তারবাবুকে আনেন আপনারা তখন পরিচয় করিয়ে দেন উনি কোথায় কোন ডিপার্টমেন্টে আছেন ইত্যাদি, কিন্তু অন্য যদি কেউ কিছু লেখা পাঠান, বলা হয় ধরুন ডক্টর এক্স, এক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটা মনে আসে সেটা হচ্ছে উনি ডাক্তার নাকি সায়েন্টিস্ট। অবশ্য সায়েন্টিস্ট হলে কোনো পরিচয় দেওয়া হয় না, আর সেখান থেকেই বোঝা যায়। যেমন ডক্টর মালবিকা ঘোষ, জুলাই 24-এ 3 পর্বে, আবারও ডিসেম্বরে 2 পর্বে লেখা শুনেছিলাম, ওনারও পরিচয় জানতে পারিনি। তবে ওনার লেখাগুলি যখনই শুনি বুঝতেই পারি ওনার জ্ঞানের গভীরতা কত, এবং আমার ধারণা উনি বেসিক সায়েন্সের সঙ্গে জড়িত। কিন্তু কখনোই বলা হয়নি উনি কি করেন। এরকম আরও কয়েকজন আছেন যাদের অনুষ্ঠান শুনি তাদের সম্বন্ধে কিছুই জানতে পারি না। যারা সংকলন করেন তারা সম্ভবত আকাশবাণীর সদস্য, আর বিচিত্র সংবাদটা তো সুদীপবাবুর প্যাটেন্টেড আইটেম, মজার ছলেই বললাম, ওনাকে জানতে পারি যেহেতু উনি খবরও পড়েন। মেল করেছেন ডক্টর সমীর কুমার দত্ত, বিজ্ঞানী, একতা হাইটস, যাদবপুর, কলকাতা 32 থেকে। ধন্যবাদ সমীরবাবু আপনার মেইলের জন্য। আকাশবাণীর কিছু নিয়ম রয়েছে যে নিয়ম আমাদের মেনে চলতে হয়। একটু খেয়াল করবেন, আপনি লিখেছেনও যে ডাক্তারবাবুরা যখন আসেন তখন আমরা পরিচয় করিয়ে দিই। দেখুন, সব সময় যে আমরা পরিচয় করিয়ে দিতে পারছি তেমনটা নয়। যদি নিরাময় বা স্বাস্থ্য জিজ্ঞাসার মতন অনুষ্ঠান, সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হয় তখন আমরা বলতে পারি, সরকারি জায়গায় যদি তিনি যুক্ত থাকেন তাহলে উনি কোথায় আছেন, কোন ডিপার্টমেন্টে আছেন। নচেত যদি শুধুই সকালে আপনার স্বাস্থ্য নামক অনুষ্ঠানে, এরকম ছোট কোনো জায়গায় যেখানে সময়টা কম এবং শুধু কথিকা হিসেবে যায়, তখন উনি কোন রোগ বিশেষজ্ঞ এবং ডাক্তার অমুক, এটুকুই আমরা বলতে পারি, আমরা বলি। কিন্তু যখন ডাক্তার না বলে ডক্টর বলছি তার মানেই বুঝে নিতে হবে যে তিনি পিএইচডি করেছেন, এবং সে কারণেই তাকে ডক্টরেট, তার ডিগ্রি।

সেই জন্যই তাকে আমরা ডক্টর বলি। কিন্তু ডাক্তারবাবুদের ক্ষেত্রে আমরা, চিকিৎসকদের ক্ষেত্রে আমরা ডাক্তার বলি, প্রথম কথা। এবারে আপনার বক্তব্য যে ডক্টর যারা ডক্টরেট করেছেন তাদের কেন আমরা আলাপ করিয়ে দিই না, তাদের সম্বন্ধে কেন বলি না? যদি তাদেরকে আমরা কোনো সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে নিয়ে আসি, খেয়াল করে দেখবেন তাদেরকেও কিন্তু আমরা আলাপ করিয়ে দিই। তিনি কোথায় আছেন, তিনি কোথায় কাজ করছেন, অভিজ্ঞতার কথা বলি, ঠিক যেমন ডাক্তারবাবুদের ক্ষেত্রে করা হয়ে থাকে চিকিৎসকদের ক্ষেত্রে। কিন্তু যখন কথিকা থাকে তাদের লেখা, কোনো সংকলন থাকে তাদের, জানা অজানার মতন কোনো একটি অনুষ্ঠানে 5 মিনিটের ডিউরেশন, তখন শুধুমাত্র ডক্টর অমুক এরকমটাই বলা হয়। সেক্ষেত্রে আলাদা করে আর তিনি কোথায় আছেন, কোথায় কাজ করছেন এই বিষয়ে জানানো হয় না, ঠিক যেমন আপনার স্বাস্থ্যর ক্ষেত্রে চিকিৎসকদের ক্ষেত্রেও জানানো হয় না। বিষয়টা কিন্তু একই, কিন্তু ডাক্তারবাবুদের ক্ষেত্রে যেমন অনেক বেশি আপনারা ইন্টারভিউ পেয়ে থাকেন, সে কারণে তার পরিচয়টাও আপনারা বেশিটা জানতে পারেন। যারা গবেষক হন তাদের ক্ষেত্রে এত বেশি ইন্টারভিউ ভিত্তিক অনুষ্ঠান হয় না, তুলনায় তাদের কথিকা অনেক বেশি যায়, সে কারণে শুধুমাত্র ডক্টর এটুকুই আপনারা জানতে পারেন ডক্টরের ডিগ্রির কথা। আশা করি বোঝাতে পারলাম আপনাকে। আর হ্যাঁ, যারা সংকলন করেন তারা কিন্তু আকাশবাণীর সদস্য সবাই নন, সদস্য অর্থাৎ আকাশবাণীর কর্মী যদি বলেন আপনি, না সবাই নয়। আমাদের প্যানেল রয়েছে এবং সেই প্যানেল অনুযায়ী অনেকে রয়েছেন যারা সংকলন করেন, যারা অন্য অন্যভাবে পেশায় জড়িয়ে রয়েছেন, তাদের নাম প্যানেলে অন্তর্ভুক্ত করা থাকলে তাদেরকে দিয়েও সংকলনের কাজ আমরা করিয়ে নিই। এবারে আসবো পরবর্তী মেইলের পাতায়। প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে আপনি অনেক বড় একটি মেইল করেছেন, একটু ছোট করে পড়ি। আজ 15 মে 2026 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে প্রচারিত কৃষি কথার আসর মনোযোগ সহকারে শুনলাম গবাদি প্রাণীর টিকাকরণ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার অনিমেষ শিকদারের সঙ্গে যে আলাপচারিতা সম্প্রচারিত হলো তা অত্যন্ত তথ্যবহুল, শিক্ষণীয়, সময় উপযোগী। বর্তমান সময়ে কৃষি এবং পশুপালন একে অপরের পরিপূরক। গ্রাম বাংলার বহু কৃষক পরিবার গবাদি প্রাণীর উপর নির্ভরশীল, কিন্তু নানাবিধ রোগ ব্যাধির কারণে অনেক সময় পশু সম্পদ ক্ষতির মুখে পড়ে। আজকের অনুষ্ঠানে ডক্টর শিকদার অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় গবাদি প্রাণীর বিভিন্ন রোগ এবং আরও যে সকল মূল্যবান তথ্য তুলে ধরলেন তা অত্যন্ত উপকারী। অনুষ্ঠানের উপস্থাপনাও ছিল প্রাণবন্ত ও আকর্ষণীয়, প্রশ্নগুলিও ছিল অত্যন্ত বাস্তবধর্মী। আকাশবাণী কলকাতার কৃষি বিভাগের সকল কর্মকর্তা, অনুষ্ঠান প্রযোজক, উপস্থাপক এবং বিশেষ অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানাই এমন অনুষ্ঠানের জন্য। প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে অনেক ধন্যবাদ প্রদীপবাবু আপনার মেইলের জন্য। হ্যাঁ, দীর্ঘকালের এই প্রয়াস আকাশবাণী কলকাতার, আগে কলকাতা ক ছিল, পরবর্তীতে গীতাঞ্জলি, নামে খানিক বদল এলেও সেই প্রয়াসে কিন্তু বদল আসেনি কিচ্ছুটি। ঠিক আগের মতো করে কৃষি বিভাগ চেষ্টা করে সার্বিকভাবে আমাদের যারা কৃষিকাজের সঙ্গে পশুপালনের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের প্রত্যেকের যাতে উপকার হয়, আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সচেতনতা যাতে ছড়িয়ে পড়ে সেই প্রয়াস থাকেই। আপনাদের ভালো লাগলে সত্যি প্রাণিত হই আমরা। কাশীনাথ দাস মানবাজার পুরুলিয়া থেকে লিখছেন, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শ্রোতা। 1960 সালের 13 জানুয়ারি থেকে প্রায় নিরবচ্ছিন্নভাবে আপনাদের অনুষ্ঠান শুনে আসছি। প্রস্তাব, শ্রোতারা চিঠিপত্র এবং ইমেল মারফত আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন, তেমনি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি ফোন লাইনের ব্যবস্থা করা হোক, যাতে সেই ফোন লাইনে বলা বক্তব্যগুলো রেকর্ড করে রেখে যথাসময় এবং যথাযথ স্থানে তার উত্তরদানের ব্যবস্থা করা যায়। দ্বিতীয়ত, প্রাত্যহিকী অনুষ্ঠানের শুরুতে প্রতিদিনই যেন ওই দিনের বাংলা, ইংরেজি তারিখ, সূর্যোদয়, সূর্যাস্তের সময় বলা হয়। আমি জানি অনুষ্ঠানের শুরুতে 5:55 শকাব্দ, খ্রিস্টাব্দ, বঙ্গাব্দের তারিখ এবং সূর্যোদয়, সূর্যাস্তের সময় উল্লেখ করা হয়, তথাপি বেশ কিছু শ্রোতার সুবিধার্থে প্রাত্যহিকীর শুরুতে যেন এ কথা বলা হয়, তাতে শ্রোতারা খুব খুশি হবেন। কাশীনাথ দাস মানবাজার পুরুলিয়া থেকে আপনি আরও বেশ কয়েকটি বিষয় লিখেছিলেন, আমি দুটোই পড়লাম। প্রথম কথা, আলাদা করে এমন কোনো ফোন নাম্বার আমাদের নেই, আপনি ব্যবস্থা করতে বলছেন, কিন্তু আমরা কোনো যদি ফোন নাম্বার আলাদা করে করি সেখানে আরও অন্য শ্রোতা বন্ধুরাও যদি ফোন করেন, তাদের বক্তব্য জানাতে থাকেন,
শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী যারা দৃষ্টি দিব্যাঙ্গ যে শ্রোতা বন্ধুরা রয়েছেন তারাই যে আসবেন

গ্যারান্টি কে দিতে পারে? কেউ পারেন না, আপনারাও পারেন না, আমরাও পারি না। কারণ ফোন নাম্বার তেমন কিছু চালু হলেই আমরা জানি সেখানে অন্যরাও আসবেন, এবং আমাদের পক্ষে কিন্তু এপার থেকে ফোনের কোনোভাবেই জানা সম্ভব নয় যে প্রকৃতপক্ষে দৃষ্টি দিব্যাঙ্গকে আর কে সুস্থ। সুতরাং এক্ষেত্রে কোনোভাবে ইনজাস্টিস হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়। সুতরাং এমন ব্যবস্থা চালু করা যাচ্ছে না। এক্ষেত্রে কষ্ট করে হলেও অন্যের সাহায্য নিয়ে আপনারা ইমেলের মাধ্যমে বা চিঠির মাধ্যমেই আপনাদের বক্তব্য জানান। দ্বিতীয়ত, প্রাত্যহিকের শুরুতে যে কথা বলছেন, অর্থাৎ সকালবেলা একবার আমরা জানাই দিন, তারিখ, শকাব্দ, বঙ্গাব্দ সবটাই, খ্রিস্টাব্দ, সূর্যোদয়, সূর্যাস্ত, আবারও বলছেন প্রাত্যহিকের শুরুতে এটাকে করতে, রিপিট করতে, না সেটাও সম্ভব নয়। কারণ প্রাত্যহিকীতে এত কিছুই থাকে যে এমনিতেই আমাদের জন্য সময়টা চিঠি পাঠের জন্য অনেকটা কম হয়ে যায়। এরপরে যদি আবারও এক ঘন্টা আগেই যে কথা বলা হয়েছে আবার সে কথা যদি আমরা বলতে বসি, খুব একটা কিন্তু ব্যাপারটি যুক্তিগ্রাহ্য হচ্ছে না। সুতরাং আপনার এই অনুরোধও রাখতে পারলাম না, দুঃখিত। আরও একটি কথা আমাদের সকল শ্রোতা বন্ধুদেরকেই জানিয়ে দেব যে আমরা বাড়ি বাড়ি বলে থাকি চিঠি হোক বা মেল, আপনারা একটি চিঠি বা একটি মেলে একটি বিষয় লিখুন, বড় জোর সেখানে দুটি বিষয় জায়গা করে নিতে পারে এবং সেক্ষেত্রে চিঠির বহর যেন ছোট হয়, অর্থাৎ অনেক বড় বড় করে দুটো বিষয় লিখলেন তাও না, ছোট আকারের চিঠি লিখুন, একটি বা দুটি বিষয়, তার বেশি যদি থাকে আমাদের পক্ষে সে চিঠি পড়া সম্ভব নয় এবং পড়লেও আমরা বাধ্য হব সেখান থেকে কিছু কিছু বিষয় বাদ দিয়ে দিতে। এবারে আসি সাধনা মজুমদারের মেলে, বরানগর ডানলপ কলকাতা থেকে লিখছেন, গত 14 মে 2026 আকাশবাণীর 90 বছর উপলক্ষে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ জন্মবার্ষিকে প্রেক্ষাগৃহে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে মিউজিক কনসার্ট অনুষ্ঠিত হল, সেই পবিত্র সান্ধ্য অনুষ্ঠানের সাক্ষী রইলাম সপরিবারে আমরা। আকাশবাণীর শিল্পীদের বৃন্দবাদন, বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়ের ঠুমরি দাদরা, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত পণ্ডিত কুমার বোসের তবলা, পণ্ডিত দেবজ্যোতি বোস মহাশয়ের শরৎবাদন শুনে মোহিত হয়ে গেলাম। মঞ্চ প্রস্তুতির মাঝে মাঝে আকাশবাণীর ইতিহাসের বহু তথ্য শুনে সমৃদ্ধ হলেন আকাশবাণীর গুণমুগ্ধ শ্রোতারা। আকাশবাণী কর্তৃপক্ষ মহাশয় এবং আধিকারিক মহোদয়দের সামনে থেকে দেখার সৌভাগ্য হল আমার মতো অনেকেরই। ওই দিনের অনুষ্ঠানের সকল গুণীজনেদের আমার শ্রদ্ধা, প্রণাম, অভিবাদন জানাই। পরিশেষে গীতাঞ্জলির গানের ভেলা অনুষ্ঠানে পণ্ডিত সুদীপ কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের উপস্থাপনায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি সোমবার যা উপস্থাপিত হতো সেই অনুষ্ঠান শোনার অনুরোধ রইল। সেই সঙ্গে তার অনুষ্ঠানে শ্রুতি মধুর বংশীবাদন শোনানোর নিবেদনও রইল। সাধনা মজুমদার বরানগর ডানলপ কলকাতা থেকে লিখলেন, একই সঙ্গে লিখেছেন, গত 14 মে লোকগানের অনুষ্ঠানে শৈলেন চক্রবর্তী মহাশয়ের পরিচালনা আপনার খুব ভালো লেগেছে, ধন্যবাদ সাধনাদি। আকাশবাণীর বিশেষ উদ্যোগ ছিল অল ইন্ডিয়া রেডিওর 90 বছর উপলক্ষে সেই সাংগীতিক সন্ধ্যা যা আপনার ভালো লেগেছে, পুঙ্খানুপুঙ্খ বিবরণও দিলেন তার। আমাদের এই প্রয়াস যখন আপনাদেরকে ছুঁয়ে যায় সত্যি ভারী এক ভালো লাগা আমাদেরও তৈরি হয়, অনেক ধন্যবাদ। আর সুদীপদার অনুষ্ঠানে আপনি বাঁশি শুনতে চাইছেন, যেহেতু এই অনুষ্ঠানে সুদীপদা নিজেই সঞ্চালক হিসেবে উপস্থিত থাকেন তাই সেখানে বাঁশি বাজিয়ে শোনানোটা খুব একটা সম্ভবপর হয়ে ওঠে না, আলাদা করে কিন্তু পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়ের আমাদের সুদীপদার বাঁশি প্রায়শই শোনানো হয়ে থাকে শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন অনুষ্ঠানে, সেখানে তো শুনতে পাচ্ছেনই, তাই না? আকাশমণ্ডল বসিরহাট থেকে এবারের মেল পাঠিয়েছেন, আমি বসিরহাটে থাকি, আমরা আকাশবাণীর দীর্ঘদিনের শ্রোতা। একসময় দিনের অধিকাংশ সময়ই আমরা FM রেইনবো আর FM গোল্ডের অনুষ্ঠান শুনে সময় কাটাতাম, কিন্তু বর্তমানে সকালের দিকটা বাদে আর কোনো সময়ই FM ঠিক মতো শুনতে পাই না। আমি একটা বড় তার দিয়ে অ্যান্টেনা বানিয়ে দেখেছি, তাতেও ঠিক মতো চ্যানেল রিসিভ করছে না। আমি বাড়ির সমস্ত ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ বন্ধ করে রেখে চ্যানেল টিউন করে দেখেছি, তাতেও সিগন্যাল ঠিক মতো ধরছে না। এমনকি লোডশেডিংয়ের সময় আমার রিচার্জেবল রেডিও টিউন করেও দেখেছি সেই একই সমস্যা, চ্যানেল ঠিক মতো রিসিভ হচ্ছে না। FM গোল্ড যদি বা অনেক কষ্টে একটু শুনতে পাই, FM রেইনবো তো একদমই রিসিভ হয় না, কিন্তু অন্যান্য বেসরকারি FM চ্যানেল যথেষ্ট সুন্দরভাবেই শোনা যায়। তাই আকাশবাণী কর্তৃপক্ষের কাছে আমার বিনীত নিবেদন এই যে, আপনারা যদি FM এর সিগন্যাল একটু শক্তিশালী করেন তাহলে এই সময়েও এখনও যারা রেডিও নিয়ে বেঁচে থাকতে চায় তারা বিশেষভাবে উৎফুল্ল হবে। আকাশমণ্ডল বসিরহাট থেকে।

ধন্যবাদ আকাশবাবু আপনার মেইলের জন্য। রেডিও নিয়ে যারা বেঁচে থাকতে চান তাদের জন্য রেডিও কিন্তু শুধুমাত্র রেডিও সেটে নয়, এখন ফোনে এসে গিয়েছে। অর্থাৎ চাইলেই আপনার মোবাইল ফোনে একটি ক্লিকের মাধ্যমেই আপনি শুনতে পাবেন একেবারে ঝকঝকে পরিষ্কার রেডিও। অ্যাপের মাধ্যমে তো বটেই, আপনি সরাসরি গুগলে গিয়েও টাইপ করে পেয়ে যাবেন প্রথম কথা। দ্বিতীয়ত, আপনি চাইছেন রেডিও সেটে এফএম রেইনবো, এফএম গোল্ড, বসিরহাটে এফএম রেইনবো এবং এফএম গোল্ড পরিষ্কার শুনতে পাওয়াটা একটু সমস্যার বটেই, তবুও আমরা আমাদের কারিগরি বিভাগের কাছে পাঠিয়ে দিচ্ছি এই চিঠি। দেখা যাক তারা যদি কিছু করতে পারেন আপনাদেরকে নিশ্চয়ই জানাতে পারবো। সব্যসাচী কর্মকার, আপনি লিখছেন গ্রাম পোস্ট জগদল্লা বাঁকুড়া থেকে। একজন প্রতিবন্ধী মানুষ হিসেবে আপনার চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান আমাকে বরাবরই বিনোদন এবং মানসিক খোরাক জুগিয়ে এসেছে, বিশেষত গীতাঞ্জলিতে উত্তরণ অত্যন্ত চমৎকার একটি অনুপ্রেরণামূলক অনুষ্ঠান, যা একজন প্রতিবন্ধী মানুষের অন্ধকার জীবন থেকে আলোর পথে ফেরার লড়াইকে তুলে ধরে। এই ধরনের ইতিবাচক উদ্যোগের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে এর পাশাপাশি আমাদের বাস্তব জীবনের লড়াইয়ের জন্য কিছু জরুরি তথ্যেরও খুব প্রয়োজন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের কি কি সুবিধা, আর্থিক লোন বা স্বনির্ভর হওয়ার ব্যবসার পরিকল্পনা রয়েছে, সেই সংক্রান্ত কোনো বাস্তবমুখী আলোচনা বা তথ্য থাকে না উত্তরণে। তথ্যের অভাবে পশ্চিমবঙ্গের হাজার হাজার প্রতিবন্ধী মানুষ আজও অনেক সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমার দীর্ঘদিনের একটি চাওয়া আজও পূরণ হয়নি, তাই আকাশবাণী গীতাঞ্জলিতে প্রতিবন্ধীদের জন্য এমন একটি নতুন অনুষ্ঠান চালু করা হোক যেখানে তাদের প্রাপ্য সুযোগ সুবিধা, লোন পাওয়ার প্রক্রিয়া এবং ব্যবসার যাবতীয় কার্যকলাপ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এই অনুষ্ঠানটি যদি সপ্তাহে অন্তত একদিন মাত্র পাঁচ মিনিটের জন্য সম্প্রচার করা হয়, তবে পশ্চিমবঙ্গের হাজার হাজার প্রতিবন্ধী ভাই বোনেদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে তা এক বিশাল আলোর দিশা দেখাবে। আশা করি প্রতিবন্ধী সমাজের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে আকাশবাণী গীতাঞ্জলি কর্তৃপক্ষ বিষয়টি সহানুভূতির সঙ্গে ভেবে দেখবেন। সব্যসাচী কর্মকার, গ্রাম পোস্ট জগদল্লা বাঁকুড়া থেকে, অনেক ধন্যবাদ সব্যসাচীবাবু আপনার মেইলের জন্য। আপনি তো আমাদের দীর্ঘদিনের শ্রোতাবন্ধু এবং পত্রবন্ধুও বটে, অনেক চিঠি মেইল পড়েছি আপনার, ভারী সুন্দর আপনার প্রস্তাব, সুপ্রস্তাব। আকাশবাণী গীতাঞ্জলিতে এখনও পর্যন্ত এমন অনুষ্ঠান হয় না এটা ঠিক, কিন্তু আকাশবাণী মৈত্রীতে একটি অনুষ্ঠান হয় আলোর সন্ধানে প্রতি শনিবার রাত 9:45। আবারও বলি, প্রতি শনিবার রাত 9:45 আকাশবাণী মৈত্রীতে একটু কান রাখবেন, সেখানে কিন্তু ঠিক যেমনটা চাইছেন এই ধরনেরই একটি অনুষ্ঠান ওখানে হয়ে থাকে, এবং আমরা চেষ্টা করব গীতাঞ্জলিতেও যদি এমন অনুষ্ঠান নিয়ে আসা যায়। শেষ করছি তাহলে আজকের মতন এখানেই সবিনয় নিবেদন, যদিও জানি আপনারা থাকবেন আমাদের সঙ্গে রেডিওর মাধ্যমে জুড়ে থাকবেন, ঠিক যেভাবে একটি বৃহৎ পরিবার হয়ে আমরা রয়েছি। আর ভালো লাগা, খারাপ লাগা, প্রস্তাব সবটা তো রইলই, পাঠান চিঠির মাধ্যমে, মেইলের মাধ্যমে, সেসব নিয়ে আবারও না হয় বসবো আমরা আগামী সপ্তাহে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন সকলে, নমস্কার, শুভরাত্রি।

শুনলেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় ছিলেন শর্মিষ্ঠা সরকার। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান। প্রথম গানটি তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, দুরন্ত জয় ছবি থেকে।

பசருக்கு நடக்கும் நீ சொன்னா সোনার গাধা এ দু হাতে।

তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন দুরন্ত জয় ছবির গান। এবারের গানটি অপরাধী ছবি থেকে, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

গানটি শুনছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অপরাধী ছবি থেকে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এবারের গানটি সন্ধি ছায়াছবি থেকে, শিল্পী পিন্টু ভট্টাচার্য।

সন্ধি ছবির গান শুনলেন পিন্টু ভট্টাচার্যর কণ্ঠে। এবারে প্রেয়সী ছবি থেকে একটি গান, শিল্পী নির্মলা মিশ্র।

গীতা দত্তর কণ্ঠে শুনলেন ইন্দ্রাণী ছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষে শ্যামল মিত্রর কণ্ঠে ভানু পেলো লটারি ছবির এই গানটি রইল আপনাদের জন্য।

শ্যামল মিত্রর কণ্ঠে ভানু পেলো লটারি ছবির এই গানটির সঙ্গেই শেষ হল ছায়াছবির গানের অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন এ মাসের গান শুনবেন সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

শুনছিলেন সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এ মাসের গান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন শিক্ষাঙ্গন থেকে।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আবারও একটা নতুন শিক্ষাঙ্গনের গল্প নিয়ে চলে এসেছি আমি চয়নিকা। একটা শিক্ষাঙ্গন মানে তো শুধুই ইট কাঠ পাথরে তৈরি বিল্ডিংটা নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে কত ঐতিহ্য, ইতিহাস, কত গল্প, পাশাপাশি কত কত ভবিষ্যতের স্বপ্ন, তাই না? একটা বিদ্যালয়েরও তো অনেক কথা বলার থাকে, বলুন। আর সেগুলো শোনার জন্যই তো আমরা চলে যাই এক একটা নতুন নতুন শিক্ষাঙ্গনে। সেরকমভাবেই এবার আমি চলে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের লক্ষ্যা হাইস্কুলে।

হাওড়া থেকে হলদিয়াগামী ট্রেনে সতীশ সামন্ত হল্টে নেমে স্থানীয় পরিবহনেই পৌঁছে যাওয়া যায় এই স্কুলে। তবে আরও রাস্তা আছে, যেমন হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর কিংবা পাঁশকুড়াগামী ট্রেনে গিয়ে যদি মেচেদা স্টেশনে নামা যায় তাহলেও কিন্তু ওখান থেকে স্থানীয় বাসে সহজেই নেমে যাওয়া যাবে একেবারে স্কুলের গেটে। আসলে বাস স্টপেজটার নামটাই যে স্কুলের নামে। প্রাচীর জুড়ে মনীষীদের ছবি আর তাঁদের বাণী। প্রাচীরের ওপারেই একটা বিশাল বাঁধানো পুকুর, তাকে ঘিরে সবুজ গাছের ছায়া। গেট থেকে ভেতরে ঢুকলাম আর প্রবেশ করলেই ডান হাতে সেই পুকুরকে রেখে গিয়ে যেতে হয় বিশাল স্কুল বিল্ডিংটার দিকে। আসলে একটা বিদ্যালয়কে যদি সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে সত্যি তা যে একটা আশ্রম হয়ে উঠতে পারে, এই বিদ্যালয় কিন্তু তারই প্রমাণ। যাই হোক, সিঁড়ি দিয়ে দোতলার দিকে এগিয়ে যেতে যেতেই শুনতে পাচ্ছিলাম গানের সুর, বোধহয় রিহার্সাল চলছে। এগিয়ে গেলাম সেই দিকে।

0: একাদশ শ্রেণীর ছাত্রী তৃষিতা বৈতালিক এই গানটা শোনালো। তবে একটা বিষয় জানলে আপনার বেশ ভালো লাগবে আমি জানি। এই গানটায় তবলায় সঙ্গত করেছেন স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ি। কি, এটুকুতেই বোঝা যাচ্ছে তো যে স্কুলের পরিবেশটা ঠিক কেমন? চলুন বাকিটা তাঁর কাছ থেকেই শুনি।
1: বিশ্ববিদ্যা তীর্থ প্রাঙ্গণ কর মহজ্জ্বল আজহে, বিশ্বকবির এই বাণীকে সম্বল করে এগিয়ে চলেছে এই বিদ্যালয়। 1880 সাল, গ্রামের তদানীন্তন জনদারদী জমিদার স্বর্গত উপেন্দ্রনারায়ণ মাইতি এবং তাঁর পুত্র স্বর্গত রণজিৎ নারায়ণ মাইতি, প্রত্যন্ত এই গ্রামে নারী শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়েছিলেন তাঁরা। তাদের জমিদার বাড়ির উঠোনে মাত্র 5 জন বালিকাকে নিয়ে শুরু হয়েছিল উপেন্দ্র শিক্ষা সদন। সেদিনের সেই বিদ্যালয়, বর্তমানে লক্ষ্যা হাইস্কুল, রাজ্যের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে ইতিমধ্যে। ভারত বিখ্যাত ইতিহাস গ্রন্থ প্রণেতা ও ইতিহাসবিদ সেই প্রভাতাংশু মাইতি এই বিদ্যালয়ের যশস্বী প্রাক্তনী। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় সরকার, যা তমলুকে গঠিত হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার নামে, সেই সরকারের অগ্রণী স্বাধীনতা সংগ্রামীদের বাসস্থান ছিল তমলুক মহিষাদল সুতাহাটায়। দুর্দণ্ড প্রতাপ স্বাধীনতা সংগ্রামী প্রণম্য চিত্তরঞ্জন মাইতি মহোদয়, তিনি এই বিদ্যালয়ের কৃতি প্রাক্তনী। এই গ্রামেরই বিদুষী সেবা মাইতি, তার মা হিরণময়ী দেবী ও ঠাকুমা শরৎ কুমারী দেবী, এদের প্রত্যেকের সঙ্গে স্কুলের আত্মিক যোগ। এদের হাত ধরে অর্থাৎ লক্ষ্যা গ্রামের মাইতি পরিবার, ময়নাগড়ের রাজবাড়ি এবং তমলুকের রেণুকা মণ্ডলের পরিবারের একাধিপত্যে গহনা বড়িশিল্প সেই সময় প্রচণ্ড সাড়া ফেলেছিল দেশে এবং দেশের বাইরেও। রবীন্দ্রনাথ ঠাকুর শরৎ কুমারী দেবী ও হিরণময়ী দেবীকে চিঠি লিখে জানিয়েছিলেন, কল্যাণী আসু, তোমাদের হাতের প্রস্তুত বড়িগুলি পাইয়া বিশেষ আনন্দ লাভ করিয়াছি, কলাভবনে রাখিতে সংকল্প করিয়াছি। শিল্পাচার্য নন্দলাল বসু প্রমুখ মনীষীরা, সেই সঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং আরও অনেকে বড়ি

0: পূর্বে এই পরিবারের সঙ্গে আত্মিকভাবে যুক্ত হয়ে গেছিলেন। এইরকম একটি সংস্কৃতি মনস্ক গ্রামে শুভসূচনা হয়েছিল ওই পরিবারের হাত ধরে, উপেন্দ্র শিক্ষা সদন, যা বর্তমানের লক্ষ্যা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সাম্প্রতিককালের পরিসংখ্যানে যদি আমরা চোখ বোলাই, সেটিও কম ঈর্ষণীয় নয়। ইদানিংকালে অনেক কৃতি ছাত্রছাত্রী দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পড়াশোনার স্বার্থে গেছে। একাধিক জন রয়েছে যারা এই এক দশকের মধ্যেই কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এই সমৃদ্ধ ইতিহাস ও পরম্পরা এই বিদ্যালয়ের সঙ্গী। বর্তমানে 1700 বেশি ছাত্রছাত্রী, তাদের বাবা মা, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, পরিচালক সমিতির সদস্য সদস্যা যারা রয়েছেন, সবার আশা আকাঙ্ক্ষা পূরণের গুরুদায়িত্ব আমার সহকর্মীদের চওড়া কাঁধে। এইভাবে আমরা এগিয়ে চলেছি, চলার চেষ্টা করছি।
1: এই বিদ্যালয়ের বিষয়ে আরো কিছু কথা জানালেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক।
2: নমস্কার, আমি ডক্টর শুভজিৎ দাস, লক্ষ্যা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। শুধু পড়াশোনা নয়, বর্তমানে প্রযুক্তির দিকে তাকিয়ে আমাদের উদ্দেশ্য একটা নতুন টেকনিক্যাল উইংস আমাদের স্কুলে তৈরি করা, যেটা আমি বলতে পারি পশ্চিমবঙ্গের খুব কম স্কুলেই আছে। তারই ফলশ্রুতি হিসেবে আমরা প্রথমে চালু করেছিলাম অটল টিঙ্কারিং ল্যাব, যেখানে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে রয়েছে রোবোটিক্স, যেখানে রয়েছে ইন্টারনেট অফ থিংসের মতো বহু প্রজেক্ট। ছেলেরা ড্রোন উড়িয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের প্রজেক্ট করেছে। তার সাফল্য স্বরূপ আমরা জেলাতে মডেল প্রতিযোগিতায় যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতি বছরই প্রায় হয়ে থাকি, এবং সেই সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের মধ্যে নীতি আয়োগ কর্তৃক যে সেরা বিদ্যালয়ের শিরোপা আমরা বিগত 2 বছরে 4 মাস পেয়ে চলেছি। শুধু তাই নয়, আমাদের 10 জন ছাত্রী গতবারে ইসরোর যে উইংসটি ছিল সেই উইংসে তারা সিলেক্টেড হয়েছিল। তারা ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে ক্লাসও করেছিল। ছেলেমেয়েরা যথেষ্টই এগিয়ে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা বিদেশ যাওয়ার যে একটা সুযোগ থাকে সেই সুযোগটা পাইনি, এবং চেষ্টা করছি ছাত্রছাত্রীরা এবছর যদি আবার সুযোগ পায় তারা নিশ্চয়ই সেই সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে। প্রযুক্তির কথা বলতে গেলেই আমাদের প্রথমেই মনে পড়ে কম্পিউটারের কথা। আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিক লেভেলে যেমন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের যে পাঠ্যক্রম তো রয়েইছে, তার সঙ্গে সঙ্গে এবছর একটা অভাবনীয় আমরা করেছি, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যাফেয়ারের সঙ্গে আমরা হাত মিলিয়েছি, যার ফলে আমরা ক্লাস 6 থেকে 9 পর্যন্ত ছেলেদেরকে সপ্তাহে 1টি করে ক্লাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাচ্ছি, যেটা শুধুমাত্র আমাদের ব্লকে নয়, আমাদের মহকুমাতে এরকমের উদ্যোগ কিন্তু প্রথম। এছাড়া আমরা ব্যবস্থা করেছি অভিভাবকদের কিছুটা নিশ্চিন্তকরণের জন্য ডিজিটাল ফেস স্ক্যানিং। ডিজিটাল ফেস স্ক্যানিং এর সাহায্যে যখনই কোনো ছাত্র বা ছাত্রী আমাদের বিদ্যালয়ে প্রবেশ করছে, তখনই সঙ্গে সঙ্গে একটি মেসেজ তার বাবা মা পেয়ে যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে যখন ছাত্রটা বেরোচ্ছে সেটাও মেসেজ পেয়ে যাচ্ছেন, যার ফলে অভিভাবকরা কিছুটা হলেও বর্তমান যুগে নিশ্চিত হতে পারছেন যে তার ছেলেটা স্কুলে কখন ঢুকছেন এবং কখন বেরোচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে আমরা একটা লক্ষ্যা স্কুলের নামে নতুন অ্যাপস ডেভেলপমেন্ট করেছি, সেই অ্যাপসের সাহায্যেই আমরা সরাসরি এখন অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। আমাদের স্কুলে লাইব্রেরি তো রয়েইছে, যেই লাইব্রেরির মধ্যে অসংখ্য বইও যেমন রয়েছে, ঠিক তেমনি দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আমাদের চালু করা রয়েছে বুক ব্যাংক। যারা বই কিনতে পারে না তারা একটা সেমিস্টারের জন্য বই নিয়ে যায় এবং সেমিস্টার শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বইগুলো জমা দেয়। এই বুক ব্যাংকের কারিগর বলতে আমরা সেই সমস্ত মাস্টারমশাইরা যারা প্রায় প্রত্যেক বছরই কিছু স্পেসিমেন কপি আমরা পেয়ে থাকি, সেই সমস্ত স্পেসিমেন কপিগুলো দিয়ে ছাত্রছাত্রীদের জন্য আমরা বুক ব্যাংক চালু করেছি। বর্তমান যুগে সবাই আমরা জানি জল সংকট একটা সমস্যার মধ্যে পড়েছে, এবং আমাদের মহিষাদল ব্লকের মধ্যে রেন ওয়াটার হারভেস্টিং আমাদের রয়েছে, যেখানে আমরা বৃষ্টির জলকে ধরে রাখতে পেরেছি এবং বৃষ্টির জলকে ধরে সরাসরি ভূগর্ভস্থ জলের যে লেয়ারটা সেই লেয়ারের যে বাড়িয়ে দেবার যে প্রজেক্ট, সেই প্রজেক্ট রয়েছে আমাদের স্কুলের মধ্যে। আমাদের স্কুলের মধ্যে রয়েছে সোলার প্যানেল, যেটা গত 10 বছর ধরে কাজ করছে, এবং সেই সোলার প্যানেলের মাধ্যমে যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুতের চাহিদাও আমরা কিছুটা মেটাতে পেরেছি। আমাদের স্কুলে রয়েছে হার্বেল গার্ডেন। হার্বেল গার্ডেনের অর্থ হচ্ছে যে ভেষজ উদ্যান। অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের প্রতিকূলতা, তারই মাঝখানে আমাদের একটা টিম ওয়ার্ক আমরা চালিয়ে চলেছি আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আশা করছি খুব শিগগিরই আমরা একদম সাফল্য।

0: চূড়ায় পৌঁছে যেতে পারবো।
1: সত্যি এমন স্কুলের কথা জানলেও ভালো লাগে, তাই না? আরো কথা জানবো, তবে তার আগে স্কুলের ছাত্রছাত্রীদের কণ্ঠে একটা গান আর একটা আবৃত্তি শুনে নেওয়া যাক।
2: নমস্কার, আমি আদ্রিতা দলুই, দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

0: নমস্কার, আমার নাম মৃন্ময় মাইতি, দ্বাদশ শ্রেণী ছাত্র। আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল। আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে, আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজই হতে শতবর্ষ পরে, আজই নববসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ, অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি, ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে। চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসে, নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন, সকল বন্ধনহীন উন্মত্ত অধীর। উড়ায় চঞ্চল পাখা পুষ্পরেণুগন্ধ মাখা দক্ষিণ সমীর, সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে।
1: খেলাধুলোর দিক থেকে স্কুল কেমন সেটাও তো আমাদের জানা উচিত, সেটাই জানলাম শিক্ষক বিশ্বজিৎ হাজরার থেকে।
2: নমস্কার, আমি 2021 সালে এই স্কুলে যুক্ত হয়েছি। 2021 সালে আমি যখন জয়েন করি, তার পরে পরেই আমরা কিছু নির্দিষ্ট পরিকল্পনা করি। আমাদের মূল লক্ষ্য ছিল সাউন্ড মাইন্ড ইজ এ সাউন্ড বডি, অর্থাৎ ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনায় নয়, তার সাথে সাথে খেলাধুলা উন্নতি লাভ করবে, শরীরচর্চা করবে এবং শরীর সুস্থ রাখবে। এই পরিকল্পনা মোতাবেক আমরা ভালো খেলাধুলো করে এবং খেলাধুলার সঙ্গে আগ্রহ রয়েছে এমন ছেলেদের আমরা সংগ্রহ করি, তাদের নাম বায়োডাটা সংগ্রহ করি। তারপর সংগ্রহ করার পর আমরা তাদের মাঠে নিয়ে গিয়ে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয় এবং সেই সফলতা আমরা ধীরে ধীরে পাচ্ছি। যেমন বর্তমানে আমাদের ন্যাশনাল স্কুল গেমসে লাস্ট 3 বছর আমাদের পরিসংখ্যান খুবই আশাব্যঞ্জক। আমাদের স্কুল থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, শুধুমাত্র অ্যাথলেটিক্স নয়, তার সাথে সাথে যোগাসন এবং সুইমিং, ক্যারাটে, এই সমস্ত বিভিন্ন খেলাধুলোতে আমাদের ছেলেমেয়েরা সাফল্য লাভ করছে।

0: আমরা লাস্ট যে ন্যাশনাল স্কুল গেমস হয়েছিল সেখানে আমাদের ছাত্র শোভন ভৌমিক ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। তাছাড়া 2024 থেকে আমাদের জয়িতা ভৌমিক ও ন্যাশনাল খেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। তাছাড়া আমাদের ছাত্র ঋতপ্রভ চট্টোপাধ্যায় থাইল্যান্ডে অনুষ্ঠিত যোগাসন প্রতিযোগিতায় গোল্ড মেডেল লাভ করেছিল। এবং এভাবে শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট খেলা নয়, বিভিন্ন খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে এবং সাফল্যের সাথে আমরা এগিয়ে চলেছি।
1: খেলাধুলোর দিক থেকে লোকা হাইস্কুলের সাফল্য সত্যিই চোখে পড়ার মতো। আচ্ছা, স্পোর্টস নিয়ে কথা হচ্ছে যখন, চলুন না খেলাধুলোই স্কুলের নাম উজ্জ্বল করেছে এমন দুই কৃতি কি বলছে শুনে নিই।
2: নমস্কার, আমার নাম সায়নী দাস, আমি লক্ষা হাইস্কুলের ক্লাস 12 স্টুডেন্ট। আমি একজন কিকবক্সিং ফাইটার, পাশাপাশি অ্যাথলেটিক। আমি 4 বছর ধরে এই গেমটা খেলছি। ডিস্ট্রিক্ট লিগ, স্টেট লিগ, ন্যাশনাল লিগ ও বেঙ্গল অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছি এবং আমি অ্যাথলিটসে লৌহবল এবং শর্টপাট গেমে স্টেট চ্যাম্পিয়নও হয়েছি। এই রিসেন্ট অস্মিতা খেলো ইন্ডিয়া কিকবক্সিং স্টেট অ্যান্ড ন্যাশনাল লিগে, স্টেট লিগে আমি প্রথম হয়েছি এবং সেখান থেকে আমি ন্যাশনালে চান্স পেয়ে 5th পজিশন অর্জন করেছি। এর পেছনে আমার কোচ বিধান জানা, আমার বাবা মা যেমন নিজের সবটা দিয়ে সাপোর্ট করেছেন, তেমনই আমার স্কুলের হেড স্যার দেবাশিস পাহাড়িবাবু এবং স্পোর্টস টিচার বিশ্বজিৎ বাবুর সাপোর্টে আমি এতটা এগিয়ে আসতে পেরেছি। আমার মূল লক্ষ্য হচ্ছে ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেলে আমি যেন প্রথম স্থান অর্জন করতে পারি।
3: নমস্কার, আমি শোভন ভৌমিক, ক্লাস 9 পড়ি। আমি একজন ওয়াকার, আমি ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনালে পার্টিসিপেট করেছি এবং 2 বার আমি স্টেটে প্রথম হয়ে ন্যাশনালে ওয়েস্ট বেঙ্গলকে পার্টিসিপেট করেছি। এই সাফল্যের পিছনে আমার কোচ লক্ষণ জানা এবং কার্তিক সেনাপতির, আমার বাবা মা দাদুয়ের প্রচুর ভালোবাসা, এর পাশাপাশি আমার স্কুলের হেড স্যার ও স্পোর্টস টিচারের সাপোর্টে আমি এগিয়ে যেতে পেরেছি এবং জাতীয় স্তরের খেলায় আমি প্রথম হতে চাই, এটাই আমার স্বপ্ন বা লক্ষ্য।
1: খেলাধুলোর কথা জেনেছি, পাশাপাশি সাংস্কৃতিক দিক থেকে স্কুলের পরিবেশ কেমন সেটাও কিন্তু আমরা ইতিমধ্যে অনেকটাই জেনে গিয়েছি। আর বাকিটা জানালেন বিদ্যালয়ের শিক্ষক এবং সাংস্কৃতিক বিভাগের সম্পাদক সুখেন্দু শেখর খাড়া।
4: বর্তমান যিনি প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন, উনি সাংস্কৃতিক মনোভাবাপন্ন এবং সাংস্কৃতিক মনস্ক মানুষ, ফলে আমাদের বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কিন্তু ধীরে ধীরে এই ব্লকের, জেলার, এমনকি রাজ্যের বিভিন্ন যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, বিশেষ করে রাজ্যের কলা উৎসব বা রোল প্লে নাটক বা বিভিন্ন মহাপুরুষের যে জন্মতিথি পালিত হয় সেখানে যে আবৃত্তি, নাচ, গান বা কুইজ কম্পিটিশনের প্রতিযোগিতা হয়, আমরা সেখানে ছেলেমেয়েদের পার্টিসিপেট করবার জন্য নিয়ে যাই। কলা উৎসবের ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রী গতবারে প্রায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করে আমাদের রাজ্য স্তরে পর্যন্ত গিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে, পুরস্কার ছিনিয়ে নিয়েছে। রোল প্লে নাটকের ক্ষেত্রেও, বিশেষ করে যেটা সর্বশিক্ষা মিশন আয়োজন করে থাকে, সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমাদের ছেলেমেয়েরা অংশ নেয় এবং সেখানে অনেক বেশি পুরস্কার নিয়ে আমরা রাজ্য স্তরে সেখানে অংশ নিই।
1: দ্বাদশ শ্রেণীর ছাত্রী তৃপ্তি মিশ্র আর ছাত্র দিব্যজ্যোতি মান্নার কণ্ঠে দুটো গান শুনে নেওয়া যাক।

0: ওদের গানগুলো যেমন বলে দিচ্ছে স্কুলের সাংস্কৃতিক পরিবেশটা কেমন, তেমনই ওদের মার্জিত ব্যবহার আর আচরণ জানান দেয় এই বিদ্যালয়ের সাফল্যের রহস্যটা আসলে কি। জানলে অবাক হতে হয়, এই বিদ্যালয়ে ছাত্রীদের বিনামূল্যে ক্যারাটে শেখানোর ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগা প্রশিক্ষণের ব্যবস্থাও। এই বিদ্যালয় থেকে পড়াশোনা করা বহু ছাত্রছাত্রী আজ আইআইটিতে পড়ছে, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সহ নানান দিকে আজ তারা সফল। তেমনই একজন প্রাক্তনী ডাক্তার অনন্যা বেরা, কথা বলেছিলাম তার সঙ্গে।
1: নমস্কার, আমি ডক্টর অনন্যা বেরা। 2017 সালে এইচএস পরীক্ষা দিয়েছি। এই স্কুলের যে অবদান রয়েছে সেটা সত্যি আমার জন্য খুবই গর্বের, যে এই স্কুলের আমি যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে ছাত্রী ছিলাম তখন স্কুলের কাউন্সিলিং এর তরফ থেকে আমি প্রথম উদ্বুদ্ধ হই ডাক্তার হওয়ার জন্য। তখন আমার মা বাবার পাশাপাশি শিক্ষকদের সহায়তা এবং স্কুলের সার্বজনীন সহায়তার তে এখন আমি ডাক্তার হয়েছি।
0: স্কুলের বিষয়ে জানার আর যা কিছু বাকি রইল সেটুকুও বা বাকি থাকে কেন, সেটাও জানালেন প্রধান শিক্ষক মহাশয়।
2: আমাদের বিদ্যালয় প্রায় 150 বছরে পদার্পণ করতে চলল। আপনি যখনই যে অবস্থাতেই বিদ্যালয়ে আসুন না কেন, অন্তত এই বিষয়টি আপনাকে ভাবিয়ে তুলবে, বাহ বিদ্যালয়টি তো বেশ পরিষ্কার। যার ফলশ্রুতি আমরা পেয়েছি নির্মল বিদ্যালয় পুরস্কার, যেটা রাজ্য সরকারের শিক্ষা বিভাগের দেওয়া। আমরা জাতীয় স্তরে স্বচ্ছ বিদ্যালয় অ্যাওয়ার্ড সেটাও পেয়েছি। আমাদের যে খেলার মাঠ আছে বিদ্যালয় সংলগ্ন, সেখানে নিয়মিত খেলাধুলা হয়। আমাদের মাল্টি জিম রয়েছে, আমাদের রয়েছে মিনি ইনডোর গেমস কমপ্লেক্স, আছে এনসিসি। এনসিসিকে কেন্দ্র করে আমাদের বেশ কয়েকজন ছাত্রছাত্রী বিভিন্নভাবে, সে মাউন্টেনিয়ারিংয়ের হাত ধরে হোক বা ক্যাম্পার হিসাবে মনোনীত হয়ে হোক, ভারতের বিভিন্ন প্রান্তে তারা ঘুরে বেড়ায়। আমাদের রয়েছে এনএসএস, আমরা পাড়ায় পাড়ায় ঘোরাফেরা করি, ডেঙ্গুর সচেতনতা বাড়িয়ে তোলার চেষ্টা করি, আমরা হাইজেনিক যে বিষয়গুলি আছে সেগুলো নিয়ে সোচ্চার হই। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম এক সমস্যা হলো বাল্য বিবাহ, আমরা এই নিয়ে বিভিন্ন আধিকারিককে নিয়ে বারে বারে সেমিনার করেছি। বিদ্যালয়ে সেমিনার কক্ষ আছে, সেমিনার হল আছে, সেখানে সেমিনার করি। আমাদের ঝকঝকে একাধিক শ্রেণীকক্ষ রয়েছে যেটাকে আমরা ভালো করে সাজিয়ে তুলেছি স্মার্ট ক্লাসের নানা রকমের উপকরণ দিয়ে। বিভিন্ন রকমের পরীক্ষা আমাদের স্কুলে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। 2008 সালে আমি প্রধান শিক্ষকের দায়িত্বে আসার পর থেকে ধারাবাহিকভাবে উচ্চ মাধ্যমিক তো হয়ই, তার সঙ্গে বিভিন্ন পরীক্ষা সহ সর্বভারতীয় ডাক্তারি যে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিট, সেটিও অনুষ্ঠিত হয়, আমাদের স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এইভাবে সার্বিকভাবে সব দিকটাকে নজর রেখে সবাইকে সাথে

0: নিয়ে এগিয়ে চলার চেষ্টা করি আমরা।
1: সত্যি এমন স্কুলগুলো আমাদের রাজ্য তথা দেশের গর্ব। ভালো থাকুক এমন শিক্ষাঙ্গন, ভালো থাকুক এমন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা, সফলতার শিখরে পৌঁছাক, গর্বিত হই আমরা সকলে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কণ্ঠে একটা সমবেত গান শুনে শেষ হয়েছিল আমার লক্ষ্যা হাইস্কুলে কাটানো সেই দিনটা।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, প্রযোজনা শুভঙ্কর দে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন নজরুল গীতি শিল্পী শ্রেষ্ঠা সাহা।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন শিল্পী শ্রেষ্ঠা সাহা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন রজনীকান্তের গান, শিল্পী সুশীল কুমার সরকার।

এতক্ষণ রজনীকান্তের গান শুনলেন সুশীল কুমার সরকারের কণ্ঠে, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটু পরেই রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বেহালায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী অনুপম আচার্য।

এতক্ষণ বেহালায় লঘু সঙ্গীতের সুর শুনলেন শিল্পী অনুপম আচার্য। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ প্রথমে বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের শুরুতেই প্রতিজ্ঞা ছবি থেকে দুখানি গান, প্রথম গানটির শিল্পী ইয়াসু দাস।

সবিতা চৌধুরী ও সুরেশ ওয়াদকারের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন, প্রতিজ্ঞা ছবির গান শুনছিলেন। এবারে ত্রয়ী ছবি থেকে দুখানি গান, প্রথমে আশা ভোঁসলে ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

ত্রয়ী ছবির গান শুনছেন, আশা ভোঁসলে ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন। এবারের গানটি আশা ভোঁসলের গাওয়া।

আশা ভোঁসলের কণ্ঠে গানটি শুনলেন। ত্রয়ী ছবির পর এবার তুফান ছবি থেকে দুখানি গান, প্রথমে অমিত কুমার ও শক্তি ঠাকুরের দ্বৈত কণ্ঠে।

তুফান ছবির গান শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এবারে আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে মান্না দে।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনলেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ঘড়ি বলছে অনুষ্ঠানের সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে আপনাদের জন্য হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া দুখানি গান রাখলাম।

হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: the date of the Eid al-Zuha holiday as per the government notification. The agency informed that revised exam dates for affected candidates will be announced soon. NT also advised candidates to regularly visit its official website for the latest updates. The Central Board of Secondary Education CBSE extended the last date for obtaining scanned photocopies of answer books for Class 12th board examinations by one more day until tomorrow. CBSE said that the decision was taken to provide adequate time to students for submitting requests. The board advised candidates to avail of this extended timeline and submit their applications accordingly. In Karnataka, 8 members of a family, including 7 women, drowned in the Thatte Hakalu River in Uttarakannada district. The mishap occurred when they were collecting freshwater mussels and were swept away by strong currents. President Draupadi Murmu, Vice President C.P. Radhakrishnan and Prime Minister Narendra Modi have expressed grief over the loss of lives in the incident. Mr. Modi announced an ex gratia of 2 lakh rupees from the Prime Minister's National Relief Fund for the next of kin of each deceased. Chief Minister Siddaramaiah also announced an ex gratia of 5 lakh rupees for the next of kin of each deceased. The India Meteorological Department, IMD, has forecast that severe heatwave conditions are likely to persist over central and northwest India for the next 7 days. The weather agency also issued a red alert for severe heatwave conditions over East Uttar Pradesh, East Madhya Pradesh and Vidarbha for today. At the Asian Under 23 Wrestling Championships, Indian grapplers continued their impressive run, securing 3 gold, 2 silver and 3 bronze medals in Vietnam's Da Nang. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন শ্রী অরবিন্দর রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, লাভজনকভাবে বেবিকর্ণের চাষ এ বিষয়ে বলবেন ডক্টর কৃষ্ণেন্দু রায়। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে জলবাহিত রোগ থেকে সাবধান এই কথিকার দ্বিতীয় পর্ব শুনবেন, বলবেন ডাক্তার তুষার কান্তি সাহা। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত রিয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 8:00 বিজ্ঞানের খবর সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়। 8:20 নজরুলগীতি সোহিনী বসুর কণ্ঠে। 8:20 কথিকা কৃষ্ণনগরে নজরুল বলেছেন অমৃতাভ দে। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ক্ল্যারিওনেট শিল্পী তপন নট্ট। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 ছুটির ঘণ্টা উপস্থাপনায় হৈমন্তীতে শুনবেন শিশু সাহিত্য 2025 পুরস্কার প্রাপ্ত লেখক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, এরপর গল্প পাঠ। 11:00 যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ, উপস্থাপনায় পৌলমী বাঘ ও দেবজিৎ অধিকারী। 12:00 আধুনিক গান সুস্মিতা দাস সরকারের কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী সংহিতা ভট্টাচার্য। 12:35 উনজমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি, 1:50 মহিলা মহল, বিষয় সাহিত্য কথা, উপস্থাপনায় সৌমিলি রায়। 2:30 ছায়াছবির গান, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, চিঠিপত্রের উত্তর শ্রোতাদের দরবারে, প্রযোজনা সৌর্য চৌধুরী, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য প্রশ্নোত্তরে পড়াশোনা, অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে বেতন কলেজিয়েট স্কুলের শিক্ষিকা অনুরাধা ভট্টাচার্যের সঙ্গে থাকবেন 3 জন ছাত্রী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় গুরু হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠান, গ্রামীণ ক্লাবগুলির ভূমিকা ও ক্রীড়া প্রতিভাদের উন্নীত করা, বলবেন অজয় মান্ডি। এরপর লোকগীতি পরিবেশনায় রবীন্দ্রনাথ হাঁসদা, স্বর্ণময় টুডু, শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, প্রথমে কৃষির স্থায়িত্ব বৃদ্ধিতে উন্নত বীজ উৎপাদন ও প্রক্রিয়াকরণ, এ বিষয়ে ডক্টর সুদেশনা পাঁজার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর ATARI কি ও কেন, ডক্টর প্রদীপদের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 6:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, তামাক সেবন কতটা বিপজ্জনক, অতিথি ডাক্তার শুভদীপ পাল, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ক্ল্যারিওনেট বাজিয়ে শোনাবেন তপন নট্ট। 9:30 নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল, অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত ও

মুন্না মজুমদার বাগচি, সঞ্চালনে সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা বাংলা কথিকা বিভাগ। শুনবেন প্রথম পর্ব। রাত 10টায় ছায়াছবির গান, 10:30টায় রবীন্দ্রসঙ্গীত রিয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 10:45 নজরুলগীতি শিল্পী সোহিনী বসু। রাত 11টায় আধুনিক গান শিল্পী সুস্মিতা দাস সরকার। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরীয় দাদরা শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী। 6:25 রবীন্দ্রসঙ্গীত রিয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস। 6:45 ভজন শিল্পী সোহিনী বসু। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় স্বপ্নময় চক্রবর্তী। 8:30 রাগ প্রধান সুনন্দা মুখোপাধ্যায়ের কণ্ঠে। সুপ্রকাশ চাকির কণ্ঠে আধুনিক গান 8:45। 9:00 লোকগীতে শিল্পী সংহিতা ভট্টাচার্য। 9:10 রসধারা উপস্থাপনায় পূজা মিশ্র। 10:15 অঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলম। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 12:00 সুরভি উপস্থাপনায় পূজা মিশ্র। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মধুমিতা চট্টোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু কর্তৃক পদ্ম পুরস্কার 2025 প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। 5:10 নজরুলগীতি সোহিনী বসুর কণ্ঠে। 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মোরারকা। 6:10 হিন্দি বার্তা। 6:30 গুল গুলশান উপস্থাপনায় প্রীতি মোরারকা। 7:10 শিল্প সংলাপ শিল্পক্ষেত্রে মহিলাদের সময় ব্যবস্থাপনা, এ বিষয়ে স্বাস্থ্যকর্মী ঝিলম বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। 6:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মোরারকা। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কণ্ঠসঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা শর্মা। এরপর পাশ্চাত্য সঙ্গীতের অন্য অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার পূর্বাভাস আংশিক মেঘলা আকাশ, বিকেল অথবা সন্ধ্যের দিকে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 এবং 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 90%, সবচেয়ে কম 65%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি এবং পশ্চিমবঙ্গের নদী অথবা সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন রাত 12:16 হয়ে 46 সেকেন্ড। জয় হিন্দ।